আকাশবাণী মুর্শিদাবাদ। আজ বৃহস্পতিবার, 31শে বৈশাখ, 1948 শকাব্দ, 6ই জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 21শে মে, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:53 হয়ে, মাফ করবেন, 55 মিনিট হয়ে 57 সেকেন্ড। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে। এখন অমৃতবাণী।

যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না, বলেছেন ডক্টর এ পি জে আব্দুল কালাম। এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে, বলেছেন মহাত্মা গান্ধী। সত্যিকারের শিক্ষক তাঁরাই যারা আমাদের ভাবতে সাহায্য করে, বলেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই, বলেছেন চাণক্য।

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে, বলেছেন সক্রেটিস। শুনলেন অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিগীতি। ভক্তিগীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী শম্পা কুণ্ডু।

ভক্তিগীতির অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টস FM প্রচার তরঙ্গে। একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ, বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাঁচ দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লি ফিরে এসেছেন। খাদ্য কৃষি সংস্থা ফাও এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। পশ্চিম এশিয়ায় সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচন, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে তার 5 দেশে 6 দিনের সফর সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়াও কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন রোধের লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানী রোমে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা এবং শাস্ত্রীয় উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসাবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা এবং উন্নয়ন এর জন্য এবং বিশ্বে তা সরবরাহের এই মূলনীতির উপর ভিত্তি করে এগিয়ে যাবে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ইয়ে ভারত আর ইটালি কে বিচ করিবী সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যায়। উনকে নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নয়ি গতি, নয়ি দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যায়। মুঝে খুশি হ্যায় কি হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়।
0: যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে দুদেশ এখন নৌপরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদী বলেন যে সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে ভারত ও ইতালি যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া এবং অন্যান্য উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে উভয় দেশই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। তিনি আরো বলেন যে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট, তা হল যাবতীয় সমস্যা অবশ্যই আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমাধান করা উচিত। ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ, অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রের উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরো বলেন যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি, এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতা অবারিত করার সুযোগ রয়েছে।
2: Italy and India share a joint vision on many of the huge challenges of our times, think rules, economic security, the resilience of the value chains, the promotion of peace, inclusive development. It is extremely important to have freedom on navigation in the Indo-Pacific sector is where we share the same vision of a free, inclusive and open Indo-Pacific.
0: আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি ইতালিতে প্রথম দ্বিপাক্ষিক সফর এবং তৃতীয় সফর। তিনি ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করেন, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেন। সেখানে ভারত ও ইতালির মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। খাদ্য কৃষি সংস্থা এফএও সফরের উদ্দেশ্য ছিল বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রতি ভারতের অঙ্গীকারকে সুদৃঢ় করা। সেখানে তাকে রাষ্ট্রসংঘে মর্যাদাপূর্ণ এগ্রিকলা পদকে ভূষিত করা হয়। এই সম্মান পাওয়ার পর প্রধানমন্ত্রী বলেন,
1: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्य पालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को अत्यंत विनम्रता के साथ स्वीकार करते हुए ভারত কে অন্নদাতাকে এই মেডেল সমর্পিত করতে হই।
0: উভয় পক্ষ 2027 সালকে ইতালি ভারত আধুনিকীকরণের পর্যটন বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শতাব্দী প্রাচীন সংস্কৃতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে, সেগুলিকে আরো নিবিড়ভাবে সংযুক্ত করার ক্ষেত্র হিসেবে হয়ে উঠবে এক অনন্য সুযোগ। এছাড়াও তিনি রোমে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকা উৎসাহী প্রবাসী ভারতীয় এবং ইতালি শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পশ্চিম এশিয়ায় সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘের পূর্বাভাস দিয়েছে। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বিকাশশীল অর্থনীতি দেশের তকমা ধরে রাখতে সমর্থ হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের বরিষ্ঠ অর্থনীতিবিদ ইনগো পিটারেল ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টিভস রিপোর্ট প্রকাশ করে সাংবাদিকদের বলেন যে অভ্যন্তরীণ চাহিদা, সরকারি বিনিয়োগ এবং পরিষেবা ক্ষেত্রে রপ্তানি হার বৃদ্ধি ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। যদিও রিপোর্টে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 6.6% থেকে কমে 6.4% হবে বলেই অনুমান করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজের নিজের বুথে পৌঁছে গেছেন। 285টি বুথে আজ সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। এই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে ওই কেন্দ্রে করা নিরাপত্তা ও নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএমএনএ পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্ন সীমান্তে কাঁটাতারে বেড়া দেবার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানসকে 4 উইকেটে হারিয়ে প্লে অফে লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 148 রানের লক্ষ্য তাড়া করে নাইট রাইডার্স 4 উইকেটে এবং 7 বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। মনীশ পান্ডে সর্বোচ্চ 45 রান করে ম্যাচে সেরা হয়েছেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 147 রান করে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আইএসএল ফুটবল আর শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। দুটি দলই 12 ম্যাচে 23 পয়েন্ট করে সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরই বিশেষ কিছু অংশ। আরেকবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাঁচ দেশের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লি ফিরে এসেছেন। খবর শেষ হলো পরবর্তী খবর, জাতীয় সংবাদ 7:25।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের প্রথম শিল্পী মনোজ মুরলী নায়ার।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারের শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখনকার মতোই এখানে শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি। নজরুল গীতি অনুষ্ঠানের আজকের প্রথম শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

নজরুল গীতির অনুষ্ঠানে। এখনকার শেষ গানটি শুনুন মনীষা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নজরুল গীতির অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে।

এখন কৃষি পরামর্শ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ, ফসল বিষয়ে পরামর্শাবলী। ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী 2 থেকে 3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। উদ্যান পালন বিষয়ে পরামর্শাবলী। আম, বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়ার সতর্কতার সম্ভাব্য প্রভাব, ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে। সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা অথবা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কার্যক্রম ব্যাহত হতে পারে। প্রভাব ভিত্তিক পরামর্শাবলী। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি অথবা সমর্থন দিন, যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন, যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংগ্রহ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ।

এবারে জানিয়ে দিয়ে আবহাওয়ার খবর। মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাস। আজ অর্থাৎ 21 মে হালকা বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সারা জেলার বেশ কয়েকটি অঞ্চলে। আগামীকাল আগামী 23 মে এবং 24 মে হালকা বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। আগামী 25 এবং 26 মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ আগামীকাল এবং আগামী 23 মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। 24, 25 এবং 26 মে তেমন কোনো সতর্কবার্তা নেই। চাষি ভাইদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। আগামী কালও একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন লোকগীতি, প্রথম গানটি শুনুন অমর পালের কণ্ঠে।

লোকগীতি শুনলেন অমর পাল এবং রুনা লায়লার কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে অর্থাৎ 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 7:45, সকাল 8টায় শুভ সকাল। আজকের বিষয়, সন্ত্রাস মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, সকাল 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সকাল 10টা থেকে। দুপুর 1টায় NCERT বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, দুপুর 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান আবার রিলে করে শোনানো হবে। দুপুর 2:20 লাইভ ফোন ইন অনুষ্ঠান না বলা বাণী, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ বিকেল 3:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, দিনান্তিকা 3:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বিকেল 3:30। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিকেল 5:15 নজরুল গীতি। কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী বিকেল 5:30, সন্ধ্যে 6টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। সন্ধ্যে 6:30 জীবিকার জন্য, 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, আজ সন্ধ্যায় সন্ধ্যে 6:40, 7:35 আজ সন্ধ্যায়, সন্ধ্যে 7:10 তার আগে সন্ধ্যে 6:40 ভক্তিগীতি, সন্ধ্যে 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রাত 8:05। বাংলা আধুনিক গান শুনবেন রাত 8:40, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে, এবং রাত 11টায় আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কেই।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং ঠিক তারপর পরই আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাঁচ দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খাদ্য কৃষি সংক্রান্ত সংস্থা এফএওর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচন শুরু হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে তাঁর 5 দেশে 6 দিনের সফর সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর সংক্রান্ত, কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদী অর্থায়ন রোধ লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা এবং শাস্ত্রীয় উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসাবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা উন্নয়ন বিশ্বের জন্য তা সরবরাহ এই মূল নীতির উপর ভিত্তি করে এগিয়ে যাবে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ইয়ে ভারত আর ইটালি কে বিচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যা। উনকে নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যা। মুঝে খুশি হ্যা কি হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ঘোষণা কর রহে হ্যায়।
0: যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে দুই দেশ এখন নৌপরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে ভারত ও ইতালির যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া এবং অন্যান্য উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে উভয় দেশে একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। তিনি আরো বলেন যে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট, তা হল যাবতীয় সমস্যা অবশ্যই আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ, অর্থনীতি, প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরো বলেন যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষি ভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে।
2: Italy and India share a joint vision on many of the huge challenges of our times, think rules, economic security, the resilience of the value chains, the promotion of peace, inclusive development. It is extremely important to have freedom of navigation in the Indo-Pacific sector is where we share the same vision of a free, inclusive and open Indo-Pacific.
0: আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি ইতালিতে প্রথম দ্বিপাক্ষিক সফর এবং তৃতীয়বার সফর। তিনি ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করেন, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেন, সেখানে ভারত ও ইতালির মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। খাদ্য কৃষি সংস্থা ফাও সফরের উদ্দেশ্য ছিল বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রতি ভারতের অঙ্গীকারকে সুদৃঢ় করা। সেখানে তাঁকে রাষ্ট্রসংঘের মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদকে ভূষিত করা হয়। এই সম্মান প্রাপ্তিতে প্রধানমন্ত্রী বলেন,
1: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्य पालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को अत्यंत विनम्रता के साथ स्वीकार करते हुए ভারত কে অন্নদাতাওঁ কো ইহ মেডাল সমর্পিত করতা হুঁ।
0: উভয় পক্ষ 2027 সালকে ইতালি ভারত সংস্কৃতি ও পর্যটন বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শতাব্দী প্রাচীন সংস্কৃতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল মেটা, গুগল এবং টেলিগ্রাম সহ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল এবং অন্যান্য বেনামি অনলাইনে প্রচার নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাওয়া নিট ইউজির পুনরায় পরীক্ষার প্রাক্কালে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন যে ভারতের সঙ্গে আমেরিকার 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভারত সফরের প্রাক্কালে প্রচারিত একটি ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র।
3: As America gets ready to celebrate our 250th birthday, we look forward to being with our partners in India. India is the world's largest democracy and we are the world's oldest. So we look forward to celebrating together.
0: আগামী 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর উদযাপন করবে। শ্রী রুবিও চলতি মাসে 23 তারিখ থেকে 4 দিনের সফরে ভারতে আসছেন। এটি হবে ভারতে তাঁর প্রথম সফর। তিনি নতুন দিল্লি ছাড়াও কলকাতা, আগ্রা, জয়পুর সফর করবেন। নতুন দিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে যে আগামী 26 মে মার্কো রুবিও কোয়াড বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সভাপতিত্বে অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএমএনএ পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্ত

থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয়। মনীশ পান্ডে সর্বোচ্চ 45 রান করে ম্যাচে সেরা হয়েছেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 147 রান করেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি ভোটে ভোটগ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 5 দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএর আওতায় রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে রাজ্য সরকার। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে এনআইএ গ্রেপ্তার করেছে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একাধিক জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তাদের প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রা তৈরি করেছে। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্ট ও স্পোর্টিং ক্লাব দিল্লি পরস্পরের মুখোমুখি হবে। বিস্তারিত খবরে, কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি বুথে ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। একটি প্রতিবেদন।
1: সকাল 7টায় শুরু হয়েছে ফলতা বিধানসভার পুনর্নির্বাচন, চলবে সন্ধে 6টা পর্যন্ত। এই কেন্দ্রের মোট ভোটার 236,444 জন, বুথের সংখ্যা 285। ভোটকর্মী আছেন 1,406 জন। এবারের ভোটে কোনো মহিলা ভোটকর্মী নেই। কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ফলতা। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। বুথ চত্বরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী আছে। গতকাল থেকে ফলতার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং চলছে। কোনো গাড়ি বাইক প্রবেশ করলে নম্বর নথিভুক্ত করা হচ্ছে। উল্লেখ্য, গত 29 এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়, কিন্তু সেই ভোটে একাধিক বুথের ইভিএম এ টেপ আতর লাগানোর অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। সেখানে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। কমিশন এই কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা করে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে এই ঘটনায় নির্বাচন প্রক্রিয়ায় কোনো হেরফের হবে না। ফল ঘোষণা আগামী 24 মে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: সংশোধিত নাগরিকত্ব আইন সিএএর আওতায় রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা সিএএর অন্তর্ভুক্ত নন তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। এরপর বাংলাদেশের সীমান্তরক্ষী বিজেপির সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই পদ্ধতিতে কাজ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে 2024 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এরাজ্যে এসেছেন এরকম 7টি সম্প্রদায়ের মানুষ সিএএর আওতাভুক্ত। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
2: অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অব ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটর। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট।
0: রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
3: আগের যে গভর্নমেন্ট ছিল সেখানকার যে

0: প্রধানমন্ত্রী ছিলেন, উনি কখনোই চাননি ফেন্সিং হোম কেননা মাননীয় আমাদের যে কেন্দ্রীয় গৃহমন্ত্রণালয় থেকে বহুবার বলা হয়েছিল যে ফেন্সিং করুন, কিন্তু তারা ভ্রুক্ষেপ করেনি, তারা এই অনুপ্রবেশকারীদের ঢুকতে দিয়েছে। এখন নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এখন এইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে।
1: রাজ্য সরকার দীর্ঘ জটিলতা শেষে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4,000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 2,200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1,600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে এনআইএ গ্রেপ্তার করেছে। ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি পাক গোয়েন্দাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত বলে অভিযোগ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এনআইএ। 2005 সাল থেকে জাফর একাধিকবার পাকিস্তানে গিয়েছে বলে জানা গেছে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুটি জেলায় প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সকালে হাওড়া জেলাশাসকের অফিসে জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলবেন তিনি। দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া দুই বর্ধমানের জেলা প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের কর্মসূচি রয়েছে তার। এর আগে গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আজকের প্রসঙ্গে আজ শুনবেন, বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তাদের প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রা তৈরি করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি এই অত্যাধুনিক জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন। চলতি বছরের মধ্যে আরও 3টি এই ধরনের ভেসেল তৈরির কাজ শেষ হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। উপকূলীয় এলাকায় নজরদারি চালাতে বিশেষ সহায়ক হবে এই জাহাজ। জলসম্পদ রক্ষা, বিপর্যয়ে উদ্ধার কাজ চালাতে, জলদস্যু এবং অনুপ্রবেশ বিরোধী অভিযান, চোরাশিকারী ও পাচারকারীদের রুখতেও চতুর্থ প্রজন্মের এই জাহাজ কাজ করবে। ঘণ্টায় সর্বোচ্চ 42 কিলোমিটারের বেশি গতিবেগে ছুটতে সক্ষম এটি। রাজ্য সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখা ও তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস, রাজ্য সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস সহ অন্য সরকারি কর্মীরা সরকারের অনুমতি ছাড়া কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সংবাদ মাধ্যমে কোনো সরকারি নথি, তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও সংবাদপত্র বা সাময়িকীতে লেখা, টিভি বা রেডিও আলোচনায় অংশগ্রহণ, সরকার বা সরকারি নীতি বিষয়ে সমালোচনামূলক মন্তব্যের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেন্দ্র, অন্য রাজ্য বা অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে এমন কোনো মন্তব্য করা থেকেও বিরত থাকতে হবে। রাজ্যের সব মাদ্রাসায় এবার ক্লাস শুরুর আগে প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে কথা জানানো হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ মাদ্রাসাগুলিতে আগের নির্দেশিকা ও রীতির বদলে এখন থেকে প্রার্থনার সময় বন্দে মাতরম গাইতে হবে ছাত্রছাত্রীদের। জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হবে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হয়নি, নতুন সরকার সেগুলি দ্রুত চালুর সিদ্ধান্ত নিয়েছে। সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কেন্দ্রের বিদ্যাঞ্জলি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পে স্কুলগুলিতে শিক্ষার মান ও পরিকাঠামো উন্নয়নের জন্য বেসরকারি ক্ষেত্রকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। রাজ্যের শিক্ষা দপ্তরের

0: অধীনস্থ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এই প্রকল্প চালুর জন্য জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পরিদর্শকদের নির্দেশিকা পাঠিয়েছে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করতে স্কুলভিত্তিক ফলাফল পর্যালোচনা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বক্স প্লট নামে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে স্কুলের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। নির্দিষ্ট পোর্টালে সেই ফলাফল দেখে 15 জুনের মধ্যে স্কুলগুলিকে রিপোর্ট পাঠাতে বলেছে সংসদ। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যে 7:30। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফে লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। আজকের প্রথম গানটি শুনুন অজস্র ধন্যবাদ ছায়াছবি থেকে, শিল্পী শৈলেন্দ্র সিং।

0: এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয় টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে ছবির নাম বন্দি, শিল্পী শ্যামল মিত্র এবং সুলক্ষণা পণ্ডিত।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে শুভ সকালের। হ্যাঁ শ্রোতা বন্ধু, সকলকে আজকের শুভ সকাল অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শুভ সকাল। আপনারা জানেন, তবুও আর একবার জানিয়ে দিই, আজ জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস। তাই এই দিবসটাকে মনে রাখার জন্য আজকের শুভ সকালের বিষয়, সন্ত্রাস মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। হ্যাঁ শ্রোতা বন্ধু, সন্ত্রাস শব্দটা শুনলেই মনের ভেতরে কেমন একটা ভয় জাগ্রত হয়, একটা ভয় ভয় করে। আবার কখনো বা ভেতর থেকে একটা রাগ তৈরি হয়। কেন সন্ত্রাস? কিসের জন্য, কার প্রয়োজনে? সন্ত্রাসে কি মানুষের উপকার হয়? কারা সন্ত্রাস করছে, কেন করছে? এই সবগুলোই আমাদের কাছে বড় প্রশ্নচিহ্ন। প্রতি বছর 21শে মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয়। কেন করা হয় জানেন? কারণ 1991 সালের এই দিনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এক সন্ত্রাসী হামলায় নিহত হন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের যুব সমাজকে সন্ত্রাসবাদ ও হিংসার পথ থেকে দূরে রাখতে এই দিনটি স্মরণ করা হয়। উদ্দেশ্য কি? না সন্ত্রাসবাদের ক্ষতিকর প্রভাব, হিংসার পরিণতি এবং মানব জীবনের উপর এর ধ্বংসাত্মক দিকগুলো তুলে ধরা। সমাজে শান্তি, সামাজিক সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখার বার্তা ছড়িয়ে দেওয়া হয় আজকের এই দিনটিতে। সন্ত্রাসে প্রাণ হারানো মানুষ বা সাধারণ মানুষ এবং দেশের বীর সৈনিকদের আত্মত্যাগের যে ইতিহাস, সেই ইতিহাসকে সম্মান জানানো হয় আজকের দিনে। আজকের দিনটিতে আমাদের কি শপথ নিতে হবে? সরকারি অফিস, স্কুল, কলেজ এবং অন্যান্য পাবলিক প্রতিষ্ঠানে সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বিশেষ শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজন।

0: বা আয়োজন করা উচিত। দিবসটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং এর ইতিহাস ও তাৎপর্য খুঁজে বের করতে হবে। জাতীয় সন্ত্রাস বিরোধী দিবসের ইতিহাস আগেও বলেছি, 1991 সালে 21 মে তারিখ থেকে শুরু হয়, যখন রাজীব গান্ধী আরও 14 জনকে তামিলনাড়ুর শ্রী পেরাম্পুদুরে একটি নির্বাচনী সমাবেশে হত্যা করা হয়। এই ঘটনাটি সমগ্র জাতিকে নাড়া দিয়েছিল, তার দলকে হতবাক করেছিল, তার পরিবারকে আঘাত করেছিল এবং জাতীয় রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল। রাজীব গান্ধীর মৃত্যুর পর ভিপি সিংয়ের সরকার সন্ত্রাসবাদের হুমকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে একযোগে কাজ করতে উৎসাহিত করার জন্য 21 মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেখি এই বিষয়ে আজকের কথা বলার জন্য মোবাইল ফোনে কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার দাদা ভাই,
0: শুভ সকাল।
1: শুভ সকাল আপনাকেও।
0: হ্যাঁ বলুন।
1: মারদাম শীতলাপাড়া বীরভূতে কিশোর কুমার দাস কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: 1991 সালে 21 মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম মৃত্যুবার্ষিকী আজকে দাদা ভাই। তো সন্ত্রাসবাদীরাই তাকে হত্যা করেছিল। তো দাদা ভাই, পৃথিবী থেকে সন্ত্রাসবাদ মুক্ত করতে হবে। সন্ত্রাসবাদীরা মানুষের প্রাণ কেড়ে নেয়, মানুষের জখম করে দেয়, মানুষের মানে
0: শুধু যে মানুষকে হত্যা করে বা মানুষকে মানে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেয় এটা নয়। সন্ত্রাসবাদ কিন্তু আমাদের ইতিহাসকে নোংরা করে, ইতিহাসকে কালিমালিপ্ত করে, আমাদের মানে সভ্যতার অগ্রগতিকে থমকে দেয়, থামিয়ে দেয়, তাই নয় কি?
1: ওসব অগ্রগতি আমরা থামিয়ে দেয় সন্ত্রাসবাদীরা। সন্ত্রাসবাদ যেন মুক্ত হয় সরকারের সেই চেষ্টা চালানো উচিত। যেমন পুলওয়ামায় সন্ত্রাসবাদীরা নিরীহ নাগরিককে হত্যা করেছে।
0: হ্যাঁ, কিন্তু দেখুন সেখানে তো যে মানুষগুলোকে সন্ত্রাসবাদীরা হত্যা করেছে তারা কেউ কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে যায়নি। ওখানে একদম সাধারণ মানুষ, কেউ বেড়াতে গেছে, কেউ হয়তো জীবিকার প্রয়োজনে ওখানে কাজ করতে গেছে, তাই না? কিন্তু তারা সন্ত্রাসবাদের শিকার হয়ে গেল। কি দোষ ছিল তাদের? হ্যাঁ, যোগ্য জবাবও কিন্তু আমাদের সরকার অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে সেই সব সন্ত্রাসবাদীদের ঘাঁটি সমূলে নির্মূল করার চেষ্টা করেছে এবং করেওছে কিছুটা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি এবার ল্যান্ডলাইনে কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ বলুন।
2: আমি জয়নাথলেন উদয়পুরা গোপালগঞ্জ থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আজকের বিষয় হচ্ছে সন্ত্রাসবাদ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। তো সন্ত্রাসবাদে আমাদের দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আর বললেন, যেরকম শুনলাম রাজীব গান্ধীও নিহত হয়েছেন সন্ত্রাসবাদের কবলে পড়ে। শুধু তাই নয়, আমাদের কাশ্মীরকে কেন্দ্র করে যেভাবে সন্ত্রাসবাদ চালাচ্ছে পাকিস্তান, সেই সন্ত্রাসবাদ সহ্য করতে করতে আমাদের সিঙ্গুরের মধ্য দিয়ে সেই সন্ত্রাসবাদের জবাব, মুখ্য জবাব দিয়েছে। এবং পাকিস্তানের যে সমস্ত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো সেগুলোকে ভেঙে গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। কাজেই
0: দেখুন, আমাদের শুধু আমাদের ভারতবর্ষ যে সন্ত্রাসবাদের হামলা তা কিন্তু নয়, সারা পৃথিবী জুড়ে একটা সন্ত্রাসবাদের অসুখ যেন মানে কি বলবো জড়িয়ে ধরছে আমাদের সবাইকে।
2: গোটা পৃথিবীতেই এই সন্ত্রাসবাদের যে ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদকে কেন্দ্র করে কিছু মানুষ, কিছু রাজনৈতিক দলের নেতারা, কিছু রাজনৈতিক দলের মানুষেরা যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, সেই সন্ত্রাসটা কিন্তু
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
2: অশান্তি, বলুন,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাব, সঙ্গে থাকুন।
2: অবশ্যই অবশ্যই।
0: দেখি আবার মোবাইল ফোনে কে রয়েছেন। নমস্কার, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল,
3: মৌলিক অধিকার সন্ত্রাসবাদীরা আসলেই নষ্ট করে। এই যে রাজীব গান্ধীকে বোমা দিতে গিয়ে উড়িয়ে দিল, এইরকম সন্ত্রাসের শিকার অনেকেই আছে। হ্যাঁ
0: হ্যাঁ, দেখুন যারা যাদের
3: জনগণ
0: সন্ত্রাসবাদের শিকার কিন্তু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ, যাদের যারা কোনো অপরাধের সঙ্গেই যুক্ত নয়, তারা জানেও না যে তারা কেন মরল, কেন মারা হলো। একটা অসুখ সন্ত্রাসবাদ সারা পৃথিবীর বুকে একটা চরম অসুখ। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের কিন্তু
3: একেবারে আমাদের সরকার বাহাদুর জীবন দিয়ে রক্ষা করছে। এই যে সেনাদেরকে হত্যা,
0: শুধু সরকার
3: তাদের জন্য উপযুক্ত জবাব, শুধু
0: শুধু সরকারকে যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়, তাহলে কিন্তু আমরা সারা পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করতে পারবো না। কারণ আমাদের সন্ত্রাসবাদী কোনো,
3: হ্যাঁ,
0: সন্ত্রাসবাদের কোনো কার্যক্রম বা কোনো রকম হদিশ বা কোনো রকম যদি আমরা কিছু বুঝতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে, আমার ক্ষমতা নেই সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিছু করার, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ক্ষমতা এই খবরটা দিতে হবে প্রশাসনকে যে এইখানে সন্ত্রাসবাদের একটা ঘটনা ঘটতে পারে। এই বিষয়গুলো অর্থাৎ মানুষকে সব সময়, সাধারণ মানুষকে সব সময় নিজেদের স্বার্থে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য আমাদেরকে প্রশাসনকে সাহায্য করতে হবে।
3: অবশ্যই, এটাই বলি দাদা ভাই, ছোট করে ভালো
0: থাকুন, ভালো থাকবেন,
3: সবাইকে ভালো রাখুন।
0: নমস্কার, শুভ সকাল।
4: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
4: আমি খায়রুল বাসার কথা বলছি, কোনিয়া মুর্শিদাবাদ থেকে।
0: হ্যাঁ বলুন।
4: আজকের বিষয়টা খুব অতি স্পর্শকাতর এবং এই বিষয়টার উপরে যদি আলোচনা করা যায় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। তো আমি প্রথমে আমাদের ভারতবর্ষের যে উপমহাদেশে যে কান্ট্রিগুলো আছে সেখানে যতগুলো রাষ্ট্রপ্রধান খুন হয়েছেন, এমনকি আপনার আমেরিকার যে রাষ্ট্রপতি ছিলেন তিনিও আপনার খুন হয়েছেন আততায়ীর হাতে। রিসেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজস্ব মিটিং চেম্বারে হোয়াইট হাউসে
0: আক্রমণ করা হয়েছিল,
4: আক্রমণ করা হয়েছিল, এবং সে ডি সিলভায় হন বা পাকিস্তানের বেনজির ভুট্টোই হন বা আমাদের বঙ্গবন্ধু মুজিবুর রহমানে হন বা আমাদের ইন্দিরা গান্ধী হন বা রাজীব গান্ধী হন, এগুলো বলছে, এগুলো হচ্ছে হত্যাকাণ্ড।
0: মহাত্মা গান্ধীকেও কিন্তু হত্যা করা হয়েছিল,
4: মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল, সেটা 1948 সালে, এটা আমি বলছিলাম না কিন্তু আপনি বলে ফেললেন। আসলে কথা হচ্ছে জানতো, একটা চক্র সব সময় কাজ করে, সেটা কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নয়, একটা স্বার্থেন্নেষী শ্রেণী।
0: তাহলে আমরা একটা কথা বলতে পারি যে সন্ত্রাসবাদীরা কোনো জাতি বা ধর্ম বা বর্ণের লোক নয়, তারা সন্ত্রাসবাদী।
4: হ্যাঁ, তারা সন্ত্রাসবাদী, এবং সেইটাকে আমার সবাইকে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকে নির্বিশেষে, তা না হলে দলাই লামাকে আমাদেরকে ভারতে আশ্রয় নিতে হতো না, নাহলে আপনার রিসেন্ট যে আমাদের শেখ
0: আমাদের বেঁচে থাকার যে মৌলিক অধিকার সেটা কেড়ে নিচ্ছে, আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকার, শান্তিতে থাকার যে মৌলিক অধিকার সেটা কেড়ে নিচ্ছে, এটাই বলতে চাইছে। অর্থাৎ সন্ত্রাসবাদ বা সন্ত্রাস আমাদের মৌলিক চাহিদাগুলোকে, আমাদের শিক্ষা, সংস্কৃতি, বেঁচে থাকার অধিকার সমস্তটাই যেন কেড়ে নিচ্ছে, আমরা আমাদের মতো করে বাঁচতে পারছি না।
4: বাঁচতে পারছে না। আরেকটা কথা বলছি নাকি, শেষ করবো আমি, দেখুন এই মুহূর্তে যেটা সব থেকে আলোচ্য বিষয় ভারতবর্ষের, যে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, দেখুন মুসলিমরা 600 বছর রাজত্ব করেছিল, এবং দেখবেন আপনার যে কলিঙ্গ যুদ্ধ অশোক স্তম্ভ আমাদের লাগানো আছে, কলিঙ্গ যে অশোক তিনি অন্য ধর্ম গ্রহণ করে ধর্ম, শান্তি ধর্ম। আসল কথা হচ্ছে শান্তি আমাদের সব থেকে আশ্রয়, আমরা সবাই শান্তি থাকতে চাই। এটুকু শেয়ার করলাম দাদা, নমস্কার,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা মেসেজ পড়ে নিই। আব্দুল হাদি বেলাইপাড়া খইরাটি মুর্শিদাবাদ থেকে, আজকের বিষয় সন্ত্রাস মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। একদম সত্যি বিষয়ের অবতারণা করা হয়েছে। আজকে যে রোগে সমাজ জর্জরিত হয়ে পড়েছে এবং এক ধরনের সন্ত্রাসী চরিত্র সমাজকে কলুষিত করে সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে চলতে আগ্রহী হয়ে পড়ে নিজেদের স্বার্থ রক্ষার তাগিদে, অন্য মানুষের জীবনে যে মৌলিক অধিকার আছে নাগরিক হিসেবে সুবিধা ভোগ করার, একথা ভুলে গিয়ে জোর করে অপরের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে নিজের অধিকার স্থাপন করে। এই অনাচারের মোকাবেলা করতে দরকার হয় কড়া প্রশাসনের। প্রশাসন যদি দুর্বল হয় তখন সমাজে সন্ত্রাসীদের আবির্ভাব ঘটে। আব্দুল হাদি বেলাইপাড়া খইরাটি মুর্শিদাবাদ থেকে। এরপরে দেখা যাক কে লিখেছেন। রানীনগর বাজার থেকে রফিকুল মণ্ডল। সন্ত্রাস মানুষের জীবনের মৌলিক অধিকার কেড়ে নেয়, তাই যদি হয় তাহলে আমাদেরকে বোঝা দরকার, জানা দরকার যে আমরা কোনো সন্ত্রাস নয়, কোনো ঝামেলা নয়, আমরা জাতির উন্নতি, জাতি তাই বুদ্ধিমান, আমরা জাতির উন্নত জাতি তাই বুদ্ধিমান জাতি, তাই পরস্পর পরস্পরকে মিলিতভাবে দেশ বিদেশের সাথে সম্পর্ক বজায় রেখে চলাটাই আমাদের মানুষের ধর্ম। জলের ধর্ম সবসময় সমতল হওয়া, মানুষের ধর্ম মানুষকেও ওই, এটাই যদি হয় তাহলে আমাদের মধ্যে এত লোভ লালসা বা সন্ত্রাস বর্জন করা দরকার, ত্যাগ করা দরকার সব ধর্মের, মহান ধর্ম ত্যাগ। তাই আমরা ত্যাগে আসুন, ত্যাগ করি, ত্যাগ করুন অন্যায়কে, ভালোবাসাকে উপহার হিসেবে মেনে নিন, এইভাবে চলতে থাকুন। রানীনগর বাজার থেকে রফিকুল মণ্ডল। আরেকটি মেসেজ পড়ে নি। সৌভিক ঢাকুরিয়া থেকে। সন্ত্রাস মানব জীবনের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ। এটি মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তাকে কেড়ে নেয়। একজন মানুষ শান্তিতে বাঁচার, নিজের মত প্রকাশ করার এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করার অধিকার রাখে, কিন্তু সন্ত্রাসের ভয়ে মানুষ সবসময় আতঙ্কের মধ্যে থাকে। স্কুল, বাজার, অফিস কিংবা ধর্মীয় স্থান, কোথাও নিরাপত্তার নিশ্চয়তা থাকে না। সন্ত্রাস শুধু প্রাণহানি ঘটায় না, মানুষের মনে ভয়, অস্থিরতা ও অবিশ্বাসের জন্ম দেয়। এর ফলে সমাজের শান্তি নষ্ট হয় এবং উন্নয়নের পথ বাধাগ্রস্ত হয়। শিশুদের শিক্ষা, মানুষের কর্মজীবন ও স্বাভাবিক জীবনযাত্রাও ক্ষতিগ্রস্ত হয়। তাই সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। মানবতা, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিয়েই একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব যে, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছেন। আর একটা মেসেজ পড়ে ফেলি, আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। একুশে মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালিত হয়। সন্ত্রাসবাদ সাধারণ মানুষের জীবনধারণ, স্বাধীনতা ও সুরক্ষার মতো মৌলিক অধিকারের উপর সরাসরি আক্রমণ করে। সন্ত্রাসবাদ সমাজে তীব্র ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, অর্থনীতি ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করে। আমাদের প্রধান মৌলিক অধিকারের মধ্যে আছে জীবন ও সুরক্ষা। সন্ত্রাসবাদী হামলায় প্রাণহানি ঘটে নিরীহ মানুষের, যা মৌলিক অধিকারের উপর চরম আঘাত। সন্ত্রাসবাদ ব্যবসা, পর্যটন, স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিবেশ নষ্ট করে, যা মৌলিক অধিকার, সামাজিক ও অর্থনৈতিক অধিকারের ক্ষতি করে। সন্ত্রাসবাদ রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করে, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ভিত্তি দুর্বল করে। সন্ত্রাসবাদ শুধু মৌলিক অধিকার কেড়ে নেয় না, বরং পরিবার, সমাজ ও দেশকে পিছনের দিকে ঠেলে দেয়। লিখেছেন আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে।

0: সাতাশে সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আবার ফিরে আসি বিষয়ে। দেখি, মোবাইলের কে অপেক্ষা করছেন? নমস্কার, শুভ সকাল।
2: আমিও মনে করি যে সন্ত্রাসবাদ,
1: যেমন যুদ্ধ মানুষকে মানুষকে বা কোনো মানুষেরই উপকারে আসে না, শুধু মানুষ নয় গোটা সমাজের প্রত্যেকটা অংশের কোনো উপকারে আসে না, ঠিক সেই রকমই
2: জীবকুলের প্রচন্ড ভয়াবহতা ক্ষতি এনে দেয়।
1: হ্যাঁ, সেই রকম সন্ত্রাসবাদ বা সন্ত্রাস কোনো মানুষের উপকারে আসতে পারে না।
2: হ্যাঁ, অস্ত্র কখনো শান্তি দিতে পারে না,
1: একদম
2: শান্তি দিতে পারে। হ্যাঁ, তো কথা হলো যে আমরা যদি সরকার বাহাদুরদের একটা দৃষ্টি পোষণ করছি, সরকার বাহাদুর যদি সমান চোখে দেখে, তাহলে আমার মনে হয় কোনো লোক জঙ্গি নাম নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে না। নিষ্পাপ হয়ে জন্মে শিশু, কেউ তো জঙ্গি ঘরে জন্ম নয়। আর পরিস্থিতির অনুপাতে জঙ্গিবাদে নাম লিখায়
1: না, এখানে একটু একটু কথা বলি,
2: ওটা সংরক্ষণ করো, বৈষম্য দূর করো।
1: আমি একটু বলি যে এটা নয়। আসলে কি জানেন তো, সন্ত্রাস তৈরি হয় কিন্তু এই সব বিষয় না, সন্ত্রাস তৈরি হয় কিছু মানুষকে ভুল বুঝিয়ে, এটাও তো হয়। আবার কিছু মানুষ নিজেদের স্বার্থে সন্ত্রাসবাদ তৈরি করে, এই নিজেদের আমাদের আমাদের ঘরের, আপনার ঘরের, আমার ঘরের সাধারণ মানুষ বা সাধারণ সন্তানদেরকে, ছেলেদের মেয়েদেরকে সন্ত্রাসবাদী তৈরি করে তাদের স্বার্থে। সেই সব অশিক্ষিত, মানে কি বলবো, সমাজের বিষধর কিছু মানুষ আছেন যারা আমাদের সমাজের সুস্থ, সমাজের সুস্থ মানুষের মনগুলোকে নষ্ট করে দেয়।
2: এটাও মানছি, কিন্তু দাদা শুনেন, বৈষম্য যদি হয়, বৈষম্য হলে সেক্ষেত্রে সন্ত্রাসবাদ বেশি মাথা চাড়া দেয়। এটা এটা আপনি মানেন না মানেন জানি না, সব থেকে মোদ্দা কথা, বৈষম্য দূর করতে হবে, তাহলে দেশের দুর্গতি দূর হবে।
1: হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
2: একজনকে কোলে পিঠে করা যাবে না। শুনেন, এই যে সংরক্ষণ,
1: হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সকলে মিলে একসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করি।
2: হ্যাঁ, সন্ত্রাসের বিরুদ্ধে।

0: আশাই করবো এটা ঠিক আছে।
1: নমস্কার, শুভ সকাল।
2: শুভ সকাল, বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
1: হ্যাঁ বলুন।
2: সন্ত্রাস মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। সিন্ধুর অপারেশন ভারতকে পথ দেখিয়েছে। সন্ত্রাস দমনে চূড়ান্ত পদক্ষেপ ভারত বিরোধী শক্তিকে বুঝিয়ে দিয়েছে। বস্তুত 1970 সালে নাসার আন্দোলন ভারতবর্ষে শুরু হয়, তাজ শেষ হয়েছে। মাওবাদী আন্দোলন বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারতকে কুড়ে কুড়ে খেয়েছে। অখণ্ড ভারতকে স্বচ্ছ সুস্থ করে গড়ে তোলার প্রচেষ্টা চলছে, এটা একটি ইতিবাচক দিক। ছায়াযুদ্ধ, ভয়, আতঙ্ক, সন্ত্রাস, দুর্নীতি, হিংসা, নেতিবাচক দিকগুলো মুছে ফেলার প্রয়াস অব্যাহত। অখণ্ড ভারতবর্ষের প্রশাসন, পুলিশ প্রশাসনের বাইরের সব শত্রুকে পরাস্ত করতে পারলে স্বাধীন ভারতবর্ষে প্রতিষ্ঠা সম্ভব।
1: একদম,
2: প্রেম সর্বাগ্রে জরুরি। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ শ্রোতা বন্ধু, সন্ত্রাস যে কোনো দেশের সার্বভৌমত্ব নষ্ট করে, যে কোনো দেশের শান্তি বিঘ্নিত করে, যে কোনো দেশের এগিয়ে চলার পথকে অবরুদ্ধ করে। তাই আমাদেরকে সব সময়কে, প্রতিটি শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিককে, প্রতিটি দেশের নাগরিককে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রিত হয়ে মোকাবিলা করতে হবে। দেখি কে আছেন টেলিফোনে। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। না, সাড়া দিচ্ছেন না। দেখি কে আসেন টেলিফোনে। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। না, সাড়া দিচ্ছেন না। যে কোনো যান্ত্রিক গোলযোগের কারণেই যোগাযোগ ঘটছে না। দেখি এবার কে আসেন। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ বলুন।
3: বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি। দেখুন, সন্ত্রাস আমাদের মৌলিক অধিকারই কেড়ে নেয় না, সমাজের থেকেও আমাদের দূর করে দেয়। কারণ আমরা মৌলিক অধিকার যেগুলো সেগুলো থেকে তো বঞ্চিত হব। এবং আমরা যদি আমাদের যে সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসবাদী আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তারা কোনো রকম সমাজ থেকে তারা সুযোগ সুবিধা বলুন বা কোনো রকম মানে আর কি
1: আমাদের মৌলিক অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে আর কি, সোজা
3: সম্পূর্ণ একদম কেড়ে নিচ্ছে। কারণ তারা সব সময় পিছিয়ে যাবে। আমরা যদি সুস্থভাবে জীবনযাপন করি, সমাজের সঙ্গে যদি মিলে মিশে থাকতে পারি, তবেই সন্ত্রাসবাদীদের আমরা দূর করতে পারবো। এবং এই এই সন্ত্রাসবাদী একমাত্র দূর করতে গেলে সংঘবদ্ধভাবে মিলেমিশে থাকতে হবে এবং কোন রকম বিশৃঙ্খলা বা আইন অমান্য করা চলবে না। তবেই আমরা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারবো।
1: ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।
3: নমস্কার।
1: দেখি এবার মোবাইলে কে এসেছেন। নমস্কার, শুভ সকাল।
4: নমস্কার দাদা ভাই, শুভ সকাল।
1: হ্যাঁ বলুন।
4: আজকে ভালো জিনিস দিয়েছেন তো দাদা, আজকে তার সঙ্গে আজকে চা দিবস কিন্তু দাদা ভাই। আমি ভাবলাম চা দিবস নিয়ে কথা হবে আজকে শুভ সকালে।
1: চা দিবসের তুলনায় অনেক বেশি দরকারি বা প্রয়োজনীয় আমাদের আজকের বিষয়টা নয়।
4: একদম একদম, সন্ত্রাস এক শ্রেণীর মানুষ বেশি করছে স্যার। আমি আপনাকে বলছি, সন্ত্রাস
1: এরা কোন শ্রেণীর মানুষ নয়, এরা কোন শ্রেণীর মানে, এরা সন্ত্রাসবাদী। এদের কোন জাতি নেই, ধর্ম নেই, মনুষ্যত্ব বোধ নেই।
4: আমি
1: আমার যে স্বার্থ সেই স্বার্থটা সিদ্ধি করবো।
4: তাহলে আমি মানুষের মধ্যে ট্রাস্ট সৃষ্টি করে রাখবো, মানে আমি একা ডন, আমাকে সবাই ভয় পাবে, এই জিনিসটা বাজে না বলুন তো? আমাকে কেন সবাই ভয় পাবে, আমি তো মানুষ, আমি তো মানুষ বলুন তো? নাথুরাম ঘটছে, মহাত্মা গান্ধী কেন মেনেছিল? আমি মহাত্মা গান্ধীর হিস্ট্রি পড়ছি, মহাত্মা গান্ধী যতই বলুন জাতীয় জনক আমরা বলি,
1: যেমন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তেমনি ইন্দিরা গান্ধীকে করা হয়েছে, তেমনি রাজীব গান্ধীকে করা হয়েছে, এছাড়াও সারা পৃথিবী জুড়ে আজকে একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে কিন্তু সন্ত্রাসবাদ। ধরুন আমাদের পুলওয়ামায় যে মানুষগুলো মারা গেছেন তাদের মধ্যে কেউ বেড়াতে গেছেন তাই না, কেউ মনোরঞ্জনের জন্য বেড়াতে গেছেন, কেউ কেউ এমন একজন মারা গেছেন যে ওখানে জীবিকার প্রয়োজনে ছিলেন।
4: অবশ্যই, কিন্তু আপনি বলুন তো বর্দা, এই সন্ত্রাস পৃথিবী থেকে কোনদিন উঠবে আপনার কি মনে হয়?
1: আমার মনে হয় আমরা যদি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সবাই মিলে, পৃথিবীর জনসংখ্যার বেশিরভাগ মানুষ মানে 99% মানুষ যদি এর বিরুদ্ধে যে মানে প্রতিবাদ ঘোষণা করি, এর বিরুদ্ধে কাজ করে যায়, তাহলে অবশ্যই সন্ত্রাসবাদ পৃথিবী থেকে মুক্ত নেবে।
4: ইরান ইরান আমেরিকা কিভাবে যুদ্ধ লেগেছে, লসটা কি হচ্ছে, লসটা আমরা তার ভোগান্তি হচ্ছি, রাস্তাঘাটে পেট্রোল তেল পাওয়া যাচ্ছে না, ওখানে যুদ্ধ লাগছে, আমাদের কিছু সমস্যা দেখুন দাদা ভাই।
1: সন্ত্রাসবাদের কারণে
4: বলুন দাদা ভাই,
1: সন্ত্রাসবাদের কারণে আমাদের যে চলার পথ, এই চলার পথটা যেন থমকে যাচ্ছে, উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তা আমরা কি করব, আমাদের বাড়ির পাশে যদি কোনো সন্ত্রাসবাদী বিস্ফোরণ ঘটে বা ঘটার পরিকল্পনা করছে এরকম যদি আর্চ পাই, এরকম যদি বুঝতে পারি, আমাদের আমি আমার মতো একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবে আমার কাজ হচ্ছে প্রশাসনকে জানানো, কারণ এবং সেই সঙ্গে আশেপাশের মানুষকে আপনাদেরকে একত্রিত করতে হবে এই সন্ত্রাসের বিরুদ্ধে যাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারে আবহাওয়ার খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গোটা জেলার বেশিরভাগ অঞ্চলে। আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 23 মে পর্যন্ত আবহাওয়া মূলত একই থাকবে। আগামী 24, 25 এবং 26 মে হালকা বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে গোটা জেলার বেশিরভাগ অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে আজ আগামীকাল এবং আগামী 23 মে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে জেলার দু একটি অঞ্চলে। 24-26 মে পর্যন্ত তেমন কোনো সতর্ক বার্তা নেই। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে জেলার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে আগামীকাল অর্থাৎ 22 মে। মুর্শিদাবাদ জেলার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন আবহাওয়ার খবর।
0: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
5: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
1: এবারে একটু কাজের খবর জানিয়ে দিই জীবিকার জন্য। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026,

0: অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করুন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটমেন্ট অফিস অথবা 9434584102 এই নম্বরে যোগাযোগ করুন। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত, তারা এই নম্বরে যোগাযোগ করে বিশদ জেনে নিন। শুনলেন জীবিকার জন্য। আবার আসি দেখি কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ নমস্কার, আপনাকেও আশীষ দা।
0: বলুন।
1: শুভ সকাল। যুগে যুগে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়ে আসছে বহুদিন থেকে। যতদিন পৃথিবী সৃষ্টি হয়েছে ততদিন এই হত্যাকাণ্ড সন্ত্রাসবাদ চলছে, কারণ দুর্বলকে ভয় না দেখালে তারা জায়গা ছাড়বে না। দেখুন, একইভাবে রাজা বীরেন্দ্র নেপালে তাদের পরিবার ধ্বংস হয়ে গেছিল,
0: একদম
1: মুজিবুর রহমানের পরিবার ধ্বংস হয়ে গেছিল।
0: দেখুন না, আমি মার্টিন লুথার কিং,
1: মহাত্মা গান্ধী যার যিনি নমস্য, দিনে রাতে তাকে প্রণাম করি, সেই ভদ্রলোককে প্রাণ দিতে হয়েছিল। রাজীব গান্ধীকে দিতে হয়েছিল 21
0: এলটিটিই সন্ত্রাসবাদী দলকে নির্মূল করার জন্য, নির্মূল করার চেষ্টা করার জন্য।
1: পেরামপুদুর বলে একটি জায়গা আছে,
0: হ্যাঁ পেরামপুদুরে
1: একটা মালা করাতে যে মানব বোমায় তাকে হত্যা করলো।
0: আচ্ছা শুধু ধরুন, আপনি তো গিয়ে, উনি তো গিয়েছিলেন শুধুমাত্র রাজীব গান্ধীকে হত্যা করতে, সেই সঙ্গে তার আশেপাশে আরো কত নিরীহ মানুষ,
1: তাদের নাম হয়নি তো,
0: মারা গেছেন বলুন তো।
1: হ্যাঁ, তারপরে ধরুন এই ইন্দিরা গান্ধীকে তার দেহরক্ষীরা মারলো,
0: তারপরে আমাদের এই যে কি বলে তাজ হোটেলে,
1: হ্যাঁ তাজ হোটেলে সন্ত্রাসবাদী এলো।
0: হ্যাঁ,
1: সন্ত্রাসবাদীদের কোনো জাত নেই
0: না,
1: তাদেরকে কিসে যে তারা সন্তুষ্ট হয় এটা বলা মুশকিল। তবে সন্ত্রাসবাদ দমন করা উচিত, আমাদের দেশ চেষ্টা করছে একদিন সন্ত্রাসবাদ নির্মূল হবে,
0: আমাদের দেশ সহ সারা পৃথিবী চেষ্টায় আছেন, তাই না?
1: হ্যাঁ, আমেরিকাতেও জন এফ কেনেডিকে মেরেছিল 64 সালে, আব্রাহাম লিঙ্কন তাকে মেরেছিল, স্ট্যালিনকে মেরেছিল আইস অ্যাক্স দিয়ে।
0: এরা এরা মানুষের অধিকারের কথা বলেছিল বলেই কিন্তু
1: মার্টিন লুথার কিং,
0: হ্যাঁ
1: কত লোকের নাম করব,
0: অসংখ্য যারা মানুষের মৌলিক অধিকারের কথা বলেছেন তাদেরই জীবনে কিন্তু, বা মৌলিক অধিকারের কথা বলার জন্য মানুষ যখন একত্রিত করছে মানুষদেরকে, তখনই তাকে সন্ত্রাসের শিকার হতে হয়েছে।
1: আচ্ছা নমস্কার,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সকাল।
2: হ্যালো নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দাঁড়িয়ার থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ বলুন।
2: দেখুন, সন্ত্রাস সাধারণত রাজনৈতিক, ধর্মীয় এবং যে গোষ্ঠী আছে কিছু, সেই গোষ্ঠীগুলোই কিন্তু সন্ত্রাস সৃষ্টি করে। তা সন্ত্রাস আমাদের মানুষের মধ্যে ভীতি আনে, তাদের নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা ভীতি আনে, এবং ভীতি এনে সমস্ত মানুষকে ভীতি এনে তারা নিজেদের স্বার্থতা সৃষ্টি করে। এই স্বার্থ যাতে তারা ঠিক মতো সৃষ্টি না করতে পারে, যাতে আমরা ভয় না খাই, সেই জন্য কিন্তু আমাদেরকে সামগ্রিক ভাবে একটা ঐক্য আনতে হবে এবং প্রশাসনের মাধ্যমে সেই সন্ত্রাসবাদটাকে ধ্বংস করতে হবে। তা না হলে কিন্তু,
0: হ্যাঁ প্রশাসনকে তো সঙ্গে নিতেই হবে, কারণ আমরা সাধারণ মানুষরা যতই একত্রিত হয়, প্রশাসন সঙ্গে না থাকলে আমরা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না,
2: করতে পারবো না। আর আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে চাহিদা,
0: হ্যাঁ
2: চাহিদা গুলো যদি না মেটানো হয়, সেই জন্যও কিন্তু সন্ত্রাসটা সৃষ্টি হয়।

0: আমার যদি ঠিক মতো
1: এটা দেখতে হবে, সেই চাহিদাটা কি তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে নাকি সেটাও দেখা উচিত।
0: যে
1: অনেক অনেক সময় আছে, অনেক সময় আছে অকারণ চাহিদা, সেটাও তো আছে।
0: একটা একটা একটা বেকার যুবক সে চাকরি পাবে, এটা তার মৌলিক অধিকার।
1: একদম তাই,
0: যখন চাকরি পাবে না তখন সে কিন্তু
1: হ্যাঁ, যদি যদি আমাদের সমাজটা সুস্থ সুন্দর স্বাভাবিক থাকে তাহলে তো একজন বেকার যুবক তো আর বেকার থাকবে না, তাহলে তো তার মৌলিক অধিকারটা। হ্যাঁ বলুন।
0: এই জন্যই আমি বলছি যে রাজনৈতিক ভাবে, ধর্মীয় ভাবে এবং যে গোষ্ঠী, সেই গোষ্ঠীগুলো যদি সমস্ত মানে সচেতন বা ঠিক মতো দেশ বা
1: আসলে কি জানেন তো, আসলে আমাদেরকে না একটু পজিটিভ ভাবনা ভাবতে হবে, তাহলেই কিন্তু হবে। নেগেটিভ ভাবলে হবে না, আমি পেলাম না আমি কাউকে পেতে দেব না, এটা যেন না হয়, তাহলে মুশকিল, তাই না? হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।
0: নমস্কার।
1: নমস্কার। নমস্কার, শুভ সকাল।
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই,
1: বলুন।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদা ভাই।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ বলছি যে দাদা ভাই, দেখুন আমাদের এই সন্ত্রাসবাদী যদি রুখতে হয় তাহলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে দাদা ভাই, সব থেকে বড় ব্যাপার। তারা চাকরি টাকরি না পেয়ে এই যে কুকর্মগুলো করে ফেলছে পয়সার লোভে, এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু জীবনে এই সন্ত্রাসবাদীটা মুক্ত হয়ে যাবে। এবং আজ দেখুন আমরা যে জায়গায় বাস করছি, মানে
1: আমরা এটা বলি যে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসের কারণে আমরা কি কারণে হচ্ছে না দেখে, আমরা যদি বলি সন্ত্রাসের কারণে আমাদের আজকের বিষয়টা হচ্ছে সন্ত্রাসের কারণে আমাদের কি কি মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক কথা, মৌলিকবাদ ক্ষুণ্ণ হচ্ছে এবং আমরা সেই জিনিসটা আমরা সেইভাবে মানে জোগাড় করে দিতে পারছি না দাদা ভাই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের মানে যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী মানে সেই পূরণ করা যাচ্ছে না, সেই জন্য আজকে কিন্তু আমরা সব জায়গা থেকে বিচ্যুত হচ্ছি। যদি আজকে সেই জায়গাটা যদি পূরণ হয়ে যায় না দাদা ভাই, তাহলেই কিন্তু আমরা এই সন্ত্রাসবাদ মুক্ত করতে পারবো এবং
1: শান্তিতে বসবাস করতে পারবো, আমাদের মৌলিক অধিকারগুলো তাহলে ক্ষুণ্ণ হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন,
2: সুস্থ থাকবেন। হ্যাঁ দাদা ভাই,
1: একটা মেসেজ পড়ে নি। খাগড়াকান্ত নগর থেকে সুব্রত দত্ত। সন্ত্রাস মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। প্রথমেই বলতে হয় যে সন্ত্রাসবাদ বর্তমান পৃথিবীর একটি জ্বলন্ত সমস্যা। আজ বিশ্বের অধিকাংশ দেশ, তা সে উন্নত বা উন্নয়নশীল যাই হোক না কেন, সন্ত্রাসবাদী সমস্যায় বিশেষভাবে জর্জরিত। সন্ত্রাসবাদী কার্যকলাপের ফলে যে কোনো সময় যে কোনো দেশে রাষ্ট্রপ্রধান শিশু বৃদ্ধ ও মহিলা সমেত নির্বিচারে যে কোনো সাধারণ মানুষের প্রাণ সংশয়ের এবং সম্পত্তির ক্ষতির আশঙ্কা থাকায় রাষ্ট্রের ও লক্ষ্য সার্বিক উন্নয়ন থেকে সরে গিয়ে সন্ত্রাসবাদ দমনের দিকে নিবদ্ধ হয়ে যায়। এর ফলে দেশ তথা নাগরিকের উন্নয়ন ব্যাহত হয়। সাধারণ মানুষকে অনেক সময় বাধ্য হয়ে সমস্ত মৌলিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার বিসর্জন দিয়ে আতঙ্কের জীবন কাটাতে হয়। দেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ে। আমাদের দেশও সন্ত্রাসবাদ সমস্যা মুক্ত নয়, তাই আজ দেশের রাষ্ট্রনেতাদেরই একেবারে না হলে শতবার চেষ্টা করে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে সন্ত্রাসবাদ ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নিতে হবে। কেননা দিন শেষে সকলেই কিন্তু আমাদের সহনাগরিক। নমস্কার, সবাই ভালো থাকবেন। সুব্রত দত্ত, খাগড়া কান্তনগর থেকে।

আরেকটা মেসেজ পড়ে নিই। আজকের বিষয়, সন্ত্রাস মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। মানুষের সবচেয়ে বড় অধিকার হলো বেঁচে থাকার অধিকার, নিরাপত্তার অধিকার, মত প্রকাশের অধিকার। সন্ত্রাস সেই অধিকারগুলোই প্রথম কেড়ে নেয়। একটি বোমার শব্দ থামিয়ে দেয় শিশুর হাসি, একটি গুলির ভয় বন্ধ করে দেয় মানুষের চলাচল। ভয়ে মানুষ কথা বলতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না, স্বপ্ন দেখতে পারে না। সন্ত্রাস শুধু প্রাণ নেয় না, নেয় ভবিষ্যৎ। এটি সমাজে আতঙ্ক ছড়িয়ে মানুষকে গৃহবন্দী করে তোলে। প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, তাই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানে নিজের অধিকার রক্ষা করা, মানবতার পক্ষে দাঁড়ানো। আসুন আমরা সন্ত্রাসকে না বলি, শান্তিকে হ্যাঁ বলি। আধার মানিক থেকে মহাদেব দা মহাদেব। এবারে একটি গান শুনে নেওয়া যাক।

ফিরে আসি আবার বিষয়ে। শ্রোতা বন্ধু, আপনারা তো জানেন যে আজকের বিষয় সন্ত্রাস মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। হ্যাঁ, এই বিষয়ে কথা বলবো, একটা মেসেজ পড়ে নিই। কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা, সন্ত্রাস মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়, যে কোনো সন্ত্রাস ধ্বংসেরই অঙ্গীকার, ব্যাপক ক্ষয়ক্ষতির হিসেব, সুস্থ সমাজকে ছন্দচ্যুত করে সাধারণ মানুষের উপর সবচেয়ে বড় আঘাত, যে কোনো নাগরিকের বেঁচে থাকা অবস্থায় কিছু সাংবিধানিক অধিকার আছে এবং সে তা নিজের ক্ষেত্রে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, যা তার মানসিক অগ্রগতির সহায়ক হয়ে সামাজিক স্বীকৃতি প্রদান করে। এই অবস্থায় যদি তাকে সন্ত্রাসের শিকার হতে হয়, তবে সেই ভীতি ও বিশৃঙ্খল শুধু তারই নয়, তা সারা সমাজকে প্রভাবিত করে। মনে হয় বাঁচার অধিকার, চিন্তা ও বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার কেউ যেন কেড়ে নিয়েছে। অনেক কিছু করার ইচ্ছে, কিন্তু কিছুই করার উপায় নেই। সারা মনে দৌড়ে বেড়ায় শুধুই ভয় আর বিষণ্ণতা। এই মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, আমরা তার সহযোগী। সবার সম্মিলিত প্রয়াস এই সন্ত্রাস দমনের একটি মাধ্যম হতে পারে। লিখেছেন চন্দ্রনাথ সাহা, কান্তনগর, বহরমপুর থেকে। দেখি টেলিফোনে কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। না, দেখি। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। টেলিফোনে সাড়া দিচ্ছেন না, অথচ তিনি টেলিফোন ডায়াল করে আছেন। দেখা যাক, দেখি ল্যান্ডলাইনে কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল।

0: শুভ সকাল।
1: শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: আমি বেলনা জালালপুর বেলনা থেকে শাওন মাস্টার বলছি, যে সন্ত্রাস মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। সন্ত্রাসবাদীরা বা আতঙ্কবাদী বা ক্রিমিনাল, তাদের কোনো জাতি থাকে না, ধর্ম থাকে না। আজ পৃথিবী জুড়ে এক একটা দেশে এক এক রকম নাম দিয়ে সন্ত্রাসবাদীরা তৈরি হয়েছে। আমাদের দেশেও সব দেশে আজ সন্ত্রাসবাদী, আমেরিকা মতন দেশ সেখানেও সন্ত্রাসবাদী, সেখানে হয়েছে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ, সন্ত্রাসবাদীদের মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া। এদের এরা এক একটা দেশে এক একটা নাম দিয়ে এরা তৈরি হয়। এদের কাজ হচ্ছে মানুষের মৌলিক অধিকার তো কেড়ে নেওয়া, ভালো মানুষ কি জানি না তাদের তাদেরকে হত্যা করে। আমাদের কাশ্মীরে পুলওয়ামা জেলায় যেমন ঘটেছিল, ভারত তার যোগ্য জবাব দিয়েছে। আর এর মধ্যে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং, এই সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছে। আর সাধারণ মানুষ যে যেমন যেমন আপনার এই এই একটা আমাদের দেশ আছে ছোট দেশ, এটার নাম হচ্ছে, সেই দেশ থেকেও সন্ত্রাসবাদীরা এখনো দমন হয়নি। যেটা মধ্যপ্রদেশের পাশে দেশটার নাম আমার মনে পড়ছে না, ওখানে এখনো সন্ত্রাসবাদীরা আছে। তাই আমরা আমাদেরকে একতা হয়ে সরকারের সাথে সহযোগিতা করে সন্ত্রাসবাদীটাকে কিরকম ভাবে দমন করা যায় আমাদের সেই চেষ্টা নিতে হবে। আমাদের কোনো আমরা যে কোন ধর্মের লোক, আমরা কোন জাতির লোক, আমরা এটা সেটা আমাদের দূর করে দিয়ে ওই সন্ত্রাসবাদীদেরকে আমরা যেন দমন করতে পারি, তাই আমরা সরকারের সাহায্য চাই এবং সরকারকে আমরা আমাদেরও সাহায্য সরকারকে আমাদের দিতে হবে। তাই আমি বিশেষ কিছু বললাম না, সময় বেশি নাই, অনেকক্ষণ ট্রাই করলাম, করি দাদার ইটা যাক পেলাম। দাদাকে আমি আজকে যে জিনিসটা আপনি দিয়েছেন আপনাকে থ্যাংকস, মানে অশেষ ধন্যবাদ দিলাম।
0: ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন,
1: সঙ্গে থাকি। হ্যাঁ আমরা
0: নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার
0: বলুন।
2: নমস্কার, যে আমার থেকে মিন্টু বলছি।
0: হ্যাঁ বলুন।
2: সন্ত্রাসবাদী, হ্যাঁ সন্ত্রাসবাদী একটুখানি বলবো, কারণটা হচ্ছে যে আপনার সন্ত্রাসবাদী কারো কোনোদিন ধর্ম হয় না সন্ত্রাসবাদী দ্বারা। আমার সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনাকে যেটা বলতে চাইছি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় অনেক আন্দোলন হয়েছিল, সন্ত্রাসবাদী যারা করে বেড়াচ্ছে তাদের কিসের আন্দোলন আছে? প্রশাসন যখন ধরে তাদেরকে জানানো উচিত তো, তোমরা যে কেন করছো সাধারণ মানুষকে মেরে কখনো আপনার এই
0: সাধারণ মানুষের উপর রাগ কেন? সাধারণ মানুষকে তুমি কেন মারছো? তোমার যদি কোনো প্রশাসনের বিরুদ্ধে তোমার যদি কোনো ইয়ে থাকে, প্রতিবাদ থাকে, তাহলে তুমি প্রশাসনের থাকা লোকগুলোকে, তাদেরকে তো মারার তোমার অধিকার নেই, যারা নিরাপত্তার বাইরে আছে, সাধারণ মানুষ সুষ্ঠু সুন্দর মানে শান্তিতে জীবনযাপন করছে, তাদের প্রতি তাদের উপর তুমি আঘাত আনছো। শ্রোতা বন্ধু, হাতে সময় নেই, তার একজনের সঙ্গেই মাত্র কথা বলবো, দেখি কে আছেন আমাদের মোবাইলে। নমস্কার, শুভ সকাল।
3: হ্যালো নমস্কার,
0: বলুন।
3: স্যার আমি বীরভূম থেকে উত্তম কোনায় বলছি। বলছি সন্ত্রাসবাদ একটা বিপজ্জনক, সকল জনগণ তথা পৃথিবীর একটা বিভিন্ন জঙ্গি সংগঠন রয়েছে, মানে তাদেরকে
0: সারা পৃথিবীর বেশ কিছু সংগঠনকে আমাদের বলছি আন্তর্জাতিক যে সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু মানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তবুও কোন কোন রাষ্ট্র কখনো বা কোন কোন ব্যক্তি এই সব নিষিদ্ধ সংগঠনগুলোকে কিন্তু সাহায্য করে যাচ্ছে।
3: হ্যাঁ বলি, তারপরে বলি যেমন কয়েকটি জঙ্গি সংগঠনের উদাহরণ দিচ্ছি, যেমন উলফা জঙ্গি, হুজি জঙ্গি, বোখারাম জঙ্গি, তারপর আপনার আইসিআই জঙ্গি, এইগুলো তো বিপজ্জনক। তালিবান জঙ্গি মানে মানুষের স্বাধীনতা কেড়ে নেয়, মানে এদের পড়াশোনা মানে শিক্ষা দীক্ষা এদের হঠাৎ থমকে যায়, মানে এরাই জঙ্গি, মানে
0: গোটা মৌলিক অধিকারের কোনো অংশই যেন আমরা সেই সময়ে পাই না, কোনো অধিকারই প্রয়োগ করতে পারি না, মৌলিক অধিকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আর শ্রোতা বন্ধু, হাতে আর সময় নেই, তাই এই গানটি শুনতে শুনতে আজকের শুভ সকালের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি আশিস ভৌমিক, এবং কারিগরি সহায়তায় ছিলেন মন্দার গোস্বামী।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং ঠিক তার পরপরই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: ये है विविध भारती।
1: आज के फनकार कार्यक्रम कुछ ही पलों के बाद।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে। মাফ করবেন, আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

ইচ্ছা ছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে গানের ভেলা। উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

নূরপাল। বাংলা লোকগীতে যাদের হাত ধরে পৌঁছে গিয়েছে মানুষের কাছে কাছে রেকর্ডের মাধ্যমে, অর্থাৎ আমরা জানি বাংলা লোকগীতি মানে মাটির সুর, মাটির সেই সুধা গন্ধ মেশা, মাটির কাছাকাছি থাকা যে মানুষগুলি, তাদের ঘাম, তাদের শ্রম সব কিছু জড়িয়ে থাকে। তাই আলাদা করে এলিট বাঙালির ড্রয়িং রুম পর্যন্ত সেই লোকগীতিকে পৌঁছে যেতে দীর্ঘ একটা পথ পেরোতে হয়েছে। কারণ যারা তৈরি করেন, যারা বাঁধেন গান, তারা আপন মনে থাকেন তাদের জগতে, তাদের কোনো দায় নেই আলাদা করে রেকর্ডের মাধ্যমে সে গানকে সংরক্ষণ করার। বাপের পরে বেটা, তারপরে তার বেটি, এভাবেই তো চলে এসেছে এই সকল গান। কিন্তু তৎসত্ত্বেও এই যে গানগুলি আমরা এখনো শুনতে পাচ্ছি, তার জন্য যে মানুষদের কাছে আমাদের চিরকৃতজ্ঞ থাকা উচিত, অবশ্যই তাদের মধ্যে নাম উল্লেখ করতেই হয়। আব্বাসউদ্দিন আহমেদ, জসীমউদ্দিন, মামলিন্দু চৌধুরী প্রমুখ মানুষদের, আর অবশ্যই বলতে হয় অমর পালের কথা। বাংলা লোকগীতিকে রেকর্ডের মাধ্যমে যখন এলপিএম চলত, গ্রামোফোন রেকর্ড বাজত, সেই সময় থেকে এবং রেডিও যখন এলো, রেডিওতেও সে সকল গান গেয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এ কিন্তু তারাই করেছেন উদ্যোগ নিয়ে। আরও আছেন দীনেন্দ্র চৌধুরী, রায়চাঁদ পড়াল, তাদের কথাও বলতেই হয়। এই মে মাসটা অমর পালকে পেয়েছি আমরা মে মাসে, তার জন্মদিন। তাই আসুন না, যেহেতু বৃহস্পতিবার বাংলা লোকগীতি শোনার দিন গানের ভেলায় সকাল 10টা থেকে 11টা, আজ অমর পালের গান শুনি। আর তার জীবনের কিছু ছোট ছোট ঘটনা, ছোট ছোট গল্প, সেসব নিয়ে ভরে উঠুক আজকের গানের ভেলা। আমাদের অনেক শ্রোতা বন্ধুরাও তাকে দেখেছেন, তার গান শুনেছেন, সামনে থেকেও হয়তো দেখেছেন, অথবা নেহাতি ওই আমি দূর থেকে তোমাকে দেখেছি, মুগ্ধ প্রাণী তার গান শুনেছেন। আসুন না, টেলিফোনে আপনাদের সেই অভিজ্ঞতার কথা, ভালো লাগার কথা ভাগ করে নিন আমাদের সঙ্গে। 2213124221342 আমাদের ফোন নাম্বার, আর শুরুতে কোড দিতে ভুলবেন না 033। আমারও বলি 033221342 এই আমাদের ফোন নাম্বার। অমর পালের গান আর তার সঙ্গে তার জীবনের কিছু টুকরো গল্প সব নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার।

সালটা 1922, সে সময় তৎকালীন পূর্ববঙ্গ সেখানকার ব্রাহ্মণবাড়িয়ায় 19 মে জন্মগ্রহণ করলেন অমর পাল। মা দুর্গা সুন্দরী, রীতিমতো শাস্ত্রীয় সঙ্গীত জানতেন তিনি এবং মায়ের কাছে দুর্গাসুন্দরী দেবীর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা বলি অথবা তালিম নেওয়া শুরু হল। আবার উস্তাদ আলাউদ্দিন খানের ছোট ভাই আয়াত আলী খানের কাছেও উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিলেন পরবর্তীতে বেশ অনেকগুলো বছর ধরে। কিন্তু ছোটবেলা থেকে গানের পরিবেশে গানের সঙ্গে এভাবে বড় হতে হতে 10 বছর বয়স যখন বাবাকে হারালেন, অবশ্যই মাথার উপর থেকে বট গাছটা সরে যাওয়ার পর দায়িত্ব এসেই যায়, এরপর দেশভাগ। জীবনে এরকম ওঠা পড়া নানান ঘটেছে তার, কিন্তু কখনোই গানকে তিনি ছাড়েননি। 1947-এ দেশভাগের পর 1948-এ আকাশবাণী কলকাতার গীতিকার সচিন্দ্রনাথ ভট্টাচার্য তার সঙ্গে আলাপ হল এবং ছেলেটি এত ভালো গায় দেখে তিনি নিজেই বললেন যে চলো কলকাতায় নিয়ে এলেন। এবং এখানে আসার পরেও, কলকাতায় আসার পরেও অমর পালের কিন্তু সঙ্গীত শিক্ষা কোথাও থামল না। তিনি মিউজিক কলেজে, বেঙ্গল মিউজিক কলেজের অধ্যাপক মণি চক্রবর্তী, নীলগোপাল বন্দ্যোপাধ্যায়, সুরেন চক্রবর্তী প্রমুখের কাছে লোকগীতির তালিম নিতে থাকেন। আমরা জানি সুরেন চক্রবর্তী লোকগীতির রীতিমতো আকর তাকে বলা যায়। ক্রমশ এইভাবে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের যেমন তালিম তার রয়েছে, সেখান থেকে সুর তাল ছন্দ সবটা রাগ সব যেমন শিখলেন,

ইত্যাদি সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য নিয়ে এসেছিলেন কলকাতায়। তিনি রেডিও স্টেশনেও নিয়ে এলেন আকাশবাণী কলকাতায়। আপনারা সকলেই জানেন অডিশন দিয়ে সুযোগ পেতে হয়, তখনও হতো এখনও তাই। অডিশন দিলেন অমর পাল, সুযোগ পেলেন, শুরু হল রেডিওতে তার গান গাওয়া।

0: শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা গ্রহণ শুরু যেখানে, এতগুলি বছর শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে তার সময় কাটানো, তার পরবর্তীতেও বাংলার পল্লীগীতে, বাংলার লোকগীতে, বাংলার মাটির সুর তাকে এতটাই আকর্ষণ করলো যে তার জীবনের পরিচিতিটাই কিন্তু হয়ে গেল লোকসঙ্গীত শিল্পী হিসেবে, লোকগীতের শিল্পী হিসেবে তার নাম আমাদের প্রত্যেকের মনের মনে কোঠায় জায়গা করে নিল। তিনি অমর পাল। আজ তার গান শুনছি লোকগীতের এই গানের ভেলায়। 2213-1342 নম্বরে কে রয়েছেন কথা বলবো, আবারও ফোন নাম্বার বলে দিই, 0332-1313-342। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি মহাদেব থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন।
1: হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে দিদি, আপনি ভালো ভালো আছেন?
0: নিশ্চয়ই ভালো আছি। হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ বলো। আসলে যে মানুষটিকে নিয়ে আমরা বসেছি, তিনি বাঙালি জীবনে প্রভাত এনেছিলেন, এবং প্রভাতী সঙ্গীতকে যে এইভাবে জনপ্রিয় করা, এবং আপনি যে শাস্ত্রীয় সঙ্গীতে যে ওনার দখল সেটিও আপনি বলছেন, তার প্রতিফলন কিন্তু আমরা লোকসঙ্গীত গাওয়ার ক্ষেত্রেও দেখেছি। এবং শাস্ত্রীয় সঙ্গীত বলা যে দেশটা তৈরি করে দেয়, তো সেটা মানে উনি এত সুন্দর করে করেছেন লোকগানের শাস্ত্রীয় সঙ্গীতের ব্যবহার। তবে আমার একটি গানের কথা মনে হচ্ছে, আমি শিশিরচন্দ্রের একটি গান, হরিদিন সকালে সন্দেহ আর করে আমার, বা ভাটিবার ভাটিবারের আমরা এত সুন্দর করে বড় হচ্ছেন। আকাশে আমি একটি সাক্ষাৎকারে শুনেছিলাম, তো বাড়িতে তো গানের মহল ছিল, মালসি গান মা গাইছেন বাড়িতে, সুন্দর গানের আসর বসছে,
0: যত গুণজনেরা রয়েছেন সঙ্গীতের জগতে, তাদের মধ্যে কিন্তু একেবারে বেশিরভাগ সংখ্যক মানুষদের ক্ষেত্রে বেড়ে ওঠার যে পরিবেশ, সেই পরিবেশে গান ছিল, সুর ছিল, লয় ছিল, তাল ছিল, আর তাই সেই গানই তাদের আপন করে নিয়েছে, পরবর্তীতে গানের পথ দেখিয়েছে তাদের। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত দিদি।
0: সুপ্রভাত।
2: আমি বর্ধমান জেলা গোচি থানার অন্তর্গত গোচিতা গ্রাম থেকে প্রফুল্ল দাস বলছি।
0: বলুন বলুন।
2: খুব সুন্দর সংযোজন দিদি, আপনার কণ্ঠে এই যে সংযোজন আমাদের মনকে সত্যি আপ্লুত করেছি। আর যদি সম্ভব হয়, আপনি খুবই সুন্দর সাজান অনুষ্ঠান গুলো, আমাদের খুব ভালো লাগে, কিন্তু একটা আমার ওই প্রভাত শুনানি সতীরা নীরা চলে গানটা যদি শুনান একটু, খুব ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি। নমস্কার।
0: নমস্কার নমস্কার। দেখা যাক যদি প্রভাত সময় শোনাতে পারি, তবে তার আগে টহলদারি গান বা প্রভাতী সঙ্গীত একটু আগে সায়নও বলছিল, মূলত কিন্তু আমাদের কাছে অমর পালই নিয়ে এসেছিলেন একটা বড়।

প্রভাতী গান বা টহলদারি গান বাংলার এ গান, বাংলা লোকগীতির এ গানের ধারা একেবারে আমাদের নিজস্ব। মূলত সেই সময়টায় যখন ভক্তি আন্দোলনের সময়টায় শ্রীচৈতন্যদেবের সেই সময়টায় যখন ভক্তির আশে মেতে উঠল বাংলা তথা বাঙালি, সেই সময় মূলত নবদ্বীপ নদীয়ার এক বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হরিনাম সংকীর্তন এবং টহলদারি গান শুরু হয়। সকালবেলায় উঠে একসঙ্গে অনেকে মিলে খোলকর্তাল বাজিয়ে নগরবাসীকে জাগাতে জাগাতে যাওয়া কৃষ্ণনামের মধ্য দিয়ে, হরিনামের মধ্য দিয়ে, সে গানই প্রভাতী গান অথবা টহলদারি গান। আর সেই গানের ধারা এখনো চলছে বহু জায়গায়। এখনো কিছু মানুষ আছেন যারা এভাবে সংকীর্তন করতে করতে সকালবেলায় নগরবাসীকে জাগাতে জাগাতে যান। সেই গানকে মূলত কিন্তু এইভাবে সে গানের সম্ভারকে রেকর্ডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, রেডিওর মাধ্যমে পৌঁছে দেওয়া, এ কাজে আজীবন তিনি ব্যাপৃত থেকেছেন, তার কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ। তিনি অমর।

0: রোগীতে অবশ্যই তার কাছে ঋণী থাকবে, ঋণী থাকবো আমরা যারা বাংলার লোকগীতির রসে রয়েছি মজে। আজ তাকে নিয়ে এই অনুষ্ঠান, এই গানের ভেলা। মে মাস চলছে, 19 মে 1922 সালে তার জন্ম। আসুন কে রয়েছেন টেলিফোনে কথা বলা যাক তার সঙ্গে। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল পাল বলছি।
0: বলুন বলুন।
1: খুব সুন্দর সুন্দর গান শুনছি, খুবই ভালো লাগছে, মনও পড়ে যাচ্ছে। আর আপনি যমকলের গান শোনালেন, শুনে মুগ্ধ হয়ে গেলাম। তবে আমি আপনি গানে অনুরোধ করবো না, আপনি ভালো আরেকটি মতো দিকে আমার ফলে শুনিয়ে দিন, এটাই বলছিলাম।

করার টানে মূলত তার পূর্ববঙ্গ থেকে কলকাতায় আসা এবং তারপর কলকাতায় বিভিন্ন গুণীজনের কাছে লোকসঙ্গীতের শিক্ষা লাভ। এরপর

তার সঙ্গীত জীবন, সঙ্গীত শিক্ষা, দেশ বিদেশে এই গান নিয়ে, লোকগান নিয়ে ঘুরে বেড়ানো, সবটা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। শোনা যাক তারই গান।

0: সবকিছুরই তো একটা শুরু আছে। তা আপনি এই যে এত বড় একজন সঙ্গীত শিল্পী রূপে আত্মপ্রকাশ করলেন, তার সূচনাটা কেমন করে হয়েছিল? আপনার মা বাবা ঠাকুরদা ঠাকুমা বা অন্য কেউ কি সঙ্গীত পরিবেশন করতেন?
1: খুব ভালো প্রশ্ন, এবং আমি খুব খুশি হচ্ছি যে আজকে এই আকাশবাণী যখন আমরা ঢুকেছিলাম তখন ছিল অল ইন্ডিয়া রেডিও, তারপরে আকাশবাণী, এখন তার নাম পাল্টিয়েছে। দীর্ঘদিন আমার জীবনের 57 বছর এই আকাশবাণীর সঙ্গে আমি যুক্ত, মানে তখনকার অল ইন্ডিয়া রেডিও। এই অল ইন্ডিয়া রেডিও আমাকে অনেক কিছু দিয়েছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। সঙ্গীত জীবনে আমি প্রথম কী করে ঢুকলাম সেটা একটু ভালো করে বুঝিয়ে বলছি। আমার পিতৃপুরুষরা ছিলেন ব্যবসায়ী, তখনকার দিনে এত সিনেমা ছিল না, মানুষ যারা ব্যবসা করতেন, আমাদের বাবা কাকা জেঠারা বা পাড়া প্রতিবেশী যারা ছিলেন, তারা সপ্তাহে একদিন কিংবা দুদিন তাদের বাড়িতেই ওই বাউলা গানের আসর, যেটাকে বলি আমরা বাউল গানি দেশে, বাউলা গানের আসর বসাতেন। সেটা কি ওই তারা ওই আনন্দ তখনকার দিনে ওই তাস খেলে সিনেমা দেখে তারা সময় কাটাতেন না, তারা অবসর সময়টুকু সময় পেলে তারা ওই বাউলা গানের আসর নিয়ে বসতেন, কিংবা রামায়ণ পাঠ করতেন, কিংবা পদ্মপুরাণ পড়তেন। পাড়ার বহু লোক আসতেন এবং সুরে এবং কথায়। ওই বাড়িতে আমার জন্ম, আমার পিতৃদেব মারা গেছেন, আমার বয়স তখন 9 বছর বয়স। আমার পিতৃদেব গান ভীষণ ভালোবাসতেন, মার্সি গান বলে একটা কথা যেটা শ্যামাসঙ্গীত, বিশেষ করে মার্সি গানকে বাবা খুব পছন্দ করতেন, মাঝে মধ্যে মার্সি গানের আসর বসাতেন, আর বছর একবার জারি গানের আসর বসাতেন আমাদের বাড়িতে। আশ্চর্য যে আমাদের যে এইসব ছোঁয়াছুঁয়ের ব্যাপারটা ছিল সেটা কিন্তু আমার বাবার ছিল না, একটা আলাদা ঘর ছিল, কারণ মুসলিমরা এই জারি গান গাইতেন। জানো তো জারি গান সাধারণত হাসান হোসেনের এদের ধর্মীয় গান, কিন্তু আমার মাতৃদেবী এসব মেয়েলি গান খুব পছন্দ করতেন, গাইতেনও বিয়ে উপলক্ষে বা ওই কোনো পার্বণ উপলক্ষে এসব গান তারা গাইতেন। আমি আমার বাবা যখন মারা গেলেন 9 বছর বয়সে, আমার 4 ভাই বোন, আমি বড়, 2 ভাই আমরা বড়, 2 বোন ছোট, যদিও আজকে আর কেউ নেই, সবাই প্রয়াত। বয়স 9 বছর 10 বছর বয়সে লেখাপড়া শিখতে হবে না, আমার মা গার্জেন তো কেউ নেই, আর তখনকার দিনে আমি বড় ছেলে বলে আমাকে খুব আদর করতেন সবাই। বাড়িতে টিচার ছিল, স্কুলে যেতাম, হলে কি হবে আমি জানি না কিভাবে, তখনকার দিনে তোমরা জানো কি না জানি না, নিশ্চয় জানো যাত্রা গান গ্রামে গঞ্জে ভীষণ মানে প্রচলিত ছিল, বিশেষ করে আরো ছোট যাত্রা যাকে বলে আমরা ডপ লীলা কৃষ্ণ লীলা, সেগুলি হতো যেখানে ওই ডপ যাত্রা বা কবি গান, সেই আমি আমার কিভাবে যেন আমাকে আকর্ষণ করত, ঠিক চুম্বকের মতন, ঠিক লেখাপড়া যতটা অমনোযোগ ছিল ততটাই মনোযোগ ছিল গানের প্রতি। আমার গান কোথায় ওই ত্রিনাথের গান হচ্ছে, কোথায় ডপ লীলার গান হচ্ছে, কোথায় কৃষ্ণলীলা হচ্ছে, কোথায় মাধুর পার্টি, এর জন্য কম মার খাইনি।
0: আপনি লোকসঙ্গ

0: সঙ্গীত শিল্পী হিসেবে সর্বজন পরিচিত, কিন্তু মার্গ সঙ্গীতেও তো আপনি দীর্ঘদিন তালিম নিয়েছেন এবং ইচ্ছা করলে পরে আপনি মার্গ সঙ্গীত একজন প্রতিষ্ঠিত শিল্পী হতে পারতেন, তা আপনার সেই বিষয়টা আমরা একটু জানতে চাই।
1: ব্যাপার হলো আমি সেইটা আসছি আর কি, তোমার আস্তে আস্তে আমি ধীরে ধীরে আসছি যে এই গান শুনে যেখানে কলের গান, তখনকার দিনে কলের গান ছিল, সেই কলের গানের সামনে দাঁড়িয়ে বলতাম এর ভিতরে মানুষ আছে, খুব শিশু ছিলাম, এই গান শুনতে শুনতে স্কুলে বেলা হয়ে গেল আর স্কুলে যেতে পারলাম না, মার্বেল খেলে চারটের সময় বাড়ি আসতাম, ছেলেরা এসে বলতো কাকিমা তোমার আমার কিন্তু আজকে স্কুলে যায়নি, পরের দিন মাস্টারমশাইয়ের অরিজিনাল বেট পিঠের এমন চামড়া মানে মাংসই তুলে ফেলত, কিন্তু যেহেতু মানে পরের ব্যাপার মা ঠাকুমার পেছনে পেছনে কাঁদতেন কিন্তু আমার কিছু বলতেন না। হলি কি এইভাবে কিন্তু দিনের পর দিন টুকটাক করে যাচ্ছে, মনের বিয়ে হলো, ভগ্নবতীর সঙ্গে আমাকে ব্যবসায় জড়িয়ে দিল, ব্যবসায় গেলে কি হবে, আমার মন্দির পড়ে আছে গানে, কোথায় ডবলিনা হচ্ছে সেখানে রাত্রে চলে গেলাম।

0: বর্ণময় সঙ্গীত জীবন, এবং সেই সঙ্গীত জীবনই কিন্তু তাঁর জীবন, অর্থাৎ ছোট্ট থেকে আজীবন আমৃত্যু তার সঙ্গীতই রয়ে গিয়েছে জীবন জুড়ে। আমরা আজ লোকসঙ্গীতের এই অবসম্বাদী ব্যক্তিত্ব অমর পালের গান শুনছি, আর টুকরো টুকরো মাঝে তার জীবনের কিছু গল্প যেমন আমি বলছি আপনাদের কাছে শোনার চেষ্টা করব। আর তার সাক্ষাৎকার আকাশবাণীতে বেশ কয়েকবার তাকে আমরা পেয়েছি, তার সাক্ষাৎকার সংগ্রহ করে রেখেছি, শুনেছি তাঁর মুখে তার জীবনের টুকরো কিছু কথা। তবে এখন শুনবো আপনাদের কথা, আসবো টেলিফোনে, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন বলুন।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার বলুন।
1: খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছে অমর পাল। লোকশিল্পী হিসাবে আমার খুবই খুবই মানে জনপ্রিয়, আমি খুবই ভালোবাসি লোক। তো ফকির আঙ্গিনার মাঝে এই গানটা শোনাতে পারবেন দিদি ভাই? সময় তো শেষ হয়ে গেল।
0: আচ্ছা দেখছি প্রভাত সময়, প্রভাত সময় আমি একটু আগে বাজালাম তো, সচির আঙ্গিনা মাঝে কার্গো নাচিয়া বেড়াই রে।
1: আচ্ছা সচির, আচ্ছা দিদি ভাই এমনটা শোনা যায় না একটা ওই তারক মন্ডল নামের কিছু কিছু গান, হরে কৃষ্ণ ওর নামে ওই কণ্ঠে যদি থাকে।
0: আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন আমি দেখছি। আসলে গানের নাম না বললে শুধু রেকর্ডের কথা বললে একটু অসুবিধে হয়ে যায়, দেখছি যদি শোনানো যায়। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, আমি চেষ্টা করছি। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার
2: দিদি ভাই। নমস্কার।
0: নমস্কার, কি বলছেন?
2: আমি বনগাঁ থেকে অঞ্জনা কান্দিলাল বলছি।
0: বলুন অঞ্জনা দি।
2: হ্যাঁ, গানগুলো শুনে তো খুব আপ্লুত হয়ে যায়, কারণ এইসব গানগুলো একটা জোরের গান, শুনলে মন মুগ্ধ হয়ে যায়। তা যাই হোক, ভালো লাগবে, আরো ভালো লাগবে ভবিষ্যতে। আর এই যে মানে ইয়েটা হলো, সাক্ষাৎকারটা হলো, এটা তো আরো ভালো লাগলো শুনে। অনেক অনেক ধন্যবাদ আর নমস্কার।
0: ভালো থাকবেন, ভালো থাকবেন। প্রভাতী সঙ্গীতের কথা বললেন আপনিও, আর তার আগের শ্রোতা বন্ধুও শুনতে চাইছিলেন, চলুন এই গান শোনা যাক।

প্রভাতী গান, ভাটিয়ালি গান, এই দুই অবশ্যই তার পরিচয়ের সঙ্গে একেবারে জড়ে গিয়েছে। কিন্তু তবুও বেশ কিছু আমরা পেয়েছি ভাওয়াইয়া গান তার কণ্ঠে, বাউল গান তো বটেই, আবার একই সঙ্গে তার এই যে কিংবদন্তি শিল্পী হয়ে ওঠার যে একটা দীর্ঘ যাত্রাপথ, সেখানে যেমন রেকর্ডেড গান রয়েছে, সেখানে যেমন লাইভ শো রয়েছে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আমার সঙ্গে রয়েছে অবশ্যই রেডিও, রয়েছে আকাশবাণী, একই সঙ্গে সিনেমায় প্লেব্যাকের কথাও কিন্তু বলতেই হয়। রাইচাঁদ বড়াল, পঙ্কজ মল্লিক, হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায় বারে বারে তাঁকে সঙ্গীতের প্রয়োজনে ছবিতে তার কণ্ঠ ব্যবহার করেছেন। দেবকী কুমার বসু থেকে ঋতুপর্ণ ঘোষ, তারাও ছুটে গিয়েছেন বারেবার তার কাছে। আর অবশ্যই উল্লেখ করতে হয় সত্যজিৎ রায়ের কথা, উল্লেখ করতে হয় হীরক রাজার দেশের এই গানখানি।

এভাবেই প্রভাতী গান, টহলদারি গান, ভাটিয়ালি, কখনো ভাওয়াইয়া, কখনো ছায়াছবির গান, সবটা নিয়ে তার দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি সমৃদ্ধ করেছেন আমাদের। কখনো তাকেও সম্মানিত করতে পেরে আমরাও ঋদ্ধ হয়েছি বটে। সঙ্গীত মহাসম্মান অথবা লালন পুরস্কার, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার সহ দেশ বিদেশের নানান পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তবে এসব পুরস্কার তো নেহাতি কথার কথা, এসব পুরস্কার দিয়ে অবশ্যই তার মূল্যায়ন করা বা যা তিনি দিয়ে গেছেন তার ঋণ শোধ করা যায় না, বরং তার মন, তার জন্য যে জায়গাখানে আমাদের মনে একেবারে পাকাপোক্তভাবে রয়ে গেল তাই তার শ্রেষ্ঠ পাওনা, এবং তিনি যা দিয়ে গেলেন তা আমাদের শ্রেষ্ঠ পাওনা। অমর পাল, তার গান, তার জীবনের টুকরো কথা এবং তার স্বকণ্ঠে কিছু কথা, সবটা নিয়ে শুনলেন আজকের গানের ভেলা। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে বা
2: অন্য ফাঁদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন যুববাণীর অনুষ্ঠান।

0: মুড বা সিজন যেমনই হোক না কেন, যাই হোক না কেন, তোমাদের গল্প করতে আসা বা আমাদের গল্প করতে আসা, এই সব কিছু মানে মন ভালো করার ঠিকানা কিন্তু অবশ্যই যুববাণী।
1: কেন? কারণ এই যে হাসফাস করা গরমে তোমাদের মনটা যে পাহাড় পাহাড় করছে, সেই কথাটা যে আমরা বুঝতে পারছি না তেমন ভাবছো না, আমরা কিন্তু ঠিক বুঝতে পারছি।
0: একদমই তাই, কারণ বন্ধুরা তো আমাদের বেস্ট ফ্রেন্ড আর আমরা বন্ধুদের বেস্ট ফ্রেন্ড, তাই না? দেখছি সেই জন্য বন্ধুদের মনের কথা যে আমরা বুঝতে পারবো সেইটাই খুব স্বাভাবিক। আর সেজন্যই আজকে এই যে শুরুতেই একটা সুন্দর মিউজিক শুনেই বুঝে গেছো যে আজকে আমাদের অনুষ্ঠানটা বেরিয়ে পড়ি, তাই আজকে আমরা বেরিয়ে পড়িতে একসঙ্গে। এই যে গরমের ছুটিটা পড়েছে, এই যে মানুষজন একটু ছুটি ছুটি নেবে নেবে করছে, এই একটা লম্বা ট্যুরে যাবে বলছে, গরমটা থেকে বাঁচতে বেসিক্যালি, তো সেই সবটা মিলিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন পঞ্চকেদার।
1: বাহ, পঞ্চকেদার ভাবা যায়। তাহলে যারা আপাতত ভাবছো যে পড়াশোনার চাপ, বসের মুখ ভেঙছানি, সবকিছু এড়িয়ে একটা লম্বা ছুটিতে পাহাড় ভ্রমণে যাবে, মানে মনটা তো পাহাড় পাহাড় করছে এই গরম থেকে বাঁচবার জন্য, তাদের জন্য কিন্তু আজকের বেরিয়ে পড়িটা খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা অবভিয়াসলি ঝুলিতে নিয়ে এসেছি পঞ্চকেদারের গল্প।
0: একদমই তাই। আর এই যে পঞ্চকেদার, মানে বেসিক্যালি পঞ্চকেদার যাওয়ার সময়টাই এটা, তার কারণ প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার পর থেকে মোটামুটি পঞ্চকেদার খুলে যায় এবং খোলা থাকে মোটামুটি ভাইফোঁটা পর্যন্ত।
1: ঠিক,
0: তো এই সময়টাতে যদি পঞ্চকেদার ঘুরে আসো তাহলে মন্দ লাগবে না।
1: তবে মাথায় রাখতে হবে এই সময়তে কিন্তু ভিড়টাও বেশি হয়, মানে কারণ প্রচুর যাত্রী এবং অবশ্যই ট্রেকার, তাদের একটা ভিড় বেড়ে যায়। তবে এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু আমার মনে হয় যে মানে সময় থাকতে থাকতে, যদি মানে শরীরের জোর এবং হাতের সময় দুটোই থাকতে থাকতে এই জার্নিটা কিন্তু করে নেওয়া দরকার, কারণ এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স যেটা কোনোভাবে মিস করা যাবে না।
0: একদমই। আর এই যে আমাদের আজকের ডেস্টিনেশন পঞ্চকেদার, অর্থাৎ কেদারনাথ, তুঙ্গনাথ, কল্পেশ্বর, মদমহেশ্বর, রুদ্রনাথ, এই যে পাঁচটা জায়গায় আমরা যাব। কেদারনাথে তো দেবজিৎ আমরা মোটামুটি গাড়ি করে পৌঁছতে পারি।
1: হ্যাঁ পারি,
0: কিন্তু বাকি যে জায়গাগুলো সেগুলোতে যাওয়ার জন্য কিন্তু আমাদের পায়ে হাঁটতে হবে, মানে ট্রেকিং করতে হবে।
1: কেদারনাথ কিন্তু ইতিমধ্যেই গত 22 এপ্রিল খুলে গেছে, এবং চারধাম চলাকালীন কেদারনাথ যেতে হলে আলাদা করে রেজিস্ট্রেশন করে নিতে পারো, সেটা উত্তরাখণ্ডের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যায়। আর বিশ্বের উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথের কপাট খুলছে 2 গ্রামে, খুলে গেছে অলরেডি। এরপর আগামী 18ই মে থেকে খুলছে রুদ্রনাথের মন্দিরের দরজা। তাছাড়াও মদমহেশ্বর এবং কল্পেশ্বর রয়েছে,
0: এগুলো তো হচ্ছে যে মানে এভারগ্রিন একটা ব্যাপার, যে সারা বছরই এই জায়গাগুলোতে তুমি যেতে পারো।
1: কল্পেশ্বরে সারা বছর যাওয়া যায়, মদমহেশ্বর অলরেডি 21 মে থেকে
0: খুলে গেছে,
1: অর্থাৎ আজকে থেকে কিন্তু খুলে গেল। হ্যাঁ দরজা
0: একদম। তো তোমাদের হাতে মোটামুটি যদি 12 থেকে 15 দিন এমনি একটা টাইম থাকে তাহলে ডেফিনেটলি তোমরা যেতে পারো। আর মানে শুধু আমরা বলে যাবো এমনিটা তো হয় না, প্রত্যেকবার তোমরা তো আমাদের সঙ্গে গল্প করতে আসো, এবারও তার ব্যতিক্রম নয়। এই যে পঞ্চকেদার, এই যে 5টা জায়গার কথা আমরা বললাম, এই 5টা জায়গার কোথাও কি তুমি গেছো? যদি গিয়ে থাকো বা তার আশেপাশে এমন কোনো অফবিট ডেস্টিনেশনের কথা যদি তোমার কাছে থাকে, চলে আসতে পারো সরাসরি ফোন লাইনে। আমাদের ফোন নাম্বার 03322131342। আর বাই এনি চান্স যদি ফোনে না পাও,
1: তাহলেই থাকছে অবশ্যই আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA। সেখানে গিয়ে আমাদের পোস্টারের নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের এক্সপিরিয়েন্স। আর যদি মনে হয় ইনস্টাগ্রামে আমাদের সঙ্গে কানেক্ট করতে চাও, তাহলে আমাদের অফিশিয়াল পেজ YV KOLKATA, সেখানেও আমাদের পোস্টারের নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের এক্সপিরিয়েন্স পঞ্চকেদার ভ্রমণের।
0: একদম। আর অবশ্যই আমরা আজকে তোমার কমেন্ট পড়বো একদম অনুষ্ঠানের শেষে, আর ফোন করলে অবশ্যই তোমাদের সঙ্গে গল্প তো করবোই। তবে এই যে আমরা এত কিছু গল্প টল্প করবো বলছি বটে, এই গল্প করার জন্য আর একটা যেটা দরকার সেটা হচ্ছে খুব ভালো ভালো গান।
1: একদম।
0: আর এই যে আমরা পাহাড়ে যাচ্ছি, 5-5টা পাহাড় হেঁটে হেঁটে উঠতে হবে পাহাড়ে, সেই জন্য প্রথম গানটা যদি পাহাড় দিয়েই না শুরু করি তাহলে কেমন করে হয়? ফিরছি ছোট্ট গানের পর, সঙ্গে থেকো।

0: চলো বেরিয়ে পড়ি।
1: ফিরে এলাম গানের পর, তোমাদের সঙ্গে রয়েছে আজকে আমি দেবজিৎ, আর আমার সঙ্গে রয়েছে প্রিয়া সার। আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়ি আসরে, আড্ডা দিচ্ছি পঞ্চকেদার নিয়ে, তাই তো প্রিয়া সার?
2: একদম একদমই তাই। এই যে পঞ্চকেদার, এই পঞ্চকেদার কেন হলো বা কেন এমন নাম, এর পেছনে তো অবশ্যই কিছু কি বলবো পুরাণ লোকগাথা রয়েছে। সেই গল্পটা না শুনলে আমরা ঠিক ঘোরাঘুরিটা স্টার্ট করতে পারছি না। মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে সবসময় সেই যে জায়গাটায় তুমি যাচ্ছ সেটার ব্যাক স্টোরিটা জানা খুব ইম্পর্টেন্ট। তো আমরা এই যে জায়গাটায় যাচ্ছি, এখানে মানে এই যে জায়গাগুলো আমরা আজকে এতটা আমাদের কাছে বিখ্যাত হয়ে উঠেছে, তার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে সেই মহাভারতের কুরুক্ষেত্রের যে যুদ্ধ শেষ হয়েছিল তার পরবর্তী সময়টাতে। তো সেই সময় মানে শোনা যায় লোকমুখে যে নিজের ভাই ও গুরুজনদের হত্যা করার পর গভীর অনুশোচনা হয় পাণ্ডবদের, এবং সেই সময় পাণ্ডবরা চান যে তারা তো ভীষণ একটা পাপ করে ফেলেছেন, তো পাপ থেকে মুক্তি পেতে সেজন্য তারা শিব ঠাকুর অর্থাৎ মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য তার কাছে মহাদেবের খোঁজে বের হন। এবার সেই সময়টা, যে সময়টা তারা মহাদেবের খোঁজ করতে গেছিলেন, সে সময় মহাদেবের মন মেজাজ একদম ভালো ছিল না, তো ভীষণ মন খারাপ ছিল তার। এবং এই যে যুদ্ধ হয়েছিল, এই যে একটা রক্তপাত হয়েছিল, এটা মানে ভয়াবহ ব্যাপার যাকে বলে, সেইটা শিব ঠাকুরের কোথাও না কোথাও গিয়ে তিনি মেনে নিতে পারেননি। তো তখন তিনি পাণ্ডবদের ওপর ক্ষুব্ধ হয়ে তাদের সঙ্গে দেখা করতে চান না, এবং পাণ্ডবরা একে একে শিবের খোঁজ করতে করতে একবার কাশী পৌঁছন, সেখান থেকে শিব চলে যান হিমালয়ে।
1: তারা সেই জায়গাটার একটা নাম আছে গুপ্ত কাশী।
2: একদম। তারপর সেইখান থেকে মানে সেই যে শিব ঠাকুর হিমালয়ে গিয়ে লুকিয়ে গেলেন, পাণ্ডবরা আবার পিছু পিছু হিমালয়ে যান। এবার পাণ্ডবদের হাত থেকে বাঁচতে তো হবে, তখন মহাদেব এক অদ্ভুত উপায় বের করেন।

0: একটা ষাঁড়ের রূপ ধরে পাহাড়ি গরুর পালের মধ্যে লুকিয়ে পড়েন। কিন্তু পাণ্ডবদের মধ্যে ভীম চট করে ধরে ফেললেন যে এই ষাঁড়টি কোনো সাধারণ পশু নয়, বরং স্বয়ং মহাদেব। ভীম যেই না ষাঁড়টিকে জাপটে ধরতে গেলেন, তখন অমনি মহাদেব মাটির নিচে অদৃশ্য হয়ে যান।
1: এবং এই মাটির নিচে যাওয়ার সময় কিন্তু মহাদেব সেই ষাঁড়ের রূপটি, মানে মহাদেবের সেই রূপটা পাঁচটা আলাদা আলাদা জায়গাতে হিমালয়ের সেখানে কিন্তু বিভক্ত হয়, মানে পাঁচটা আলাদা আলাদা জায়গা থেকে প্রকট হয়। এবং উত্তরাখণ্ডের সেই পাঁচটা বিভিন্ন জায়গায় যে অংশগুলো ভেসে ওঠে ওই ষাঁড়টির, সেখানে কিন্তু এই পাঁচটা মন্দির গড়ে উঠেছে। এবং তাদেরকে আমরা একসঙ্গে বলি পঞ্চকেদার। যেমন ধরো কেদারনাথ, যেটা তৈরি করেছে যুধিষ্ঠির লোকমুখে, সেখানে কিন্তু ষাঁড়ের পিঠের কুঁজটার পুজো করা হয়। আবার মদমহেশ্বর লোকমুখে প্রচলিত, যেটা ভীম তৈরি করেছেন, সেখানে মহাদেবের মানে ওই ষাঁড় রূপের নাভিটা পূজিত হয়। আবার তুঙ্গনাথ যেটা তৈরি করেছেন অর্জুন, সেখানে কিন্তু আবার তার হাত বা বাহুর পুজো হয়। এবং রুদ্রনাথ যেখানে মহাদেবের মুখমণ্ডল পুজো হয়, সেটা তৈরি করেছে সহদেব। আবার কল্পেশ্বর যেটা সারা বছর মানে এভারগ্রিন মন্দির সারা বছর খোলা থাকে, সেখানে কিন্তু মহাদেবের জটা বা চুলের পুজো হয়। এবং সেই মন্দির কিন্তু তৈরি করেছে মুকুল। বুঝতে পারছো তো, মানে পাণ্ডবদের ভক্তি এবং মহাদেবের এই যে ক্ষমা করার যে গোটা প্রসেস, মানে মহাভারতের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে এটা পুরোটা লিঙ্কড। এবং সেই জন্যই কিন্তু পঞ্চকেদার আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট, এতটা বিখ্যাত।
0: একদমই তাই। মানে এই যে পঞ্চ পাণ্ডবের কথা আমরা সবসময় শুনেছি, পঞ্চ পাণ্ডবের সঙ্গে মহাদেবের যে এরকম একটা লিঙ্ক আছে, সেখান থেকে যে এমন সুন্দর জায়গা তৈরি হতে পারে, এই গল্প অবশ্যই আমরা কেউ জানি না সত্যি কি মিথ্যে, সেটা জানারও দরকার নেই। তবে ওই লোকমুখে যে আমরা পুরাণ লোকগাথা শুনি, তা থেকে আমরা তো এইটুকু আন্দাজ করতে পারি যে এমন গল্প মাঝে মধ্যে ঘটা ভালো, এমন ঘটনা ঘটাও ভালো।
1: এই ধরনের জায়গাতে ঘুরতে গেলে হয়তো এই গল্পগুলো যখন কানে আসে, তখন বোধহয় ঘোরার মজাটা অন্যরকম হয়ে যায়।
0: একদম, আলাদা একটা ভালো লাগা কাজ করে যে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে এখানে আজ থেকে কয়েক কোটি বছর আগে এমন একটা ঘটনা ঘটে গেছে।
1: একদম।
0: বেশ, তাহলে আমরা এবার একদম যে ওয়ান থেকে আমাদের শুরু করতে হবে, মানে যে ওয়ান মানে আমরা যেখানেই ঘুরতে যাই প্রথমে যেখানে যাই হাওড়া স্টেশন, মানে ব্যাগটা গুছিয়ে প্রথম ডেস্টিনেশন হচ্ছে হাওড়া স্টেশন। তো প্রথম দিন আমরা যেটা করতে পারি, হাওড়া থেকে সোজা ট্রেনে করে পৌঁছে যেতে পারি ঋষিকেশ। ঋষিকেশ পৌঁছানোর জন্য মোটামুটি দেড় দিনের কাছাকাছি সময় লাগে। একদম। আর এই যে গাড়োয়াল হিমালয়, অর্থাৎ পঞ্চকেদার তো গাড়োয়াল হিমালয়ের মধ্যে, তো গাড়োয়াল হিমালয়ের যে প্রবেশদ্বার যদি তুমি বলো, তাহলে কিন্তু ঋষিকেশ, মানে এই শহরটাই। তো ঋষিকেশে থাকার জায়গার একদম অভাব নেই। ঋষিকেশে মানে তুমি যে কোনো জায়গায় যে কোনো হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে, ছোট ছোট হোমস্টে পেয়ে যাবে। এবার তোমার রেঞ্জ অনুযায়ী তুমি থাকতে পারো, ধর্মশালাতেও থাকতে পারো। এবং ঋষিকেশ হঠাৎ করে তুমি এমনি একটা গরম থেকে গিয়ে ঋষিকেশে পৌঁছবে, সেখানে ওই যে পাহাড়ের যে আবহাওয়া, একটু যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেটার সঙ্গে একটা দিন মোটামুটি নিজেকে একটু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর
1: আসার মতো অবস্থা হবে, সারা বছর জ্বরে ভুগতে হবে।
0: একদম তাই, প্রত্যেক মাসে একবার করে জ্বর হবে। তো তার থেকে বেটার যে একদিন একটু ধীরে সুস্থে মানিয়ে জানিয়ে নিয়ে একটু ঘুরে টুরে নিয়ে তারপরে আসলে যে ঘুরতে যাওয়া, আসলে যে ডেস্টিনেশন যাওয়া, সেই দিকে যদি আমরা যাই। তবে একটা জিনিস বলে রাখি যে আমরা একদম শুরুতে বলছিলাম দেবজিৎ যে পঞ্চকেদার মানে কেদারনাথে গাড়ি করে পৌঁছানো যায়, বাকিগুলো হাঁটা পথ। এবার আর একটা যেটা বলে রাখা, সেটা হচ্ছে মদমহেশ্বর আর রুদ্রনাথ, এগুলো ছাড়া বাকি যে তিনটে কেদার সেগুলো কিন্তু অল্প অল্প হাঁটা। যেমন কল্পেশ্বরে হাঁটতে হয় মোটামুটি 1 কিলোমিটার, মানে ব্রিজটা যেখানে গাড়িটা নামিয়ে দেয় ওখান থেকে মন্দির পর্যন্ত,
1: তার মানে
0: গাড়ি যায়।
1: বেশ, তার মানে গাড়ি যায়।
0: হ্যাঁ,
1: তো এভাবেই মানে পাঁচটা কেদারের প্রতিটা মন্দিরেই যে প্রচুর প্রচুর হাঁটতে হবে, কষ্ট হবে, তেমনটা নয়, কখনো কখনো একটু আরামও হতে পারে। তবে হ্যাঁ, নিশ্চয়ই মাথায় রাখতে হবে যেহেতু পুরোটাই ট্রেকিং রুট, তাই একদম মানে সেইভাবে নিজেকে প্রস্তুত করে নেওয়াটা দরকার। তবে ওই আমার মতন লোক যদি হয় যে একটু আরাম টারাম পছন্দ করে, তাহলে শুধুমাত্র ট্রেন নয়, প্লেনেরও একটা ব্যবস্থা আছে, সেটাও খুব সহজ। কলকাতা থেকে দেরাদুন পর্যন্ত তুমি ফ্লাইটে চলে যেতে পারো। ফ্লাইটের ভাড়া অবভিয়াসলি এক এক সময় তো এক এক রকম, সেটা তোমাকে দেখে নিতে হবে। আর এই টাইমে তো ডেফিনেটলি ওই রুটের ফ্লাইট ফেয়ার একটু বেশি থাকেই, কারণ এই সময়টা একদম পিক সিজন। তো ফ্লাইটে করে দেরাদুন পৌঁছে দেরাদুন থেকে তোমরা চলে যেতে পারো ঋষিকেশ। আর তারপরে যেমনটা প্রিয়াশা বললো, ঋষিকেশ থেকেই কিন্তু মূল জার্নিটা শুরু, মানে ঋষিকেশটা তোমাকে পৌঁছাতেই হবে কোনো না কোনোভাবে।
0: মধমহেশ্বর বা রুদ্রনাথ কেউ কেউ কিন্তু শুধু আলাদা আলাদা করেও ট্রেক করতে যায়, মানে ধরো মধমহেশ্বর ট্রেকিং করতে যাচ্ছে সেটাও হয়, রুদ্রনাথ ট্রেকিং করতে যাচ্ছে সেটাও হয়। তবে আজকে আমরা পাঁচ জায়গায় ঘুরবো, কোনো চাপের কোনো কারণ নেই। তো একদম ফার্স্ট যে শুরু করি, প্রথম দিন হাওড়া থেকে ঋষিকেশ তো পৌঁছলাম, পৌঁছে রেস্ট তো নিলাম। এবার ডে টু, ডে টু তে একদম ভোরবেলা যদি আমরা বেরিয়ে যাই তাহলে ব্যাপারটা মোটামুটি ম্যানেজেবল সারাদিনের প্ল্যানিংটা। তো প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে গুপ্তকাশীর উদ্দেশ্যে আমরা বেরোতে পারি, ঋষিকেশ থেকে গুপ্তকাশী। এই যে রাস্তাটা, আর মানে রাস্তাটা তো অবশ্যই পাহাড়ি রাস্তা, খুব সুন্দর। তার সঙ্গে এই যে দেখবে পাহাড়ে গেলে আমাদের কিছু কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়, এক হচ্ছে আমরা যেখানে থাকি যে রেস্তোরাঁ বা যে হোটেলে থাকি সেখানকার যারা থাকেন তাদের সঙ্গে তারা ভীষণ যত্ন করেন, আতিথেয়তাই খুব ভালো। আর একজন হচ্ছে যিনি আমাদের সঙ্গে গোটা রাস্তায় থাকবেন, তিনি হচ্ছেন যিনি গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছেন, সেগুলো জেনে নিতে পারো। এটা একটা ছোট্ট টিপস। এইবার তোমরা গুপ্তকাশী যাওয়ার পথে দেখতে পাবে দেবপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগ, যেখানে অনকানন্দা আর ভাগীরথী নদী এসে মিশেছে। আর মোটামুটি এমন একটা অসাধারণ রাস্তা দিয়ে যেতে যেতে, খেতে খেতে, ছবি তুলতে তুলতে তোমরা বিকেলের মধ্যে পৌঁছে যাবে গুপ্তকাশী, তাই তো?
1: একদমই তাই। এই ডে টুটাতে কিন্তু এখানেই রাতটা কাটাতে হবে, একদম হালকা করে গুছিয়ে নিতে হবে ব্যাগপত্র, কারণ পরের দিন থেকে কিন্তু একদম কোমর বেঁধে লেগে পড়তে হবে, ঠিক আছে?
0: একদম কোমর বেঁধে তো লেগে পড়তেই হবে। এদিন রাত্রেবেলা তোমার যে ওই মানে ট্রেকের জন্য তুমি যে ব্যাগটা ক্যারি করবে, যে রুকস্যাক ক্যারি করবে, সেগুলো সমস্তটা একদম পারফেক্টলি গুছিয়ে রেখো। গুছিয়ে রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কারণ আবার পরদিন ভোরবেলা উঠতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এত সুন্দর একটা গল্প বললাম, পুরো যে জায়গাটা আমরা ঘুরছি সেখানে কোথাও না কোথাও গিয়ে পাণ্ডব এবং মহাদেব জড়িয়ে রয়েছেন, তাই আমরা আমাদের ট্রেকিং শুরু করার আগে এই গানটা শুনবো না সেটা হতেই পারে না। দোয়ারের কণ্ঠে এই গানটা রইল, তারপর ফিরে আসছি বেরিয়ে পড়ি রাতটায়, সঙ্গে রয়েছি প্রিয়া সাহার দেবজিৎ।

0: ফিরে এলাম গানের পর। আজকে তোমাদের সঙ্গে রয়েছি বেরিয়ে পড়ির আসরে দেবজিৎ আর প্রিয়াশা। তো এবারে মানে ঋষিকেশ থেকে কিন্তু আমরা মোটামুটি মানে ঋষিকেশ পৌঁছানোর পরে কিন্তু আমরা এই মুহূর্তে এখন ডে থ্রিতে চলে এসেছি। তো ডে থ্রিতে সকালেই তোমাকে কিন্তু বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, লোকাল গাড়ি একটা বুক করে নাও এবং পৌঁছে যাও গৌরীকুণ্ডে। আর এই গৌরীকুণ্ড থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের প্রথম কেদার এবং সব থেকে বিখ্যাত কেদার, অর্থাৎ কেদারনাথের আসল ট্রেকিং। উচ্চতাটা জানো 3538 মিটার, আর রাস্তা পুরো 16 কিলোমিটারের খাড়া চড়াই পথ।
1: বাবা, এমন ভয় রাখানোর কিছু নেই, অবশ্যই হাঁটতে
0: পারবে। প্রচুর মানুষ যায় এবং কেদারনাথের ক্ষেত্রে অবশ্যই দু তিনটে জিনিস বলে রাখা দরকার বলে আমার মনে হয়। যারা যারা কেদারনাথ সিনেমাটা দেখেছো তারা তো জানোই অলরেডি বেশ কিছু জিনিস, তবুও দু একটা জিনিস সেটা বলে রাখি। সেটা হচ্ছে যে যারা বয়স্ক এবং যারা বাচ্চা বা যাদের হাঁটতে অসুবিধা তাদের জন্য কিন্তু সেখানে ওই পিঠে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা একটা আছে, এবং তাছাড়াও মানে ঘোড়া বললে ভুল হয় ওই খচ্চর, তো সেই প্রাণীটাও কিন্তু ওখানে প্রচুর অ্যাভেলেবল, চাইলে তোমরা সেটাও করতে পারো। তো এরপর এই পথে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পথে প্রচুর জলের বোতল এবং ওআরএস এবং তারই সঙ্গে এনার্জি বার এগুলো কিন্তু রাখতে হবে, কারণ এইটাই প্রথম আমাদের ট্রেকিং স্টার্ট হচ্ছে। তো এই কলকাতার সমতল ভূমি থেকে প্রথম পাহাড়ে একদম ট্রেকিং এ যাচ্ছি আমরা, তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে।
1: আসলে ব্যাপারটা হচ্ছে যে ট্রেকিং এ তুমি যেখানেই যাও না কেন এই সমস্ত জিনিসগুলো নিজের সঙ্গে ক্যারি করলে ব্যাপারটা অনেক বেশি সহজ। অ্যাট লিস্ট পকেটে কিছু চকলেট বা কিছু মিষ্টি জাতীয় খাবার রাখবে, কারণ মিষ্টি জাতীয় খাবার বা চকলেট তোমার এনার্জি বুস্ট করতে ইনস্ট্যান্ট হেল্প করে।
0: একদম, কিন্তু এই সব কিছুর বাইরেও যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যখন ট্রেকিংটা কমপ্লিট করে মন্দিরে পৌঁছবে তখন কিন্তু তোমার সব কষ্ট নিমেষে ঘুচে যাবে।
1: একদম একদমই তাই, মানে ওই যে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে একদম মন্দিরের সামনে পৌঁছলে, আর ওই যে কেদারনাথের দৃশ্য, মানে আমরা ছবিতে দেখি, আমরা যেখানেই দেখেছি না কেন এক কথায় একদম চোখ বুঝে আমরা যে কোনো জায়গায় বসে ইমাজিন করতে পারি, এত সুন্দর।
0: একদম, এরপর মন্দিরের কাছাকাছি সেই দিনকে রাতটা কাটিয়ে নাও, তারপরে ডে ফোর এ জার্নি শুরু হয়ে যাচ্ছে।
1: একদম, মানে ডে ফোর এর সকালটা কিন্তু আরো ভীষণ সুন্দর, মনে হবে যে কোনো একটা মানে একদম ইমাজিনারি ওয়ার্ল্ডে আমরা পৌঁছে গেছি আর কি। ভোরবেলা উঠলে যেটা করতে পারো সেটা হচ্ছে কেদারনাথের যে মূল আরতি সেটা তোমরা দেখতে পারো, আর একদম ভোরের আলো যখন ওই মন্দিরের মানে চূড়ায় গিয়ে পড়ে সেই যে দৃশ্যটা, সেটা তুমি যতই ক্যামেরা বন্দি করো যতই যাই করো না কেন ওই যে চোখে যে সামনে থেকে দেখবে ওটা সারা জীবন মনে থেকে যাবে। আর আরতি শেষ করে এবার হচ্ছে তোমার ফেরার পালা, আবার সেই মোটামুটি 16 কিলোমিটার মতো পথ, যেমনটা দেবজিৎ বলছিল ওই পথটা ধরে নেমে আসতে হবে। এর একটা ব্যাপার বলি, পাহাড় থেকে নামা সবসময় মনে হয় খুব ইজি ব্যাপার, একদম নয়। খাড়া পাহাড়ি পথে নামা সেটাও কিন্তু খুব টাফ ব্যাপার, বুঝে বুঝে পা ফেলতে হয়, মনে হয় যে নেমে যাবো খুব সহজে। হ্যাঁ, হাঁপিয়ে যাওয়াটা কম হয় কিন্তু পায়ে ব্যথা ভীষণ হয়। তো সেইখান থেকে গৌরীকুণ্ড থেকে আবার সোজা ব্যাক টু গুপ্তকাশী। এবার যদি শরীর ভালো লাগে তাহলে খুব ভালো, গুপ্তকাশীতে এসে মোটামুটি উখি মজায় এসে তোমরা রাতটা কাটাতে পারো। পরের দিন যেহেতু আমরা উখি মজার রুটটা ধরেই এগোবো,
0: একদম,
1: তো এরপরে যেটা আমরা করতে পারি আমাদের দ্বিতীয় যে লক্ষ্য সেটা হচ্ছে মদমহেশ্বর। মানে অর্থাৎ আমরা 4 দিন ডে ফোরে রেখেছি মদমহেশ্বর, তো মদমহেশ্বর আমরা শুরু করবো হচ্ছে উকিমঠ বা গুপ্তকাশী, যেখানেই হোক আমরা থেকে যাব একটু জিরিয়ে নেব, এবং এই 5 নম্বর দিনে সকালবেলা গাড়ি করে সোজা পৌঁছে যাব রাশিগ্রাম। রাশিগ্রামটা না ভারী সুন্দর, একদম ছবির মতো সুন্দর। রাশিগ্রামের যেখানে দাঁড়িয়েই তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখো ঠিক পাহাড়ের ওপর মানে একটা ছোট্ট গ্রাম, একদম ছবির মতো সাজানো গোছানো একটা গ্রাম। এই গ্রাম থেকে হচ্ছে মদমহেশ্বরের যে ট্রেকিং রুট সেটা কিন্তু শুরু হয়। মদমহেশ্বর খুব একটা কঠিন ট্রেক রুট নয়, মদমহেশ্বরে কিন্তু ছোটরাও যেতে পারে বড়রাও যেতে পারে, একটু যারা বয়স্ক মানে যাদের মনে হচ্ছে হাঁটতে খুব প্রবলেম হবে তেমনটা নয়, মদমহেশ্বর করে ফিরে আসা যায়।
0: হ্যাঁ, তবে এই ট্রেকটা কিন্তু একদিনে টানা যেহেতু করছি আমরা সেটা কিন্তু বেশ চাপে, তাই বুদ্ধিমানের কাজ হলো একটু স্প্লিট করে নাও। রাশিগ্রাম থেকে হাঁটা শুরু করে ঘন্টা দুয়ে গেলেই পড়বে গুপ্তার গ্রাম, তো সেখানে চারপাশে পাইন বন, পাহাড়ি, নদীর শব্দ শুনতে শুনতে আরো 1 কিলোমিটার এগিয়ে যাও, গেলেই তোমরা পেয়ে যাবে বানতলি। এই বানতলি জায়গাটা কিন্তু ভীষণ শান্ত আর পকেট ফ্রেন্ডলি। এত সুন্দরে এইটারই কথা আমি জানি যে তোমরা ভাবছিলে যে এটা এমন একটা রুট যেখানে খরচটা কিন্তু জলের মতো হতে থাকে, একদম যেভাবে নদী বয়ে আসছে পাহাড় থেকে সেভাবেই পকেট থেকে টাকা বয়ে যাচ্ছে।
1: কিন্তু বানতলি আবার হ্যাঁ দুটো পার্ট রয়েছে, আপার বানতলি ও লোয়ার বানতলি।
0: ঠিক,
1: তো আপার বানতলি আর লোয়ার বানতলি দুটো দুরকম সুন্দর। অনেক সময় আমরা বলছিলাম না যে মদমহেশ্বর আলাদা করে ট্রেক রুট করা যায়, তো মদমহেশ্বর যদি 4 দিনের জন্য ট্রেক রুট করো তাহলে কিন্তু এগুলো তোমার একদিন একদিন একদিন একদিন করে রেস্ট পয়েন্ট হতে হবে,
0: সেগুলো লিস্টে রাখতেই হবে।
1: একদম।
0: তো তারপর ডে 6 এর গল্প পিয়াসা তুমি আমাদের বন্ধুদের বলবে?
1: এই তো আমরা বানতলিতে ছিলাম, তো বানতলি থেকে ওই চড়াই পথ ধরে হেঁটে আমরা পৌঁছে যেতে পারি মদমহেশ্বর। অনেকটা রাস্তা, মোটামুটি সারাদিনের ব্যাপার ধরে নাও। একদম সকাল সকাল ট্রেক শুরু করবে, কারণ যেটা হয় সন্ধ্যে হয়ে গেলে পাহাড়ি রাস্তায় হাঁটাটা একটুখানি কঠিন হয়ে পড়ে, বোঝা যায় না রাস্তায় কোথায় কি আছে, কারণ খুব স্বাভাবিক ওখানে তো অমনি ভাবে আলো থাকে না, যতই তুমি হেড টর্চ বা পকেট টর্চ ক্যারি করো ওই ব্যাপারটা রেজিস্টার করে না। আর এরপরে মানে আমরা যে এই মদমহেশ্বর যাচ্ছি, মদমহেশ্বরের উচ্চতা মোটামুটি 3500-এর মানে 3500 মিটারের কাছাকাছি প্রায়। এবং এখানে এই যে একদম শুরুতে আমরা বলছিলাম কোথায় মহাদেবের কোন অংশ পূজিত হয়, তো এখানে ওই শিবের মানে ওই ষাঁড়ের, শিব ঠাকুর যে ষাঁড়ের রূপ ধরেছিলেন তার নাভির যে অংশটা সেটা পুজো করা হয় আর কি। মদমহেশ্বরের যে ভ্যালিটা এত সুন্দর, এত সবুজ শান্ত, মানে আমরা হয় না ঘুরতে যাই যে খুব একটু নিরিবিলিতে সময় কাটানোর জন্য, একদম এত ক্যাওয়াস থেকে একটু পালিয়ে যাওয়ার জন্য, সেইটা তুমি ওখানে গিয়ে ফিল করতে পারবে।
0: একদমই। তো মদমহেশ্বরটা ঘোরো, সুন্দর করে মন ভরে ঘুরে নাও, তারপরে কিন্তু D7 এর জার্নি শুরু হবে। আর D7 এ কিন্তু একটা প্রো টিপ দিয়ে রাখি বন্ধুদেরকে, মদমহেশ্বর থেকে সামান্য একটু কষ্ট করে যদি বুড়ো মদমহেশ্বরটা ঘুরে আসতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে যে সৌন্দর্য কি জিনিস।
1: মানে একটার পর একটা গেলে এটাই মনে হবে
0: যে স্যার এক্সেভার করে
1: তো আমি বাকি হ্যাঁ
0: একদমই। তো এই বুড়ো মদমহেশ্বর থেকেও কিন্তু হিমালয়ের একটা মানে ওয়াইড ভিউ পাওয়া যায়, এবং সেটা কিন্তু এক কথা একদম মানে অপূর্ব, আনরিয়েলিস্টিক। ঠিক আছে,
1: একদম
0: ওটা দেখে নিই। এবার সোজা উত্তরাই পথ ধরে নেমে আসো রাশি গ্রামে আবার, এবং রাশি থেকে আমাদের গাড়ি ধরতে হবে। রাশি হয়ে উখিমঠ পেরিয়ে সোজা আমাদের গাড়ি ছুটবে এবার চোপতার দিকে।
1: একদম,
0: উখিমঠ থেকে চোপতা যেতে প্রায় 1 ঘন্টা 3 মিনিট সময় লাগে, তাই ওই দিন সন্ধ্যের মধ্যে চোপতা পৌঁছে ওখানকার মখমলের মতো সবুজ বুগিয়াল এবং পাহাড়ি কটেজে কিন্তু নাইট স্টেটা করা খুব ইম্পর্টেন্ট।
1: একদম, মানে ওটা করতেই হবে আর কি।
0: হ্যাঁ অবশ্যই, বুগিয়াল মানে একটুখানি বলে রাখি, বুগিয়ালটা হচ্ছে পাহাড়ি তৃণভূমি, মানে গাড়োয়াল হিমালয়ের ওই পাহাড়ি তৃণভূমিগুলোকে বুগিয়াল নামে আমরা চিনি, সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর।
1: একদমই তাই, অপূর্ব সুন্দর তো বটেই। আর এই যে নাইট স্টে করতে করতে তোমার মনে হবে এত সুন্দর জায়গায় একটা ভালো খুব সুন্দর গান শুনি, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, সেটা নিজের সঙ্গে হোক বা প্রিয় মানুষের সঙ্গে, হোয়াট এভার যাই হোক না কেন, যার সঙ্গেই যাবে তার সঙ্গেই স্পেন্ড করো। আর আপাতত আমরা একটা গান শুনি, ততক্ষণ তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নম্বর 0332-1313-1342। আর যদি বাই এনি চান্স আমাদের ফোনে না পাও তাহলে চলে আসতে পারো যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে, আজকের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে জানাতে পারো অনুষ্ঠান কেমন লাগছে, জানাতে পারো এই পঞ্চকেদারের কোনো একটা জায়গা যদি তোমার ঘোরা থাকে বা এর আশেপাশে এমন কোনো ছোট গ্রামের কথা, ছোট কোনো জায়গার কথা যা হয়তো তোমার লিস্টে আছে, কখনো না কখনো গেছো বা কখনো না কখনো যাবে, অবশ্যই আমাদের জানাতে পারো। গানের পর অবশ্যই তোমার করা কমেন্ট বা তোমার ফোন কল নিয়ে আমরা আবার ফিরে আসবো। আপাতত অনুপম রায়ের কণ্ঠে রইল এই গানটা।

0: চলো বেরিয়ে পড়ি। ফিরেলাম গানের পর, আর আজকে অবশ্যই তোমাদের সঙ্গে রয়েছে আমি দেবজিৎ, আর আমার সঙ্গে রয়েছে প্রিয়াশা। এবং অলরেডি কিন্তু আমাদের এক শ্রোতা বন্ধু ইনস্টাগ্রামে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে
1: যে অনুষ্ঠান শুনছেন তিনি, ভীষণ ভালো লাগছে। কমেন্ট করেছেন সুদেশনা ডাইরিস, মানে সুদেশনা বলি কেউ একজন। তো অনেক অনেক ধন্যবাদ। তোমরাও তোমাদের এমন কোনো স্টোরি যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও অবশ্যই ফোন করতে পারো। আর একবার বলে দিই আমাদের ফোন নাম্বার 0332213134 কোনো ব্যাপার না, বন্ধুরা আবার ফোন করতে থাকুক। আর আমাদের ফোনে না পেলে কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে। তো যাই হোক, আমরা একটা সুন্দর গান শুনছিলাম, গ্যাস বেলুন। গ্যাস বেলুন শুনতে শুনতে একটা কথা আমার মনে হচ্ছিল, যদি সত্যি এমন হতো এই স্টুডিও থেকে আমরা গ্যাস বেলুন করে উড়ে একদম কেদারনাথের চূড়োয় গিয়ে পৌঁছতাম।
0: যদিও বাংলা প্রবাদ আছে কষ্ট না করে কৃষ্ণ পাওয়া যায় না, বাট আমি দেখেছি শিব যে কটা জায়গাতে আছেন সেখানে প্রতিটা জায়গাতে কষ্ট করতে হয়, এইটুকু আমি দেখেছি।
1: বেশ, আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়ার আগে আরেকবার দেখি বন্ধু ফোন লাইন। নমস্কার, নমস্কার,
0: তোমরা চাইলে কিন্তু আমাদের সঙ্গে আড্ডা সেখানেও দিতে পারো এবং তোমাদের এক্সপিরিয়েন্স আজকের অনুষ্ঠান কেমন লাগছে সেই সবকিছু শেয়ার করতে পারো।
1: ঠিক, তো চলো আমরা যেখানে ছিলাম, মানে আমরা বলেছিলাম যে চোপতা পৌঁছানোর কথা, এবং এই চোপতার যে সুন্দর বুগিয়াল সেখানে একটুখানি টাইম স্পেন্ড করার কথা। আর এই যে চোপতা পৌঁছানো মানে কিন্তু তোমরা কোথাও না কোথাও কি এসে গেছো, একদম উত্তরাখণ্ডের সুইজারল্যান্ড বলা হয় এই জায়গাটাকে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবং আমাদের মানে যে এইট, অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে তৃতীয় কেদারে পৌঁছানো। তৃতীয় কেদার বিশ্বের উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ। মানে এই চোপটা থেকে তুঙ্গনাথ কিন্তু হেঁটে যাওয়া যায়, আর চন্দ্রশিলাও হেঁটে যাওয়া যায়। সেক্ষেত্রে আগের দিন তুঙ্গনাথ থেকে যাওয়াটা বেটার, তাহলে সকালবেলা সানরাইজটা তোমরা উপভোগ করতে পারো।
0: তুঙ্গনাথটা কিন্তু আমি বলে রাখি যাওয়াটা ইজি ব্যাপার নয়, কারণ এটা যেমনটা বললাম পৃথিবীর সব থেকে উচ্চতম মন্দির, কিন্তু তারই সঙ্গে অবশ্যই এখানে যেহেতু অনেকটাই উচ্চতা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা করে একটুখানি কেয়ার করতে হবে।
1: তবে মানে একটু সময় নিয়ে যদি তোমরা ওঠো, ট্রেক করো, তাহলে খুব একটা অসুবিধা হয় না। একটা জিনিস হচ্ছে ট্রেকিং করতে গেলে মানে আমি কত তাড়াতাড়ি পৌঁছবো সেটা বড় কথা নয়, আমি যে পৌঁছবো এট দা এন্ড অফ দা ডে এইটা সব থেকে বড় কথা।
0: আর তার থেকেও বড় কথা বোধহয় উপভোগ করতে করতে পথটাকে এনজয় করতে করতে,
1: একদম তাই, রেস্ট নিতে নিতে, একটু মানে পাহাড়ি রাস্তায় উঠতে উঠতে খুব সুন্দর সুন্দর পাথর একটা দেখবে হঠাৎ করে এমনি বুগিয়াল টাইপের এমনি রাস্তার মাঝখানেই পাওয়া যায়, তো সেই সমস্ত জায়গায় একটু জিরিয়ে না নিলে কোথাও না কোথাও গিয়ে মজাটাই নষ্ট হয়ে যায়।
0: এবং ওই হাওয়াটার মধ্যে তো একটা ভালোবাসা আছে, ওই হাওয়াটার মধ্যে একটা আনন্দ আছে, সেটাও তো দরকার। কারণ তুঙ্গনাথ কিন্তু জেনজিদের জন্য একদম, মানে জেনজিদের মধ্যে কিন্তু

0: প্রচন্ড মানে কি বলবো একদম মানে খুব খুব প্রচলিত, খুব ফেমাস, কারণ সবাই ওখানে রিল বানায়, প্রচুর শর্টস বানায়। তুমি এরকম করছো কেন বলো তো?
1: না না, তুমি এত ভালোবাসা রিল যেসব বলছো আমি বুঝতে পারছি না, আমরা তো পঞ্চকেদার ঘুরছি বলো।
0: হ্যাঁ, কিন্তু পাহাড় মানেই তো ভালোবাসা, তাই না?
1: ও আচ্ছা, বেশ,
0: পাহাড় মানেই ভালোবাসা। না না, আমার কোনো বিশেষ স্মৃতি আছে বলে আমি এরকম বলছি তেমন নয়, পাহাড় মানেই ভালোবাসা।
1: আমি তো বলিনি তেমন কথা। যাই হোক দেবজিৎ, আমরা চন্দ্রশিলা থেকে যে ভিউটা মোটামুটি পেতে পারি সেটা হচ্ছে নন্দা দেবী, চৌখাম্বা, কেদারনাথ এবং ত্রিশূল সহ একের পর এক যে আমাদের বিখ্যাত পর্বতচূড়া, সেগুলো কিন্তু একদম চোখের সামনে 360 ডিগ্রি অ্যাঙ্গেল জুড়ে ছড়িয়ে থাকে। এবং এইটা হচ্ছে মেঘেদের রাজ্য, রূপকথার রাজ্য, এক কথায় বলতেই পারি আমরা। আর এই লাইফ টাইম এক্সপেরিয়েন্সটা একদম পকেটে পুরে ওই দিনই আবার নেমে চলে এসো চোপতায়, কারণ এর চোপতার যে মুগিয়ালের কথা দেবজিৎ গানে যাওয়ার আগে বলছিল, এখানে কিন্তু তোমরা মানে টেন্ট খাটিয়ে ক্যাম্পিং করতে পারো, টেন্ট নিজেরা চাইলে ক্যারি করতে পারো, অথবা ওখানে টেন্ট ভাড়া পাওয়া যায়, মোটামুটি রিজনেবল প্রাইস থাকে। এবার বিষয়টা হচ্ছে যে তুমি কতটা দাম দর করতে পারছো এবং কতটা ভালো, কতটা কি ধরনের টেন্ট চাইছো তার উপর ডিপেন্ড করছে, কিন্তু সেটা করতে পারো।
0: তবে প্রিয়াশা, এই যে এত দিন ধরে আমরা যে ট্রেক করেই যাচ্ছি করেই যাচ্ছি, এবার কিন্তু আমাদের শরীর আমাদের থেকে নিভেঞ্জ নিয়ে নেবে। আমার মনে হয় এবারে আমাদের একটা বাফার ডে রাখা উচিত, যেখানে অল্প একটু ঘোরা থাকবে এবং বেশিটাই থাকবে বিশ্রাম, এবং সেক্ষেত্রে কিন্তু এই ট্রেকিং এর সেফটির জন্য এটা খুব খুবই মাস্ট। তো এই দিনটাতে আমরা যেটা করতে পারি, এই চোপটা থেকে একটু রিল্যাক্স মুডে নেমে আসতে পারি মন্ডল গ্রামে, এবং অথবা যেতে পারি দোগ্গাল ভিটা, এই জায়গাটাও ভীষণ সুন্দর।
1: দোগ্গাল ভিটাতে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মন্ডল গ্রাম বা আমাদের আরেকটা ছিল সগর গ্রাম, এই জায়গাগুলোতে তো যেতে পারি। কিন্তু যদি তুমি শুধুমাত্র মানে তুঙ্গনাথ ট্রেক করতে যাও, তাহলে কিন্তু অবশ্যই সগর গ্রাম বা মন্ডল গ্রামের পাশাপাশি দোগ্গাল ভিটাটা ঘুরে এসো, এটা ভীষণ সুন্দর একটা জায়গা। আর এই বাফার ডেতে ইচ্ছে হলে অবশ্যই যেতে পারো, বেশিক্ষণ দূরে না, একটু নিচের দিকে।
0: বেশ, তবে এরপর কিন্তু আর একটা মহাযুদ্ধ শুরু হচ্ছে। তুঙ্গনাথের কথা বলেছিলাম ঠিকই, ওটা সব থেকে উঁচু, কিন্তু এটা কিন্তু আবার সব থেকে দুর্গম এবং কঠিন একটা ট্রেকিং রুট বলেই ট্রেকারদের মধ্যে পরিচিত।
1: তো এটা হচ্ছে মোটামুটি 3600 মিটারের কাছাকাছি এই উচ্চতায় অবস্থিত রুদ্রনাথ, এবং এই ট্রেকটা হচ্ছে প্রায় 20 কিলোমিটার, প্রচণ্ড একটা টাফ রুট থাকে। তো যদি তোমরা মানে ডে টেনে এই ট্রেকটা শুরু করো, তাহলে একদম ভোরবেলা মানে 4-5টার সময় ট্রেকটা শুরু করে দেবে, কারণ রাস্তা প্রচুর খাড়াই, রাস্তা পুরো জঙ্গল ঘেরা। এটা মনে রাখবে যে তোমাকে সূর্য অস্ত যাওয়ার আগে পৌঁছতে হবে, মানে তোমাকে পৌঁছতে হবেই, এবং তুমি দৌড়াদৌড়ি করে হুড়োহুড়ি করে পৌঁছতে পারবে না, তোমাকে রেস্ট নিতে নিতে পৌঁছতে হবে। সেই জন্য যতটা ভোরে সম্ভব, মানে ভোরের আলো ফুটলেই বেরিয়ে যাবো এরকম মেন্টালিটি নিয়ে ট্রেকটা শুরু করতে হবে। যত তাড়াতাড়ি পেরোবে সন্ধ্যের আগে তত তাড়াতাড়ি পৌঁছতে পারবে। আর একটু তো কষ্ট হবে পৌঁছতে রাস্তাটাতে, হয়তো হতে পারে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। তার কারণ যখন তুমি রুদ্রনাথে পৌঁছে যাবে, যখন সেই এখানে তো মহাদেবের ওই মুখমণ্ডল পূজিত হয়, তো ওই যে সুন্দরভাবে সাজানো, ওই যে দর্শন করলে ওটা যে তোমাকে মানসিক শান্তিটা দেবে, ওইটা যে ওই পিসটা, ওটা পাওয়ার জন্য, ওটা পাওয়ার জন্য তোমাকে এই ট্রেকটা করতে হবেই। কিন্তু এই যে আমরা বলছি ওই ট্রেকটার জন্য বা ধরো ওই যে পৌঁছে গেলে ওটা সুন্দর দৃশ্যটা, মনে রাখবে পঞ্চকেদারের সব থেকে মানে সবকটা জায়গায় তো এক এক রকম করে সুন্দর, কিন্তু এই জায়গাটা বিশেষ, তো এই জায়গাটা আমাদের পৌঁছতেই হবে। আর এদিন এতটা জার্নি করার পরে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, মানে আবার নামতে তুমি পারো না, এক্স্যাক্টলি, তুমি চেষ্টাও করো না। তো এইদিন রুদ্রনাথের যে ধর্মশালাগুলো ওখানে রয়েছে তুমি সেখানেই থেকে যেতে পারো, কারণ ওখান থেকে চট করে তুমি ফেরার কোনো রাস্তাও পাবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রচুর রাস্তা ঘুরেছি, কিন্তু আমরা না তোমাদেরকে কোনো কিছু বলিনি যে তোমরা কি খেতে পারো বা কি কি করতে পারো, এমনি কিছু বলিনি, তার কারণ বলা হয়ে ওঠেনি আর কি। তো তোমরা এই যে ছোটো ছোটো হোমস্টে বা এখানে থাকবে, তোমরা এই সমস্ত জায়গাতেই কিন্তু নিরামিষ খাবার মানে ভাত ডাল রুটি সবজি এগুলো অবশ্যই পেতে পারো। মন্দিরের ধারে পাশে নন ভেজ খাবার যদি এক্সপেক্ট করো তাহলে পাবে না, সেগুলোর জন্য তোমাদেরকে ফিরে আসার সময় বা ফার ডের সময় কোথাও কোনো গ্রাম বা এমনি কোথাও গিয়ে খুঁজতে হবে। এছাড়া মোটামুটি রোজকার যা খাওয়া দাওয়া ম্যাগি চা কফি এই সমস্ত তোমরা অবশ্যই পেয়ে যাবে।
0: তবে এই ডে টেনের পর কিন্তু এবারে নামার সময় হয়ে গেছে এবং ডে ইলেভেন আমাদের শেষ কেদারের যাত্রা। তবে শেষ কেদারের আগে কি আমরা একটা গান শুনবো?
1: একদম শেষ কেদার আমাদের আর ছোট্ট করে আমরা বলবো আর কি, তো তার আগে আমরা একটা ছোট্ট গান শুনি। গান শুনে ফিরে আসছি আবারও আজকের আড্ডায়। পাহাড়ি রাস্তা ধরে পাহাড়ি আসর না শুনলে আড্ডাটাই ইনকমপ্লিট।

0: হ্যাঁ, মন কেমনের বন্ধু হওয়ার জন্যই তো আজকে আমাদের পঞ্চ কেদারের এই সুন্দর জার্নি তোমার সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি, আর অবশ্যই আমরাও ঘুরে বেড়াচ্ছি।
1: আর একটা হালকা মন কেমনের সুর কিন্তু ভেসে এসেছে অলরেডি আমাদের ফেসবুক কমেন্টে, কারণ শুনেছি নিউ ব্যারাকপুর থেকে বলছে আমার বন্ধুরা কালকে চার ধাম যাত্রা করতে যাচ্ছে, পরের বছর আমিও পঞ্চকেদার যাব। হ্যাঁ নিশ্চয়ই, কালকের জন্য হয়তো তুমি যেতে পারছো না, বাট নেক্সট বছর তুমি যখন পঞ্চকেদার যাবে তার জন্য বেস্ট উইশেস।
0: আর পঞ্চকেদার ঘুরে এসে অবশ্যই আমাদের জানিও সেই যে আজকে আমরা আড্ডা শোনার পর তোমার আদৌ কোনো হেল্প হয়েছে কিনা বা রুট গুলো একদম সব ঠিকঠাক ছিল কিনা। বেশ, তো আমরা আমাদের একদম লাস্ট কেদারে যাওয়ার আগে দেখব বন্ধু ফোন লাইনে যদি পাই আর কি। নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ কি বলছেন, কোথা থেকে বলছেন?
2: অনন্তপুর কাশিমা থেকে মনা দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আপনার সঙ্গে আমি শিখতে বেরোলাম, তারপরে ঠিক শিখতে করছি, কি শুনছি মানে শুনছি আর কি, শুনে শুনে শিখতে বের করছি।
0: একদম একদম, বেশ বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ। এই তোমাদের ভালো লাগা, তোমাদের ছোট ছোট জার্নি, এটাই তো আমাদের পাওয়া। বেশ চলো, আমাদের আজকে শেষ যে কেদার, মানে কেদারের যে শেষ সফর অর্থাৎ যে ইলেভেন, রুদ্রনাথ থেকে আমরা নামবো। যেমনটা বললাম, নামার দুটো রুট আছে, একটা হচ্ছে পায়ে হেঁটে আমরা দুমকগ্রাম আর দেবগ্রাম হয়ে কল্পেশ্বর পৌঁছতে পারি, সেটা বেশ লম্বা একটা ট্যুর, তার জন্য আরো দুদিন তোমার হাতে রাখতে হবে। হাতে যদি ছুটি, বস অনেকটা ছুটি দেয়, তাহলে ডেফিনেটলি রাখতে পারো। আর শর্টকাট আর একটা সেফ রুট আছে, সেটা হচ্ছে রুদ্রনাথ থেকে আবার সকালবেলা হেঁটে সগর গ্রামে নেমে আসা এবং সগর গ্রাম থেকে একটা গাড়ি বুক করে সোজা চলে যাওয়া হেলাম।
1: একদম ঠিক, তবে এই হেলাং পৌঁছে ওখান থেকে লোকাল জিপ বা গাড়িতে তোমাদেরকে চলে আসতে হবে উড়গাম উপত্যকায়, এবং এই উড়গাম গ্রামটা কিন্তু জাস্ট একটা ছবির মতো সুন্দর জায়গা। আর এই উড়গাম গ্রাম থেকে মাত্র 2 কিলোমিটার একটা ছোট্ট সহজ ওয়াকওয়ে ধরে তোমরা চলে আসতে পারো পঞ্চ কেদার, মানে শেষ কেদার, পঞ্চম কেদার অর্থাৎ কল্পেশ্বর মন্দিরে, যেখানে শিবের জটা বা চুলের পূজা হয়, এবং আবারও মনে করি রাখি এই মন্দিরটা কিন্তু সারা বছর খোলা।
0: একদম, আর কল্পেশ্বরের ইউএসপি হলো যে এখানে কিন্তু কোনো ঝক্কি নেই, চারদিকে শান্ত পরিবেশ, ঋষিদের আশ্রম, পাহাড়ি ঝর্ণার আওয়াজ, আহা সেটা পুজো পুজো ব্যাপার হয় না, যে খুব শান্তির একটা জায়গা, ঠিক অমনি একটা জায়গা। আর যেহেতু এটা আমাদের সফরের শেষ কেদার, তাই অবশ্যই এই মন্দিরে বসে কিছুটা সময় স্পেন্ড করতে পারো, চাইলে একটা দিন থাকতে পারো, এবং অবশ্যই একটা পজিটিভ এনার্জি তুমি রিস্টোর করে ফিরতে পারবে, এটুকু আমরা কথা দিতে পারি।
1: একদম ঠিক, তবে কল্পেশ্বর দর্শন করে তোমরা চাইলে কিন্তু ওই দিনই আবার উড়গাম থেকে নিচে নেমে আসতে পারো। ডে 11 এর রাতটা তোমরা হেলাংও কাটাতে পারো, অথবা গাড়ি করে একটু এগিয়ে গিয়ে পিপল কোটিতেও বা যোশী মঠেও নাইট স্টে করতে পারো।
0: সমস্ত জায়গাতেই দেবজিৎ বলে রাখি যে আমরা এখানে কিন্তু হোম স্টে যদি তোমরা নাও সেটা বেশি সুবিধাজনক, মানে হোটেল বা রেস্তোরাঁ এমনি ভাড়া করার থেকে দেখবে ছোট ছোট পাহাড়ি, মানে
1: প্রচুর যে ছোট ছোট ধর্মশালা গুলো রয়েছে সেখানেও কিন্তু পরিষেবা খুব খারাপ নয়, এবং যেখানে তুমি ট্রেকিং করতে যাচ্ছ এবং লম্বা দিনের একটা ব্যাপার রয়েছে সেখানে কিন্তু ওই ঘরোয়া ব্যবস্থাপনা থাকাটাই মনে হয় সব থেকে শ্রেয়।
0: একদম,
1: যদি হাতে সময় থাকে, আরো যদি ইচ্ছে করে যে আরো একটু ঘুরবো, আর যদি হাতে একটু ছোট্ট করে পয়সা কড়িও থাকে, তাহলে বদ্রীনাথ যেতেও পারো। তবে সেখান থেকে ডে 11 মানে ডে 12 এ যোশীমঠ বা পিপলকোটি থেকে সোজা ব্যাক টু প্যাভিলিয়ন, আমাদের এই প্ল্যান অনুযায়ী, মানে গাড়িতে করে আবার ফিরে এসো হরিদ্বার ঋষিকেশ স্টেশনে, আর সেখান থেকে রাতের ট্রেন ধরে সোজা কলকাতা। ব্যাস, মোটামুটি 12 থেকে 14 দিনের কিন্তু একটা দারুণ ট্যুর প্ল্যান তোমাদেরকে দিলাম পঞ্চকেদারে।
0: একদম, আর একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে কেউ যদি শুধু তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্যুর করতে চাও, তাহলে অবশ্যই লিস্টে দেউরিয়া তালটাকে রেখো, ওটাও একটা অসাধারণ জায়গা যাকে বলে। আর একদম আমাদের আড্ডা আজকে শেষ, দেখবো লাস্ট ফোন কল যদি বন্ধুকে পাওয়া যায়। নমস্কার। ঘোরাঘুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে পারো আমাদের যুবাণী কলকাতার ফেসবুক পেজে আজকের পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আপাতত আমরা যাওয়ার আগে অবশ্যই তোমার জন্য একটা গান তো রেখে যাবো, গানে গানে যে কথাটা আমি বা দেবজিৎ বা তোমরাও আমাদের সঙ্গে সহমত হবে, যেটা আমরা বলতে চাই যে আর কত দূর, ঠিক আর কত দূরে পৌঁছলে আমরা মোটামুটি আমাদের সবটুকু শেষ করতে পারবো এবং সবটুকু শেষ করে আবার ফিরে আসতে পারবো। সোনু নিগমের কণ্ঠে রইল আজকের শেষ গানটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন শ্যামলী ভট্টাচার্যের কণ্ঠে, গীতিকার উৎপলা গোস্বামী। আধুনিক গান শিল্পী শ্যামলী ভট্টাচার্য।

শুনলেন আধুনিক গান শ্যামলী ভট্টাচার্যের কণ্ঠে, গীতিকার ডক্টর উৎপলা গোস্বামী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।

জয়দেব দাসের কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা এগারোটা পর্যন্ত 42.83% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। বিগত বছরগুলিতে ভোট দিতে না পারলেও এবারের নির্বাচনে ভোটাররা নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে বেশ কিছু ভোটদাতা আমাদের জেলা সংবাদদাতাকে জানিয়েছেন।
2: আগের বারেও হয়েছে, কিন্তু এবারে ভোটটা খুব শান্তিপূর্ণ নির্ভয়ে দিতে পেরেছি। গত 15 বছর আমি ভোটই দিইনি, মানে আমি ভোটার হওয়ার পরে আপনার এই প্রথম বিধানসভার ভোট দিলাম। দিতে পারিনি কারণ ভোট তো হয়ে যেত, তো সরকার পাল্টাতে তো এটা মানে নির্ভয়ে ভোট দিতে আসা গিয়েছে না।
3: খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবেই দিয়েছি। বিগত 15 বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারতাম না, থিয়েটের সঙ্গে চলতো, আজকে কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে দিয়েছি। এবং গত যে ভোটটা আমাদের ক্যান্সেল হয়েছে তখন আমরা দিতে পারিনি।
1: 285টি বুথে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত, গণনা 24শে মে। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে 35টি কুইক রেসপন্স টিম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বেলুড় মঠে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম সেখানে গেলেন তিনি। মন্দিরে প্রণাম সেরে মঠে সন্ন্যাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। সেখান থেকে হাওড়ার প্রশাসনিক ভবনে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এক বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী আরও একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পশ্চিম বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরপর আজই তিনি দিল্লি যাচ্ছেন। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কেন্দ্রের বিদ্যাঞ্জলি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পে স্কুলগুলিতে শিক্ষার মান ও পরিকাঠামো উন্নয়নের জন্য বেসরকারি ক্ষেত্রকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এই প্রকল্প চালুর জন্য জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পরিদর্শকদের নির্দেশিকা পাঠিয়েছে। বিদ্যাঞ্জলি প্রকল্পে একদিকে স্বেচ্ছাসেবক ও বেসরকারি ক্ষেত্র তাদের জ্ঞান দক্ষতা ভাগ করে নিতে পারবে, অন্যদিকে স্কুলগুলিতে বিভিন্ন উপকরণ বা সরঞ্জাম দিয়ে সার্বিক পরিকাঠামো উন্নয়নেও সহযোগিতা করা যাবে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের কোথায় ঘাটতি হচ্ছে তা চিহ্নিত করতে স্কুল ভিত্তিক ফলাফল পর্যালোচনা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বক্স প্লট নামে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে স্কুলের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। নির্দিষ্ট পোর্টালে সেই ফলাফল দেখে 15 জুনের মধ্যে স্কুলগুলিকে রিপোর্ট পাঠাতে বলেছে সংসদ। আবাস প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের রানীতলার বালিগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যের স্বামী সেলিম মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কয়েকজন গ্রামবাসী রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তাতে জানানো হয়, ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে 20,000 টাকা করে নিয়েছিল সেলিম, কিন্তু তা সত্ত্বেও ঘর মেলেনি। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতেই ওই রাতেই সেলিম মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকাকে ধর্ষণের দায়ে গতকাল এক যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বর্ধমানের পক্সো আদালত। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ থানার বাসিন্দা বীরমণি যাদব ওরফে তেরে নামকে এই সাজার পাশাপাশি 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাস কারাবাসের আদেশ দিয়েছে আদালত। নির্যাতিতার পুনর্বাসনের জন্য 3 লক্ষ টাকা অর্থ সহায়তা দেওয়ার কথাও বলেছেন বিচারক দেবশ্রী হালদার। উল্লেখ্য, 2015 সালের 6ই মে রাতে মাঠে যাওয়ার সময় 15 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে বীরমণি। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। হুগলির ভদ্রেশ্বর লাগোয়া দিল্লি রোড সংলগ্ন গর্জি গ্রাম থেকে সপ্তগ্রাম মগরা পর্যন্ত আম চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আম চাষিরা। মৌ পোকা লাগার কারণে গাছের ফলনের পরিমাণ কমেছে, অনেক ক্ষেত্রেই অকালে আম ঝরে যাচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী জেলার প্রায় 6,400 হেক্টর জমিতে আম চাষ হয়। এর ফলে আমের দাম বাজারে বাড়বে বলে মনে করা হচ্ছে। জরায়ুম ও ক্যান্সার রোধে রাজ্যে খুব শীঘ্রই HPV টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। 14 বছর বয়সী সব কিশোরীকে এক ডোজ করে গার্ডাসিল 4 টিকা দেওয়া হবে। শুধুমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেই এই টিকাকরণ হবে। প্রত্যেক উপভোক্তার নাম ইউইন পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে, নিতে হবে অভিভাবকের সম্মতিও। মালদার রতুয়া তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির মেয়ের নামে থাকা একটি বেসরকারি স্কুল বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বন্টন কোম্পানি ওই বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। প্রায় 16 লক্ষ টাকার বিদ্যুতের বিল বকেয়া রয়েছে বলে অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুরে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতির বিরুদ্ধে নরেন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত খোয়াদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকজন দুষ্কৃতী বিজেপি নেতা পাপ্পু সানার উপর বাঁশ দিয়ে হামলা চালায় বলে অভিযোগ, যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায়, একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া, সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বেশ কিছু জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। তবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বর্তমান থাকবে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
5: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
4: এখনো পর্যন্ত 8,85,00,000 এরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40

0: এই যে যারা ধূপ প্রস্তুতকারক যারা রয়েছেন তাদের হাত ধরে গ্রামবাংলার বুকে তরুণ সমাজ এক আর্থিকভাবে সচ্ছলতার এক নতুন দিক পেতে পারেন। ঠিক তেমনি ধূপের তো অনেক ধরন রয়েছে এবং কখনো কখনো কেমিক্যাল ব্যবহার করা হয় রাসায়নিক উপায়ে, আবার কখনো কখনো সেগুলো ভেষজ উপায়ে। এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আজকের এমন একটি বিষয় নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদেরকে, বিশেষ করে গ্রামবাংলার বুকে যারা তরুণ তরুণী রয়েছেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে আজকের আলোচনা। কেননা এই ধূপ যে একটা বেকার যুবক যুবতীদের কাছে আর্থিকভাবে সচ্ছলতার একটা পথ হতে পারে সেই বিষয়টি উঠে আসবে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে বা জানাতে আমাদের মধ্যে এসেছেন আমন্ত্রিত অতিথি হিসাবে ভেষজ ধূপ প্রস্তুতকারক এবং প্রশিক্ষক মৃত্যুঞ্জয় পোদ্দার। মৃত্যুঞ্জয়বাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি যে কথা বললাম, ধূপ হয়তো আমরা খুবই নগণ্য ভাবে দেখি আমাদের সন্ধ্যা আরতির সময় বা বিভিন্ন কাজে ব্যবহার করে একটু পরিবেশটাকে সুন্দর করার জন্য একটা সুন্দর একটা স্মেল পাবো, গন্ধ ছড়াবে। কিন্তু ধূপটা কি কখনো আমাদের একটা অর্থনৈতিক দিক খুলে দিতে পারে গ্রামের বেকার যুবক যুবতীদের?
1: অবশ্যই পারে এবং খুব ভালোভাবে পারে।
0: সেই গল্প আপনার থেকেই শুনবো। তার আগে আপনার থেকে একটু জানি, এই যে ধূপ তৈরি করা এবং বিশেষত আপনার ধূপ করার ধূপকাঠি তৈরি করার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। আমরা অন্যান্য ধূপ তো বাজার থেকে কিনি, কিন্তু আপনার ধূপের একটা বিশেষত্ব রয়েছে, আপনি সম্পূর্ণ ভেষজ উপায়
1: তৈরি করেন।
0: এই তৈরি করা বা যদি শুরুর গল্পটা একটু বলেন, কবে থেকে শুরু হলো আপনার এই ধূপকাঠি তৈরির পথ চলা?
1: এটা আমাদের পৈতৃক বিদ্বেষ ছিল। আমরা একদম ছোটবেলার থেকে বাড়িতে ধূপ তৈরি হচ্ছে এরকম দেখে আসছি। এবার একটু বয়স হওয়ার পরে বাবা হাতে হাতে ধূপ তৈরি করছে, তার হাতে আমি ধূপ তৈরি করছি, করতে করতে কবে যে ধূপ তৈরি করা শিখে গেছি তার ডেট নাম ক্ষণ কিচ্ছু
0: সেগুলো মনে নেই।
1: এবার একটা সময় ধূপকাঠি ব্যবসা থেকে বা ধূপকাঠি তৈরি থেকে ছেদ হয়েছিল। 14 বছর বয়সে আমি আমার বাবাকে হারাই, তারপরে আমাদের ধূপকাঠি ব্যবসাটা টোটালি বন্ধ হয়ে যায়। এবার 2000 সালে প্রথম আমি ধূপকাঠি ট্রেনিং করে আমাদের লোকাল মিউনিসিপ্যালিটি কামারহাটি পৌরসভায়। তখন একটা প্রকল্প এসেছিল যেটা স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনার একটা প্রকল্প এসেছিল। তখন স্বনির্ভর গোষ্ঠী তৈরি হচ্ছিল এবং স্বনির্ভর করছিল মহিলাদের। তখন প্রথম আমি কামারহাটি পৌরসভায় এই ধূপকাঠি তৈরি ট্রেনিংটা দিই।
0: আচ্ছা, আপনি ট্রেনিং দিলেন?
1: হ্যাঁ, ট্রেনিং দিলাম। সেখানে প্রস্তুত হলো, মহিলারা তৈরি হলো, 1 মাস ধরে ট্রেনিং নিলো, তারা ধূপকাঠির বিজনেস করা শুরু করলো। আজ যেহেতু সে 2000 সালের ঘটনা, আস্তে আস্তে যারা ছিল তারা কিভাবে ব্যবসা করেছে সেই খোঁজ খবরটা আমার নিয়ে ওঠা হয়নি। তখন শুরুতে নিতাম, তবে শেষ দিকে নিয়ে ওঠা হয়নি। এবং অনেক সময় দেখা যায় এইসব ট্রেনিং নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে 10 জন ট্রেনিং হয়তো তার মধ্যে একজন স্বনির্ভর হয়, কিন্তু কাজ করতে পারে না অনেক কারণে পারে না। তার সাংসারিক চাপ, অমুক মার্কেটে যাওয়া, মার্কেট থেকে এসে করা, এবং মার্কেটে বড় বড় ধূপের কোম্পানিরা একটা চেপে ধরে আর কি। ছোট ছোট ব্যবসায়ী
0: সব সময় চাইবে ছোটদেরকে দমিয়ে রাখতে,
1: আর দোকানদাররাও ছোট ব্যবসায়ীর কাছ থেকে নিতে চায় না। একটা বড় সমস্যা। কিন্তু লাগাতার নক করতে থাকলে সেখানে বিক্রি শুরু হয়।
0: তাহলে আপনারা যখন শুরু করলেন ধূপের ট্রেনিং দেওয়া বিভিন্ন প্রান্তে গিয়ে, এখনো পর্যন্ত আপনারা কোথায় কোথায় গিয়ে এই প্রশিক্ষণ দিচ্ছেন আপনি?
1: এবার কামারহাটি পৌরসভা ট্রেনিং দেওয়ার পরে উত্তরপাড়া পৌরসভা থেকে ডাক আসলো, কোত্রল পৌরসভা, তারপর ঈশা পৌরসভা থেকে ডাক আসলো, তারপর নিউ বারাকপুর পৌরসভা থেকে ডাক আসলো, কথা হলো কিন্তু কাজ হলো না।
0: বিভিন্ন প্রান্তে, জেলার বিভিন্ন প্রান্তে
1: করা শুরু করে
0: ডাক আসছে আপনাদের?
1: ডাক আসছে, আস্তে আস্তে এনজিও গুলো ডাক করছে, শেখাচ্ছি, চলে আসছি। কিন্তু সব থেকে বড় সাফল্য যেটা পেয়েছি এবং কাজ করে সব থেকে বড় আনন্দ পেয়েছি যেটা, সেটা হচ্ছে গেদে বর্ডারে বিএসএফ এর সহযোগিতায় 4টে জায়গায় টোটাল ট্রেনিং হয়েছিল। হুদাপাড়া, মালুয়াপাড়া, হালদারপাড়া, আর আরেকটা জায়গার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না।
0: সেখানে কারা প্রশিক্ষণ নিতে আসতো?
1: ওখানকার মহিলারা আসতো প্রশিক্ষণ নিতে এবং যুব সমাজও আসতো প্রশিক্ষণ নিতে। এটার কারণ ছিল হচ্ছে ওই অঞ্চলে যে অবৈধ কারবার গুলো চলে, এতে অর্থনৈতিক উন্নতির কম বলে
0: অর্থনৈতিক
1: খুব একটা লাভবান না।

0: অল্প পয়সার বিনিময়ে কাজ করে, তার বিনিময়ে যে বড় বড় জায়গার কাজ করে, বড় বড় টাকা ইনকাম করে, তারা কিন্তু আমাদের ধরা ছোঁয়ার অনেক বাইরে।
1: হ্যাঁ, তারা এদেরকে ট্রোপ হিসেবে ব্যবহার করছে, অল্প টাকা দিয়ে এই যুব সমাজকে বিপদে চালিত
0: করছে। তারা অল্প টাকার বিনিময়ে
1: সেটা হয়তো সমাজ ব্যবস্থার একটা ধারা চলে আসছে, এবং সেই জায়গা থেকে যুব সমাজকে মুখ ফেরাতে এবং তাদেরকে একটা স্বাভাবিক সমাজে ফিরিয়ে আনতে গিয়ে আপনারা এগিয়ে এসেছেন এবং বিএসএফের সহযোগিতায় সেখানে যে চার জায়গায় আপনি প্রশিক্ষণ দিলেন, কত সংখ্যক প্রশিক্ষণ নিতে এসেছিল?
0: প্রশিক্ষণ নিতে এসেছিল প্রায় দেড় থেকে ১৫০ থেকে ১৬০ জন লোক, তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে ৮০ জন মহিলা।
1: বাহ, এটা একটা খুব সাফল্য একসবার যে
0: সাফল্য হল। আরেকটা বড় কারণ তাদের যে তাদের যে প্রোডাকশনটা এটা সেল করতে তাদের বাইরে যেতে হয়নি।
1: আচ্ছা, তারা কোথায় সেল করলো?
0: এবার সেল করছে তারা বিএসএফ এর যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিন। ওরা যদি প্রোডাকশন আরো বাড়াতে পারে, সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে ক্যান্টিন রয়েছে, এই জন্য ওরা খুব মনোযোগ দিয়ে কাজ করেছে এবং খুব তাড়াতাড়ি মানে অর্থনৈতিক স্বনির্ভর হয়ে গেছে। কিন্তু এটাকে ভয় ফেলে হবে না, ধূপকাঠি বিক্রির জায়গাটা খুব কাছাকাছি, আপনার বাড়ি আশেপাশে, পাড়ার মুদি দোকান, তারপরে পাশের পাড়ার মুদি দোকান, আঞ্চলিক মুদি দোকান, আপনি বারবার নক করতে, আপনার জিনিস যদি প্রোডাক্ট যদি ভালো হয় আপনার কাছ থেকে মাল নেবে।
1: মানে ছোট থেকে শুরু করলে এবং আবার নিকটবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে, পাড়া রয়েছে, দোকান রয়েছে, সেগুলোকে বারবার যদি নক করা যায় আপনার কথা মতো, তাহলে একটা সময়
0: একবার মাল নিলে আপনার মাল যদি ভালো হয় সেকেন্ডবার নেবে।
1: সেটা তো সব মানুষ তো ভালো জিনিসটাই কদর করেন যারা প্রকৃত বোঝেন আর কি। বেশ, এটা তো গেল একটা ব্যবসার কথা আপনি বললেন। আচ্ছা, যদি একটু শুরুর কথা বলি, জানতে চাই যে আমাদের যে সমস্ত তরুণ বন্ধুরা এখনো পর্যন্ত হয়তো সেভাবে কর্মক্ষেত্রে সক্ষম হতে পারেনি, তারা যদি এগিয়ে আসতে চান সেক্ষেত্রে তার কিভাবে শুরু করবেন, কি কি ইনগ্রেডিয়েন্টস উপাদান প্রয়োজন রয়েছে এক্ষেত্রে?
0: এটার একটা ট্রেনিং এর খুব প্রয়োজন আছে।
1: হ্যাঁ, অবশ্যই।
0: ধূপ বয় ব্যবসাটা খুব জটিলতম ব্যবসা, যদি ট্রেনিং না হয় ঠিকঠাক তাহলে ব্যবসাটা আগাতে পারবে না। প্রথম কথা হচ্ছে ধূপের ব্যবসাটা কেন করবে, কেন ধূপের ব্যবসা করবে? আরো তো অনেক ব্যবসা আছে, ধূপের ব্যবসা এই কারণেই করবে, ধূপ হচ্ছে একবার ব্যবহারযোগ্য জিনিস। একটা ধূপের আয়ু ৪০ মিনিট, ৪০ মিনিট ব্যবহার করার পর সেই ধূপটা মানে রিসাইকেলিং হবে না।
1: ঠিক ঠিক।
0: জামা কাপড়ের ব্যবসা, জামা কাপড়টা রিসাইকেলিং হয়, এটা কিন্তু ওখানেই শেষ। এই জন্য এই ব্যবসাটা সুবিধা অনেক বেশি। যেমনি এই গোত্রে প্রথম হচ্ছে মুট,
1: মানে প্রায় কাজে তো লাগেই,
0: প্রায় কাজে মানে সর্বধর্মে সর্ব জায়গায় সব পৃথিবীর সব জায়গায় চলে,
1: সব জায়গায় চলে,
0: সব ধর্মে চলে।
1: ঠিক,
0: এমন কোন ধর্ম নেই যে ধূপের ব্যবহার নেই, প্রত্যেকের ধূপের ব্যবহার আছে, আর এটার রিইউজ নেই। এই রিইউজ নেই বলে এটা খুব সাফল্যতম ব্যবসা।
1: বেশ,
0: আর এটার একটা ট্রেনিং নিয়ে যদি কোন রকম ব্যবসা করা যায়, একটু জানা যায়। আর অর্গানিকের জন্য তো এখন বিশ্ব ভাবছে না?
1: হ্যাঁ, এখন তো বেশিরভাগ সে দেশি কাছ থেকে শুরু করে সব দিকে এখন যতটা
0: যাওয়া যায় সেই জন্য এটা খুব একটা প্রাচীনতম ধূপ করার পদ্ধতি।
1: তাহলে যদি আমাদের কোনো শ্রোতা বন্ধু আগ্রহী হন, তরুণ বন্ধু আগ্রহী হন, তারা শুরু করবে কোন কোন জিনিস প্রয়োজন হবে?
0: শুরু করলে যেসব মেটেরিয়ালস গুলো প্রয়োজন সেগুলো লোকালে পাওয়া সম্ভব নয়, একমাত্র আমাদের মাধ্যম হচ্ছে মেটেরিয়ালস পাওয়া বড়বাজার। এই বড় বাজারে মেটেরিয়ালস কেনা, মেটেরিয়ালস এর নাম জানা, সমস্ত কিছু বড় বাজার, এই জন্য সমস্ত নাম টাম গুলো জানার জন্য এই জন্য একটা ট্রেনিং এর প্রয়োজন। কোনো যদি এনজিও বা কোনো যদি সংস্থা আমার সঙ্গে যোগাযোগ করে আমি তাদেরকে ট্রেনিং দিতে প্রস্তুত আছি।
1: সেক্ষেত্রে যদি কোনো এনজিও বা আমাদের যদি কোনো তরুণ বন্ধু যারা এই অনুষ্ঠান শুনছেন আগ্রহ প্রকাশ করছেন যে তিনি হয়তো করবেন, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলেন বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলেন, যোগাযোগ কিভাবে করবেন?
0: আমার ফোন নাম্বারে করতে পারে।
1: বেশ, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।
0: 9836120102।
1: বেশ, আরো একবার,
0: 9836120102।
1: তাহলে এই নাম্বারে আপনাকে কল করে নিতে পারবেন,
0: কল করে নিলে আমি তাদের সঙ্গে যোগাযোগ করে নেব।
1: বেশ, একটা যোগাযোগের ব্যাপার তো আপনারা জেনে গেলেন কিভাবে মৃত্যুঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা ওনার থেকে প্রশিক্ষণ নিতে পারবেন হাতে কলমে। তার আগে যদি আপনার মাধ্যমে একটু আমরা দেখতে চাই যে একটা ধূপকাঠি তৈরি করতে গেলে কি কি জিনিস প্রয়োজন হচ্ছে আর কিভাবে তৈরি করছেন।
0: আমি সমস্ত প্রোডাক্টের নাম বলে দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষের কাছে ওই প্রোডাক্টের নামগুলো কিছু কিছু নাম পরিচিত
1: হয়তো চেনা, হ্যাঁ
0: চেনা, আবার কিছু কিছু নামের চেনা না।
1: এই জন্যই তো প্রশিক্ষণ,
0: এই জন্যই প্রশিক্ষণের দরকার। যেমনি আমার যে ধূপটা, অর্গানিক ধূপটা যেটা তৈরি করি, মানে ভেষজ, সেটার প্রথম হচ্ছে চন্দন কাঠের গুঁড়ো, লোবানের গুঁড়ো,
1: আচ্ছা
0: ধুনোর গুঁড়ো, গোগুলের গুঁড়ো, কুপম, কুপম বলে একটা কাঠের গুঁড়ো আছে, জিকেট বলে একটা কাঠের গুঁড়ো আছে। এই জিকেটের কাজ হচ্ছে ধূপকাঠিটাকে আঠা তৈরি করা, যেটা বাঁশের কাঠির সঙ্গে ধূপকাঠিকে লাগিয়ে রাখবে। ঘি প্রয়োজন, মধু প্রয়োজন, আখের গুড় প্রয়োজন, ঝিনুকের গুঁড়ো প্রয়োজন। এই ঝিনুকের গুঁড়ো একটা স্পেশালিটি আছে, যখন আমরা দেখি দেখুন পুড়ে কি গন্ধ দিচ্ছে, যে চন্দন কাঠ পুড়লে যে চন্দন কাঠের গন্ধ দেবে এটা কোনো ইস্যু নেই, কথা
1: নর্মাল একটা
0: নর্মাল কি গন্ধ পড়বে আমি বলতে পারবো, কিন্তু আপনাদের আইডিয়া দিতে হবে, গন্ধের আইডিয়া তো শুনবো না। যেমনি মনে করেন দুধ পুড়ছে, দুধের কি গন্ধ বেরোচ্ছে, ক্ষীরের গন্ধ বেরোচ্ছে,
1: গন্ধ বেরোচ্ছে একটা পোড়া পোড়া গন্ধ,
0: পোড়া পোড়া গন্ধ। সেইরকম চন্দন কাঠটা যাতে পুড়লে পুড়লে চন্দন কাঠের গন্ধ দেয়, সেই জন্য ঝিনুকের গুঁড়োটা প্রয়োজন।
1: আচ্ছা
0: ঠিক আছে
1: বেশ।
0: এবার আখের এই গুঁড়োগুলোকে সব মিশিয়ে আখের গুড়, ঘি আর মধু, এই তিনটে জিনিস দিয়ে আমি নারকেল নাড়ু গুড় দিয়ে পাক দিই, সেরকম মশলাটাকে পাক দিতে হবে।
1: আচ্ছা
0: পাক দিয়ে আর কিছুটা মিশ্রণ আলাদা করে ডাস্ট রাখতে হবে,
1: মানে সবগুলোর মিশ্রণ,
0: হ্যাঁ মিশ্রণটা ডাস্টটা আলাদা রাখতে হবে, আর আর কিছুটা পাক দিয়ে একটা মন্ড তৈরি করতে হবে। এই মন্ডটাকে হাতে ডোলে ডোলে বাঁশের কাঠির গায়ে লাগাতে হবে, এবং যে গুঁড়োটা আমি রেখেছিলাম মিক্সারটা ওটা তারপর শেষে লাগিয়ে দিতে হবে, একটা ধূপ আর একটা ধূপের গায়ে যাতে না লাগে। এই যে প্রসিডিওরটা মুখে শুনতে অনেক রকম মিশে লাগে, বই পড়ে তো আর সাঁতার শেখা যায় না,
1: ঠিক ঠিক
0: জলে নেমে সাঁতার শিখতে হয় আর কাউকে দূরে মেনে সাঁতার শিখতে হয়, সেরকমই আমি বলছি যে একবার ট্রেনিংটা যদি নেওয়া যায় তাহলে বুঝতে পারবে ধূপটা কিভাবে ডলতে হয়, কি প্রসেসে ডলতে হয় হাতে। ধূপের মেশিন বেরিয়ে গেছে, মেশিনে প্রোডাকশন করা যায়, সেটা সব বিষয় না, কিন্তু মেশিনে একটা মেশিন যতটা প্রোডাকশন হলে ততটা বিক্রি করার যোগ্য হলে তো তাহলে আমি মেশিনের দিকে যাব। সেই জায়গাটা যদি না যেতে পারি, অনেক মাধ্যম আছে, মেশিনের অ্যাড করছে, মেশিন কিনে নিয়ে বসে যাচ্ছে, তারপরে মাল একদিন প্রোডাকশন করলে দু মাস ধরে মাল বিক্রি করছে, তারপরে মেশিনটা দু মাস পড়ে রয়েছে। আগে হাতে দিয়ে শুরু করুন, শুরু করে কাজটা শুরু করুন, তারপরে যখন আপনি দেখবেন 80 কিলো 90 কিলো ধূপ আপনার কাছ থেকে একদিনে বিক্রি হচ্ছে, তখন আপনি অটোমেটিক একটা মেশিনের
1: কথা ভাবতে হবে,
0: তখন মেশিনের কথা ভাবতে হবে, তার আগে মেশিনের কথা ভাবলে হবে না। আপনি একদিন চালান মেশিনটা 80 কেজি ধূপ পেটে দিয়েছে, 80 কেজি ধূপ পেটে আপনি বিক্রি করুন, আপনি এবার মেশিন কিনে বিপদে পড়ে গেছেন, পারছেন না মেশিন চালাতে, তখন মেশিনটা পড়ে গেছে, আপনার পুঁজিটাও আটকে গেছে। আপনি অল্প পুঁজিতে ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ যেতে থাকুন, আপনাকে যেরকম সময় বলবে সেরকম ভাবে আপনি চলতে থাকুন, সময়ও কিছু কথা বলে ব্যবসার।
1: আপনি এই যে এত বছর ধরে ধূপকাঠি তৈরির ব্যবসার সঙ্গে জড়িত বা প্রশিক্ষণ দেবার কাজে জড়িত, এখনো পর্যন্ত এই ধূপকাঠি যদি একটু বাজারটা জানতে চাই, ধরুন যে সমস্ত তরুণ প্রজন্ম আপনার হাত থেকে শিখেছেন বা আপনি নিজে ধূপকাঠি তৈরি করছেন, আপনি সেগুলো কোথায় সেল করছেন?
0: আমি মেনত যে ধূপকাঠিটা তৈরি করি, আমার জীবন জীবিকার জন্য একটা আলাদা পেশা আছে।
1: আচ্ছা
0: ধূপকাঠি তৈরি করাটা আমার নেশা, আমার ধূপকাঠি সেল করার জন্য, সেই জন্য আমি কোনো দোকানের কাছে যাই, দোকানের কাছে রেগুলার প্রত্যেক দিন টাইমিং এক টাইমে যেতে হবে, আমার ওই পেশা ছেড়ে যাওয়া সম্ভব হয় না, সেই জন্য আমি ধূপকাঠিটা যখন সময় পাই তৈরি করে রাখি। এই ধূপকাঠিটা আমরা সব থেকে বেশি বিক্রি করি আমরা মেলার সিজনে।
1: মেলাতে কোন ধরনের মেলা?
0: যেমনি সরকারি মেলাগুলো, যেমনি হস্তশিল্প মেলা আছে, তারপরে প্রাইভেট মেলাতেও যাই, গিয়ে ধূপকাঠি বিক্রি করি। হ্যাঁ মেলায় ধূপকাঠি বিক্রির একটা এক্সট্রা প্রফিটের জায়গা আছে, আপনি মেলায় প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু আপনার মেলায় কেনার আনন্দে কিনতে থাকেন, এই জায়গাটাকে আমি কাজে লাগাই।
1: এটা খুব ভালো কনসেপ্ট বলেছেন, যে মেলায় কেনার আনন্দে কিনি আমরা,
0: কেনার আনন্দে মানুষ কেনে,
1: ঠিক
0: মেলায় কিন্তু সবকিছুর দাম বেশি, কিন্তু মানুষ এটা না, কেনার আনন্দে কিনে।
1: তাহলে আপনার এখনো পর্যন্ত মেলাগুলোতে আপনি কভার করেন এবং সেখানে বেচাকেনাটা করেন, আর যারা এই আপনাদের হাত থেকে প্রশিক্ষণ নিয়ে গেছেন এবং এখনো পর্যন্ত ওয়েল এস্টাবলিশ, আপনার কথা মতন আপনি যাদেরকে পেয়েছেন দেখেছেন, তারা ঠিক কোথায়, কোন এরকম

0: দোকান ধরেছে বা কোথায় কিভাবে?
1: হ্যাঁ, দোকান ধরে বিজনেস করছে কেউ, কেউ কেউ দোকান ধরে বিজনেস। তাহলে ওই একটা বিজনেসই করতে হবে, আমার দু চারটা দুটো বিজনেস করা সম্ভব না। আমি একটা বিজনেসে আছি তো, এই জন্য আমি ট্রেনিংটা অফ টাইমে দিতে পারি। আর ধূপকাঠির ব্যাপারটা এইরকম, আপনি যখন সব গৃহ কাজ ফাজ সব করে যখন সময় পাবেন তখন কাজটা করে রাখবেন, তারপরে আপনি সময় বুঝে সেল করতে হবে। এবার এটাকে আপনাকে দেখতে হবে আপনি কিভাবে সেল করবেন, কখন সময় বের করবেন, কিভাবে মার্কেটে যাবেন। প্রথমে একটু মুদি দোকানে গিয়ে ধূপের কথা বলল, সে ধূপ রাখছে, কিন্তু আপনার কাছে ধূপটা রাখবে কেন?
0: সেটা অলরেডি বিভিন্ন কোম্পানি ধূপ রেখেছেন,
1: রেখেছে, তার একটা সিস্টেম আছে। আপনি সপ্তাহে একটা দিন ওই মার্কেটে ভিজিট করতে থাকুন। প্রথমবার ভিজিট করলেন, দোকানদার নিল না, না করলো, কেউ আবার রুবে ব্যবহার করে, যে যেরকম ব্যবহার করে। আপনি পরের দিন ঠিক সেই টাইমে সেই দোকানগুলোতে যান, গিয়ে নক করুন, আমি মার্কেটে এসেছিলাম ধূপের জন্য কথা বলে গেছিলাম আপনার সঙ্গে, আপনার লাগলে বলতে পারেন, এইটুখানি কথাই। তার কাস্টমারও তার সঙ্গে এইটুখানি কথাই বলা, কেউ বিরক্ত হবে। হ্যাঁ, কিন্তু পরপর আপনি যখন যাবেন তখন উনি বুঝতে পারবে যে অনেক সময় এরকমও হয়, কেন এরকম ব্যবহারগুলো করে দোকানদার, তারও তো কারণ আছে। কারণ দোকানদার একটা নতুন মাল নিল, মালটা দিল, সে মার্কেটিং করলো, তারপরে কাস্টমার এসে তার কাছে যে আর সেলসম্যান পারতাম, এটাও হয়। সেই জন্য দোকানদার ঝট করে মালটা নিতে চায় না। সেই জন্য আপনি প্রত্যেকবার নক করুন, করতে করতে করতে করতে দেখবেন দুবার থেকে চারবার নক করার পরে তখন বুঝে যাবেন না এই মার্কেটে আসবে, আমি এই জিনিসটা মার্কেটিং করলে
0: পাবো,
1: পাবো, একে চাহিদা অনুযায়ী, চাহিদা অনুযায়ী পাবো। এবং পেলে আবার কখনো কখনো দেখা যায় তার যে ধূপ সাপ্লাই করছিল সে ডিস্টার্ব করছে, আপনাকে নিয়ে নিল, তখন আপনাকে সপ্তাহে একটা টাইম যেতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আপনার মাল শেষ হয়ে গেলে ফোন করবেন, হ্যাঁ আমি এই দিন তো আসবোই, তারপর স্পেশালভাবে গিয়ে একটু মালটা দিয়ে আসলাম, বললেন এই টাইম পর্যন্ত মালটা একটু হাতে রাখুন, আমি আবার আসবো সপ্তাহে ওই দিন।
0: তাছাড়া এবারে আপনি যাদেরকে শেখাচ্ছেন, যে সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে বা যেখানে গিয়ে শেখাচ্ছেন, সব কিছুকে অর্গানিক যে ধূপকাঠি সেগুলোই প্রশিক্ষণ দিচ্ছেন?
1: না, অর্গানিকও দিচ্ছি, সিনথেটিকও দিচ্ছি, যে যেরকম মার্কেট করতে পারবে।
0: সেক্ষেত্রে চাহিদা কোনটা বুঝছেন ভালো?
1: চাহিদা তো অর্গানিকটার আছে, কিন্তু অর্গানিকটা আছে হচ্ছে শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে কিন্তু অর্গানিকটা নেই। গ্রাম অঞ্চলে মানুষ দেখে শুধু পয়সা কম, কম পয়সায় বেশি,
0: পয়সায় একটু বেশি,
1: হ্যাঁ আহার চাই,
0: পুষ্টিকর আহার, সেই সস্তায় সুন্দর,
1: সস্তায় সুন্দর
0: যেটা হবে।
1: সেই জন্য গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের অর্গানিকের থেকে সিনথেটিকের চাহিদাটা বেশি। আর সিনথেটিকের সহজ জিনিসটা, অর্গানিক জন্য অনেকগুলো জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, সিনথেটিকে মাত্র চারটে জিনিসে ধূপকাঠি তৈরি হয়ে যাবে। এক হচ্ছে কাঠ কয়লার গুঁড়ো, সাধারণ কাঠের গুঁড়ো, আর জিকেট পাউডার, আর বাঁশের কাঠি,
0: ব্যাস
1: এতে ধূপকাঠিটা তৈরি হয়ে গেল। আর পারফিউম, আরেকটা গন্ধটা করার জন্য পারফিউম আর ডিপি অয়েল।
0: আচ্ছা,
1: এটা হচ্ছে সেকেন্ড পার্ট,
0: মোটামুটি এই ছটা,
1: এই ছটা জিনিস
0: ধূপকাঠি
1: তৈরি হয়ে গেল। আর প্যাকেজিং, প্যাকেজিং তো সব ধূপকাঠি তো
0: লাগবে, আপনার অর্গানিকও করতে হচ্ছে
1: আর সিনথেটিকও করতে হচ্ছে।
0: আর এই যে সিনথেটিক ধূপকাঠি এবং অর্গানিক ধূপকাঠি, তা ব্যবহারের মধ্যে কি কোনো তারতম্য রয়েছে, যারা ব্যবহারকারী আর কি?
1: হ্যাঁ, তারতম্য তো আছে।
0: কিরকম?
1: প্রথম হচ্ছে অর্গানিক ধূপকাঠি যারা ব্যবহার করে সেটা স্বাস্থ্যসম্মত। সিনথেটিক ধূপকাঠি অতটা স্বাস্থ্যসম্মত নয় তুলনামূলকভাবে,
0: কখনো কখনো তো চোখ জলে,
1: হ্যাঁ চোখ জলে, ধূপকাঠির ধোঁয়াটা সিনথেটিকটাই ইন করলে শ্বাসের কষ্ট হয়। দেখবেন সারা জীবন পুজো পাঠ করে একজন ভদ্রমহিলা মারা গেলেন জীবনের শেষ জীবনে ক্যান্সার রোগে,
0: কিন্তু আসতে পারছেন না ক্যান্সার
1: থেকে, তার ধূপকাঠি হচ্ছে সার মেন। সেক্ষেত্রে অর্গানিক ধূপকাঠি গুলো জ্বালাতেন তাহলে এতটা এফেক্ট হতো না।
0: তাহলে মানে আপনার কথা মতো যদি আমরা সিনথেটিক ধূপকে এড়িয়ে গিয়ে যদি এই যে ভেষজ ধূপ আপনারা যেগুলো প্রশিক্ষণের মাধ্যমে শেখাচ্ছেন বা তৈরি করছেন বাজারজাত করছেন, সেইগুলো ব্যবহারের ফলে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়াটা সিনথেটিকের চাইতে অনেকটা কম,
1: অনেক কম, তুলনামূলক অনেক অনেক অনেক কম,
0: অনেক কম। আচ্ছা, এবার যে সমস্ত তরুণ প্রজন্ম আমাদের অনুষ্ঠান শুনছেন, তারা যদি এগিয়ে আসতে চান, তারা কি এখান থেকে একটা আর্থিকভাবে সুন্দর জীবনযাপন করতে পারবেন বলে আপনি আশাবাদী?
1: নিশ্চয়ই আশাবাদী, কিন্তু এই জিনিসটা কখনো ভাবলে হবে না। কোনো ব্যক্তি যদি মনে করেন জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রতিষ্ঠিত দিকটাই দেখেন, তার যে প্রতিষ্ঠিত হওয়ার যে পথটা কত দুর্গম ছিল সেই ব্যক্তিটাই জানে
0: একদম। হ্যাঁ সেটা তো থাকে
1: প্রত্যেকটা। সুতরাং আপনাকে লড়াই করতে হবে, একদিনে সফলতা আসবে না, আপনাকে লড়াই করতে হবে, আপনার জন্য করতে হবে। আপনার ব্যবসাটা আপনার নিজের ব্যবসা, নিজের জন্য লড়াই করছেন। চাকরিজীবীরা ওটাও লড়াই করে, সেও বাঁচে অন্যও বাঁচে। আর এখানে ব্যবসায়ীজীবী লোকরা লড়াই করেছে নিজের জন্য লড়াই করেন। আপনি
2: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। একটি ঘোষণা, আপনারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত চিঠি লেখেন, আপনাদের কাছে আবারও অনুরোধ করি যে প্রত্যেক মাসের শেষের মঙ্গলবার রাত্রি 8:10 প্রচারিত হয় সুজন ইস্যু। তো আমরা একেবারে মুখোমুখি মাসের শেষ দিকে আমরা হাজির। সুজন ইস্যুর আসরে আপনারা চিঠি লিখুন, আমাদের অনুষ্ঠান যা ভালো লাগছে, খারাপ লাগছে, কি চায় কি চায় না, সমস্ত কিছু জানি। অনুরোধ করছি আবারও চিঠি পাঠান সুজন ইস্যুর আসরে। সুজন ইস্যু প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ। পিন নম্বর 742101। মেল করুন, চটপট আমাদের হাতে এসে যাবে, akashwanimurshidabad@gmail.com। আমরা কিন্তু অপেক্ষায় রইলাম প্রত্যেকটি শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ, সুজন ইস্যুর আসরে চিঠি পাঠান। ঘোষণাটি শেষ হল, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় নৌসেনার জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসি তৈরি প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রাকে পরীক্ষামূলকভাবে জলে নামানো হয়েছে। জিআরএসি সূত্রে জানা গেছে, ভারতীয় নৌসেনার জন্য মোট 4টি এনজিওপিভি তৈরি করা হচ্ছে। প্রায় 113 মিটার দীর্ঘ এই যুদ্ধজাহাজগুলির ওজন হবে প্রায় 3000 টন। উপকূলীয় নজরদারি, জলদস্যু দমন, উদ্ধার অভিযান, বিশেষ সামরিক অভিযান এবং মানবিক সহায়তার মতো একাধিক কাজে ব্যবহার করা হবে এই জাহাজ। অনুষ্ঠানে নৌসেনার উপপ্রধান ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন বলেন, ভারতীয় নৌসেনার আধুনিকীকরণে জিআরএসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত অর্থবর্ষে সংস্থাটি 8টি জাহাজ সরবরাহ করেছে বলেও উল্লেখ করেন তিনি। জিআরএসি চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমোডর পি আর হরি জানান, চলতি অর্থবর্ষেও একাধিক যুদ্ধজাহাজ নির্মাণ ও সরবরাহের কাজ এগিয়ে চলেছে। কোন প্রসাধনী পণ্য এখন থেকে ইঞ্জেকশনের মাধ্যমে কোন সৌন্দর্য ক্লিনিক বিশেষজ্ঞ এবং গ্রাহকরা ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে সরকার। সেন্ট্রাল ড্রাগস অ্যান্ড স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, এসব প্রসাধনী সামগ্রী কেবলমাত্র শরীরের বাইরে ব্যবহারের জন্য। নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রসাধনী সামগ্রীর প্রস্তুতি ও আমদানি, বিক্রয় ও বন্টন যেন 2020 কসমেটিক্স বিধির সংস্থান অনুযায়ী হয়ে থাকে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল দুপুরের পর বৃষ্টি হলেও ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত 24 ঘণ্টায় সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায় 40.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গত 24 ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ানে 110 মিলিমিটারেরও বেশি। আলিপুর চিড়িয়াখানা থেকে প্রাণীদের জন্য এই গরমে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চারপাশের পরিবেশ ঠান্ডা রাখতে পশুদের খাঁচায় জলের স্প্রিংকলার ব্যবহার করা হচ্ছে। খাঁচার ভেতরে সরাসরি সূর্যের আলো আটকাতে বেতের ছাউনি, ধানের খড়ের ছাউনি, অ্যাগ্রোনেট ব্যবহার করছে কর্তৃপক্ষ। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লীগ তালিকার শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টস খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। দুটি খেলাই শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা 1টা পর্যন্ত 7.43% ভোট পড়েছে। কেন্দ্রীয় সরকার বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ 20 জুন পর্যন্ত বাড়িয়েছে। দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: অলিফিয়া নার্সিং হোম, অলিফিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরে লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আমারও বলি 9830468136। অলিফিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত।

আমার সকল শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকের মহিলা মহলে আপনারা জানেন যে ভ্রমণ কথা, সুতরাং ভ্রমণ কথা নিয়ে আমাদের মধ্যে তো প্রতিদিনই আমরা এমন এক একজন অতিথিকে পাই যিনি আমাদের এই ভ্রমণ সংক্রান্ত বিষয় অনেকটা সমৃদ্ধ করেন। তো আজকে আমাদের যিনি অতিথি, তিনি

0: পেশায় অধ্যাপিকা, বাংলার অধ্যাপিকা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। কিন্তু তিনি যেভাবে আমাদের সমৃদ্ধ করেছেন সেটা হচ্ছে সাহিত্যে ভ্রমণের ধারা, সেটা ভারতীয় সাহিত্য থেকে বাংলা সাহিত্য এবং উনিশ শতকে মহিলাদের লেখা ভ্রমণ সাহিত্য, এই নিয়ে তিনি আমাদের কাছে বলবেন। তো আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা শ্রীমতী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি চলে যাব তার কাছে।
1: নমস্কার, আকাশবাণী মহিলা মহলে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আমরা আজকে যেহেতু ভ্রমণ কথা আমাদের মহিলা মহলে বিষয়, তো সেই জন্য আমরা আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাইব যে ভারতীয় সাহিত্যে ভ্রমণ সাহিত্য বললে আপনি কি বলবেন?
2: ভারতীয় সাহিত্য তো একটা বিরাট ধারা। আমি সেরকম ভাবে মানে ভারতীয় সাহিত্য বলতে গেলে ধরুন গোটা ভারতবর্ষে অনেক ভ্রমণ কাহিনী হয়তো লেখা হয়েছে। ভারতবর্ষে যখন প্রথম লেখা হচ্ছে, ভারতবর্ষকে নিয়ে ভ্রমণের কথা লেখা হচ্ছে, সেটা খানিকটা ইতিহাস ধর্মী বটে। কেননা বিদেশিদের চোখে ভারতবর্ষকে তারা কিভাবে দেখছেন, বিদেশিদের বিদেশি পর্যটকদের চোখে ভারতবর্ষ কেমন ভাবে ধরা হচ্ছে সেটা আমরা প্রথম দিকে দেখতে পেয়েছি। পর্বত, নদী, সমুদ্র পেরিয়ে বিশ্ব ভ্রমণের নেশায় তারা বেরিয়ে পড়েছিলেন। সেই কবে কোন কাল থেকে, ধরুন আলেকজান্ডারের সময় থেকে, খ্রিস্টপূর্ব 327, সেই সময়ে আলেকজান্ডার, তারপরে ভারতবর্ষে আসতে শুরু করেন চীনা, গ্রিক, রোমান, আরবি, পারসিক সব পর্যটকেরা। গ্রিক পণ্ডিত হেরোডোটাস, তিনি খ্রিস্টপূর্ব 484-428 এরকম সময়ে তিনি লেখেন ভারতবর্ষের উপরে একটি ভ্রমণ সাহিত্য। লেখেন ইন্ডিকা চন্দ্রগুপ্তের সময়, এটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতকে জানা। সেই সময় যদিও বইটি আর পাওয়া যায় না, সেই সময় ভারতকে জানার জন্যে সেই তাঁর যে লেখা, অন্যান্য নানা জায়গায় সেই সব তথ্যগুলো পাওয়া যায়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সেগুলি আমরা সেই সময় পাচ্ছি, অনেক তথ্য পাচ্ছি এবং ভ্রমণ কাহিনী উপাদানে ভরা। কিন্তু সেগুলি মোগল সম্রাটদের সময়, যেমন আকবরের সময় এসেছেন পর্তুগিজ ভ্রমণযাজক অ্যান্টোনিও মনসেরাত, তিনি পর্তুগিজ ধর্মযাজক, তিনি লিখে রাখছেন তার গ্রন্থে ভারতবর্ষের একটি মানচিত্র আঁকছেন, ভারতবর্ষের প্রাকৃতিক অবস্থা, মানুষের জীবনযাত্রা তুলে ধরছেন। এগুলো প্রথম দিকের এইসব লেখাগুলি বেশিরভাগই ইতিহাস ধর্মী, কিন্তু খুব গুরুত্বপূর্ণ 1584 সালে ইংরেজ পর্যটক অ্যালফ ফিচ ভারতের আগ্রা ও ফতেপুর সিক্রি দেখে ঘুরে ফিরে তিনি বলছেন ফতেপুর সিক্রিকে ইংল্যান্ডের লন্ডন শহরের চেয়েও বড় এই শহর। সম্রাট জাহাঙ্গীরের সময় আসছেন এডওয়ার্ড কেরি, উইলিয়াম হকিং, টমাস স্যার টমাস রো, এরপরেও কিছু কিছু ইংরেজরা আসছেন, বার্টন ও কার্টরাইট নামে দুজন ইংরেজ পর্যটক বাংলা উড়িষ্যা ভ্রমণে আসেন। আমরা আরো দুজনের নাম জানি, শাহজাহানের সময় ফরাসি বণিক টেভার্নিও, চিকিৎসক বার্নিয়ার, এদের নাম আমরা জানি। ঔরঙ্গজেবের সময় আসছেন ইতালির পর্যটক নিকোলাস মানুচি। এরকম ভাবে এদের যে ভারত ভ্রমণের বিবরণগুলি আমরা পাচ্ছি, যে নানা রকম তথ্য দিচ্ছেন, এখানকার জীবনযাত্রা সম্পর্কে লিখছেন, এখানকার মানুষ সম্পর্কে লিখছেন, সেগুলো অবশ্যই ভ্রমণ সাহিত্যের এই উদ্ভব যে ধারাটা বিকাশ করছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান নিচ্ছে, তাই না?
1: তখনকার ভারতকে জানার জন্য এগুলো ভীষণই গুরুত্বপূর্ণ,
2: ভীষণ গুরুত্বপূর্ণ। ফাহিম যেমন একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন, সম্রাট অশোক তেমন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য নিজ পুত্র কন্যাকে পাঠিয়েছিলেন এবং সেই সময়ের তথ্য লেখা সেগুলি থেকে দেশ বিদেশের নানা কথা আমরা জানতে পারছি। পরে আমরা যেমন ধর্মগুরু নানক, তিনি পরিব্রাজক হিসেবে গিয়েছিলেন মক্কাতে। আবার চৈতন্যদেব আমাদের বাংলার একজন মহাপুরুষ, সেই সময়ে মানে সেই সময়ের নবজাগরণের সূচনা যিনি করেছিলেন ষোড়শ শতকে, তার অনুগামী যারা, সেই তো প্রথম চরিত সাহিত্য রচনা শুরু হলো, রচনা চরিত সাহিত্য হলেও তার মধ্যে কিন্তু ভ্রমণের কথা রয়েছে। মানে এই জীবনী গ্রন্থগুলি ভ্রমণশীলতায় পুষ্ট আমরা বলতে পারি। উনিশ শতকে চিন্তা চেতনায় তো পরিবর্তন এলো, উনিশ শতকের একটা নব চেতনা, ঔপনিবেশিক ভারত হলেও সেখানে যে নতুন চেতনার বাংলায় উদ্ভব হলো, সেই সময় মানুষের চিন্তা চেতনার বিকাশ ভ্রমণকে একটা নতুন মাত্রা দিল। ইউরোপ আমেরিকার অনেক মানুষ যেমন ভারতে আসছেন, তেমনি ভারতের বহু ভারতীয় খানিকটা বিশ্ব সংস্কৃতি লাভের নেশায়, খানিকটা আনন্দে, খানিকটা প্রয়োজনেও বিদেশে যেতে লাগলেন। হ্যাঁ, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ ঠাকুর, বিজেন্দ্রলাল রায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ তো আছেনই, ব্রহ্মবান্ধব উপাধ্যায়ও, এরা ভ্রমণকারী, মানে তাদের লেখা ভ্রমণ কাহিনী এবং তাদের বিভিন্ন জায়গায় যাত্রা, সেগুলি আমাদের তাদের লেখায় সেখানকার জীবন যাপন সেই সবগুলো আমরা দেখতে পাচ্ছি। তীর্থমঙ্গল বলে একটি মঙ্গল মানে ভ্রমণ কাহিনী আমরা পাচ্ছি, যদুনাথ সর্বাধিকারীর লেখা।
3: আচ্ছা,
2: তিনি বাংলা 1259 সালের মাঘ মাস থেকে 1268 সালের 9 অগ্রহায়ণ পর্যন্ত বাংলার রাধানগর গ্রাম থেকে সমগ্র উত্তর ভারতের তীর্থগুলিতে ভ্রমণ করেন।
3: আচ্ছা,
2: এবং এই ভ্রমণ কাহিনীতে তিনি লিখে রাখেন তীর্থমঙ্গল গ্রন্থ।
3: আচ্ছা আচ্ছা,
2: এরপরে দেখুন, আর এই এই ভ্রমণ সাহিত্য যেটার কথা উল্লেখ করলাম,
3: তীর্থমঙ্গল,
2: আর হ্যাঁ তীর্থমঙ্গল, আবার বিজয়রামের বিজয় মঙ্গল কাব্যের মতো প্রচলিত ছন্দে লেখা কবিরাজ বিজয়রাম সেনের তীর্থমঙ্গল, সেটাও আমরা একটা পাচ্ছি। সেখানে কলকাতা থেকে কাশী পর্যন্ত জমিদার কৃষ্ণচন্দ্র ঘোষালের নদীপথে তীর্থযাত্রার বর্ণনা আছে। এখানে দেখুন আমাদের খুব পরিচিত শিবপুর ঘাটের কথা পাচ্ছি, বনমালী সরকারের ঘাটের কথা পাচ্ছি, চাঁদপাল ঘাট, বাগবাজার ঘাট, এইসব ঘাটের কথা, বালির ঘাট, এগুলো আমরা পাচ্ছি।
3: আচ্ছা,
2: এরপরে দেখুন উনিশ শতকে এই যে বলছি নবচেতনার একটা উন্মেষ, সেখানে কিন্তু যুক্তিবাদ চলে আসছে, যুক্তি নির্ভরতা, আত্মবিশ্বাস চলে আসছে, সেজন্য খানিকটা দুঃসাহসিক অভিযানের কাহিনীও লেখা শুরু হচ্ছে।
3: আচ্ছা,
2: রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ তিনি লিখছেন কাশী বর্মা, কাশী লিখছেন 1847, বর্মা লিখছেন 1850, জজ্জি বলে একটি লিখছেন 1858 ইত্যাদি, নানা একটু অন্যরকম ভ্রমণ কাহিনী এগুলো। হ্যাঁ, আর খুব উল্লেখযোগ্য আমাদের সংবাদ প্রভাকরের সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি নিজের পত্রিকাতে ভ্রমণকারী বন্ধুর পত্র এটা লিখছেন, এটি প্রকাশিত হয় তার মৃত্যুর পরে 1859। তিনি স্বাস্থ্য বদলের প্রয়োজনে, মানে প্রয়োজন গুলো তো বদলে যায় অনেক সময়, স্বাস্থ্য বদলের প্রয়োজনে নদীমাতৃক বাংলাদেশে ভ্রমণ করেন। আর নদীপথে ভ্রমণকালে তিনি পত্রিকার দপ্তরে তার এই লেখাগুলি পাঠিয়ে দিতে
3: থাকেন। আচ্ছা,
2: হ্যাঁ, এটা 1261 বঙ্গাব্দের অভ্রান্ত থেকে চৈত্র প্রকাশিত হয়েছিল।
3: আচ্ছা,
2: তিনি নিজে সাংবাদিক ছিলেন, সংবাদপত্র পরিচালনা করতেন, সম্পাদক ছিলেন, অত্যন্ত মানে উল্লেখযোগ্য একজন নামই সম্পাদক ছিলেন। তবে তার আবার দৃষ্টিভঙ্গিটা খানিকটা সাংবাদিক ছিল,
1: সাংবাদিক ছিল।
2: তো এইরকম ভাবে আমরা নানা রকম ধরনের আস্তে আস্তে
1: ভ্রমণ কাহিনী পাচ্ছি,
2: পেতে শুরু করেছি।
1: আচ্ছা, কিন্তু একটা একটা জিনিস আমি একটু জানতে চাইবো আপনার কাছে, যেহেতু এটা মহিলা মহল, তো উনিশ শতকের মেয়েদের ভ্রমণ কাহিনী লেখা, এইটা নিয়ে যদি একটু বলেন।
2: হ্যাঁ, এইটা নিয়ে আমি একটু এবারে বলি। আমি একটা উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনীর কথা বলি, রবীন্দ্রনাথ তো লিখছেন, আমরা রবীন্দ্রনাথের কথা সবাই জানি, কিন্তু রবীন্দ্রনাথের আমি যেটা প্রথম, উনি যখন ভারতী পত্রিকা, উনি যখন ইউরোপে যাচ্ছেন, পরে সেটা প্রকাশিত হয়েছে ইউরোপ প্রবাসী পত্র ইত্যাদি, ইউরোপ প্রবাসী পত্র বলে যখন উনি লিখছেন, ভারতী পত্রিকায় প্রকাশিত হচ্ছে, সেই সময় তিনি নানা স্বাধীন মেয়েদের স্বাধীনতা, আমি বলছি এই কারণে, মেয়েদের স্বাধীনতা প্রসঙ্গে অনেক কিছু লিখছেন, মানে পত্রিকার পাতায় লিখছেন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সেটা সম্পাদক। হ্যাঁ, কিন্তু সেই সেইগুলি যখন বই হয়ে বেরোচ্ছে, সেখানে খুব তর্ক বিতর্কের ছবি আমরা পাচ্ছি। পুরনো ভারতী পত্রিকা যদি আমরা দেখি, রবীন্দ্রনাথের এই চিঠিপত্র গুলি, এই যে ভ্রমণ রবীন্দ্রনাথ লিখছেন কিন্তু পত্রের আকারে, আমরা এটা খেয়াল করবো, কিছুটা উপন্যাস হয় অনেক সময়, কয়েকটা হয় ভ্রমণ সাহিত্য শুধু কাহিনীর মতো, আবার উনি লিখছেন পত্র, ইউরোপ প্রবাসীর পত্র, সবইতে ডায়েরির ভঙ্গিতে লিখেছেন, ইউরোপ যাত্রীর ডায়েরি, পশ্চিম যাত্রীর ডায়েরি,
1: পশ্চিম যাত্রীর ডায়েরি,
2: এগুলো তো অনেক কিছুই লিখেছেন উনি। কিন্তু এই যে পত্র দিয়ে লিখতে শুরু করেছেন, আমি একটি তথ্য এখানে শুরু দিয়ে রাখি, মেয়েদের স্বাধীনতার বিষয় তিনি ওই পত্রগুলিতে লিখছিলেন। আর সত্যেন্দ্রনাথ ঠাকুরের কথা বলবো এই জন্য, সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার আমার বাল্যকাল ও আমার বোম্বাই প্রবাস, এটা লিখছেন 1915-তে, সেখানে তিনি মেয়েদের স্বাধীনতার, তিনি কিন্তু ঠাকুর বাড়ির মধ্যে মানে একেবারে ব্যতিক্রমী বলা যায় একটি চরিত্র ছিলেন, একজন মানুষ যিনি মেয়েদের স্বাধীনতার ব্যাপারে আগা গোড়া কথা বলে গেছেন। স্বর্ণকুমারী দেবী লিখছেন, প্রসন্নময়ী দেবী লিখছেন, এরা লিখছেন, স্বর্ণকুমারী দেবী লিখছেন, সেটা তার তো তিনি একটি রবীন্দ্রনাথের দিদি, এবং তিনি তার দার্জিলিং এর চিঠি, গাজীপুরের চিঠি এগুলি বেরোচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রসন্নময়ী দেবী তিনি লিখছেন, তার বিখ্যাত বিখ্যাত কবি প্রিয়ম্বদা দেবীর মা তিনি পরবর্তীকালে, এবং তার ভাই ছিলেন প্রমথ চৌধুরী, তার মানে প্রমথ চৌধুরীর দিদি তিনি আর প্রিয়ম্বদা দেবীর মা আর্যাবর্ত বলে একটি বই বিখ্যাত। আর ইংল্যান্ডে কৃষ্ণভাবিনী দাসী, তো ইংল্যান্ডে বঙ্গমহিলা তিনি যে লিখছেন, এই সময়ের এদের লেখা দুটি আমি একটুখানি তার একটু পরিচয় আমি দিচ্ছি, কৃষ্ণভাবিনী দাসের এবং ইংল্যান্ডে বঙ্গমহিলা যে লিখছেন তিনি, বাঙালি মেয়ের লেখা প্রথম ভ্রমণ কাহিনী, এটা সে কারণে ভীষণ উল্লেখযোগ্য। 1885-তে লিখছেন, এটা শুধু লেখক কৃষ্ণভাবিনীর বিলেত ভ্রমণের অভিজ্ঞতা নয়, কিন্তু তার বিবরণ নয়, দেশের মানুষ, দেশের মেয়েরা যে অবরোধ ও অশিক্ষার অন্ধকারে পড়ে আছে, তাদের সামনে তিনি একটি দরজা খুলে দিচ্ছেন, স্বাধীন সমাজের মেয়েদের কথা তুলে ধরছেন ওখানে গিয়ে। তাই বিদেশ থেকে কেউ দেশে ফিরতে শুনলেই তার কাছে তিনি লিখবেন, দেশ বিদেশে নানা গল্প শুনতে যেতেন, এবং মনে মনে এই ইচ্ছাটা পালন করতেন যে তিনিও কোনোদিন
1: যাবেন
2: যাবেন। হ্যাঁ, কিন্তু চুপ করে থাকতেন, বলছেন তিনি পূর্ব কথাতে, বঙ্গবাসী নিজের মনের ইচ্ছা পূর্ণ হয় না, সুতরাং চুপ করিয়া থাকিতাম। তারপর একদিন তার বিলেত যাত্রা শুরু হয়ে গেল, এবং তিনি বাচ্চা ছোট শিশু সন্তানকে রেখে, শাশুড়ি মায়ের কাছে দেখে স্বামীর হাত ধরে বিলেতে পাড়ি দিলেন। তিনি লিখছেন সেই দিনটার কথা, 26 সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি 1:30 সময় বোম্বাই হইয়া ইংল্যান্ডে যাইবার জন্য আমার স্বামীর সহিত স্টেশনে আসিয়া কলিকাতা হইতে রওনা হইলাম। আজ আমি মুখ খুলিয়া কলের গাড়িতে উঠিলাম, এগুলো ভাবলেও আমাদের মানে পড়তে গেলে গায়ে কাঁটা দেখানো না, এতদিন কি ঘোমটা গাড়ালে
4: একদম একদম।
2: এই প্রথম তিনি ঘোমটা খুলে কলের গাড়িতে উঠলেন, মুখ খুলিয়া ঘোমটা সরিয়ে, এই যে সেই যুগের একজন গৃহবধূর যে কলের গাড়িতে ওঠা, যুগের পক্ষে খুব সামান্য ঘটনা নয়। কারণ হচ্ছে এই সময় এমনকি ঠাকুর বাড়িতেও, ঠাকুর বাড়ির অঙ্গন মহলে আমরা দেখেছি ঠাকুর বাড়িতেও কিন্তু মনোবিধান, এই যে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি, তিনি প্রতিবাদ করেছিলেন তার স্ত্রীকে তিনি নিয়ে যাবেন বিলেতে জ্ঞানদানন্দিনী দেবীকে, দেবেন্দ্রনাথ ঠাকুর বলছেন না পালকিতে যেতে হবে, তিনি বাবার কথা মানতে শুধুমাত্র গেট পর্যন্ত নিয়ে গেছিলেন, তারপরে তার স্ত্রীকে পালকি থেকে নামিয়ে নিয়ে গিয়েছিলেন। পালকিতে তো ডুবানো হতোই, চান করার জন্য গঙ্গার জলে চান করার জন্য পালকিতে ডুব দেওয়ার কথা আমরা জানি। সেখানে তিনি বলছেন যে দেশে নতুন দেশে গিয়ে নানা রকমের কতদিন পথ ফিরবেন তিনি জানেন না, অনেক দূরে চলে গেছেন মনে পড়ে বাড়ির কথা, তবুও তিনি সেই লাইট হাউসের জলানা দেখে নিজের একটুখানি ছেলের জন্য সন্তানের জন্য মন খারাপ লাগে, সেজন্য তিনি সেখানে একটুখানি চিন্তায় থাকেন কখনো কখনো, তবুও তার মনে হচ্ছে যেন আজিকার সন্ধ্যা আমার কাছে নূতন বলিয়া বোধ হইল। তিনি বোম্বাই থেকে ভেন্সে যাচ্ছেন এবং ইংল্যান্ডে পৌঁছে সেখানকার মুক্ত জীবন, মহিলাদের দেখে শিক্ষা ব্যবস্থা দেখে, সেখানে সার্বিক শিক্ষার উন্নতিতে তাদের যে ভূমিকা সেগুলি দেখে তিনি এখানে জানাতে চাইছেন। আর বিদেশে গিয়ে বুঝতে পারছেন মেয়েদের শিক্ষিত না করলে কোনো রকম ভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে না। তিনি বলছেন যে লন্ডনে উপাধিধারী পুরুষের সঙ্গে উপাধিধারী নারীর মেয়েদের সংখ্যা কিছু কম নেই, স্ত্রীরা বুদ্ধির প্রখরতায় পুরুষদের অপেক্ষা নিকৃষ্ট নহে, বরং অনেক অসুবিধা সত্ত্বেও জ্ঞান ও বিদ্যায় পুরুষদের সহিত সমকক্ষতা স্ত্রীলোকদের শ্রেষ্ঠতার পরিচয় দেয়। তিনি এটা বলছেন, নিজে লিখছেন। হ্যাঁ, তার ভীষণ আনন্দ হচ্ছে এই স্বাধীন জীবন দেখে। তিনি কি বলছেন, মনে বড় আহ্লাদ হইল আবার দুঃখ হইল, আহ্লাদ আমি স্বাধীন, দুঃখ ভারত মহিলারা এই স্বাধীনতা সুখ জানেন না। আমি ওর একটা বক্তব্য দিয়ে শেষ করবো, তার আগে প্রসন্নময়ী দেবীর একটি কথা বলি, আর্যাবর্ত তো প্রসন্নময়ী দেবী কথা আমি আগে বললাম। তিনি লিখছেন মেয়েদের লেখা দ্বিতীয় ভ্রমণ কাহিনী এটি, সেই সময় মেহেদের মেয়েদের লেখা আমাদের বাঙালি মেয়ের লেখা দ্বিতীয় ভ্রমণ কাহিনী, এটা 1888 সালে প্রকাশ পাচ্ছে। তিনি প্রিয়ম্বদা দেবীকে এটা প্রাণাধিকা কন্যা প্রিয়ম্বদা দেবীকে উপহার দিয়েছিলেন এবং উপহার পত্রে তিনি বলছেন, পুণ্যবতী প্রাতঃস্মরণীয় আর্য নারীগণ যে দেশের মুখোজ্জ্বল করিয়াছিলেন সেই দেশে তুমি জন্মিয়াছ, এটি সতত স্মরণ রাখিয়া, প্রিয়ম্বদা দেবীকে বলছেন, সতত স্মরণ রাখিয়া তাহাদিগের উচ্চতম আদর্শে তাহাদেরই পদানুসরণে অদ্যকার বিজাতি সভ্যতা বিড়ম্বিত না হইয়া যথার্থ হিন্দু মহিলার উপকরণে নিজের সুকুমার হৃদয় অতি সচ্চরিত্র সুগঠিত করো। এটা তিনি মানে যখন দিচ্ছেন তখন বলছেন, বিজ্ঞাপন অংশ বলছেন, আমি সব উদ্ধৃতি গুলো পড়ছি না। তিনি বলছেন যে এই সমস্ত পৃথিবী ঘুরে যা দেখছি যা ভাবছি, পৃথিবী মানে তিনি ভারতবর্ষী নানা জায়গা ঘুরছেন, যা দেখছেন যা ভাবছেন শুধুমাত্র কেউ কেউ সারা পৃথিবী ঘুরেও কিছু দেখতে পায় না, মাটি আর ইট ছাড়া। আর একজন দেশে বা নগরে মানব জাতির আচার ব্যবহার, মানব জাতির সৃষ্টি সংস্কৃতি সবকিছু দেখে সেটা নিজে উপলব্ধি করে। আমি একজন বঙ্গনারীর চক্ষে হৃদয় এই ইতিহাসময় আর্যাবর্তে ভিন্ন ভিন্ন স্থান কিরূপে প্রতিবিম্বিত হইয়াছিল তাহা কেউ যদি জানতে চান, সে বলছেন, তাহা কেউ জানিতে ইচ্ছা করিতে পারেন, তাই আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যাহা দেখিয়াছি তাহা বর্ণনা করলাম। এই কথা তিনি বর্ণনা প্রকাশ করিতে সাহসী হইলাম। এবং পুরুষের চোখে তিনি কিন্তু আর্যাবর্তের দর্শনীয় স্থানগুলি দেখছেন না, তিনি একদম নারীর দৃষ্টিতে দেখছেন। হ্যাঁ, এবং লিখছেন মেয়েদের কথা ভেবে আমি লিখে রাখছি, বঙ্গনারীর চোখে হৃদয় আমি মেয়েদের দৃষ্টি দিয়ে দেখছি, আমি পুরুষের দৃষ্টি দিয়ে দেখছি না। হ্যাঁ, জীবনের ব্যথা বেদনা, তার স্বামী অসুস্থ হয়ে পড়েছিলেন সেই জন্য তার জীবনে দুঃখ ছিল, কিন্তু তাকে নতুন সৃষ্টির প্রেরণা জুগিয়েছে তার এই ব্যথা বেদনা। মাত্র 31 বছর বয়সে তার এই আর্যাবর্তটি প্রকাশিত হয়। আমরা এসব দেখতে পাই যে এরা মানে শত জীবন যন্ত্রণার মধ্যেও এইসব মেয়েরা হারিয়ে যান না। তারপর তার স্বামী মারা যান, স্বামী মারা যান, তিনি মানসিক ভাবে একটু বিপর্যস্ত হয়ে পড়েন, এবং নষ্ট স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি এটোয়া বলে একটা জায়গাতে যান। তো এখানে গিয়ে তিনি সেখানকার সঞ্জীব চন্দ্রের পালামু, বিখ্যাত পালামু এখানে বর্ণনা গুলো, উত্তরপ্রদেশে একটি ছোট্ট শহরে যান, সেখানে প্রবাসী বাঙালিরা সজ্জন ছিলেন, তাদের কথা তিনি লিখেছেন, আত্মীয় স্বজাতির বিপদে তারা কিভাবে সাহায্য করেন, অসুখ বিসুখে কিভাবে এগিয়ে আসেন, সে সমস্ত কথা লিখেছেন। মথুরা বৃন্দাবনে কাছে গেছেন, আগ্রার অনেক নাম অগ্রবন আমরা এটা জানতে পারি, দেখুন পুরনো লেখা পড়ে আমরা তো এইসব নামগুলো এখন আর ব্যবহার হয় না। হ্যাঁ, বলছেন যে তীর্থস্থানের অগ্রবর্তী বলে কেন নাম হয়েছিল, মথুরা বৃন্দাবনের 64 কোশের মধ্যে অবস্থিত তীর্থস্থানের অগ্রবর্তী বলে আগ্রার আর এক নাম অগ্রবন। মুসলমান রাজত্বে আগ্রা সমৃদ্ধির শেষ ছিল না, প্রস্তর শিল্পের জন্য আগ্রা বিখ্যাত ছিল এবং তাজমহল দেখে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছেন। তিনি বলছেন যে কঠিন প্রস্তরে ললিত সঙ্গীত, ভাবুক জনহৃদয়ে আশার হাস্য, প্রণয়ের স্বপ্নময় সুখদ সম্মিলন, শিল্পের চরম তদমৎকর্ষ, অপূর্ব শিলায় একত্র সন্নিবেশিত দেখিয়া কে না ক্ষণকালের নিমিত্ত এই রোগ শোক দুঃখ বিজড়িতে পার পার্থিব জগৎ এবং মনুষ্য জীবনের গত নৈরাশ্যের যন্ত্রণা ভুলিয়া যাইবে। এই যে রূপমুগ্ধতায় আক্রান্ত, তারপরে মনে পড়ে কিন্তু দেশের কঠিন বাস্তবের কথা, অধিকাংশ মানুষের কথা মনে পড়ে। হ্যাঁ, স্টেশন পত্রিকার প্রকাশিত একটি বিবৃতি তার মনে পড়ে যে এত স্ত্রী সাধারণ তার স্ত্রী সমাধিসৌধ এত বিশাল অর্থ ব্যয় করেছিলেন, অথচ আমাদের কত মানুষ কত গরিব, এইগুলো তারা ভাবছেন কত আধুনিক দৃষ্টিভঙ্গি, তাই না? এটা যেন আমরা এগুলো নতুন করে পড়তে গিয়ে আগুনটা থাকলে আগুন জ্বালিয়ে নেন কোনো ভাবে। হ্যাঁ, সেখানে শিশমহল বেগমদের চারুনিকেতন দেখছেন, সেটা তিনি সেখানে বর্ণনা করছেন। মথুরায় গিয়ে তিনি লিখছেন খুব পরিপাটি রাস্তাঘাট, যেখানে যেখানে যাচ্ছেন মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছেন সেখানে তিনি বর্ণনা করছেন, এবং মথুরা বৃন্দাবন এ সমস্ত খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করছেন। আরেকটি বই এই সময় 1896 প্রকাশিত হয়, গিরীন্দ্র নন্দিনী দেবীর ধোলপুর বলে, ধোলপুর একটা জায়গা, ছোট্ট একটি বই, গিরীন্দ্র নন্দিনী দেবী, তিনি 1896 গিয়েছিলেন গোয়ালিয়রের কাছে, একটি ছোট গোয়ালিয়রের অন্তর্গত একটি ছোট স্থান ধোলপুর, সেখানে তার স্বামী ওয়াচারণ মুখোপাধ্যায় বড় একটি রাজপদে চাকরি করতেন এবং রাজপরিবারের সঙ্গে তার মেশার সুযোগ হয়েছিল, তাদের রীতিনীতি এই সমস্ত তিনি দেখেছেন, তার পিতাকে বইটি উৎসর্গ করেছেন এবং তার ওই সব অঞ্চলের ভৌগোলিক অবস্থানের বর্ণনা দিয়েছেন। তিনি তার পিতা যে আজীবন শিক্ষার প্রতি ছিলেন সেই কথা তিনি মনে করেছেন, রাজপরিবারের নিমন্ত্রিত অতিথি হওয়ার সুবাদে তিনি রাজপরিবারের রীতিনীতি লক্ষ্য করেছেন। এখানে বাড়িতে এলে বেশ মজা লেগেছে এটা পড়তে আমাদের, এখানে বাড়িতে এলে মেয়েরা কোলাকুলি করে, যেমন বিজয়ার পর আমাদের ছেলেরা কোলাকুলি করে, তেমনি মেয়েরা ওখানে কোলাকুলি করে এবং সেটার নাম কি মিলাপ, ময়হস্যই লয় একার প মিলাপ। বউয়েরা দু হাতের আঙুল অতিথিদের পায়ে স্পর্শ করে মাথায় ছোঁয়ায় ভিড়ি, আর মেয়েরা ওদের দেশে মেয়েরা প্রণাম করে না, গুরুজন তাদের প্রণাম করে।
4: আচ্ছা,
2: কত অবাক লেগেছে, আমাদেরও অবাক লাগে যে এখানে ওই ছোট জায়গাতেই আরো কোথাও কোথাও প্রচলিত ছিল কিনা খুব জানি না, কিন্তু এগুলো আমাদের মানে অনুসন্ধিৎসু মনকে জাগিয়ে তোলে না,
4: একেবারে এই অজানা তথ্য আমরা পাই ওদের লেখা থেকে,
2: এই মেয়েদের লেখা থেকে করতে পারছি। মেয়েরা কোলাকুলি করছে, মেয়েরা কাউকে প্রণাম করবে না, বড়রা তাকে প্রণাম করবে, আবার রাখি পূর্ণিমার সময় ভীষণ জাঁকজমক এখানকার শারদ উৎসবের মতো। দীপাবলি তো আমরা জানি, সেখানে নবরাত্রি দীপাবলি বাংলার বাইরে সেগুলো আছে, আবার বাংলার মেয়েরা যেমন পূর্ণি পুকুর ব্রত সেই সময় করত, পূর্ণি পুকুর ব্রত সেই সময় এখানে পিতৃপক্ষের 15 দিন চান্দা তারাইয়া নামে একটা প্রথা, সেইগুলো পুজো করে। অর্থাৎ সেখানকার মেয়েদের নানা ধরনের বিবাহ পদ্ধতি, ওদের সেই বিবাহ পদ্ধতি, বাঙালির বিবাহ পদ্ধতি, আমাদের মতো

0: তাদের কুশণ্ডিকা করছে, তারা জোর করছে, এইসবই তিনি লক্ষ্য করেছেন। একজন নারীর দৃষ্টিতে তিনি পারিবারিক জীবনে মিশে লক্ষ্য করেছেন এবং
1: লিখে গেছেন,
0: লিখে রেখেছেন পরবর্তী প্রজন্মের মধ্যে। 1896 মানে কতদিন আগে?
1: কতদিন আগে? ঠিক
0: ঠিক 150 বছর হতে চলল প্রায়, মানে 130 বছর হয়ে গেল। তো সেখানে তিনি এগুলো লিখে আর একজনের কথা বলবো, হেমলতা দেবী, তিনি আরেকটু পরে লিখছেন নেপালে বঙ্গ নারী 1912। তিনি নেপালের নানা জায়গায় ঘুরে ঘুরে সেখানকার মেয়েদের কথা লিখছেন। হ্যাঁ, মেয়ে, বাঙালি মেয়েদের কথা, নেপালেও তো অনেক বাঙালি, সেই বাঙালি মেয়েদের কথা তিনি লিখছেন। মানে আমি কৃষ্ণভাবিনী দাসীর একটি অত্যন্ত উল্লেখযোগ্য কথা তিনি বলছেন, মেয়েদের ডাক দিচ্ছেন। তিনি কি বলছেন এখানে একটু কবিতাতেই বলছেন তিনি, আর সেটা আমি পড়ছি একটু। আয় বোন সবে পিঞ্জর কাটিয়ে, প্রিয় ভ্রাতাগণে অথবা বুঝায়ে, খুলে দিতে বল পায়ের শিকল, যাহে বঙ্গবালা আছে বাঁধা হয়ে, উন্নত জীবনে স্বাধীনতা দিনে পারে না মানব জীবিতে ধরায়। অর্থাৎ ডানা মেলে স্বাধীন আকাশে ওড়ার চিন্তা তারা মেয়েদের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন, সেই আশাটুকুনি জাগিয়ে তুলছেন, মেয়েদের ডাক দিচ্ছেন, তারা যেন নিজেদের সচেতন করে, নিজেরা সচেতন হয়। এবং ওই যে বলছেন ভাইকে বোঝাও, বাড়ির লোককে বোঝাও, তোমরা চেষ্টা করো, তোমাদের এই বদ্ধ দানা, পিঞ্জরে বদ্ধ হয়ে আছো তোমরা, খাঁচায় বন্দী হয়ে আছো,
1: এই খাঁচা খুলে বেরোতে,
0: খাঁচা খুলে বেরিয়ে এসো, একবার বেরোলে দেখবে জীবন কত বড়, কত মহিমময়। এইটা কথা বলে তিনি তার কিন্তু শেষ করছেন। এটা আমাদের মুগ্ধ করে
1: অবশ্যই,
0: যতবারই পড়ি ততবারই ডাক দিচ্ছেন স্বাধীনতার, শুধু নিজের কথা লিখে রাখছেন না, এতজন মেয়ের কথা ভাবছেন, এতজন বাঙালি মেয়ের কথা ভাবছেন, আর তাদের ডেকে নিচ্ছেন, উদ্দীপিত করছেন।
1: এবং ওই সময় বসে অতদিন আগে, এটাও কিন্তু একটা বড় শিক্ষা আমাদের কাছে।
0: হ্যাঁ, সেটাই তো, আগে বসে তিনি লিখছেন।
1: অনেক ধন্যবাদ, মানে এত সুন্দর করে বললেন, আমরা অনেকটাই তো জানতাম না। হ্যাঁ, এবং এত সুন্দর করে আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে, এজন্য অনেক ধন্যবাদ আমাদের মহিলা মহলের পক্ষ থেকে।
0: আপনাদেরও অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ বিশেষ করে, আপনি আমাকে মানে এটি বলার সুযোগ করে দিয়েছেন,
1: অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা শ্রীমতী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা শুনলাম তার কাছ থেকে অনেক অজানা তথ্য। আজকের মহিলা মহল তাহলে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা। ভালো থাকুন আর অবশ্যই মহিলা মহলের সঙ্গে থাকুন।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: दिस इज आकाशवाणी एंड दिस इज द मिड डे वेदर बुलेटिन फॉर वेस्ट बंगाल, सिक्किम, ओडिशा, बिहार, झारखंड।
4: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন 2:22। সময় এখন নাবলা বাণীর। আপনাদের চিঠি আমাদের হাতে পৌঁছে গেছে। বেশ কয়েকজন বন্ধুর চিঠি নিয়ে শুরু করলাম আজকের নাবলা বাণী। প্রথম চিঠি পড়ব রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে, লিখছেন সোমনাথ দাস। প্রিয় নাবলা বাণী, জ্যৈষ্ঠের তপ্তবেলায় শ্রোতা বন্ধুদের সকলকে বলি, আজ 21 মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষে শুভ সকালের বিষয় ছিল সন্ত্রাস মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। সঞ্চালক ছিলেন আশিস ভৌমিক মহাশয়। লাইভ ফোন ইন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ব্যর্থ হলাম, পেলাম না লাইন। সন্ত্রাস কথার আক্ষরিক অর্থ নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ধ্বংসাত্মক ও হিংসাত্মক পথ অবলম্বন করা। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, মূল বাণী অহিংসা পরম ধর্ম। প্রেম ও ভালোবাসা দিয়ে যা অর্জন করা যায়, হিংসা ও সন্ত্রাস দিয়ে তা কখনোই অর্জন করা যায় না। সন্ত্রাসের দ্বারা মানুষকে শুধু ভয় ভীতি সঞ্চার এবং ক্ষমতা প্রদর্শন করা যায়, দেশের উন্নতি ব্যাহত হয়, সর্বাত্মক ধ্বংস ডেকে আনে। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা সন্ত্রাসকে ঘৃণা করেন, সন্ত্রাস কখনোই কাম্য নয়। সকলের সমবেত কামনা সমগ্র বিশ্বে সন্ত্রাসবাদ ধ্বংস হোক। বাস্তব সত্য, সন্ত্রাস মানুষের বাঁচার অধিকার তথা মৌলিক অধিকার কেড়ে নেয়। 21 মে 1991 তারিখে সন্ত্রাসে নিহত তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় রাজীব গান্ধী মহাশয়কে জানায় আন্তরিক বিনম্র শ্রদ্ধা। লিখলেন সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে এই চিঠি। এই মুহূর্তে রয়েছেন নাবলা বাণীতে। এবারে পড়ব আপনার লেখা চিঠি। সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখছেন, প্রিয় নাবলা বাণী, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকুরিতে যখন যোগদান করি, বয়স ছিল মাত্র 21। হ্যাঁ বলি, আপনি কথা ও গান 5/5/2026 বিষয় ছিল, যা ভুলে গেছি। অনুষ্ঠান শুনে লিখছেন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকুরিতে যখন যোগদান করি, বয়স ছিল মাত্র 21। প্রথম বছর ছয়েক পরেই আমাকে ব্রাঞ্চ চালানোর দায়িত্ব দেওয়া হয়। তারপর যতদিন গেছে ক্রমশ আমার দায়িত্ব বেড়েই গেছে। তাই শেষ দিকে দিন গুনছিলাম, কবে এই পাহাড় প্রমাণ দায়িত্বের চাপ থেকে অব্যাহতি পাব। অবশেষে সেই মহালগ্ন যেদিন এলো, মুক্তির আনন্দ বয়ে আনা সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য প্রত্যেক বছর আমি পালন করি রিটায়ারমেন্ট অ্যানিভার্সারি। বাড়িতে রীতিমতো পার্টি অনুষ্ঠিত হয়, তবে বাড়ির মধ্যেই। অনুষ্ঠানটি হওয়ার জন্য আমন্ত্রিতের সংখ্যা সীমিত রাখতে বলেন। আচ্ছা, একবার পড়ি লাইনটি। তবে বাড়ির মধ্যেই অনুষ্ঠানটি হওয়ার জন্য আমন্ত্রিতদের সংখ্যা সীমিত রাখতে হয়, যার ফলে বেশ কিছু শুভাকাঙ্ক্ষী বাদ পড়ে যান। পরে তাঁদের সঙ্গে দেখা হলে অনেকেই বলেন, কী এবার ডাক পেলাম না যে? তখনই আমি বিরাট জিভ কাটা দিয়ে বলি, এই যা, দেখেছেন, একদম ভুলে গেছিলাম। সামনের বার যাতে এমন ভুল না হয় তাই ডায়েরিতে লিখে রাখব। যথারীতি পরের বছরও অন্য যারা বাদ যান তাদেরকেও সেই একই কথা বলতে হয়, দেখেছেন, একদম ভুলে গেছি। প্রিয় নামলা বাণী, পারিপার্শ্বিকের চাপে ভুলে যাওয়ার এই নকল অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ করে দিয়ে তুমি কৃতজ্ঞতায় বাঁধলে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়েছেন সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখলেনও এই চিঠি। ধন্যবাদ আপনার চিঠির জন্য। চলে আসবো পরের চিঠিতে।

এবারের চিঠি লিখছেন শীষ মোহাম্মদ শীষান, ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। নাবলা বাণী। ঝড় আমার সাথী, সৈয়দা মুসারাত নাজরেন। শুভ সকাল, বুধবার 20 মে 2026। বনে যখন ঝড় ওঠে তখন গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়, আর মনে যখন ঝড় ওঠে তখন সব উথাল পাথাল করে, কিচ্ছু ভালো লাগে না। সেই ঝড় থামে, শরীরটাকে লণ্ডভণ্ড করে দেয়। ঝড় থামে কিন্তু রেখে যায় চিহ্ন। দিনটা ছিল 1987 সালের সেপ্টেম্বর মাস। সকাল থেকে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সকাল সকাল রুটি আলু ভাজা খেয়ে বেরিয়ে পড়লাম বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। সারা রাত বৃষ্টি হয়েছে, লোকজন কম, গাড়ি আসেনি, তবু দেখলাম একটা বাস দাঁড়িয়ে। কন্ডাক্টর আমার পরিচিত, জঙ্গিপুর যাবেন তো? হ্যাঁ, চলে আসুন। বাসে উঠে দেখি চারিদিকে বৃষ্টি পড়ছে, বাসের ভেতর ছাতা ধরতে হচ্ছে, রাস্তা খারাপ, তার উপরে যানজট, হাওয়ার গতিবেগ বাড়ছে। বাস থেকে নেমে হাঁটতে শুরু করেছি, হাওয়া সেই সঙ্গে বৃষ্টি বেড়েই চলেছে, জলে কাদায় বিচ্ছিরি অবস্থা। বাড়ি যখন পৌঁছলাম, বাতাসের সঙ্গে বৃষ্টি, খুব জোর, কেমন একটা যেন দমকা হাওয়া মারল। আর সেই হাওয়াতেই অমনি আমার টিনের চাল উড়ে গেল। ঘরে বৃষ্টি পড়ছে, আমি বাক্সগুলো এবং টিভি আর আমার বইগুলো বাঁচাবার চেষ্টা করছি ক্রমশ, কিন্তু না, বৃষ্টি আর থামে না। নিচে নেমে কোনো রকমে সব বাক্সগুলো রাখলাম, সাদা কালো টিভিটা এক জায়গায় রাখলাম, ছেলেপুলেগুলো কাঁদছে। যাই হোক, দেখি রান্নাঘরে চালাটা খসে গেছে, খাবার তো আনা হয়নি। যাই হোক, কোনো রকমে মুড়ি চানাচুর কিনে খেলাম, গ্যাস জ্বেলে চা করা হলো। রান্নাঘরের ক্ষতি হলেও ভাড়ার ঘরটি কিন্তু অক্ষতই ছিল, চাল ডাল অন্য জিনিসপত্র সেগুলো ঠিকঠাক ছিল। আমি এইরকম একটা ঝড় একবারই দেখেছিলাম। লিখলেন শীষ মোহাম্মদ শীষান, বাড়ির নাম ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে এই চিঠি। আসব পরের বন্ধুর পাঠানো চিঠিতে। এটি গানের পর আসি আবারও আপনার চিঠিতে, আপনাদের চিঠিতে।

গানের পর আবার চলে এলাম আপনাদের চিঠিতে। 19 মে অর্চিতা দিদির সঞ্চালনায় শুভ সকালের বিষয় ছিল ডাকছে মাঠের সবুজ ঘাস। লিখছেন রতন ব্যানার্জি, গ্রাম রাতমা, রামপুরহাট, বীরভূম থেকে। অনুষ্ঠানটি খুবই মনোগ্রাহী হয়েছিল। সবচেয়ে ভালো লেগেছিল প্রত্যেকের মেসেজ পড়েছিলেন দিদি, আর সে কথাবার্তার সূত্র ধরেই সবুজ ঘেরা মাঠে নানা জানা অজানা খেলার কথা উঠে এসেছিল। প্রসঙ্গত আমারও ছোটবেলার একটা খেলার কথা মনে পড়ল, কিন্তু শুভ সকালের স্বল্প সময়ের ব্যাপ্তিতে তা প্রকাশ না করে না বলা বাণীতে এলাম। সেই সময় গ্রামে অনেক ফাঁকা ফাঁকা জায়গা ছিল, আর আমরা প্রায় 20-22 জন বাচ্চা ছেলে মেয়ে একসাথে সেই সব খামার বাড়িতে বিকেলে জমায়েত হতাম। তারপর আমাদেরকে যারা একটু বয়সে বড় ছিল তারা 2 দলে সমান ভাগে ভাগ করে দিত। প্রত্যেক দলেই 1 জন করে নেতা নেত্রী থাকত। আমাদের মুখোমুখি 2 সারিতে মাঠের 2 প্রান্তে বসানো হতো। আপন আপন দলের নেতারা প্রত্যেকের নামকরণ করত ফুল ফল বা পশু পাখির নাম দিয়ে। তারপর বিপরীত দলের নেতারা এসে যে কোনো খেলোয়াড়ের চোখে হাত দিয়ে চেপে ধরে বলতো, আরে আমার টিয়া। তখন যার নাম টিয়া ঠিক করা হয়েছে সে অতি সাবধানে এসে কপালের টিপ দিয়ে সেখানে গিয়ে আবার বসে পড়ত। তারপর চোখ খুলে দিয়ে তাকে জিজ্ঞেস করা হতো, কে টিপ দিয়ে গেল? তখন সেই খেলোয়াড় আন্দাজ করে বলতো, যদি সে ঠিক হতো তাহলে তার দল 1 পয়েন্ট পেত, আর ভুল হলে বিপরীত দলের 1 পয়েন্ট হয়ে যেত। খেলার কি নাম ছিল জানি না, কিন্তু এইভাবে খেলা চলত ঘণ্টার পর ঘণ্টা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসত। আজও যেন সে সবুজ মাঠ আমাকে ডাকে। এই পত্র লিখতে গিয়ে আমি যেন ফেলে আসা সেই দিনের কোনো এক বিকেলে ফিরে গেলাম। আর আমার এই লেখাটি লিখতে সাহায্য করতে গিয়ে আমার ভাগ্নি প্রিয়াকেও সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেলাম। সকালে অনুষ্ঠান খুব উপভোগ করেছি, আর এখন লিখতে গিয়েও তার চেয়েও বেশি আনন্দ পেলাম। চোখের কোণে জলও গড়িয়ে পড়ল। আর যে সেখানে ফিরে যাওয়ার উপায় নেই। জানি না গ্রামের ছেলেমেয়েরা এই খেলা খেলে কি না। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। লিখলেন রতন ব্যানার্জি, রামপুরহাট।

এবারে পড়ব রেখা মুখার্জির লেখা চিঠি। ষাটই মুর্শিদাবাদ থেকে আপনি লিখছেন। 17/5/2026, দিনটি ছিল রবিবার। স্কুল কলেজ এবং অনেক প্রতিষ্ঠানের ছুটির দিন। সেই দিন শুভ সকালের বিষয় ছিল ছুটির মজা। শিশুবেলা স্কুল ও কলেজের দিনে ছুটির দিনটির দিকে তাকিয়ে থাকতাম, সেটি রবিবার, কোনো বিশেষ দিন বা গ্রীষ্মের ও পুজোর ছুটি। তখন মন বলত, ছুটি মানে স্বাধীনতা, যেখানে থাকবে না প্রতিদিনের মতো ডেইলি রুটিনের বেড়া জাল, থাকবে না পড়ার জন্য মা বাবা শিক্ষক মশাইদের বিশেষ নজর, বিশেষ করে গ্রীষ্ম এবং পূজার ছুটিকে যেমন আনন্দ এবং মজা করে উপভোগ করতাম, ঠিক সেইভাবেই খুব কষ্ট পেতাম যখন ছুটি শেষ হয়ে আসত। পরবর্তীতে যখন সংসার জীবনে প্রবেশ করি, ছুটি নামক অমৃতটি দূরে সরে গেছে, সেইটি যেন মরিচিকা, যার পিছনে দৌড়ই কিন্তু ছুঁতে পারি না। তবু ছুটির মজা কিছুটা উপভোগ করেছি যখন ঝাড়খণ্ডে থেকে এসেছি, বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি গিয়েছি, নিজের কাছের মানুষগুলোকে কাছে, যাদের সঙ্গ মনকে দিত এক অনাবিল আনন্দ। যখন কোথাও ভ্রমণে গেছি তখনও ছুটির মজা উপভোগ করেছি। শেষ ছুটির মজা উপভোগ করেছি 2025 সালের 25শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত। সেই সময় আমার আরেক পরিবার মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সঙ্গে সুন্দরবন ভ্রমণে গিয়ে মন খুলে ছুটির মজা উপভোগ করে নিজেকে ভালো রাখার জন্য এক বুক নির্মল বায়ু নিয়ে ফিরে এসেছি। অপেক্ষায় আছি ছুটির মজা উপভোগের জন্য মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সঙ্গে আগামী ভ্রমণের। শিশু থেকে বয়স্ক সকলের কাছে ছুটি নিয়ে আসে এক অনাবিল আনন্দ, যা দেয় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে মানসিক স্বস্তি এবং শান্তি। রেখা মুখার্জি লিখলেন ষাটই মুর্শিদাবাদ থেকে। ঠিক তাই, বয়স 8 হোক বা 80, ছুটির মজা উপভোগ করতে প্রত্যেকেরই মন চাই। ডেইলি রুটিন থেকে কয়েকটা দিনের অবসর, সেটা একদিন হোক আর 5 দিন, সে আনন্দ দ্বিগুণ উৎসাহে সংসারে ফিরে আবার নিজের কাজে পুনর্বহাল হবার সময় সে আনন্দ পাথেয় করে আরও কিছুটা দিন কাটিয়ে দেওয়া যায়, তাই না? কিন্তু কই আর বলতে পারি বলুন, যে গলা ছেড়ে গান গেয়ে বলবো যে আমাদের ছুটি ছুটি। গানে গানে

এবারে পড়ব আদিত্য মুখোপাধ্যায়ের লেখা চিঠি। ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আপনি লিখছেন। 15/5/2026 শুক্রবার ছিল আন্তর্জাতিক পরিবার দিবস। দিনটিকে সম্মান জানিয়ে শুভ সকালের বিষয় ছিল আমার শক্তির উৎস আমার পরিবার। আমি পরিবার বলতে বুঝি যাদের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে এবং আমার জীবনে যাদের অবদান রয়েছে। আমাদের জীবন রেলযাত্রার মতো চলার পথে আসে নতুন স্টেশন, আসে নতুন যাত্রী, যাদের সঙ্গে হয় বন্ধুত্ব, যাদের অনেকেই মনে জায়গা করে নেয়। ছোটবেলায় পরিবার বলতে জানতাম রক্তের সম্পর্কের মানুষগুলোই আমার পরিবার। স্কুল জীবনে পেয়েছিলাম সহপাঠী এবং মাস্টারমশাই, সমৃদ্ধ এক পরিবার যা আমাকে শিক্ষার সঙ্গে দিয়েছে নৈতিক শিক্ষা। চাকুরি জীবনে পেয়েছিলাম আমি এমন পরিবার যাদের ঋণ এই জীবনে শোধ করতে পারব না। অবসর জীবনে প্রবেশ করে যখন আমি মানসিকভাবে বিপর্যস্ত, তখন আকাশবাণী আমাকে দিয়েছে সঙ্গ, পেয়েছি মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের মতো এক বৃহৎ পরিবারকে। সেই পরিবারের কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখে পাই এক শক্তি যা আমাকে ভালো রাখে। বন্ধু না বলা বাণী, আমার জীবন একবার ভয়াবহ অন্ধকারের সম্মুখীন হয়। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সেই সময় আমার স্ত্রী নিজে মানসিকভাবে শক্ত থেকে আমাকে আলোর পথ দেখিয়েছিল। আমি নিজেকে গর্বিত মনে করি এইরকম জীবনসঙ্গী পেয়ে। বন্ধু না বলা বাণী, রক্তের সম্পর্কের পরিবার অনেক সময় স্বার্থের সম্পর্কের পরিবার হয়ে যায়, কিন্তু আমি যে পরিবারগুলোর কথা বললাম তারাই কিন্তু আমার ভালো থাকার শক্তি উৎস, আমার ভালো থাকার শক্তির উৎস এবং প্রেরণা। লিখলেন আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। ঠিক তাই, রক্তের বাইরে গিয়েও অন্তরের সম্পর্ক যে কত বড় হয়ে যায়, আমাদের প্রত্যেকের জীবনে এরকম ছোট্ট ছোট্ট উদাহরণ রয়েছে। আজকের শেষ চিঠি পড়ব। সোমনাথ চট্টোপাধ্যায় লিখছেন ডিহা জয়পুর জেলা বাঁকুড়া থেকে। গত 14/5/2026 তারিখে শুভ সকালের বিষয় ছিল বই পড়া। আমি এই বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করছি। বই হলো মানব জীবনের একমাত্র সাথী যার উপর নির্ভর করে তার শিক্ষা সংস্কৃতি। তবে যে মানুষটা বইয়ের সংস্পর্শে আসেনি তার মধ্যে চেতনার বিকাশ ঘটে না। তবে বই বিষয়কেন্দ্রিক ভিন্ন হলেও বই পড়া এবং বইয়ের সাথে সম্পর্ক শিক্ষিত সচেতন মানুষের নিবিড়ভাবে। যে কোনো রকম তথ্য ভাণ্ডার কিংবা মন খারাপের একমাত্র সঙ্গী হলো বই। তবে বইয়ের গুরুত্ব এবং কার্যাবলীর নিরিখে কয়েকটি ভাগে ভাগ করা যায়, তাই একটু তুলে ধরবার চেষ্টা করছি। প্রথমত সাহিত্য বিষয়ক। এই বিষয়ে মূলত বিভিন্ন সাহিত্যের বিভিন্ন রকমের লিখন শৈলী ফুটে ওঠে, যা সমাজ সংস্কৃতি জাগরণ ঘটাতে সাহায্য করে, যা সমাজের দলিল হিসেবে কাজ করে, সমাজের রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন বিষয় ফুটে ওঠে। দ্বিতীয়ত অভিধান বিষয়ক। এই বিষয়ে নজর দেওয়া মূলত বিভিন্ন সাহিত্য সৃষ্টির শব্দ বেছে নেওয়া। কোন পরিস্থিতিতে কোন শব্দ ব্যবহার করলে বাক্য গঠন ঠিকমতো করা যায় এবং সেটি মানানসই হয়। তৃতীয়ত শ্রেণী বিষয়ক। শিশু জন্মগ্রহণ করে, তারপর তাকে অক্ষর চেনানোর কাজ প্রত্যেক অভিভাবকের প্রধান এবং প্রথম দায়িত্ব। সেই হিসেবে শ্রেণী শিক্ষা অর্জন করতে হয় একজন মানুষকে সমাজ রাষ্ট্রের জাগরণে। তার জন্য উচ্চশিক্ষার জন্য চাই সঠিক শ্রেণী শিক্ষা, তার জন্য চাই বই, যা তার শিক্ষা অর্জনের মাধ্যমেই আমাদের সমাজে রাষ্ট্রে মানব সম্পদ করে উঠবে। চতুর্থত প্রতিযোগিতা বিষয়ক। একটা মানুষ শিক্ষা গ্রহণের পাশাপাশি চাই নিজেকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে। সেই হিসেবে তার জন্য দরকার হয় প্রচুর পরিমাণ জ্ঞান, একটি নয় একাধিক বিষয়ে পারদর্শী হয়ে ওঠা। তাহলেই দেশের একজন নাগরিক হিসেবে নিজেকে তুলে ধরতে পারে। তার জন্য
বিভিন্ন রকমের বই দরকার হয়। বইয়ের নির্দিষ্টভাবে কোনো ভাষা নেই, নির্দিষ্ট কোনো জায়গা নেই, নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, তার বিস্তারের কোনো মাপ নেই। পৃথিবীর শ্রেষ্ঠ জীব তার পছন্দ এবং ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে একটা বইয়ের গুরুত্ব আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ জীব তার পছন্দ এবং ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে একটা বই তার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। লিখলেন সোমনাথ চট্টোপাধ্যায়, ডিহা, জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। আপনার মতামত আপনি জানিয়েছেন, তবে চিঠি পড়তে গিয়ে মনে হয় বাক্যগুলো একটু এলোমেলো, আর একটু সংযত, একটু গোছানো, একটু সুন্দর হলে আরও বোধহয় ভালো লাগতো। এ শিক্ষা আমাকে কিন্তু বইই দিয়েছে।

অপেক্ষায় ছিলাম আপনাদের চিঠির। পড়লাম আজকে কয়েকজন বন্ধুর, আজকে সাতজন বন্ধুর চিঠি পড়লাম। আরও একবার বলে দিই আপনাদের সকলের নামগুলো। আমি প্রথম থেকে আজকে পড়েছি প্রথম চিঠি পড়েছি আজকে রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে সোমনাথ দাসের লেখা চিঠি, অরবিন্দনগর বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়ের চিঠি, পড়েছি শীষ মোহাম্মদ শিশানের লেখা চিঠি পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে, রতন ব্যানার্জি রাতমা রামপুরহাট বীরভূম থেকে, পড়লাম রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদের বন্ধুর চিঠি, আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন, সবশেষে পড়লাম বাঁকুড়ার চিঠি সোমনাথ চট্টোপাধ্যায় গ্রামের নাম ডিহা জয়পুর জেলা বাঁকুড়া থেকে লিখেছেন। আজ তোর হাতে সময়ও নেই আর চিঠিও নেই, তাহলে না বলা বাণী শেষ করব এই গান শুনতে শুনতে। সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া এই গান শুনতে শুনতেই শেষ করি আজকের না বলা বাণী। ভালো থাকবেন সকলে, দূরে কাছে যে যেখানে রয়েছেন নমস্কার নেবেন।

নমস্কার বন্ধুরা, দূরে কাছের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই আজকের দিনান্তিকায়। প্রতিনিয়ত আমাদের জীবনযাপন কখনো সখনো এমন ভয়ানক বিপদের সম্মুখীন আমাদের করে তোলে, অথচ ওই কাণ্ডটি করার আগে একবারও ভাবি না যে ইস, আমার হাত থেকে এরম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। সে প্রসঙ্গেই আসছি। খুব সম্প্রতি বেড়াতে বেরিয়েছিলাম, গেছিলাম উত্তরাখণ্ডে। সেখানেই এক সাফারিতে বেরিয়েছিলাম, কার সাফারিতে, রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে। ছজন একটা গাড়ি করে জঙ্গলের যতটা সম্ভব গভীরে যাওয়া যায় পাড়ি দিয়েছিলাম। তো আমাদের সঙ্গী যে ভদ্রলোক ছিলেন, অনেকেই ছিলাম আমরা, সেই ভদ্রলোক নিঃসংকোচে সেখানে একটা সিগারেট ধরালেন। সিগারেট ধরিয়ে তিনি উঠলেন একটা ওয়াচ টাওয়ারে। সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা বন্য প্রাণী দেখছিলাম। ইতিমধ্যে আমাদের চোখে পড়েছে বেশ কিছু হরিণ নানান প্রজাতির, দুটো বুনো শুয়োরও হঠাৎ আমাদের সামনে দিয়ে চলে গেল। আশেপাশে দেখছিলাম হাতির বিষ্ঠা। অনুমান করতে পারছিলাম যে হাতি হয়তো খুব আশেপাশেই কোথাও আছে। তো ভদ্রলোক যখন সিগারেট ধরিয়ে বেশ আমেজ করে টান দিয়েছেন, সঙ্গে সঙ্গে বনরক্ষীরা ছুটে এলেন যে করছেন কি এখানে সিগারেট। ভদ্রলোক ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ ছুঁড়ে ফেললেন সেই সিগারেটটি, আর যা হওয়ার তাই হলো। তবে আমাদের কপাল ভালো যে আমাদের আর ভয়ানক সমস্যার সম্মুখীন হতে হয়নি, কারণ ভদ্রলোক যেখানে তার জ্বলন্ত সিগারেটের টুকরোটি ফেললেন সেখানে কেবলমাত্র ভেজা ভেজা ঘাস ছিল। অদূরেই দেখলাম প্রচুর শুকনো পাতা জড়ো হয়ে রয়েছে। ভাবুন তো, উনি ওই অসতর্ক মুহূর্তে যদি জ্বলন্ত সিগারেটের টুকরোটা ওই শুকনো পাতার ওপরে ফেলতেন কী কাণ্ড হতো। এ তো গেল রাজাজি ন্যাশনাল পার্কের ভেতরে ঘটে যাওয়া ঘটনা। সেই বনরক্ষীরা ভদ্রলোককে তো প্রচণ্ড বকাবকি করলেন। ভদ্রলোকও এতটাই সংকুচিত হয়ে গেছেন, উনি ভাবতেই পারেননি যে উনার ওই অসতর্ক মুহূর্তে উনি কত বড় বিপদ ডেকে আনতে যাচ্ছিলেন। যাই হোক, আমরা বিপদে পড়লাম না। এরপরে ওই ভদ্রলোক ঠিক করলেন পুরো যাত্রাপথে আর একটিও অগ্নিশলাকা উনি ব্যবহার করবেন না। কিন্তু আমি আপনি এরকম কাণ্ড তো করি। দেখুন, গ্রামের দিকে একে তো বৈশাখের খরতপ্ত দিন, মাঠঘাট শুকনো, শুকনো পাতা গাদা হয়ে রয়েছে, আর গ্রামের দিকে যারা উনুনে রান্না করেন, কোথাও টিনের চাল, কোথাও পাটকাঠির বেড়া ইত্যাদি ইত্যাদি, তো চারপাশের পরিবেশটাই এমন যে একটু অসতর্ক হলেই একটি বাড়ি নয়, অনেকগুলো বাড়ি ভস্মীভূত হয়ে যেতে পারে নিমেষের মধ্যে। এরকম অগ্নিকাণ্ডের ঘটনা কি ঘটে না? তাই বলি বন্ধুরা, আমাদের নাগরিক জীবনে আমরা প্রতিনিয়ত এমন কিছু ভুলভাল স্টেপ ফেলি, এরকম অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে আমার আপনার অসতর্কতার সুযোগ নিয়ে। তাই বলি, এই সময়টা একটু সাবধানে থাকুন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট, উনুনের আগুন, গ্যাস সিলিন্ডার, ছুঁড়ে দেওয়া জ্বলন্ত সিগারেট, কেমিক্যাল পদার্থের সংমিশ্রণ ইত্যাদি কারণে ঘটতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে এই সমস্ত ঘটনার মূল কারণই হচ্ছে আমার বা আপনার অসতর্কতা, আর এই সুযোগেই ঘটে যায় সাংঘাতিক বিপদ। তাই বলি বন্ধুরা, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। অগ্নিকাণ্ড হলে বা এইভাবে যদি আগুন লেগে যায় তাহলে কি করবেন? ঘাবড়ে যাবেন? ঘাবড়ে গিয়ে কপাল চাপড়াতে শুরু করবেন? নাকি তাৎক্ষণিক কিছু কাজ আমাদের করা খুব জরুরি। এবার সেই ব্যাপারেই আপনাদের একটু সতর্ক করব। প্রত্যেক বছর আমাদের দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই যে রান্নাঘরের আগুন, হয়তো উনি রান্না করতে করতে খাবারটা নামিয়েছেন, আর সেই কাঠটা যাতে অকারণে জ্বলে না যায় এজন্য উনি হয়তো সেই কাঠের টুকরোটা তুলে রেখেছেন উনুনের পাশে। আগুন ছিল, বাতাস দিয়েছে, কাজেই সেটার শক্তি আর একটু বেড়ে যেতে একেবারেই সমস্যা হয়নি। তাই যখনই এইভাবে রান্না করবেন, ওই যে উনুন থেকে যে কাঠটা বের করে রাখলেন তাতে জল ঢেলে রাখুন, বা জ্বলন্ত লম্ফ কুপি কখনোই বেড়ার পাশে এমনভাবে রাখবেন না যাতে আগুন জ্বলে যায়। সাবধানে থাকা আপনাকে ভালো রাখবে, নিরাপদে রাখবে, সুস্থ রাখবে। আর জানেন তো যে আগুন সাধারণত বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে ভয়াবহ চেহারা নিতে পারে। তাই রান্না করার পর উনুনের আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন, সিগারেটের জ্বলন্ত টুকরো নিভিয়ে নিরাপদ স্থানে তবেই ফেলবেন। এছাড়াও কলকারখানায় ধূমপান একেবারে নিষিদ্ধ, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ রাখাই জরুরি।

ছোট ছেলে মেয়েদের কখনোই আগুন নিয়ে খেলতে দেবেন না, বা উনুনের পাশে বসে তারা কিছু করবে, আমরা তো দেখি যে বাচ্চারা গায়ে আগুন লাগিয়ে ফেলে, পুড়ে যায়, কখনো গরম কিছুর মধ্যে হাত ঢুকিয়ে দেয়, হাত পুড়ে যায়, এরকম ঘটনা আকছাড় আমাদের চোখে পড়ে। ছোট ছেলে মেয়েদের আগুনের থেকে দূরে রাখুন। গ্যাসের উনুন জ্বালানোর আগে অবশ্যই কিন্তু দরজা জানালা খুলে দেবেন, নিয়মিত, একেবারে নিয়ম করে গ্যাসের লাইন পরীক্ষা করবেন যে কোথাও দিয়ে গ্যাস লিক হচ্ছে না তো, অন্য ধরনের গন্ধ পাচ্ছেন না তো। রাত্রে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই সিলিন্ডার বন্ধ করে রাখুন, আর মাঝে মাঝেই অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা বাড়ির বৈদ্যুতিক কেবল এবং ফিটিংস পরীক্ষা করানো জরুরি। আপনার বাড়িতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যয় হয়, আপনার বাড়িতে যে সার্ভিস তারটি ঢুকেছে তার উপযুক্ত কিনা সেটা কিন্তু দেখে নেওয়াও জরুরি। এই যে গরম পড়েছে, যার একটু সামর্থ্য আছে তিনি তো দোকানে গিয়ে একটা এসি কিনে নিচ্ছেন, কিন্তু বাড়িতে যে একটা পারমিশন নিয়ে তবে এসি লাগানো দরকার এটা কিন্তু উনি ভুলে যান, উনি অস্বীকার করেন, এই ছাড় তো কী হবে, ও হয়ে যাবে। একবারও ভাবেন না আমার বাড়িতে যে লাইনটা ঢুকেছে ট্রান্সফরমার থেকে সেইটা কি আমার এতখানি বিদ্যুৎ ব্যয়ের উপযোগী, সেই সক্ষমতা কি তার আছে। পারমিশন কিন্তু ওই কারণেই জরুরি যে আপনার তার এই পরিমাণ বিদ্যুৎ বহনের উপযোগী কিনা সেটা দেখে নেওয়া জরুরি। কিন্তু কজন আমরা বাড়িতে নতুন ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার পর সেটা ভাবি বলুন তো? অনেক সময় তো দেখা যায় যে মেন সুইচটাও বা সেখানে যে ফিউজ থাকে সেটাও এতটা পাওয়ার নিতে পারবে কি না সেগুলোও দেখি না। তাই বলি অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা নিয়মিত আপনার বাড়ির বৈদ্যুতিক কেবল এবং ফিটিংস পরীক্ষা করানো কিন্তু জরুরি। বাড়ি, কলকারখানা, অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন, উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ কিন্তু প্রত্যেকের থাকা জরুরি। বাড়ির সদস্যদেরও যেমন জরুরি, তেমনি অফিস কাচারি যেখানে যারা কাজ করছেন সেখানেও অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কি না, বা আগুন লেগে গেলে প্রাথমিক অবস্থায় আমাদের কি করা উচিত, এগুলো জেনে রাখা খুব জরুরি। কজনের বাড়িতে আমাদের ফায়ার সার্ভিসের নাম্বার থাকে বলুন তো? রাখি না, অথচ আমরা প্রত্যেকেই জানি 100 ডায়াল করলে পুলিশের কাছে কমপ্লেন করা যায়, কিন্তু ফায়ার সার্ভিসের নাম্বার আমাদের সকলের কাছে আছে, তাদের সঙ্গেও তাদের নাম্বারটা রাখাও জরুরি, এবং প্রাথমিক অগ্নি নির্বাপনের জন্য কি করা জরুরি সেটাও জেনে রাখতে হবে সকলকে। কোনো একটি ইমারত, মানে ধরুন এখন তো প্রচুর ফ্ল্যাট বাড়ি, সেখানে সেই বাড়ির নিরাপত্তা বজায় রাখতে অগ্নি নিরাপত্তাও কিন্তু খুব জরুরি। এমনকি প্রত্যেকটি কলে, কারখানায়, সরকারি বেসরকারি ভবনে অগ্নি প্রতিরোধ এবং নির্বাপন আইন এবং বিধি অনুযায়ী প্রতিরোধ ব্যবস্থা থাকা খুব জরুরি। অটো ফায়ার অ্যালার্মিংয়ের ব্যবস্থাও থাকতে হবে, যেন অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সকলে সতর্ক হতে পারে। ভবনের প্রত্যেকটি ফ্লোরে বেরিয়ে যাওয়ার পথ নির্দেশক চিহ্ন থাকাও জরুরি, যেন অন্ধকারেও মানুষ পথ চিনে নিরাপদ স্থানে পৌঁছে যেতে পারেন। সত্যি এত কিছু ভাবি কি না, বোধহয় আগুন লাগার পর সবাই হই হই করে ছুটি জল দিয়ে সেটা নেভানোর, কিন্তু ক্রমশ আমরা যত বেশি আধুনিক এবং উন্নত জীবনযাপনের পথে যাচ্ছি ততই দেখুন বাড়ির পাশে পুকুর নিশ্চিহ্ন, ডোবা নেই, জলের কোনো জায়গাই নেই, আবার যদিও বা থাকে তাহলেও দমকলের গাড়ি ঢোকার জায়গাও নেই। রাখি সবসময়, একবারও ভাবি না, বিপদ হয়ে যাওয়ার পর ঘটে যাওয়া বিপদ নিয়ে যতখানি হইচই হয় আগে যদি সতর্ক হতাম তাহলে হয়তো সত্যি এড়ানো যেত। কি আর একবার ভেবে দেখবেন তো? তাই বলি এই খর তপ্ত গ্রীষ্মকালে আমাদের প্রত্যেকেরই আরেকটু সতর্ক জীবনযাপন জরুরি, তাহলে আমরা অনেকগুলো সমস্যা থেকে রেহাই পেতে পারবো।

0: जैसे कि आप जानते हैं विविध भारती हर महीने करता है अपनी एक महफिल सृजन भारती। इस बार सृजन भारती लेकर आ रहा है लोक संगीत की भीनी खुशबू और कुछ दिलचस्प बातों का गुलदस्ता। और ये कार्यक्रम होगा एक मुक्ताकाशी रंगमंच पर 21 मई शाम 6:30 पर। लोक संगीत और कुछ दिलचस्प बातों से सजा रंगारंग कार्यक्रम। आयोजन स्थल है ज्ञान सागर मुक्ताकाशी ऑडिटोरियम रघुनाथ टावर के सामने देवीदास लेन बोरीवली पश्चिम मुंबई। प्रवेश बिल्कुल मुफ्त। आप सभी खुद आएं और अपने दोस्तों को लेकर आएं।
1: सुनছিলেন विविध भारती अनुष्ठान। এই অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। তার আগে একটি ঘোষণা। কিষাণ মানি লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। মে মাসের তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ আজকে 21 মে 2026 কিষাণ মানি লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় পাট চাষে রোগ এবং পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওয় উপস্থিত থাকবেন জেলার ডাল শস্য গবেষণা কেন্দ্রের সহকারী উদ্ভিদ রোগ তত্ত্ববিদ ডক্টর শঙ্খরাজ রায়। পাট চাষে রোগ এবং পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এ বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা ফোন করতে পারেন 9434921300-তে। এখন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে রমা মণ্ডল।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, অর্ঘ্য সেন, সুপ্রতীক দাস, চিন্ময় চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন নজরুলগীতি, বিভিন্ন শিল্পীর গাওয়া।

0: 자대로 좋게.
1: প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানের সঙ্গে শেষ হলো এখনকার নজরুল গীতির অনুষ্ঠান। এই পর্বে আজ শুনলেন ফিরোজা বেগম, ধনঞ্জয় ভট্টাচার্য, শেষে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আবার একবার বলি, আজ মে মাসের তৃতীয় বৃহস্পতিবার। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে কিষাণমানি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয়, পাটের চাষে রোগ এবং পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। স্টুডিও আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন জেলা ডাল শস্য গবেষণা কেন্দ্রের সহকারী উদ্ভিদ রোগ তত্ত্ববিদ ডক্টর শঙ্খরাজ রায়। কিছুক্ষণের মধ্যেই শুনবেন এই অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা যারা আগ্রহী তারা ফোন করতে পারেন 9434921300-তে, 03482259648। আপনার অপেক্ষায় রইলাম। ঘোষণাটি শেষ হলো।

হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষান বাণী।

0: শুরু হচ্ছে কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয় পাট চাষে রোগ এবং পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। এ বিষয়ে বলবেন বলে স্টুডিও আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন জেলার ডালশস্য গবেষণা কেন্দ্রের সহকারী উদ্ভিদ রোগ তত্ত্ববিদ ডক্টর শঙ্খরাজ রায়। শঙ্খবাবু নমস্কার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে।
1: সবাইকে আমার নমস্কার।
0: হ্যাঁ, আমরা তো কথা বলবো আজকে, তবে তার আগে কৃষক বন্ধুদের একবার মনে করিয়ে দেব যে আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে আপনাদের জন্য। আগ্রহী শ্রোতা বন্ধু যারা আজকের এই আলোচনায় অংশ নেবেন বা কোনো জিজ্ঞাসা রয়েছে তারা আসবেন কিন্তু 9434921300-তে 0348225964-8 আপনার অপেক্ষায় রইল। আমরা আজকে আলোচনা করব ডক্টর শঙ্খরাজ রায়ের সঙ্গে পাট চাষে রোগ এবং পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। শঙ্খবাবু প্রথমে বলুন, পাটের সাইজ কেমন এখন মাঠে?
1: এখন মাঠে পাটের মানে যে সাইজ বলতে গেলে উচ্চতায় প্রায় এক কোমর সমান এখন পাট দাঁড়িয়ে আছে।
0: আচ্ছা,
1: এবছর প্রচুর পরিমাণে পাট চাষ হয়েছে, যেহেতু পাটের দাম একটু গত বছর
0: ভালো পেয়েছিলেন কৃষক বন্ধুরা,
1: তাই জন্য তিল বাদ দিয়ে এবছর পাটের প্রতি চাষিদের বেশি একটু আগ্রহ বেশি।
0: তিলের চাষ মনে হচ্ছে যেন তুলনামূলকভাবে একটু কম।
1: হ্যাঁ,
0: তো পাট তো একেবারে কোমর সমান হয়ে গেছে বললেন।
1: হ্যাঁ,
0: তো এই সময় কী কী ধরনের রোগ বা কী কী ধরনের পোকার আক্রমণ কৃষক বন্ধুরা মানে মুখোমুখি হন এই সমস্যার?
1: পাটের ক্ষেত্রে মানে বীজ ফেলা থেকে শুরু করে বিভিন্ন রকমের পোকার আক্রমণ আমরা দেখতে পাই। বিশেষত যারা মানে একটু আর্লি বীজটাকে ফেলে থাকেন তাদের জমিতে একটা লেদা পোকার আক্রমণ হয়।
0: আচ্ছা, আর্লি মানে ঠিক কোন সময় ফেলা উচিত?
1: আর্লি বলতে গেলে যারা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মোটামুটি
0: বীজ ফেলে দিয়েছেন,
1: জাস্ট হয়তো সর্ষাটাকে কেটে হয়তো আর্লি সর্ষা করেছিল, তারপরে কেটে নিয়ে তারপরে হয়তো মানে পাটটাকে ফেলে দিয়েছে।
0: আচ্ছা, এক্ষেত্রে নিশ্চয়ই আমাদের কৃষক বন্ধুরা সব সংশোধিত বীজ ব্যবহার করে থাকেন?
1: হ্যাঁ হ্যাঁ, সবাই যা বীজ আছে সেগুলো সবগুলো সংশোধিত। তাছাড়া হচ্ছে চাষিদের এখন বীজ শোধনের প্রতি একটা আগ্রহ দেখা যায়, বিশেষ করে পাট চাষের ক্ষেত্রে সবাই বীজ শোধন করে মোটামুটি পাটটাকে জমিতে ফেলে থাকে।
0: আচ্ছা, তারপরেও রোগ পোকার আক্রমণ?
1: না, রোগ পোকার আক্রমণ বলতে গেলে পোকার আক্রমণটা যারা মানে বিগত আমরা যদি 3 বছর আগেকার কথা ভাবি, তো মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা অবধি এত পরিমাণে পোকার আক্রমণ হয়েছিল যে চাষি ধরে আবার পুনরায় পাট বুনতে বাধ্য করা হয়েছিল।
0: আচ্ছা, মানে আগেরটা শেষ করে দিন, শেষ করে দিয়ে আপনি শিগগিরই আবার নতুন করে?
1: হ্যাঁ, কেন হচ্ছে এত পরিমাণে ইন্ডিগো ক্যাটারপিলার বা এটাকে কাথারি পোকা নামে এক রকমের পোকা, যেটা হচ্ছে দিনের বেলা চাষি ভাইরা দেখতেই পেত না, সকালবেলা উঠে দেখত যে পুরো পাট গাছকে কেটে হয়তো ফেলে রেখেছে।
0: আচ্ছা,
1: পুরো মানে পাট ছোট অবস্থা থেকে এর আক্রমণটা বেশি পরিমাণে হয়ে থাকে। তো বীজ ফেলা থেকে শুরু করে কাথারি পোকা বা ইন্ডিগো বা ক্যাটারপিলার একটা প্রকোপ আমরা সাধারণত দেখতে পাই যখন প্রচুর পরিমাণে টেম্পারেচারটা বাড়ে, বৃষ্টি নেই অথবা কন্টিনিউয়াস টেম্পারেচারটা বেড়ে চলেছে, তখন এই ইন্ডিগো ক্যাটারপিলার বা কাথারি পোকার একটা আক্রমণ আমরা সাধারণত দেখতে পাই।
0: এবছর তেমন কিছু দেখলেন?
1: এই বছর যেমন আমরা দেখছি যে একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বৃষ্টিটা পেয়ে যাচ্ছি, সেই পরিমাণে এই বছর এই পোকার প্রকোপটা সেরকমভাবে নেই। তবে কিছু কিছু জায়গায় আমরা কিছু লেদা পোকা এবং পাতা খেকো পোকার আমরা কিন্তু বা আঁকি পোকা কিংবা নালি পোকা এইসব পোকাগুলো আমরা কিছু কিছু জায়গায় একটু সমস্যা দেখা
0: যায়। মানে কৃষক বন্ধুরা আপনাদের কাছে অভিযোগ করছেন যেগুলো এসেছে
1: এগুলো?
0: আচ্ছা, তাহলে এগুলোকে নিঃশেষ করার জন্য কৃষক বন্ধু কী করবেন?
1: এগুলোকে নিঃশেষ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অতি ঘন করে পাট যেন জমিতে প্রথম অবস্থায় যেন বীজটা যেটা দিয়ে থাকে সেটা না দিয়ে যদি একটু হালকা করে।
0: এক্ষেত্রে কি রুইবার সময় ফাঁক রেখে নাকি ছিটিয়ে?
1: না, ছিটিয়ে মনে চাষিরা তো করে থাকে। সব থেকে যদি ভালো হয় সেটা হচ্ছে যদি আমরা সারিতে যদি বীজটাকে ফেলতে পারি, সারিতে বীজ বুনলে পারে, যেগুলো সবচেয়ে বেশি আমাদের মানে অ্যাডভান্টেজ বা সুবিধা আমরা যেটা পাই সেটা হচ্ছে, দেখুন পাট চাষ করতে গেলে সব থেকে বেশি যেটা খরচা হয় সেটা হচ্ছে লেবারের, সেটা হয়তো পাট যেটাকে বলে যে একটু মানে পপুলেশন বা ডেন্সিটিটা একটু কম করার জন্য, বা হচ্ছে ওটাকে বলে কি বলে ওটাকে গাছটাকে তোলায় তুলে ওটাকে ওটাকে পাতলা করা, পাতলা করা যেটা বলে চাষ,
0: মানে মাঝখান থেকে ওরা তুলে দেয়
1: ঘন হয়ে আছে ওটাকে একটু পাতলা করা। তো ওই পাতলা করার জন্য লেবার চার্জেস লাগে, আর হচ্ছে আগাছা নিয়ন্ত্রণের জন্য লেবার চার্জেস লাগে, এবং গাছ যত বেশি ঘন হবে তত বেশি রোগ এবং পোকার প্রকোপটা বাড়বে। তাই জন্য সারিতে সোয়িং করলে পরে আগাছা নিয়ন্ত্রণ থেকে শুরু করে রোগ পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সারপ্লাস পেয়ে,
0: মানে ঘন করে বোনা চলবে না, হাতে করে রুইতে হবে, এবং দুটো গাছের মধ্যে যেন একটা নির্দিষ্ট পরিমাণ তফাৎ থাকে, ফাঁক থাকে,
1: হ্যাঁ ফাঁক থাকে, এবং বীজ মানে ফেলার জন্য ওই সিডলিং পাওয়া যায়, সিডিল দিয়ে বীজটাকে আমরা জমিতে ফেলতে
0: বুনলে পরে
1: সুবিধা হয়।
0: আচ্ছা আচ্ছা, তো এই সময় আপনাদের কাছে কি কোনো অভিযোগ এসেছে যে না আমাদের জমিতে এরকম পোকার আক্রমণ?
1: হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আসে, সমস্যা আসে, সেক্ষেত্রে আমাদের
0: আমাদের জেলায় তো প্রচুর পরিমাণে নদার দিকে দেখি পাট চাষ হয়, অবশ্য গোটা জেলা জুড়েই হয়,
1: যেখানে জলের সমস্যা নেই সেখানে পাট চাষের প্রতি চাষিদের একটা আগ্রহ দেখা যায় সাধারণত। আর এখন তো পাট পচানোর ক্ষেত্রে অনেক রকম টেকনোলজি বেরিয়েছে, একটু অল্প পরিমাণে জায়গাকে খুঁড়ে নিয়ে প্লাস্টিক দিয়ে জল বেঁধে তার মধ্যে ক্রাইজেপসোনা দিয়ে পাটগুলোকে পচানোর ব্যবস্থা করা হচ্ছে। যাদের জমিতে এই রোগ পোকার মানে এই পোকার সমস্যা আছে, যে পাতাগুলো ফুটো ফুটো হয়ে যাচ্ছে কিংবা গাছের মধ্যে সেরকম পোকা ল্যাদা পোকার আক্রমণ হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কার্বোসালফান 25 EC 2.5 ML প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন, অথবা ল্যামডা সাই হ্যালোথেন 1 ML প্রতি লিটার জলের সাথে মিলিয়ে যদি স্প্রে করেন তাহলে পরে হচ্ছে পাতা খেকো পোকা বা ল্যাদা পোকার প্রকোপটা অনেক অংশে কমে যাবে।
0: তাহলে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সকালের দিকে বা সন্ধ্যের দিকে স্প্রেটা কখন করবেন?
1: এটাই সবসময় ইয়ে করবেন যে যখন সূর্যে মানে বৃষ্টির প্রকোপটা থাকবে না, যেমন আজ মেঘলা মেঘলা দিন হয়তো স্প্রে করলেও সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল, ধুয়ে গেল, সেই জন্য দেখতে পাচ্ছি যে বৃষ্টি যেন না আসার সম্ভাবনা, এরকম বিকালের দিকেও করতে পারেন আবার সকালের দিকেও এর স্প্রেটা করে নিতে পারেন।
0: আচ্ছা, তবে আবার খবরটা শুনবেন, সেটা নজরে রাখবেন, নজরে রেখে কিন্তু সিদ্ধান্ত নেবেন যে নিশ্চয়ই চাইবেন না অত টাকার বিষ কিনে আপনি জলে ধুয়ে চলে যাক, কাজেই আবহাওয়ার খবরে কান পাততেই হবে। আচ্ছা, আপনাকে একটু থামিয়ে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলি যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষি এবং খাদ্য সুরক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য FAO-র মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক পেয়েছেন। এই সম্মান দেশের কৃষকদের প্রতি তাঁর প্রতিশ্রুতি এবং কৃষি উন্নয়নের জন্য করা কাজের একটি বিশ্বব্যাপী স্বীকৃতি, এর জন্য আমরা অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষকদের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা সরাসরি কৃষকদের উপকৃত করেছে। আমাদের সমস্ত কৃষকদের জন্য গর্বের বিষয় যে কৃষিক্ষেত্রে তার দূরদর্শী চিন্তাভাবনা এবং প্রচেষ্টাকে আন্তর্জাতিক স্তরে FAO-র মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। এই সাফল্যের জন্য আমরা তাদের ধন্যবাদ অভিনন্দন জানাই। আজকের দিনটি সমগ্র কৃষক সম্প্রদায়ের জন্য গর্বের মুহূর্ত। প্রধানমন্ত্রীকে FAO-র মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান শুধুমাত্র তার সম্মান নয়, কৃষিক্ষেত্রে দেশের কোটি কোটি কৃষকের কঠোর পরিশ্রম এবং সাফল্যের স্বীকৃতি।

0: না
1: আপনার এলাকাটা মারগ্রাম বললেন, মারগ্রাম শিবতলা তাই তো?
0: হ্যাঁ আমি বিহার,
1: আচ্ছা আচ্ছা, কোন ব্লক পড়ছে এটা শঙ্খবাবু?
0: এটা এটা মারগ্রাম ব্লক,
1: মারগ্রাম ব্লক,
2: বীরভূম,
1: বীরভূম,
0: বীরভূম, হ্যাঁ।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন
1: শুনতে থাকুন,
2: আপনার প্রশ্নটা হচ্ছে কেন আপনাদের ওখানে,
1: হ্যাঁ, চাষ কেন করে না সেটা বললেন উনি,
2: আচ্ছা,
1: যে ওনার এলাকায় কেন পাট চাষ নেই।
2: হ্যাঁ, খুব খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, ব্যাপারটা সম্পূর্ণটা হচ্ছে ডিমান্ড, যে আমাদের চাহিদা কী, মার্কেট কী বলছে। শুধু চাহিদা কী বা মার্কেট কী বলার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের ওখানকার কী কী রিসোর্স আছে। যেমন যদি আমাদের ওখানে যদি জল যদি আমাদের কাছে যদি না থাকে, তো পাট চাষ হচ্ছে কিন্তু আমাদের পাট পচানোর জন্য জলের জায়গা নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যে ক্রপিং প্যাটার্ন ফলো করি, যেমন বীরভূমের দিকে একটু সর্ষেটা একটু লেটে কাটা হয়, তারপরে অনেক সময় জমি হয়তো পতিত ফেলে রাখে, সেক্ষেত্রে ক্রপিং প্যাটার্নে অনেকে এটাকে ফিট করতে চায় না। দ্বিতীয় নম্বর হচ্ছে পাট চাষ করতে গেলে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু হাতে নিয়ে নাপতে হয়। যেমন আমি বললাম আপনাদেরকে যে সারিতে বীজ বুনতে পারে, যেমন হচ্ছে আমাদের গাছ পাতলা করতে সুবিধা হয়, পোকা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়, রোগ নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়, তেমনি আপনাদের হচ্ছে যে পাট কাটার মানে পাটটাকে কাটার পর থেকে শুরু করে পাটটাকে জাঁক দেওয়া এবং পাটের আঁশটাকে ছাড়ানো পর্যন্ত এই জায়গাটাতে একটা মোটা অঙ্কের টাকার কিন্তু
1: এখানে লেবার চার্জ,
2: লেবার চার্জ। হ্যাঁ,
1: আচ্ছা, আরো একজন এসেছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
3: প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা হলো কিষান বাণী, কিষানের জন্য, কিষান কৃষিদের জন্য।
1: কেন যে আসেন, অপ্রয়োজনীয় কথা বলেন, যেন বসেই রয়েছেন একজন আরেকজনের সমালোচনা করবেন বলে। ঠিক আছে, আমরা বিষয়ে আসি। পোকার কথা আপনি বলছিলেন, বা এই যে বললেন যে বীরভূমে কেন চাষটা হচ্ছে না, আপনি সমস্যার কথা তাদের বললেন যে পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন এবং কৃষকের হাতে যথেষ্ট পরিমাণ টাকা দরকার, কারণ ফসলটা তোলার পরে কিন্তু একটা মোটা টাকা লাগে লেবারের জন্য, এবং জল ভালো করে যদি পাট জাগ না দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা, সেক্ষেত্রে ভালো তন্তু পাবেন না, দাম পাবেন না, তাহলে কেন করবেন, তাই তো? আচ্ছা, আমরা চলে আসি আবার ওনার প্রশ্ন থেকে, যে এই যে রোগ পোকার আক্রমণ আপনি বলছিলেন, তো এবছর কিন্তু গরম পড়ার সঙ্গে সঙ্গেই আবার দেখছি আমরা যে বিকেলের দিকে একটু বৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি ধরে নেব যে এই অবস্থায় আমরা অনেকটা নিরাপদ, মানে এক্ষুনি যে রোগ পোকার আক্রমণ হবে বলে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই? আচ্ছা, আমি একটা বিজ্ঞাপনের পর আপনার কাছে এই প্রশ্নের উত্তর আশা করবো।

0: ঠিক আছে, ঢোলে পড়া রোগ, ঠিক আছে, এই ধরনের রোগ, তারপর হচ্ছে অ্যানথ্রাকনোস বা গাছের।
1: আচ্ছা, আর একজন বন্ধু এসেছেন, নমস্কার, কে রয়েছেন? কে বলছেন? আপনার নামটা আগে বলুন, আপনার নামটা আগে বলতে হবে তো। কিছু বোঝা যাচ্ছে না আপনার কথা, আপনি কোথায় আছেন? ফোনটা ঠিকঠাক করে নিয়ে কথা বলুন। হ্যালো, ওনার কথা আমরাও কিছু কিন্তু
0: কিছু বোঝা গেল না,
1: বুঝতে পারলাম না। ঠিক আছে, আমরা অপেক্ষা করি, নিশ্চয়ই আর একবার আসবেন। আচ্ছা বলুন। হ্যাঁ, আপনি বললেন গোড়া পচা,
0: হ্যাঁ গোড়া পচা,
1: ঢোলে পড়া,
0: ঢোলে পড়া বা কাণ্ড পচা বা এখন অ্যানথ্রাকনোস আসারও একটা বড় সম্ভাবনা দেখা যায়। সেক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে ছত্রাকনাশক নাশক আমাদেরকে ডাটা পচা বা গোড়া পচার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে।
1: সেটা কি দেখা যাওয়ার পরে নাকি আগে থেকে প্রিকশন আমরা নিতে পারি?
0: না, আমরা প্রিকশন ক্ষেত্রে হচ্ছে যে একটা স্প্রে করতে গেলে তো একটা লেবার চার্জ কিংবা ওষুধের দাম সেটা তো থাকে, সুতরাং আমাদের যদি সিমটা আমরা দেখি তাহলে পারি ওটা করাটা বেটার হবে, না তো আমাদের এক্সপেন্ডিচার বাড়বে,
1: কষ্ট মানে অকারণে করে লাভ নেই। আচ্ছা, শুধু একটা জমিতে দেখা গেলে কি এগুলো করা উচিত নাকি আশেপাশের জমির খবর নেওয়া উচিত যে সত্যি আক্রমণ তাদের ক্ষেত্রেও হচ্ছে কি?
0: চাষিদের মধ্যে এটা আছে যে চাষি ভাইরা যা আলোচনা করেন সেটা হচ্ছে সন্ধ্যাবেলা কোনো হয়তো চায়ের দোকানে বসে ওখানে ওনাদের মধ্যে ডিসকাশন আছে যে আমার জমিতে দেখা গেছে কিংবা এটা, সুতরাং যখন সিমটম একটু আসে তখন ওনারা নিজেরাই ওটা ডিসকাস করে দেখেন। এখানে দেখতে হবে যে যে কতটা পরিমাণে জমির মধ্যে এই রোগগুলো আসছে, তার জন্য কি ওষুধ দেওয়াটা খুব একটা
1: প্রয়োজন আছে,
0: প্রয়োজন দেওয়া আছে, ইকোনমিক থ্রেশার লেভেল যেটা বলে যে মানে ক্ষতির প্রকৃতিটা যদি বেশি কতটা হচ্ছে তার উপর যদি ইয়ে হয় তাহলে হচ্ছে তাহলে আমাকে ওষুধটা দিতে হবে, আদারওয়াইজ ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশন করাটা কোনো একটা
1: দরকার নেই, অপ্রয়োজনে সেটা খরচ বাড়ানো, আর কৃষকের খরচ কমাতে পারলে তবেই না অর্থ তার ঘরে ঢুকবে। আচ্ছা, যদি ধরুন এই ধরনের সংক্রমণ লক্ষ্য করেন সেক্ষেত্রে ওষুধটা কি তারা ব্যবহার করবে?
0: ওষুধের ক্ষেত্রে সবথেকে কম দামি এবং বাজারে উপলব্ধ ওষুধের মধ্যে দু তিনটে ওষুধের নাম আমি যেমন বলে দিচ্ছি, কপার অক্সিক্লোরাইড, এটা 4 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করলে করা যেতে পারে। কার্বেন্ডাজিম বাজারে পাওয়া যায়, 1 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে, অথবা হেক্সাকোনাজল 5% ইসি 2 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে।
1: আচ্ছা,
0: তাতে খরচাটা কমও হবে এবং রোগটাও নিয়ন্ত্রণে আসবে।
1: আচ্ছা, তার মানে অনেক সময় দেখা যায় যে আমাদের কৃষক বন্ধুরা যে দোকান থেকে সার কিনছেন, বীজ কিনছেন, তারাই কিন্তু ঠিক করে দেন যে এটা দেবেন, ওটা দেবেন, হ্যান করবেন, ত্যান করবেন, এবং বিশ্বাস করেন যে খুব দামি ওষুধ হলেই এক্ষেত্রে কার্যকরী হবে, সেটা আর কি ক্ষতি হবে না, কিন্তু সেটা তো নয়, তাই না?
0: একদম,
1: আপনাদের পরামর্শ কিন্তু এক্ষেত্রে খুব জরুরি।
0: একদম,
1: যে দামি ফসল মানে দামি বিষ বা দামি রাসায়নিক ব্যবহার করলেই আপনার ফলন বেশি হবে, রোগ পোকার আক্রমণ হবে না, এই ভ্রান্ত ধারণা থেকে কৃষক বন্ধুদের বলবো বেরিয়ে আসতে হবে, কেমন? আচ্ছা, এবার বলুন, প্রতিকারের কথা তো আমরা ক্রমশ বলে চলেছি এবং বললাম বেশ কিছু অসুখের কথা, কিন্তু আমরা বললাম যে আপনি বললেন গোড়া পচা, ঢোলে পড়া, তারপরে হচ্ছে যে পোকার আক্রমণগুলো যেটা বৃষ্টির পরে পরেই সাধারণত দেখা যায়।
0: আরেকটা আপনাদেরকে এই প্রোগ্রামে বলা আমার ইয়ে, সেটা হচ্ছে একটা পোকা নয়, সেটা হচ্ছে মাকড়।
1: মাকড়, হ্যাঁ,
0: এই যে বললেন হঠাৎ যে মানে গরমটা বেড়ে গেছে, বৃষ্টি হয়তো
1: একটা বেশ অস্বস্তিকর আবহাওয়া, হ্যাঁ,
0: এর মধ্যে দেখা যাবে যে পাট গাছের পাতাগুলো লাল হয়ে, গাছগুলোর পাতাগুলো সবুজ থেকে লাল লাল ইয়ে লালচে ধরনের হয়ে গেছে, সেক্ষেত্রে পাটের ক্ষেত্রে মাকড় আসে।
1: আচ্ছা,
0: এই মাকড়
1: লালচে মানে আপনি বলছেন তামাটে রং,
0: তামাটে,
1: হ্যাঁ, তামাটে রং ধারণ
0: করে, এটা কিন্তু দেখা যায়। এটা এই মাকড় লাল মাকড়ও হয় এবং হলুদও মাকড় হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু মাকড়ের যখন আবার যখন বৃষ্টিটা যখন বেড়ে যাবে তখন কিন্তু মাকড়ের প্রকোপটা কমে যাবে।
1: আচ্ছা, তখন আবার ওই যে ঢুলে পড়তে পারে,
0: জল
1: পচা হতে পারে, জল জমে গেলে
0: জল জমে গেলে পরে তখন হচ্ছে বিপদ।
1: তবে আমাদের কৃষক বন্ধুরা কিন্তু অনেক সতর্ক, বলুন, তারা কিন্তু ঠিক ওই সন্তান পালনের মতন রোজ একবার মাঠে যেতেই হবে এবং দেখে আসতে হবে, সেটা যারা করবেন তারা কিন্তু অনেকখানি এগিয়ে যাবেন।
0: এবছর প্রচুর পরিমাণে চাষি ভাইরা পাট চাষ করছেন এবং আশা করি খুব ভালো ফলন পাবেন এবং পরিবেশও অনুকূল আছে, সুতরাং পাটে আশা করি এবছর চাষি ভাইরা অনেকটা পরিমাণে লাভবান হবে।
1: আচ্ছা, সেই আস্থা সেই বিশ্বাস তো আমাদেরও রয়েছে। তবে আরেকটি বিজ্ঞাপনের বিরতি নেব। প্রধানমন্ত্রী কিষাণ

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जनसेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: একটি ঘোষণা যে ঘোষণা দিতে দিতে চলে গিয়েছিলাম আবারও বলি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি তিনি সর্বদা কৃষকদের আয় কি করে বৃদ্ধি করা যায় এবং এই কৃষকের আয় বৃদ্ধির জন্য যে সমস্ত আধুনিকীকরণ প্রয়োজন খাদ্য নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করার জন্য নিয়ত কাজ করে চলেছেন এফএও কর্তৃক প্রদত্ত এগ্রিকোলা পদক কৃষিক্ষেত্রে তার নেতৃত্ব এবং নিষ্ঠার প্রমাণ এর জন্য আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রধানমন্ত্রীকে এফএও এর মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান ভারতের কৃষিক্ষেত্রের ক্রমবর্ধমান মর্যাদার প্রতিফলন আমরা আনন্দিত যে দেশের কৃষক এবং কৃষি উন্নয়নের জন্য যে প্রচেষ্টা তিনি নিয়েছেন তা বিশ্বস্তরে স্বীকৃত হয়েছে এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই তিনি দূরদর্শী তিনি নিয়ত চেষ্টা করছেন যে আমরা তো ছোট থেকেই শুনে এসেছি যে কৃষি হচ্ছে আমাদের ভিত্তি এবং সেই কৃষিকে আরও আধুনিককরণ এবং শক্তিশালী করবার জন্য নিয়ত চেষ্টা করে চলেছেন আচ্ছা আরও কিছু পোকার আক্রমণ রোগপোকার আক্রমণ কি আমাদের আলোচনার বাইরে রয়ে গেল
4: হ্যাঁ একটা চাষিদের খুব মানে পরিচিত পোকা সেটা হচ্ছে ছটকা পোকা বলে ওরা বলে থাকে ছটকা পোকা
3: আমি তো বলতে যাচ্ছিলাম লেদা পোকা
4: ওই যে ছটকা ঘোড়া পোকা অনেকে ঘোড়া পোকা বলে আর ছটকা পোকা বলে এটা হচ্ছে সেমি লুপার মানে হচ্ছে এটা ঠিক লাফিয়ে লাফিয়ে চলে তাই জন্য এটাকে ওরা চাষি ভাইরা ছটকা বলেন ছটকার ক্ষেত্রে হচ্ছে ইমামেকটিন বেনজয়েট আপনার হাফ গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে অথবা কার্বোসালফন 2.5 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে
3: আচ্ছা কেউ কি একজন রয়েছেন বুঝতে পারছি না হ্যাঁ আলোচনায় আসি আমরা ছটকা পোকার কথা বলছিলেন
4: ছটকা পোকা তো এই এই দুটো ওষুধ আমরা কিন্তু মানে ইনসেকটিসাইড আমরা ব্যবহার ইমামেকটিন বেনজয়েট আর একটা হচ্ছে কার্বোসালফান তো এই দুটো ওষুধ আমরা কিন্তু মানে যখন দেখবো যে সেমি লুপার বা ছটকা পোকা বা ঘোড়া পোকা ঠিক আছে ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে যায় তাই জন্য ঘোড়া পোকা বলে তো এই পোকাগুলো মানে লেদা পোকা এটা তো এগুলো দেখা মাত্র এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারবো আর হচ্ছে এই যে মাকড় যেটা বললাম মাকড়ের ক্ষেত্রে দুটো ওষুধ আমি বলবো এখানে যেটা হচ্ছে মাকড় নাশক যেমন হচ্ছে স্পাইরোমেসিফেন আর হচ্ছে ফ্যানিজাকুইন স্পাইরোমেসিফেন 1 ml প্রতি লিটার জলের সাথে আর ফ্যানিজাকুইন হচ্ছে 2.5 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে যদি করে লাল মাকড় কিংবা হলুদ মাকড়ের প্রকোপটা আমাদের পাটির জমিতে হবে না
3: হবে না
4: আর একটা স্প্রে করার সময় একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যদি স্প্রেটা জমির চার আল বরাবর প্রথমে করে নিয়ে যদি তারপর যদি
3: মাঝখানে যাওয়া যায়
4: মাঝখানে যাওয়া যায়

0: সেক্ষেত্রে হচ্ছে পোকাটা জমি থেকে পালাতে পারবে না।
1: পালাতে পারবে না, ঠিক বলেছেন। যে আগে কিন্তু চারপাশে যে বেড়া, যে আলগুলো রয়েছে সেই দিক থেকে দিতে দিতে তারপরে মাঝে,
0: না তো এমন হবে যে পোকাটা আমার জমি থেকে হয়তো অন্য জমি,
1: অন্য জমিতে চলে যেতে পারে, সেটা করাও, সেটা তো বাঞ্ছনীয় নয়।
0: সেটা সেটা যে কোনো সবজির ক্ষেত্রে কিংবা আমরা যে কোনো ফসলের ক্ষেত্রে আমরা যদি এটা করি তাহলে পরে পোকাটা নিয়ন্ত্রণে থাকবে।
1: আচ্ছা, এবার তো আবার বলবো যে যখন স্প্রে করবেন একটু সাবধান হয়েই কিন্তু করতে হবে, নাক মুখ চোখ
0: একদম
1: এগুলো কিন্তু আড়াল করে তারপর করবেন, আর অবশ্যই ওয়েদারের দিকে লক্ষ্য রেখে তারপরে কিন্তু স্প্রে করবেন, কারণ যে পয়সা আপনি খরচ করলেন সেটা যেন জলে না যায়। আর এক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবরটা ওনাদের কানে একটু আমি পৌঁছে দিই। সেটা হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে প্রত্যেক দিনই কিন্তু এখন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বৃহস্পতিবার আজকের জন্য বলা হচ্ছে যে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায়, বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার যে অংশগুলি রয়েছে সেখানে। আর তাপমাত্রা বলছেন যে সর্বোচ্চ তাপমাত্রার খুব বড়সড় পরিবর্তন হবে না, তবে পরবর্তী 48 ঘন্টা মানে পরবর্তী দুদিনেও কিন্তু আবহাওয়া একই রকম থাকবে, মানে রোজই বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সতর্কীকরণ বার্তায় বলা হচ্ছে আগামীকালের জন্য যে ঝোড়ো হাওয়া বয়ে যাবে 50 থেকে 60 কিলোমিটার বেগে, সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, আর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। সকলকে বলবো সতর্ক থাকুন, আর যা কিছুই করুন না কেন এই যে রাসায়নিক দেবেন বা হচ্ছে বিষ প্রয়োগ করতে চাইছেন বা জমিতে দেখলেন যে পোকার আক্রমণ সত্যি আপনি লক্ষ্য করেছেন, সেক্ষেত্রে কিন্তু যেটাই করুন না কেন আবহাওয়ার দিকে চোখ রেখে সতর্ক হয়ে করতে হবে। আর আরেকটা জিনিস নিশ্চয়ই শঙ্খবাবু বলবেন যে সেটা হচ্ছে যে যেটাই করুন না কেন দুম করে করবেন না, আগে দেখুন আক্রমণ সত্যি হয়েছে কিনা, কতখানি হয়েছে, তাই তো? এইটা একটু আপনি আপনাদের বন্ধুদের বলে দিন একটু সংক্ষেপে, যে আক্রমণ ঠিক কতখানি হলে পরে এইগুলো প্রয়োগ করা উচিত।
0: হ্যাঁ, আপনাদেরকে সব যদি আমাদের জমিতে একটা দুটো গাছে যদি এরকম আমরা দেখি সেক্ষেত্রে আমাদের কিন্তু যে হাত দিয়ে হয়তো পোকাটাকে আমাকে সরিয়ে ফেলতে হবে কিংবা মেরে ফেলতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ওষুধ দেওয়ার কোনো কিন্তু কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমার লেবার কস্ট থেকে শুরু করে ওষুধ কেনা পর্যন্ত যে খরচাটা আপনার কস্ট অফ কাল্টিভেশনের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ চাষের খরচের মধ্যে পড়ে যাবে, সেখান থেকে আমরা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবো। সুতরাং রোগের ক্ষেত্রে আমরা বলবো যে দেখুন কতটা পরিমাণ গাছের মধ্যে রোগটা এসছে, সেটা কি আপনার হয়তো 10টা গাছের মধ্যে এসছে, সেটা কি আপনার ক্ষেত্রে খুব আর্থিক ক্ষতি করে দিবে সেটা বুঝতে হবে। সেটা যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আমাকে ওষুধটা দিতে হবে, স্প্রে করতে হবে।
1: আচ্ছা, তার মানে যেটাই করবেন খুব সাবধানে করবেন, ভেবে চিন্তে করবেন। আর শঙ্খবাবু, আপনি আজকে এসেছেন আকাশবাণী মুর্শিদাবাদের স্টুডিওতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা এই যে পাট চাষে রোগ প্রকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কী করবেন এই সম্পর্কে কৃষক বন্ধুকে যে পরামর্শ দিলেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন। আপনাকে আবারও আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার সবাইকে, আমার নমস্কার।

লোকগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, শুনলেন পূর্ণদাস বাউল, সনজিৎ মণ্ডল, স্বপন বসুর পর এবারের গান অমর পালের কণ্ঠে।

নারায়ণচন্দ্র পালের গাওয়া গানের সঙ্গে শেষ হলো এখনকার লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনে পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। লোকগীতির পর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কর্মখালীর ঘোষণা, শুনবেন আজকের জীবিকার জন্য। 6:35 গ্রামীণ সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, 6:40 ভক্তিমূলক গানের নিবেদন, 7:10 আজ সন্ধ্যায়, 7:30 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। রাত 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 8:10 এবং 8:25 বিজ্ঞাপনদাতার পরপর দুটি অনুষ্ঠান, 8:40 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে News@9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 কথা ও গানে আপনাদের সঙ্গে আজ আমি দেবী সরকার মুখোপাধ্যায়। আজকের বিষয় রকমারি পানীয়। আজ বিশ্ব চা দিবস, সেই চা দিবসকে স্মরণে রেখেই আজকের কথা ও গানের বিষয় রকমারি পানীয়। চায়ের কথাও থাকবে, তাতে আপনারাও থাকবেন। 9434-921-300-034-822-5968-এ শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী মুর্শিদাবাদ।

একটি ঘোষণা। আপনারা যারা আকাশবাণী মুর্শিদাবাদের নানান অনুষ্ঠানে যুক্ত থাকেন, নানা অনুষ্ঠান শোনেন মন দিয়ে, নানান অনুষ্ঠানে যারা চিঠি লেখেন, যারা লেখেন না, প্রত্যেকের কাছে আমাদের আবেদন, প্রত্যেক মাসের শেষ মঙ্গলবার রাত্রি 8:10 অনুষ্ঠিত হয় সুজনেশু। সুজনেশু এ মাসে সুজনেশু আর কয়েকদিন পরে আপনাদের সকলের কাছে আবেদন রাখলাম, চটপট চিঠি লিখুন, পাঠিয়ে দিন সুজনেশুর দপ্তরে। লিখুন সুজনেশু প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, পিন নম্বর 742101। আর যারা মেলে লিখবেন তাদের বলি akashwani@gmail.com। আপনার চিঠির অপেক্ষায় রইল, সুজনেশুর দপ্তরে চিঠির অপেক্ষায় রইল। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন কর্মখালী সংক্রান্ত ঘোষণা জীবিকার জন্য। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীর উদ্দেশ্যে জানাচ্ছে, আগামী 1 জুন থেকে 12 জুন 2026 কমন এন্ট্রান্স এক্সামিনেশন, সংক্ষেপে সিইই, অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন, নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে নজর রাখুন www.joinindianarmy.nic.in। এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন আপনারা। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তাদের বলি, তারা কিন্তু সরাসরি এদের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করুন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারী বা আগ্রহীরা আর্মি রিক্রুটমেন্ট অফিস অথবা এদের একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে 9434584102, এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় রয়েছেন তাদের জন্যই এই খবর। আবারও একবার বলবো আপনাদের সকলের জন্য, আজকে শুনছেন এই মুহূর্তে জীবিকার জন্য, ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলা অর্থাৎ নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আগামী 1 জুন থেকে 12 জুন 2026 অনুষ্ঠিত হবে কমন এন্ট্রান্স এক্সামিনেশন, পরীক্ষা হবে দুর্গাপুর এবং আসানসোলে। আবেদনকারী যারা আবেদন করে রেখেছেন ইতিমধ্যেই তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন www.joinindianarmy.nic.in থেকে। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না বা পারেননি তাদের বলছি, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করুন। এদের একটি ফোন নাম্বারও দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারটি লিখে নিন 9434584102। আবারও বলছি ফোন নাম্বারটি লিখে নিন 9434584102। এইখানে আপনারা ফোনেও কথা বলে নিতে পারেন বা সরাসরি গিয়েও যোগাযোগ করতে পারেন। ঘোষণাটি শুনলেন, ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিমে যারা আবেদন করেছিলেন তাদের জন্যই নিবেদিত হল আজকের কর্মখালী সংক্রান্ত ঘোষণা আজকের জীবিকার জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন 6:35 গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। গভীর দক্ষিণ চব্বিশ পরগনায় ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিকেল 5টা পর্যন্ত 86.11% ভোট পড়েছে। ভোট গ্রহণ পর্ব মোটের উপর ছিল শান্তিপূর্ণ, বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 285টি বুথে ভোট গ্রহণ চলে সন্ধ্যে 6টা পর্যন্ত, ভোট গণনা 24শে মে। উল্লেখ্য, 2,36,000 বেশি ভোটদাতা ফলতা কেন্দ্রে 6 প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে। গত 29শে এপ্রিল রাজ্যের দক্ষিণ দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু

0: বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এই পুনর্নির্বাচনে নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটদাতারা। তাদের মধ্যে দুজন আকাশবাণীকে জানালেন,
1: আগের বারেও হয়েছে কিন্তু এবারে ভোটটা খুব শান্তিপূর্ণ নির্ভয়ে দিতে পেরেছি। গত 15 বছর আমি ভোটই দিইনি। আমি ভোটার হওয়ার পরে প্রথম বিধানসভার ভোট দিলাম, দিতে পারিনি কারণ ভোট তো হয়ে যেত, তো সরকার পাল্টাতে তো নির্ভয়ে ভোট দিতে আসা গিয়েছে না।
2: খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবেই দিয়েছি। বিগত 15 বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারতাম না, থ্রেডের সঙ্গে চলতো, আজকে কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে দিয়েছি এবং গত যে ভোটটা আমাদের ক্যান্সেল হয়েছিল তখন আমরা দিতে পারিনি।
0: কেন্দ্রীয় সরকার বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে। রাজ্যের অনুরোধে আরও 1 মাস অর্থাৎ আগামী 20 জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPF। মোতায়েন রাখা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যকে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সরকার 16 মে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রাজ্যে 200 কোম্পানি CRPF, 150 কোম্পানি BSF, 50 কোম্পানি CISF, 50 কোম্পানি ITBP এবং 50 কোম্পানি SSB মোতায়েন থাকবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে মুর্শিদাবাদের বহরমপুরের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে আসছিলেন না প্রধান সুষমা ঘোষ। ফলে পঞ্চায়েতের কাজকর্মে অচলাবস্থা তৈরি হয়। বিষয়টি জানতে পেরে বহরমপুরের BDO অমরজ্যোতি সরকার পঞ্চায়েত আইন মেনে উপপ্রধানকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন। গতকাল সাধারণ সভায় 22 জন সদস্যের উপস্থিতিতে উপপ্রধান শামসুর হাবিবকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। কোচবিহারের মেখলিগঞ্জের 3 বিঘা সংলগ্ন দহগ্রাম অঙ্গারপোতাত সীমান্তে ফের মাপজোকের কাজ শুরু করেছে প্রশাসন। 0 পয়েন্ট থেকে 50 ফুট জমি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মোট 95 একর জমি অধিগ্রহণ করেছে রাজ্য সরকার। এই উপলক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন জামিল ফাতিমা জেবা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মুর্শিদাবাদের রানীনগরের হারুডাঙ্গা BOP এলাকা থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে 73 নম্বর BSF ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃত সুমন আলীর বাড়ি বাংলাদেশের চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকায়। পরে তাকে রানীনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গতকাল ধৃতকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভারত ও বাংলাদেশের মধ্যে 1996 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ এবছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। এই চুক্তির পুনর্নবীকরণের প্রস্তুতি ও শুষ্ক মৌসুমে জলপ্রবাহের সঠিক পরিমাপ নিশ্চিত করতে ফারাক্কায় ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। যৌথ দলের প্রতিনিধিরা আজ ফারাক্কায় গঙ্গাপক্ষে জলপ্রবাহের পরিমাণ খতিয়ে দেখেন। দুদেশের প্রযুক্তিগত বিশেষজ্ঞরা ফারাক্কা ব্যারেজ ও ফিডার ক্যানাল সংলগ্ন বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। মালদার মানিকচক ব্লকের ভূতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের মদনটোলা বুথ এলাকায় আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে তৃণমূল কংগ্রেসের মহিলা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে আজ তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। টাকা ফেরতের দাবিতে তারা সোচ্চার হন। পরে ভূতনি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের অভিযোগ, উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে গ্রামবাসীদের কারোর কাছ থেকে 2,000, কারোর 5, আবার কারোর কাছ থেকে 10 বা 15,000 টাকা নিয়েছেন কিন্তু কাউকেই ঘর দেননি। এই নিয়ে তারা মাস দুয়েক আগে BDO অফিসে অভিযোগ জানান কিন্তু কোনো লাভ হয়নি। তাই আজ এই বিক্ষোভ, গ্রাম পঞ্চায়েত প্রধানের অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি। কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিধায়ক উৎপল মহারাজ আজ সেখানকার স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসা পরিষেবা, রোগীদের সমস্যা এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। বিধায়কের এই আকস্মিক পরিদর্শনে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। হাসপাতালের সুপার জয়দেব রায়কে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে সরাসরি কথা বলে হাসপাতালের বাস্তব পরিস্থিতি খোঁজ নেন বিধায়ক। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:35।
3: গ্রামীণ সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিমূলক গানের নিবেদন। বিভিন্ন শিল্পীর গাওয়া গান, শুরুতেই অজয় চক্রবর্তী।

ভক্তিমূলক গান শুনছেন, শুনলেন তপন রায়ের গাওয়া গান। এবারের গান অজয় চক্রবর্তীর কণ্ঠে।

0: অমৃত সিং অরোরার গাওয়া এই গানটির সঙ্গে শেষ হলো এখন ভক্তিমূলক গানের নিবেদন। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। একটু পরেই আজ সন্ধ্যার আসর।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

নমস্কার বন্ধুরা, দূরে যেখানে যে যেখানে রয়েছেন, দূরে কাছে যে যেখানে রয়েছেন, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আরও একটি আজ সন্ধ্যার আসরে স্বাগত আপনাদের। বিষয়টা সকলেরই জানা, ওই যে বললাম না, বৈশাখের পয়লায় নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি, এই 25শে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে, এই দেখ তো কোন বার পড়েছে। আসলে নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ কি জানেন তো, তিনি যে আমাদের প্রাণের ঠাকুর, আমাদের রবি ঠাকুর, দুঃখ সুখের টানা পড়েন, মৃত্যু নিয়ে ভয় সকল করি জয়, যদি তুমি এসে আঁধারে হাতটি ধরো। তাই তো বলি, প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তার চরণ পাতা। অনুরোধ করেছিলাম আপনাদের কাছে 150 শব্দের মধ্যে প্রাণের ঠাকুরের কথা লিখুন, লিখুন আপনার অনুভবের কথা, পাঠিয়ে দিন আমাদের দপ্তরে, চিঠি লিখুন এই ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, পিন নম্বর 742101। বলেছিলাম না চাইলে মেইলও করতে পারেন, ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। আর আপনারা আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছেন, সাড়া দিয়ে পাঠিয়েছেন কত কত চিঠি, গোটা মাস জুড়ে আমরা পড়ছি সেই সব চিঠি। আজ তো 21 তারিখ হয়েই গেল, আর কটি দিন নতুন বিষয় আসতে চলেছে আপনাদেরই জন্য। আর এরই মাঝে যে বন্ধুরা পাঠিয়েছেন, লিখেছেন অনুভবের কথা, তেমনি দুজন বন্ধুর চিঠি নিয়ে আজকে রাত সন্ধ্যার আসরে বসে পড়েছি আপনাদের শ্রবণ সঙ্গী, আমি দেবী সরকার মুখোপাধ্যায়। সুনেত্রা চ্যাটার্জি 106-এর E/12-A MNK রোড বরানগর কলকাতা 36 থেকে লিখছেন আপনি। প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তার চরণ পাতা, রবিকিরণে স্নাত হয়ে জীবনে মোদের হাসা কাঁদা, শিখিয়েছ তুমি সহচরীদের হাতে হাত রেখে চলা, কত যুগলের প্রেম পত্রে তোমারই কবিতা ভরা, সব জাত এসে মিলে মিশে যায় তোমার বক্ষ তলে, রাখি বন্ধনে বাঁধিলে তাদের দুবাহুর আলিঙ্গনে, তুমি শিখিয়েছ ক্ষয় নাই তার করিতে পরার্থে দান, ছোট বড় কাজ ভেদাভেদ নাই ভুলে মান অপমান, প্রেরণা পেয়েছি একলা চলতে যদি কেউ না আসে, আবার পড়ছি, প্রেরণা পেয়েছি একলা চলতে যদি কেউ না সঙ্গে আসে, সত্যের পথ কভু না ছাড়িতে সেখানে তোমারই তুর্য বাজে, প্রাণের মানুষ প্রাণেই থাকে বুঝিয়ে দিলে তুমি, সীমার মাঝেই অসীমের লীলা সেও দেখালে তুমি, দুঃখ যখন ভিড় করে মনে সঙ্গী সঞ্চয়িতা গীতাঞ্জলি, তোমারই স্রোতে ভেসে যায় কবি সকল দুঃখ ভুলি, প্রকৃতির রূপ মানুষের মন তোমাতে দিয়েছে ধরা, তোমার পরশটুকু থাক আমার হৃদয় ভরা। তাই তো সকাল সন্ধে প্রণমিত মায়।

সুনেত্রা চ্যাটার্জির লেখা চিঠি পড়লাম 106 ইয়ের 12 এ এমএনকে রোড বরানগর কলকাতা 36 থেকে লিখলেন এই চিঠি, ছন্দবদ্ধ চিঠি।

এবারে পড়ব আপনার লেখা চিঠি। পিউপা ঘোষ, সুখডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে লিখছেন। লিখছেন বৃন্দাবন বিলাসিনী রায় আজ সন্ধ্যায়। বিষয় প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। আপনি লিখেছেন যারে তুমি জীবনের ছায়া বলো, তারে আমি বলি বেঁচে থাকার মায়া। আবেগের সমীরণ, আদরের খুশবু, চোখের শীতলতা, হৃদয় আঙিনার ঝরা বকুল আর মুখের কথাকলি। বসন্ত তার পরত খসিয়ে দাম দিয়ে কিনেছে বৈশাখ, আর সকল দাবদাহের পাহাড় ডিঙিয়ে ফুলটুসি নদী হল আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা, মলিনতা ধুইয়ে দাও। একটা কলম, একটা ভাবনা, যার কাছে আমরা আশ্রয় পাই, ভরসা পাই বাঁচতে। অবুঝের মন দুলে দুলে পড়ে ছায়া তার মাঝখানটিতে, তালবন তারই চারি ভিতে। সে কুসুম যখন ফোটে তখনও তাকে জড়িয়ে, ও যে মানে না মানা, নয়তো একলা চলো রে। আবেগে তুমি, দুঃখে তুমি, প্রার্থনায় তুমি, তুমিতে তুমিতে তোমাময়। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। বোধ করি তিনি জেনেই লিখে গেছেন কথা কটি। ভালোবাসা মানেই হল মানুষকে মেনে নেওয়া, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। যদি বলো তিনি জমিদার, তবে তিনি কেমন করে জানলেন ছেলেটার গুবড়ে পোকার গল্প? কেমন করে ফটি খোলেন বলো তো? কেমন করে কলম হতে পড়ল ঝরে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, আমরা চাষ করি আনন্দে। আবার তিনি লিখলেন ছোট্ট মিনির কথা। অন্যদিকে আমি বলি আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্যা নারী। কোন ভাবনায় তিনি আটকে আছেন যে তাকে সরিয়ে অন্য কাউকে বসতে দেব? ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। পিউপা ঘোষ লিখলেন সুখডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। আমি বলি আরও আরও অনেক কথা রইল বাকি।

রবীন্দ্রনাথ যখন খুলি সকল দুঃখ তখন ভুলি। পিউপা ঘোষের চিঠি পড়তে পড়তে আমার কেন জানি মনে হলো, এই যে প্রতি মুহূর্তে টানা পড়েন, প্রতি মুহূর্তে বেঁচে থাকার যুদ্ধ লড়াই, প্রতি মুহূর্তে পাহাড় ডিঙোতে ডিঙোতে আগামীর পথে এগিয়ে যাওয়া, কত ঝড় ঝঞ্ঝা, কত দুঃখ, কত বাধা, কত চোখের জল, কত চোখ রাঙানি, তবু অনন্ত, তবুও মনে হয় ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। আবার মনে হয় তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলাই, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। তিনি তো শেখান মনেরে, তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। আবার যখন মনে হয় আর কোনো বাধা নেই, সুখের তরিতে ভাসছি গহীন গাঙে, তখনই রবীন্দ্রনাথ মনে করিয়ে দেন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে, মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয় ঘটনা, সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। কিরকম বুঝিয়ে দিয়েছেন পথের কোন বাঁকে কোন বিপদ ওত পেতে রয়েছে। তাই পথ চলো, আবার নিজেকে বাঁচিয়েও চলো। যখন তিনি বলেন নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে করে নেভাই বোঝাপড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাত হল, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অন্ধকারে হাত বাড়ালে পাবেই দেখা, পাবেই তাহার পরশখানি, জীবনের সব দুঃখগুলো ভাসিয়ে দিও তারই কাছে তারই খানে। বন্ধুরা, আজ পড়লাম প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা, আজ সন্ধ্যার আসরে আপনাদের পাঠানো চিঠি। ভালো থাকবেন সকলে, নমস্কার। আজকের আজ সন্ধ্যার আসর এ পর্যন্তই, আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকব আপনাদের শ্রবণ সঙ্গী আমি দেবী সরকার মুখোপাধ্যায়। খুব খুব ভালো থাকুন, আমার নমস্কার শ্রদ্ধা ভালোবাসা রইল সকলের জন্য।

0: এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।
1: আই কেয়ার নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবল ভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস? আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার। কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে, এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছর পর এমনি আপনাদের চালসি হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি না সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবার গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়োপিক গ্লাস, মানে 40 বছর পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়োপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝেই একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা করিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমা ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে বলবো, মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
0: আকাশবাণী মুর্শিদাবাদ এখন খবর।
5: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইতালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও ভারতে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বৃদ্ধি করে 6.5% করা হয়েছে। রেলমন্ত্রী বলেছেন ট্রেনে অপরাধমূলক ঘটনার তদন্তে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হয়েছে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রার সুযোগ কারা পাবেন তার জন্য তীর্থযাত্রীদের বাছাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। আসি বিস্তারিত খবরে। ভারত ও ইতালি বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-কে আরও উন্নত করার বিষয়ে সহমত হয়েছে। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, যোগাযোগ এবং বিকাশের ক্ষেত্রে রূপান্তরমূলক সম্ভাবনা খতিয়ে

0: রাখার ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। আইএমইসিকে ইউরোপ, ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে যোগাযোগের প্রধান সূত্র হিসেবে বিবৃতিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত। অন্যদিকে প্রতিভা, ব্যয়সাশ্রয়ী উদ্ভাবন গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করছে। দুদেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025 टू 2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইটালির প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক এলাকাগুলির মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করে তোলাই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত ও ইটালি উভয়ই আন্তর্জাতিক অস্থিরতা, অর্থনৈতিক নিরাপত্তা, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে অভিন্ন মনোভাব পোষণ করে বলে তিনি জানান। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের শেষ পর্যায়ে সাফল্যের সঙ্গে ইটালি সফর শেষ করে দেশে ফিরে এসেছেন। ভারত ও ইটালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইটালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর 5 দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। মন্ত্রী আরও বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক অংশীদার হিসেবে কাজ করে। প্রযুক্তি উদ্ভাবন, প্রতিরক্ষা, ডিজিটাল ডেটা সেন্টার, কোয়ান্টাম কম্পিউটিং এবং চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের শিল্প সংস্থাগুলি একে অপরের পরিপূরক। নতুন দিল্লিতে আমেরিকান চেম্বার অব কমার্সের বার্ষিক লিডারশিপ শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, পারস্পরিক আস্থা এবং অভিন্ন অর্থনৈতিক স্বার্থের জন্য দুই দেশের মধ্যে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। ভারত বিদেশি বিভিন্ন সংস্থার জন্য একটি নির্ভরযোগ্য পরিকাঠামোর ব্যবস্থা করে। এদেশের নাগরিকদের প্রতিভা ও বিশাল বাজার এইসব সংস্থাগুলির কাছে খুবই আকর্ষণীয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। ভারত সময়মতো উচ্চমানের বিভিন্ন পণ্য সরবরাহ করার পাশাপাশি ধারাবাহিকভাবে মেধাস্বত্ব অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করেছে। মন্ত্রী বলেন, উভয় দেশের অর্থনীতি ন্যূনতম প্রতিযোগিতার মাধ্যমে একে অপরের পরিপূরক, যা এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে।
2: America and India truly are working as natural partners. We complement each other. America is looking for a trusted partner. I think India has proven track record over decades of truly working as a country, as a set of businesses here who respect the intellectual property of foreign companies, who can be trusted to deliver high quality on time. There's a large pool of talent available for all of you, and in some sense these are two economies which totally complement each other.
0: শ্রী গোয়েল বলেছেন, ইউক্রেন সংঘাত এবং পশ্চিম এশিয়া সংকটের মতো প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 6.5% করা হয়েছে। ভারত নির্ভরযোগ্য ও পছন্দের বিনিয়োগের গন্তব্য হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এর মাধ্যমে আমাদের দেশের ক্ষমতা ও শক্তিশালী নেতৃত্বদানের সুফল যেমন পাওয়া যাচ্ছে, পাশাপাশি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসও প্রতিফলিত হচ্ছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ আবারও আশ্বস্ত করেছে। শোধনাগারগুলির এলপিজি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনে সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক

0: অশোক বিশ্বনাথের সঙ্গে, অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন দিল্লিতে 28 থেকে 31 মে পর্যন্ত আসন্ন চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। নতুন দিল্লি আফ্রিকার জনগণ ও সরকারগুলির প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আফ্রিকার পরিবর্তনশীল স্বাস্থ্য পরিস্থিতির মোকাবিলায় আফ্রিকা সিডিসি এর প্রচেষ্টায় সব রকমের সহযোগিতা চালাবে বলে জানিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের শেষ পাওয়া খবরে 87.73% ভোট পড়েছে। ভোট নেওয়া হয়েছে শান্তিতে, বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গণনা 24 মে। উল্লেখ্য, 2,36,000-এর বেশি ভোটদাতা ফলতা কেন্দ্রে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে জানিয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে সরে যাচ্ছেন। গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর ভোটাররা আকাশবাণীকে জানিয়েছেন,
1: গত 15 বছর আমি ভোটই দিইনি, মানে আমি ভোটার হওয়ার পরে প্রথম বিধানসভার ভোট দিলাম, দিতে পারিনি, কারণ ভোট তো হয়ে যেত, তো সরকার পাল্টাতে তো নির্ভয়ে ভোট দিতে আসা গিয়েছে না।
2: খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবেই দিয়েছি, বিগত 15 বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারতাম না, থিয়েটের সঙ্গে চলতো, আজকে কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে দিয়েছি এবং গত যে ভোটটা আমাদের ক্যান্সেল হয়েছিল তখন আমরা দিতে পারিনি।
0: ত্রিপুরার রাজধানী আগরতলা রেল স্টেশনে আসাম রাইফেলস এবং শুল্ক বিভাগের একটি যৌথ অভিযানে 18 লক্ষ টাকা মূল্যের প্রায় 180 গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে অরুণ কুমার চাকরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে আগস্ট মাসে শেষ হবে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1,000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে সন্ধ্যে 7:30। চেন্নাই টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, গুজরাট 2 ওভার 2 বলে বিনা উইকেটে 25 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইটালি সহ 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইটালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও ভারতে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বৃদ্ধি পেয়ে 6.5% করা হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, শুনবেন বিজ্ঞানের খবর, হীরক জয়ন্তীতে IARC বলবেন অধ্যাপিকা তানিয়া দাস, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন সন্তুর চিরদীপ সরকার, 9:30 নাটক খোকাবাবুর প্রত্যাবর্তন, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অজিত বসু, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য, রাত 10:00 ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 10:30 শুনবেন লোকগীতি শিল্পী জয়দেব দাস, 10:50 আধুনিক গান শিল্পী শ্যামলী ভট্টাচার্য, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অরুণ কুমার বসু।

এখন শুনবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। সঞ্চয়িতায় রাত আটটায় শুনবেন হিন্দি ছায়াছবির গান, আটটা পনেরো মিনিটে নানা রঙের গান, আটটা তিরিশ মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা ১৬ মিনিটে স্পটলাইট, দশটা ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান।

0: উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনলেন। গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি।
1: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10:00। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10:00। ছুটির ঘন্টা।

0: বিজ্ঞাপন। বিজ্ঞাপনের পরে খবর।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো তখন বললো এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শেষ পাওয়া খবরে ভোট পড়েছে 87.73%। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুর নিগমের নির্বাচন করা হবে। বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে কেন্দ্র। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের সিট গঠন করেছে। তৃণমূল সরকারের আমলে অভয়াকাণ্ড সহ সব নারী নির্যাতনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। কলকাতা হাইকোর্ট পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনো হস্তক্ষেপ করেনি। আইএসএল ফুটবলের আজ শেষ দিনে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট দুটি দল মাঠে নেমেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 87.73%। 285টি বুথে ভোট গ্রহণ চলে সন্ধে 6টা পর্যন্ত, ভোট গণনা 24শে মে। উল্লেখ্য, পুনর্নির্বাচনে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান শেষ মুহূর্তে সরে দাঁড়ান প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
1: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল। তীব্র দাবদাহ উপেক্ষা করে উৎসাহের সঙ্গে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে। কোথাও বড় ধরনের অশান্তি বা গোলযোগের খবর মেলেনি। স্থানীয় ভোটারদের একাংশের দাবি, গত 29 তারিখের ভোটে প্রতীকের উপর সেলোটেপ লাগানো থাকায় তারা ভোট দিতে পারেনি। দিনভর ফলতার বিভিন্ন এলাকায় গেরুয়া পতাকায় মরা থাকলেও 285টি বুথে তৃণমূলের কোনো এজেন্ট বা ক্যাম্প অফিস চোখে পড়েনি। তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ে ছিল তালাবন্ধ, যদিও তার স্ত্রী ভোট দেন। জাহাঙ্গীর খান নিজে ভোট দেননি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা জানিয়েছেন জনগণের রায় তারা মেনে নেবেন আগামী 24শে মে ফল প্রকাশ। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ফলতায় পুনর্নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই গোটা ভোট পর্ব সম্পন্ন হয়। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
2: ভোট যে একটা উৎসব, যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসেছেন, ফলতা নির্বাচন তার একটা বড় উদাহরণ। মানুষ এটাকে সবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজার্ভার ছিলেন, মাইক্রো অবজার্ভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ, 12টা পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল, 1140 ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%। সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে 1টা ক্যামেরা ইউজ করেছিলাম।
0: উল্লেখ্য, আগামী 24শে মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে ভোট গণনা হবে। সকাল 8টা থেকে গণনার কাজ শুরু হবে। বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে কেন্দ্র। আরও 1 মাস অর্থাৎ 20 জুন পর্যন্ত রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ মোতায়েন রাখা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যকে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সরকার 16ই মে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। সত্তর সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত জানিয়েছে, আগামী 31শে জুলাই অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে রক্ষা কবচ বহাল থাকবে। যদিও আদালতের অনুমতি ছাড়া আবেদনকারী কোথাও যেতে পারবেন না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী অফিসারকে 48 ঘন্টা আগে নোটিশ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন এই অভিযোগ দায়ের করে বলেন, 2021 বিধানসভা ভোট পরবর্তী অশান্তির সময় সমাজ মাধ্যমে তাদের উস্কানিমূলক মন্তব্য হিংসাত্মক পরিবেশকে আরও উস্কে দিয়েছিল। এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এবছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুর নিগমের নির্বাচন করা হবে। হাওড়ায় আজ এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে তিনি পুরসভা এলাকায় বসবাসকারী মানুষদের সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে সাংবাদিকদের বলেন,
3: আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব।
0: মুখ্যমন্ত্রী জানান, বিগত দিনে যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে সে সম্পর্কে তদন্ত করার জন্য সরকার ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করবে এবং ওই সমস্ত নির্মাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বিগত বছরগুলিতে ঘটা রাজনৈতিক হিংসা, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনাতে পুলিশকে নতুন করে এফআইআর করে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া স্টেশন থেকে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বৈঠকে শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ ছাড়াও হাওড়া সিটি পুলিশ এলাকার চারজন বিধায়ক, জেলাশাসক, হাওড়া পুর নিগম এবং বালি পুরসভার আধিকারিকরা সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের জিএম ও ডিআরএমরা উপস্থিত ছিলেন। আজ সকালে মুখ্যমন্ত্রী বেলুড় মঠে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি সেখানে গেলেন। মন্দিরে প্রণাম সেরে মঠের সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মঠের প্রেসিডেন্ট মহারাজা স্বামী গৌতমানন্দজিকে প্রণাম করে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ, আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা। রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার হিসেবেই কাজ করবে, কোনো দলের সরকার হিসেবে নয়। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং খেলা মেলার সরকার হয়ে থাকবে না। পশ্চিমবঙ্গবাসীর সরকার হিসেবে তারা বিভিন্ন ইতিবাচক কাজ করবে।
4: যে সরকার হয়েছে সেটা ইতিবাচক দিক নিয়ে, এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে কাজ করবে।
0: আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমার সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে স্থানীয় সংবাদের পরে রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছেন, সিবিআই এর পূর্বাঞ্চলীয় অঞ্চলের যুগ্ম অধিকর্তা এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। ২০২৪ সালের ৮ আগস্ট রাতে খাবার খাওয়ার সময় থেকে পরদিন চিকিৎসকের দেহ সৎকারের পর্যন্ত কি কি ঘটেছিল তা পুনরায় এই দল তদন্ত করে দেখবে। এজন্য যাকে খুশি তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। আগামী ২৫ জুন তারা আদালতে রিপোর্ট দেবে। বিগত তৃণমূল সরকারের আমলে অভয়াকাণ্ড সহ যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেগুলির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে নারী শিশু বিকাশ, সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আবারও জানিয়েছেন। তিনি আজ সাংবাদিকদের বলেন, শেষ ১৫ বছরের সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতিরও ফাইল খোলা হচ্ছে।
5: আসল দোষীদের আড়াল করে চূড়ান্তভাবে যে নিয়ম, যে আইন নিজের হাতে তুলে নিয়ে শুধু অভয়া বা অভয়ার পরিবার নয়, সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে। আজ যা যা এই টেনিউরে ১৫ বছরে মহিলাদের উপর অত্যাচার, আক্রমণ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা মহিলাদের উপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা শুধু সময়ের অপেক্ষা।
0: কলকাতা হাইকোর্ট পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনো হস্তক্ষেপ করল না। এই সম্পর্কিত ১১টি মামলার আজ শুনানি হয়। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে কয়েকটি মামলা ছাড়া কার্যত সবকটি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বকরি ঈদের জন্য ছাড় দেওয়ার বিষয়টিও রাজ্যের ওপরেই ছেড়ে দিয়েছে আদালত। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৬তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এই উপলক্ষে কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএসএল ফুটবলের আজ শেষ দিনে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট দুটি দলই মাঠে নেমেছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ইন্টারকাশির মুখোমুখি। শেষ খবরে জানা গেছে ইন্টারকাশি 1-0 গোলে এগিয়ে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘনমাক্ত অস্বস্তিকর আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর এবং উপকূলের জেলাগুলিতে ঘনমাক্ত আবহাওয়া বজায় থাকবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
6: वैश्विक व्यापार, संपर्क और समृद्धि को बढ़ावा देने में इस गलियारे में महत्वपूर्ण क्षमता है। प्रधानमंत्री मोदी ने बताया कि दोनों देशों के बीच भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत चर्चा की गई।
7: भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
6: इटली की प्रधानमंत्री मेलोनी ने कहा कि दोनों देश इस गलियारे के विकास का मजबूती से समर्थन करते हैं। इस बीच प्रधानमंत्री नरेंद्र मोदी 5 देशों संयुक्त अरब अमीरात, नीदरलैंड, स्वीडन, नॉर्वे और इटली की सफल यात्रा के बाद स्वदेश लौट आए हैं। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने कहा है कि दुनिया भारत को एक भरोसेमंद साझेदार के रूप में देख रही है। प्रधानमंत्री की 5 देशों की यात्रा के बारे में आज नई दिल्ली में श्री गोयल ने कहा कि इस यात्रा से समाज के हर वर्ग को लाभ मिलेगा। उन्होंने बताया कि इस दौरान 57 महत्वपूर्ण समझौतों पर हस्ताक्षर किए गए। कृषि और किसान कल्याण मंत्री शिवराज सिंह चौहान ने कहा है कि भारत ने कृषि उत्पादन बढ़ाकर खाद्य सुरक्षा मजबूत करके और लाखों किसानों के जीवन में सकारात्मक बदलाव लाकर विश्व के सामने एक नया आदर्श प्रस्तुत किया है। प्रधानमंत्री नरेंद्र मोदी को रोम में खाद्य और कृषि संगठन के एग्रीकोला मेडल से सम्मानित किए जाने पर प्रसन्नता व्यक्त करते हुए श्री चौहान ने कहा कि सम्मान नए भारत की बढ़ती प्रतिष्ठा का प्रतीक है। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने कहा है कि भारत और अमेरिका स्वाभाविक साझेदार हैं तथा प्रौद्योगिकी, रक्षा, डिजिटल डेटा केंद्र, क्वांटम कंप्यूटिंग और चिकित्सा उपकरण सहित विभिन्न क्षेत्रों में एक दूसरे के पूरक हैं। नई दिल्ली में आज अमरीकी वाणिज्य उद्योग परिसंघ के वार्षिक शिखर सम्मेलन में श्री गोयल ने कहा कि दोनों देशों के बीच साझेदारी आपसी विश्वास और साझा आर्थिक हितों से मजबूत हो रही है।
8: अमेरिका एंड इंडिया,
9: भारत और अमेरिका स्वाभाविक साझेदार के रूप में काम कर रहे हैं। अमेरिका को एक भरोसेमंद साझेदार की तलाश है। मुझे लगता है कि भारत का दशकों से एक देश के रूप में वास्तव में काम करने का प्रमाणित ट्रैक रिकॉर्ड है। यहाँ व्यवसायों का एक ऐसा समूह है जो विदेशी कंपनियों की बौद्धिक संपदा का सम्मान करता है और जिस पर समय पर उच्च गुणवत्ता का काम करने के लिए भरोसा किया जा सकता है। भारत में अपार प्रतिभाएं हैं और कुछ मायनों में ये दो ऐसे अर्थव्यवस्थाएं हैं जो एक दूसरे की पूरक हैं।
8: इकोनॉमीज विच टोटली कॉम्प्लीमेंट ईच अदर।
6: सरकार ने कहा है कि देश में कच्चे तेल, पेट्रोल, डीजल, प्राकृतिक गैस और एलपीजी का पर्याप्त भंडार है। नई दिल्ली में पश्चिम एशिया की स्थिति पर आज पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय की संयुक्त सचिव सुजाता शर्मा ने कहा कि आपूर्ति स्थिर बनी हुई है और सभी पेट्रोल पंप पर उपलब्धता सुनिश्चित की जा रही है। पत्तन पोत परिवहन और जलमार्ग मंत्रालय के अपर सचिव मुकेश मंगल ने कहा कि इस क्षेत्र में सभी भारतीय नाविक सुरक्षित हैं। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने इस वर्ष की कैलाश मानसरोवर यात्रा के यात्रियों का चयन करने के लिए कंप्यूटर से ड्रॉ निकाला। यह यात्रा जून में शुरू होकर अगस्त में संपन्न होगी। भारत ने सीमा पार आतंकवाद सहित सभी प्रकार के आतंकवाद से निपटने के लिए एकजुट वैश्विक प्रयासों का आह्वान किया है। नई दिल्ली में आज 11वीं वार्षिक ब्रिक्स आतंकरोधी कार्य समूह की बैठक में विदेश मंत्रालय में पश्चिमी मामलों के सचिव सीबी जॉर्ज ने आतंकियों को पनाह देने और समर्थन करने वालों को जवाबदेह ठहराने की आवश्यकता पर बल दिया। चौथा भारत अफ्रीका फोरम शिखर सम्मेलन अफ्रीका के कुछ हिस्सों में बिगड़ती स्वास्थ्य स्थिति को देखते हुए स्थगित कर दिया गया है। ये सम्मेलन 28 से 31 मई तक दिल्ली में होना था। आईपीएल क्रिकेट में अहमदाबाद में गुजरात टाइटंस और चेन्नई सुपर किंग्स का मुकाबला जारी है। ताजा समाचार मिलने तक गुजरात ने 7वें ओवर में बिना किसी नुकसान के 68 रन बना लिए थे। चेन्नई ने टॉस जीतकर गेंदबाजी का फैसला किया। इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
10: दिस इज आकाशवाणी द न्यूज रेड बाय नवनीता अधिकारी। The government today reassured that India has sufficient supplies of crude, petrol, diesel, natural gas and LPG with refineries operating at optimum capacity to meet the demand. LPG production has been ramped up and every day around 46 to 47,000 tons of LPG are produced in refineries. Addressing an inter-ministerial briefing in New Delhi on the West Asia situation, Joint Secretary in the Ministry of Petroleum and Natural Gas Sujata Sharma said that supply remains stable and steps are being taken to ensure availability across all petrol pumps. Additional Secretary in the Ministry of Ports, Shipping and Waterways, Mukesh Mangal said they are continuously coordinating with the Ministry of External Affairs, Indian missions and maritime stakeholders to ensure the safety of seafarers and smooth maritime operations. Commerce and Industry Minister Piyush Goyal today said that India and the United States are working as natural partners and complement each other across sectors, including technology innovation, high-precision defense, digital data centers, quantum computing, and medical devices. Addressing the annual leadership summit of the American Chamber of Commerce in New Delhi, Mr. Goyal said the partnership between the two countries is strengthened by mutual trust and shared economic interests.
8: America and India truly are working as natural partners. We complement each other. America is looking for a trusted partner. I think India has proven track record over decades of truly working as a country, as a set of businesses here who respect the intellectual property of foreign companies, who can be trusted to deliver high quality on time. There's a large pool of talent available for all of you. And in some sense, these are two economies which totally complement each other.
10: Railway Minister Ashwini Vaishnav today held a high-level security review meeting in New Delhi with field officers. During the meeting, it was noted that preliminary investigations into several recent fire incidents in trains have revealed the involvement of anti-social elements. The ministry said that such incidents has been taken up seriously and the Railway Protection Force is actively probing them. India has called for united global efforts to combat terrorism in all its forms, including cross-border terror. Addressing the 11th annual BRICS Counter-Terrorism Working Group meeting in New Delhi today, Ministry of External Affairs Secretary West C.B. George stressed the need to hold accountable those sheltering and supporting terrorism. He called for zero tolerance against terrorism and stronger international cooperation to tackle terror financing, radicalization and misuse of emerging technologies by terrorist groups. President of Cyprus Nikos Christodoulis today visited the National Stock Exchange in Mumbai and participated in the traditional bell ringing ceremony. Delivering the keynote address at a program here, he reiterated that Cyprus serves as a natural gateway between India, Europe and the wider Eastern Mediterranean and the Middle East, combining political and economic stability with ambition, innovation and a future-focused outlook. The World Health Organization has noted that a total of 650 suspected cases, including 144 deaths linked to the rare Bundibugyo strain of Ebola, have been reported in the Democratic Republic of Congo and Uganda as of May 21st. On Sunday, the WHO declared a public health emergency of international concern, but said it was not a pandemic level. In view of the evolving health situation, the India-Africa Forum Summit, which was scheduled to begin in New Delhi on May 28th, has been postponed. Earlier, the Indian government issued an advisory on May 21st for people residing in, traveling to, or returning from African countries affected by Ebola virus disease. In Uttarakhand, five persons, including two women, were killed today after a vehicle plunged into a deep gorge near Daila village on the Sanatorium Ratighat bypass road in Bhavali area of Nainital district. External Affairs Minister Dr. S. Jayashankar conducted computerized draw for selection of yatris for the Kailash Mansarovar Yatra 2026. The 2026 edition of the Yatra will commence in June and conclude in August. And that is the end of this news bulletin.
11: খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান শুনবেন একটু পরেই। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে শুনছেন নিউজ অন AIR অ্যাপে।
12: পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা 139 রেল লেন সরণি কলকাতা 13।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন প্রতিদিন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ুর অসুখ, যৌন রোগ ও বিভিন্ন অন্য রোগের চিকিৎসাতে। মনোবীক্ষণে এখন সব বিষয়ে ডাক্তারবাবুরাই প্রতিদিন বসছেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। মনোবীক্ষণ প্যাথোলজি এতদাঞ্চলের এই জেলার মধ্যে একটি বৃহৎ প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, যা এখন NABL স্বীকৃতই শুধু নয়, তা এইমস নিউ দিল্লি এবং CMC ভেলোর দ্বারাও মান্যতা প্রাপ্ত। এছাড়াও মনোবীক্ষণে প্রতিদিন সিটি স্ক্যান, USG, X-ray ইত্যাদি সমস্ত রকম পরীক্ষার সুব্যবস্থা রয়েছে। মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রতিদিন আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে জনমনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ।
1: মনোবীক্ষণে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
0: যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আপনাদের কাছে এসেছি, সেই রোগটি নিয়ে ইদানিং হয়তো অনেকেই শুনছেন, অনেকেই হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন অনুষ্ঠানে শুনে থাকবেন, কিন্তু সেই অসুখটা নিয়ে এখনও হয়তো অনেকের মধ্যে সেরকম সম্যক ধারণা নেই। অসুখটার নাম বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার অসুখ নিয়ে অনেক কথা হয়। বাইপোলার অসুখের বাংলা মানে যদি করা যায় তাহলে বলা যেতে পারে দ্বিমেরু অসুখ, বা দুটো মেরু যা আছে যে অসুখে। দুটো মেরু মানে একটা মেরু থেকে রোগীর খুব বেশি রকম এনার্জি বেড়ে যায়, উৎসাহ, উদ্দীপনা, বড় বড় কথা, বড় বড় ভাব, বড় বড় চিন্তা ভাবনা, প্ল্যান, খরচ করার প্রবণতা, পয়সা ওড়ানো, ডিম্যান্ড, এই সমস্ত কিছু খুব রকমভাবে বেড়ে যায়। আর অন্য মেরুতে ঠিক উল্টো উল্টো জিনিসগুলো হয়, অর্থাৎ ভীষণ রকমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, ভীষণ কোনো কিছু ভালো লাগে না, কোনো রকম জিনিসে কোনো উৎসাহ উদ্দীপনা থাকে না, কথা বলতে ভাল লাগে না, খেতে ভাল লাগে না, ঘুম হয় না, শরীরে কোনো কিছু করবার এনার্জি থাকে না, এক কথায় সম্পূর্ণ রকমভাবে মানুষটি ভীষণ রকমভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। সুতরাং এক কথায় বলতে গেলে বাইপোলার ডিসঅর্ডার বা দ্বিমেরু অসুখের এক মেরুতে অত্যধিক এনার্জি, এক মেরুতে ভীষণ কম এনার্জি, এই নিয়েই এই অসুখ। এই অদ্ভুত অসুখ আগে ধারণা করা হতো খুব কম মানুষের মধ্যেই হয়, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত জানা যাচ্ছে যে আসলে বাইপোলার রোগে প্রচুর প্রচুর মানুষ ভুগছেন, যারা সঠিক ডায়াগনোসিস হয়তো তাদের কোনোদিনও হয়ে উঠছে না। এই যে সঠিক ডায়াগনোসিস না হয়ে ওঠা, তার একটা বড় কারণ হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারে যারা ভোগেন, তার বিশেষ করে যারা উত্তেজিত দশায় ভোগেন, তারা অনেক সময় নিজেরা বুঝতে পারেন না যে তারা অসুস্থ। এই উত্তেজিত দশার আবার দুটো স্টেজ হয়, একটাকে ম্যানিয়া এবং একটাকে হাইপোম্যানিয়া বলে। ম্যানিয়া দশায় মানুষটি অত্যধিক বেশি উত্তেজিত, অত্যধিক বেশি রাগ, ভাঙচুর, মারপিট, ছুটে যাওয়া বা পালিয়ে যাওয়া, আত্মহত্যা করতে চাওয়া, লাফিয়ে পড়া, এই সমস্ত পড়লেও হাইপোম্যানিক দশাটিতে সেই লেভেলের উত্তেজনা হয় না, বরঞ্চ উত্তেজনাটা অনেকটা কম এবং দেখতে শুনতে অনেকটা স্বাভাবিকের মতন হয়। সেইখানটাতেই এই হাইপোম্যানিক দশাটা ডায়াগনোসিস করা অনেক সময় প্রবলেম হয়ে পড়ে। হাইপোম্যানিক দশাতে যেটা হয়, একটি মানুষ হঠাৎ করে দেখা গেল তিনি খুব বড় বড় কথা বলতে থাকলেন, ও একটি মানুষ হয়তো খুব বেশি কথা বলতে লাগছেন, বড় বড় কথা বলতে লাগছেন, বড় বড় ভাব, বড় বড় প্ল্যান, অনেক বেশি খরচ খরচা করছেন, অনেক রিস্ক নিচ্ছেন, এই রকম হয়ে পড়েন। মানুষজনের সাথে ভীষণ সুন্দর, ভীষণ মানে হাসি খুশি, হঠাৎই যেন সেই মানুষটির মধ্যে একটা ভীষণ রকম মানে আনন্দ, উৎসাহ, উদ্দীপনার একটা বন্যা বয়ে যাচ্ছে, এরকম একটা একটা দৃশ্য পরিলক্ষিত হয়। এখন এরকম কোনো মানুষ যিনি হঠাৎ খুব বেশি হাসি খুশি হয়ে গেছেন, খুব তার মধ্যে উত্তেজনা, উৎসাহ, উদ্দীপনা সমস্ত কিছু রয়েছে, যিনি খুব ভালো ভালো কথা বলছেন, বড় বড় কথা বলছেন, কোনো প্ল্যানের কথা বলছেন, অনেক আশা বা উদ্দীপনার কথা বলছেন, সেরকম মানুষের সাথে কথা বলতে আমাদের সাধারণত সবার ভালোই লাগে। সুতরাং এই রকম একটা মানুষ যে আদতে আসলে তিনি একটা অসুখের শিকার, এটা অনেক সময় আমাদের মাথায় সেভাবে আসে না। কিন্তু যে মানুষটা এরকম ছিলেন না কখনো, তিনি হঠাৎ করে যদি এরকম হয়ে যান, তখনই কিন্তু আমাদের মাথায় প্রথম সন্দেহ আসা উচিত যে মানুষটি বাইপোলার রোগের শিকার নন তো। মজার কথা, যারা বাইপোলার রোগে ভোগেন তাদের জীবনে এই রকম উৎসাহ উদ্দীপনার দশা খুব বেশি যে আসে তা নয়, বেশিরভাগ সময়টাতেই এদের উল্টো জিনিসটা হয়, অর্থাৎ খুব বেশি রকম অবসাদ, মন ভালো না লাগা, মন খারাপ লাগা, কোনো কিছু ভালো না লাগা, সবসময় ঘুমোনো, সবসময় দুর্বলতা, কিছু কোনো কিছুতেই উৎসাহ না পাওয়া, ইচ্ছা না করা, এই জিনিসটা খুব বেশি মাত্রায় দেখা যায়। মুশকিল হচ্ছে যে অনেক মানুষের মধ্যে এই যে বাইপোলার অসুখ এতটা ক্লিয়ার কাট দুটো দশা নিয়ে আসে না, বরঞ্চ তাদের মধ্যে অন্য অন্য সিমটম নিয়ে আসে, যেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না বা বুঝতে আমাদের কষ্ট হয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই বাইপোলার অসুখের প্রবণতা যদি প্রবণতা খুবই কমন, এবং বাচ্চাদের ক্ষেত্রে এই বাইপোলার ডিসঅর্ডার এরকম ক্লাসিক সিমটম নিয়ে খুব কমই আসে। বাচ্চাদের ক্ষেত্রে বরঞ্চ যেটা দেখা যায় যে তাদের মধ্যে পড়াশোনার অনীহা, সারাদিন ঘুমোনো, রাত্রিবেলা ঘুমোতে দেরি হচ্ছে, বা রাত্রিবেলা ঘুমোতে রাত্রি শুয়ে পড়লো, সকালবেলা উঠতে ভীষণ দেরি, উঠে ভীষণ লেথার্জি, সারাদিন ধরে সে মোবাইল ফোন দেখছে, ভীষণ রকমভাবে স্মার্টফোনের প্রতি নেশা, কোনো কিছু বললেও ভীষণ বিরক্ত হয়ে যাওয়া, খুব রাগ হয়ে যাওয়া, রেগে গিয়ে মার ভাঙচুর করা, রেগে গিয়ে হাত কাটা, দরজা বন্ধ করে নেওয়া, সুইসাইডের ধমকি দেওয়া, এই সমস্ত লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু বাচ্চাদের বাইপোলার ডিসঅর্ডার বা চাইল্ডহুড বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ, যেটা আমরা অনেক সময় হয়তো ছোটোবেলার অবাধ্যতা, বকাটেপনা, দুষ্টুমি, মাদ্রামু এই সমস্ত বলে আমরা সেটাকে হয়তো শুরুতে অবহেলা করতে পারি বা উপেক্ষা করতে পারি। অনেক ক্ষেত্রে আবার সত্যি সত্যি হয়তো খুব বাচ্চাটির মধ্যে দুরন্তপনা রয়েছে বা বাচ্চাটি একটু অবাধ্য হয়ে গিয়েছে শাসনের অভাবে, সেক্ষেত্রে এটাও মনে হতে পারে যে বাচ্চাটি মানসিক অসুস্থতার শিকার হয়ে পড়েছে, যেটা হয়তো সেক্ষেত্রে নয়। এক কথায় বলতে গেলে বাচ্চাদের ক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডারের প্রাদুর্ভাবটা বেশি হলেও বাচ্চারা সেই যে সমস্যাটি সৃষ্টি করছে সেটা বাইপোলার ডিসঅর্ডারের জন্য না তার অবাধ্যতার জন্য, এই ডিফারেন্সিয়েশন করাটা খুব কঠিন হয়ে পড়ে অনেক অভিজ্ঞ ডাক্তারবাবুর ক্ষেত্রেও। মোদ্দা কথায়, বাইপোলার ডিসঅর্ডার অসুখটা কিন্তু খুব কমন অসুখ, এবং কতগুলো জিনিস বাইপোলার ডিসঅর্ডারে হয় সেটা হচ্ছে যে দেখা গেছে যে যত দিন যায় তত এই অসুখে ব্রেনের ড্যামেজ হতে থাকে ভেতরে ভেতরে, এবং বাইপোলার ডিসঅর্ডারে যারা ভোগেন 60 বছর বয়সের পর গিয়ে তাদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা খুব বেশি থাকে। বাইপোলার ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মধ্যে মাথা ব্যথার সমস্যা খুব বেশি থাকে, প্রচুর মানুষজন বাইপোলার ডিসঅর্ডারের সাথে সাথে মাইগ্রেন অসুখে ভোগেন। সেই জন্য আমরা অনেক সময়ই পাই যে তিনি হয়তো নিউরোলজিস্টের কাছে চিকিৎসা করছেন দীর্ঘদিন মাথা ব্যথার জন্য, মাইগ্রেন বলে ডায়াগনোসিস হয়েছে, তিনি আমাদের কাছে যখন এসছেন তখন জিজ্ঞাসা করাতে জানা যাচ্ছে যে নিউরোলজিস্টের ওষুধপত্র খেয়ে মাইগ্রেনটা খুব মানে কিছুটা কম হলেও পুরোপুরি সারেনি। পুরোপুরি কেন সারেনি, দেখা যাচ্ছে সেই মানুষটির মধ্যে অনেক লক্ষণ রয়েছে যেটা মাইগ্রেন দিয়ে এক্সপ্লেন করা সম্ভব নয়, বরঞ্চ তার মধ্যে কিছু কিছু লক্ষণ রয়েছে বা অনেক লক্ষণ রয়েছে যেগুলো এই বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ। যেমন কথায় কথায় তিনি হয়তো প্রচণ্ড রেগে যান, খুব বেশি উত্তেজিত হয়ে যান, খুব বেশি সেন্টিমেন্টাল, খুব বেশি কথায় দোষ ধরেন, খুব বেশি পুরনো কথা মনে করে রাখেন, খুব কথাতে তার খুব টেনশান হয়ে যায়, এবং টেনশান হলে হয়তো অনেক সময় তিনি অজ্ঞান হয়ে যান, অজ্ঞান হলে হয়তো দীর্ঘক্ষণ তিনি দাঁত মুখ খিচিয়ে পড়ে থাকেন, দাঁতে দাঁত লেগে যায়। এই জিনিসগুলো মহিলাদের মধ্যে খুব বেশি মাত্রায় পাওয়া গেল, পুরুষদের মধ্যেও যে একেবারে পাওয়া যায় না বিশেষ করে অল্প বয়সে তা কিন্তু নয়। মোদ্দা কথায়, বাইপোলার ডিসঅর্ডার, মাইগ্রেন, এরকম দাঁতে দাঁত লেগে যাওয়া যেগুলোকে আগে হিস্টেরিয়া বলা হতো, সেই হিস্টেরিয়া, এই সমস্ত অসুখগুলো একটার একটার সাথে অনেক সময় মিলেমিশে একটা জগা খিচুড়ি পাকিয়ে থাকে, এবং তার ফলে সেটা সঠিক চিকিৎসা করাটা খুব সমস্যা হয়ে যায়। বাইপোলার ডিসঅর্ডারের সাথে মাথা ব্যথার সম্পর্ক, বাইপোলার ডিসঅর্ডারের সাথে হিস্টেরিয়ার সম্পর্ক, বাইপোলার ডিসঅর্ডারের সাথে ঘুমের সমস্যার সম্পর্ক, বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে নেশার সম্পর্ক খুব ঘনিষ্ঠ, একেবারে ছোটো ছোটো মাসুত ভাইয়ের মতন। সেই জন্য প্রচুর মানুষ আমরা পাই যারা অ্যাকচুয়ালি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন, কিন্তু তারা হয়তো সঠিকভাবে ব্রেনের ডাক্তারবাবুর কাছে না গিয়ে তারা হয়তো অন্য অন্য বিষয়ের বিভিন্ন ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা করছেন দীর্ঘদিন ধরে, এবং তার ফলে আংশিক সুস্থ হচ্ছেন, পুরোপুরি সুস্থতা হয়তো পাচ্ছেন না। এটাও বলা ভালো যে বাইপোলার ডিসঅর্ডার একটা ক্রনিক রোগ, এবং ক্রনিক রোগ হিসাবে এর চিকিৎসা সারা জীবন ধরেই চলে। ওষুধপত্র শুরু করলে আর থামানো যায় না, ব্যাপারটা একদমই তা নয়। বরঞ্চ বাইপোলার ডিসঅর্ডার ব্রেনের যে সমস্যার জন্য হয় সেই সমস্যাটা কিওর সম্ভব নয়। ওষুধ খেয়ে সেটাকে কন্ট্রোলে রাখা যেতে পারে মাত্র, সেই জন্যই ওষুধটা কন্টিনিউয়াসলি তাকে খেয়ে যেতে হয় আপাত সুস্থ থাকলেও। কারণ সুস্থতা থাকা সত্ত্বেও যদি কেউ ওষুধ না খান তাহলে যে কোনো মুহূর্তে বাইপোলার ডিসঅর্ডারে রিল্যাপস হতে পারে, এবং সাধারণত দেখা যায় যে রিল্যাপস হলে পরে অসুখের তীব্রতা, শুরুতে অসুখের তীব্রতা যা ছিল তার থেকে অনেক বেশিই হয়। বাইপোলার ডিসঅর্ডার একটা লাইফলং অসুখ। বিদেশে এই অসুখ নিয়ে প্রচুর গবেষণা চলছে, এবং গবেষণায় এটা জানা যাচ্ছে যে প্রচুর মানুষ বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, কিন্তু আমরা এখনও ভালো বুঝি না, এই অসুখ সম্বন্ধে অনেক কিছুই অজানা। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, বাইপোলার ডিসঅর্ডারে ভীষণ মন খারাপ হয়ে যায়, ভীষণ অবসাদগ্রস্ত হয়ে যান মানুষ, সুইসাইড বা আত্মহত্যার সম্ভাবনা ভীষণ রকমভাবে বেড়ে যায়। দেখা গেছে যে ম্যাক্সিমাম মানুষ যারা আত্মহত্যা করে মারা যান তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ এই বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত রোগী। এবং এটাও দেখা যায় যে বাইপোলার ডিসঅর্ডারে যে যারা ভোগেন তাদের মধ্যে একটা কোনো কিছু ভালো লাগে না, মাথা কাজ করে না, মনে থাকে না, ইচ্ছা করে না, এই জিনিসগুলো এত বেশি মাত্রায় আসতে থাকে যে পরের দিকে তাদের অনেকেই হয়তো ব্রেনের দিক থেকে অনেকটাই পঙ্গু হয়ে যান, অনেকে ডেমেনশিয়াতে ভোগেন। এক কথায় একটা ক্রনিক অসুখ যেটার সত্যি কথা বলতে খুব ভালোভাবে যদি প্রথম থেকে ট্রিটমেন্ট করে কন্ট্রোলে না রাখা যায় তার থেকে নানান রকম হ্যান্ডিক্যাপ পরের দিকে আসতে পারে। সুতরাং আপনাদের মধ্যে কারোর যদি এই সমস্যাগুলো থাকে, অর্থাৎ কথায় কথায় রেগে যান, কথায় কথায় উত্তেজিত হয়ে যান, খুব বেশি কথা বলেন, খুব বেশি প্ল্যান করেন, খুব বেশি পয়সা ওড়ান, খুব বেশি পয়সা খরচা করছেন, প্রচুর নেশা করছেন, ভীষণ স্মার্টফোনে অ্যাডিক্টেড, ভীষণ বেশি মানে বাজে কথা বলেন, বড় কথা বলেন, বা উল্টো অর্থাৎ একদমই কোনো কিছু ভাল লাগে না, কোনো কিছু ইচ্ছে করে না, কাজে ইচ্ছা করে না, মন ভাল লাগে না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, শরীরে জোর পান না, প্রচণ্ড মাথা ব্যথায় ভোগেন, ঘুমের সমস্যায় ভোগেন, অথচ ভালো চিকিৎসা করেও সেরকম সুরাহা হচ্ছে না, তাহলে ইমিডিয়েটলি তাকে মনোবীক্ষণে নিয়ে আসুন। কারণ মনোবীক্ষণে আমরা প্রচুর এরকম বাইপোলার রোগ দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে করতে বলতে পারেন আমাদের মনোবীক্ষণে বাইপোলার ডিসঅর্ডার সম্বন্ধে একটা বিরাট অভিজ্ঞতার একটা সোনার খনি আমরা সংগ্রহ করতে পেরেছি। প্রচুর মানুষ আমাদের কাছে আসেন এবং তারা সুস্থ হয়ে ফিরে যান। আমাদের খুব খারাপ লাগে যখন আমরা দেখি যে বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন অথচ দীর্ঘদিন ধরে তার সঠিক চিকিৎসা হয়নি। অনেক সময় হয়তো যিনি দেখছেন তিনি সেভাবে বুঝতে পারেননি, তাই চিকিৎসা সঠিক শুরু হতে অনেকটাই হয়তো দেরি হয়ে গেছে। তাই দেরি না করে এই অসুখে যারা ভুগছেন, যদি আপনার মনে হয় যে এরকম অসুখে আমার পরিচিত কেউ হয়তো ভুগতে পারেন, তাহলে পরে অ্যাটলিস্ট তার ইনিশিয়াল স্ক্রিনিংয়ের জন্য হলেও ইমিডিয়েটলি তাকে মনোবীক্ষণে নিয়ে আসুন। আমরা আছি প্রতিদিন আপনাদের জন্য, আপনাদের সঙ্গে, আপনাদের পাশে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কিছুদিন আগেই পালিত হয়ে গেল বাইপোলার ডিসঅর্ডার দিবস। এই অসুখ যাতে আমাদের কাউকে আর শিকার না বানায়, বা বানালেও আমরা যাতে তার নাকপাশ থেকে মুক্ত হতে পারি, এই আশা রেখে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ। নমস্কার, শুভরাত।
1: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরও বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান মুক্তধারা। নিবেদনী একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275, 9434640048, ওয়েবসাইট www.akachemicalspvtltd.com।
3: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগী ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং 5 ফোঁটা করে দিনে 2 বার খান।
2: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে 2 ফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
3: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় 1 চামচ ঠান্ডা জলে 2 ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে 5 ফোঁটা করে দিনে 2 বার সেবন করুন।
2: মুক্তধারা চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জনিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে 2 বার করে 8 ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
3: মুক্তধারা দন্তশূল, মারিফোলা, দাঁত নড়া, ক্ষত বা দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত কনকনে, শিরশির করা, টক বা আঠা আঠা ভাব, মুখগহ্বরের যাবতীয় অসুখ ও মুখের দুর্গন্ধে 3 ফোঁটা মুক্তধারা দিনে 2 বার ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে কুলকুচি করুন। এছাড়া দাঁত তোলার পর ক্ষতস্থানে দিনে 2 বার 2-3 ফোঁটা দিলে দ্রুত দাঁত তোলার ঘা শুকিয়ে যায় এবং ফোলা, ব্যথা, রক্ত পড়ার কোনো সমস্যা থাকে না। এবং রাত্রে শোয়ার আগে 2-3 ফোঁটা মুক্তধারা 1 কাপ জলে দিয়ে কুলকুচি করলে কোনো প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে দেয় না। নিয়মিত ব্যবহারে দাঁতের এনামেল ভালো থাকে, দাঁত শক্তিশালী হয় ও মুখে সুগন্ধ থাকে। এছাড়াও গৃহপালিত প্রাণী, পশু পাখির ক্ষেত্রে মুক্তধারা সমান কার্যকরী এক আশ্চর্য ঔষধ। আরও অন্যান্য বহুবিধি রোগে মুক্তধারা ব্যবহারে সুফল পাওয়া যায়। পরীক্ষা প্রার্থনীয়।
4: শুভ সন্ধ্যা বন্ধুরা, গরম তো বেশ ভালোই পড়েছে, যাকে বলে ভালোই মালুম হচ্ছে যে ঠিক কতটা গরম হতে পারে, কতটা আমরা গরমের মধ্যে একেবারে হাঁসফাঁস করে উঠতে পারি। এইসবের মধ্যেই ক্যালেন্ডারের তারিখ বলছে যে বকরিদ আসছে, যে সময়টা মানেই হচ্ছে ত্যাগের কথা, যে সময়টার মানে হচ্ছে সাম্যের কথা, যেখানে শুধুমাত্র নিজের কথা নয়, সকলের সঙ্গে ভাগ করে সকলে মিলে একসঙ্গে ভালো থাকা, শুধুমাত্র নিজের ভালো থাকা নয়, আশপাশের আরো পরিচিত অপরিচিত সকলকে নিয়ে একটা ভালো করে থাকা সামাজিক বার্তা। আমরা তো সামাজিক জীব, সকলকে সঙ্গে সাথে নিয়ে চলাটাই তো আমাদের কাজ, আর সেইটাকেই আমাদেরকে আবারও মনে করায় এই বকরিদ। এই উৎসব সকলের খুব ভালো করে কাটুক, সকলে মিলে যেন একটা সুন্দর পরিবেশ হয়ে ওঠে। আর এই সময়টায় মানে এই যে বেশ গরমের মধ্যে খানে বকরিদ পড়ছে, সেই সময় সাবধানতা নিতে হবে, তার মানে জল খেতে হবে, শুধু জল নয় শরবত খেলে বেটার। আর বেস্ট কি বলুন তো, শুনে নিন
5: ইউনানির অবদান মুক্তধারা। নানান রোগে ভোগেন যারা, সঙ্গে রাখুন হার্বাল ড্রপ মুক্তধারা, একাধিক রোগের প্রাথমিক চিকিৎসায় ফলদায়ক ঔষধ মুক্তধারা। নির্মাতা একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড।
4: তাহলে চলুন শুনে নি।
6: আমরা পেয়েছি আমাদের প্রিয় বন্ধু হাকিম আবুল কালাম আজাদকে, আজকেও শুনবো তার মুখে কথা। আজাদ সাহেব, আর কয়েকটা দিন বাদী তো ঈদ, ঈদুল আজহা, অর্থাৎ পবিত্র কোরবানির ঈদ। এই সময় গরমও পড়ছে, আমাদের এই সময় কিভাবে আমরা চলব, কিভাবে নিজের অভ্যেসটাকে আমরা সুন্দরভাবে আমাদেরকে কাজে লাগাবো, সেই নিয়ে আপনার সঙ্গে একটু কথা, আর আপনার যে প্রোডাক্ট সেটা নিয়ে তো কথা শুনবই।
7: আমরা মোটামুটি একটা জায়গায় এখন পর্যন্ত এসে গেছি। আমাদের যে সাংবাদিক হাতিমুল ইসলাম, ওনার অনেক প্রচেষ্টায় আমাদের এই ক্ষুদ্র কোম্পানি উনি ভালোবাসেন এবং আমাদের প্রোডাক্ট নিয়ে উনিও ভাবেন অনেক কিছু। তো যাই হোক, আমরা সাধারণ মানুষের মধ্যে এটাই বলতে চাইছি যে আমাদের তো কাজের শেষ নাই, তো রোগ ছাড়বে কখন? নানান রকম রোগে আমরা জর্জরিত, বাড়ি যাচ্ছে ও দেখা যাচ্ছে যে অ্যালার্জি ফর্ম করেছে, করে তার কষ্ট হচ্ছে, কারি কাশি, কারি ব্যথা, হ্যাঁ কারি লেগে গেছে, ছিঁড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি আপনাদের এই সবগুলো আকস্মিক যে অসুখগুলো হয়ে থাকে, ফার্স্ট এড বক্স হিসাবে আমাদের এটা আপনারা রাখুন। আজকে আমরা ঈদুজ্জোহায় চলে এসেছি, ঈদুজ্জোহা আমাদের হচ্ছে বা হলো বা হবে দিনের পর দিন, আমরা কিন্তু ওই শেষ নাই, আমরা সারা বছরই আপনাদের পাশে আছি। এই ক্ষেত্রে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের কোরবানি মানে একটা মাংস খাওয়ার প্রবণতা থাকে, তো এইখানে যদি আমাদের পেটে কোনো গোলমাল হয় বা অস্বস্তি হয় তাহলে কষ্টকর ব্যাপার। তাই এই জায়গাতে আজকে বলবো আপনি একটা ছোটো ফাইল 110 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে মাঝারিটা নিয়ে রাখুন, খান আপনি যা খুশি, কিন্তু আপনি 5 ফোঁটা মুক্ত দ্বারা খেয়ে শোবেন, আপনার কোনো ডিস্টার্ব নাই পেটের, সব ভালো হয়ে যাবে। মুক্তধারা পেট সম্পর্কে যত রকম অসুখ আছে না কেন, আপনার আলাদা আলাদা করে আমাদের আয়ুর্বেদিক বা ইউনানি বা অ্যালোপ্যাথিক যাই বলেন না কেন দিতে হয়। এটা পেট ডাকার জন্য আলাদা দিতে হবে, পাতলা পায়খানার জন্য আলাদা দিতে হবে, শক্ত পায়খানার জন্য আলাদা দিতে হবে, কিন্তু ওই সব না, আমাদের একটা দিলেই যথেষ্ট। মুক্তধারা 5 ফোঁটা খাওয়ান, আপনার সেই সব রোগগুলো আপনার আপনি থেকে পালিয়ে যান। তা আজকের আমাদের যে কাজটা এসেছে, যে ঠান্ডা কিছুটা গরম, এতে আমাদের সর্দি কাশি আর গলা খুশখুশ করা নিয়মতো এগুলো যেন হয়েই আসছে, তো এগুলোর জন্য আমরা কষ্ট করে একটা মুক্তধারা বাড়িতে রাখি। কাটা ছিঁড়া পোড়া মাথা ধরা, হ্যাঁ, তেল পুড়ে পুড়ে গেল আপনার জ্বলন করছে, আপনি ওখানে একটু লাগিয়ে দেন, ফুসকা নেবে না, জ্বালা থাকবে না, ভালো হয়ে যাবে। আরে এত কাছের বন্ধু আপনি কোথায় পাবেন, আপনি যেখানে যান না কেন ওদের আলাদা দিক, সেভাবে তারা ব্যবহার করবে। আর আমরা বলবো এটা আপনি ফার্স্ট এড বক্স হিসাবে আপনি এটা ব্যবহার করুন। আমরা কাটা ছিঁড়া হলে কী করতাম, কেচকোচের ডাঁটা ছিলে ওখানে একটু রসটা দিয়ে দিতাম বা দুবড়া খাঁচে দিতাম, এটা তো আমরা খবরাজি করেছি, আর এখন তো আমাদের এটা সরকার স্বীকৃত বাড়ানো ওষুধ। তাহলে এই জায়গাটাতে আমরা পিছিয়ে থাকবো কেন, শতরোগের কাজ করে, নানান রোগে ভোগেন যারা ব্যবহার করবেন মুক্তধারা, আপনার 1 থেকে 2 বার লাগালে যথেষ্ট। আবার আপনি খাওয়ার ব্যাপারটা পাত্রটা বললাম যদিও, দেবে লাগানোর ব্যাপারটা হলো 1 ফোঁটা 2 ফোঁটা, আর কোনো রোগ নাই, আপনি কাজের মানুষ, ভালো মানুষ, বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করলেন, বিছানে শুয়ে আপনি 2 ফোঁটা জিভে দিয়ে গিলে নেন, দিয়ে শুয়ে যান, আপনার শ্বাস প্রশ্বাস ভালো চলবে, আপনার কোনো চিন্তা থাকবে না, শরীরে যে আপনার ক্লান্ত ভাব সেটাও কেটে যাবে, এর এত পাওয়ার আছে। তাই আপনি এইসব মেডিসিন সবসময় পাওয়া যায় না, আজকে আমার 100টা প্রোডাক্ট আছে বলে এই মেডিসিনটা আমি বের করতে পেরেছি, কারণ এই মেডিসিনটা ওইভাবে বের করা যাবে না, এসব সব আপনার দারুচিনি এলাচ লবঙ্গ এইসবের তেল আছে হিসাব করা, এইসব তেলের প্রচুর দাম, যাই আপনারা অল্প ছোটোখাটো কোম্পানি নিয়ে এটা করতে পারবেন, আপনি একটা ব্যবহার করুন, দেখবেন যে আপনার বাড়ি ছাড়ছে না। মুক্তধারা এমনই জিনিস, আমাদের পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে কথা ফুটে নেই, তারাও বলবে মুক্তধারা আছে গো,
8: ঠিক।
7: তো এই জায়গাটাতে আপনার বাড়ি তো তৈরি হয়ে যাবে 3 দিনের মধ্যে, আপনি একটা বাড়িতে রাখুন, দেখবেন আপনার ছেলে হোক মেয়ে হোক ভালো থাকুন, কিন্তু ওই আপনার মুক্তধারা আপনাকেই চাইবে, আমার ওখানে মুক্তধারা লাগিয়ে দাও, হ্যাঁ, আলতো আলতো কথা ভালো লাগছে খুব। তো আমরা বরাবরই দেখে আসছি এই জিনিসটা আছে, এবং এটা পাড়া প্রতিবেশীর উপকার হয়, সবাই কিনতে পারে না, আবার পয়সা থাকলেও সবসময় কাছে থাকে না, তা আপনার বাড়িতে রাখুন, আচ্ছা লোকেরও উপকার হবে আপনারও হবে। আর মুক্তধারা নিয়ে গল্প কিচ্ছু নাই, 140টা হিসাবে আমরা রোগের কাজ করাই, অতগুলো বলা তো সম্ভব হয় না, আপনার আমার ভিতরে একটা কাগজ আছে ওটা পড়ে নেবেন, আর যেটাতে আপনার দরকার একমাত্র চোখের ভেতরে দেবেন না, বাদ বাকি সব জায়গায় ব্যবহার করেন। দাড়ি কাটলেন আপনারা 1 ফোঁটা হাতে নিয়ে একটু জল দিয়ে হাতটাকে মুড়ে আপনি গালে লাগিয়ে দিন, আপনার সেফটি হবে না, ব্যথা থাকবে না। আপনার আমাদের যেগুলো এখন বর্তমান খাদ্য সে খাওয়ার আমরা তো বাড়ির কম খাই, বাজারের কেনা খাওয়ার খাই, রুটি বলুন আর বিরিয়ানি বলুন আর যাই বলুন, তো এইগুলো মুখরোচক না হলে তো ওরা বাজার করতে পারবে না, আর মুখরোচক আমি সহ্য করতে পারবো কি সেটা আমাকে ভাবতে হবে। তো সেই জায়গাটা আপনি যদি মনে করেন, খান যা খুশি, আপনি 5 ফোঁটা মুক্তধারা খেয়ে নেবেন, আপনার সবটাই যাবে হয়ে যাবে। অতএব মুক্তধারা বাড়িতে না, ব্যাগে না, পকেটে রাখার জিনিস, আপনারা একটা ব্যবহার করুন, মেলা পয়সা খরচা করেছেন, আরও করবেন যতদিন বাঁচবেন, শরীর তো কাউকে অসুখ বলে আসবে না, আর কার কাছে ভালো হবে তা বলা যাবে না, আর আপনিও চুপ করে বসে থাকতে পারবেন না। তো তার মধ্যে দিয়ে একটা মুক্তধারা পাকেটে রাখুন, নিয়মগুলো পড়ুন, সেই নিয়ম অনুসারে ব্যবহার করুন, তারপরে আপনার সাথে আবার কথা হবে। তবে আমি আর আজকে বেশি বাড়াচ্ছি না, আমি ওই আপনার নাম্বারটা একটু লিখে নেন তাহলে সুবিধা হয়। 9609977275, দেখুন মিলিয়ে নেন। 9609977275, এই নাম্বারে আপনি অনুষ্ঠান চলাকালীন ফোনটা করবেন না, তারপরে করবেন বা তার পরের দিন করবেন, সারাদিনই খোলা থাকে। আমাদের পুরনো নতুন যত চিকিৎসা হয় সব আমাদের এই হরিহরপাড়া চেম্বার থেকেই হয়। আমাদের ওষুধের মধ্যে সব রকমই ওষুধ আছে, চিকিৎসা পুরনো রোগের নতুন রোগের চিকিৎসা করা হয়। আপনারা সুবিধা মতো ফোনে যোগাযোগ করে নেবেন, নিয়ে আসবেন, দেখবেন, তাহলেই আপনার আস্তে আস্তে একটা সাহস চলে আসবে যে একে কেমিক্যালসের এক মুক্ত ধারা সমস্ত রকম কাজ করে, আর আমাদের অন্য কিছু দরকার নেই। তাই আমরা মুক্ত ধারা সবসময়ের জন্য মুক্ত মনে আমরা একটা কাছে রাখি। আর আজকে এই পর্যন্তই রাখলাম, আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকুন। আমাদের ওষুধপত্র আপনারা একটু একটু করে ব্যবহার করে এর গুণগত মানটা বুঝিয়ে দেন। আজকের মতো এখানেই শেষ, খোদা হাফেজ।
3: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগি ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং 5 ফোঁটা করে দিনে 2 বার খান।
2: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে 2 ফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
3: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় 1 চামচ ঠান্ডা জলে 2 ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে 5 ফোঁটা করে দিনে 2 বার সেবন করুন।
2: মুক্তধারা, চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জলিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে 2 বার করে 8 ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর গুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। শুনলেন অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে এ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275,
8: 9434640048,
2: ওয়েবসাইট www.akechemicalspvt.ltd.com, উপস্থাপনা সাদাফুল নাজমি, প্রযোজনা হাতিমুল ইসলাম, সম্পাদনা সুখময় ব্যানার্জি।
9: শুনলেন পরপর 2টি বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, এখন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

বুঝেছো, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি

খুঁজে ফিরি শুধু হাত তালি এই সাদা কালো শহরের জলসায়, সেই চ্যাপটা

আধুনিক গান শুনছেন, অঞ্জন দত্তর গাওয়া গান শুনলেন। এবারের গানটির শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইটালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইটালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। দেশে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ট্রেনে অপরাধমূলক ঘটনার তদন্তে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। আফ্রিকায় বিভিন্ন অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতের জন্য চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ভোট পড়েছে 88.10%। ইন্টার কাশীকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ইতালি সহ পাঁচ দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী আজই দেশে ফিরে এসেছেন। ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC কে আরও উন্নত করতে ভারত ও ইতালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এই বছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত, অন্যদিকে প্রতিভা ও ব্যবসাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উভয় নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 এর মধ্যে বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर তেজি সে বাড় রাহা হ্যায়।
0: কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পাঁচ দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশে

0: জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। সফরকালে ভারত সংযুক্ত আরব আমিরশাহির 10,000 কোটি বিনিয়োগ সহ 57টি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য শ্রী গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেন। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্যই জনগণ নির্বাচনে কংগ্রেসকে ত্যাগ করেছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 47,000 টন এলপিজি উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন, সংঘাতপূর্ণ অঞ্চলে থাকা নাবিকদের নিরাপত্তায় বিদেশ মন্ত্রক লাগাতার ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনে সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রে জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে, প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। এক উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তি চালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধাভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আফ্রিকার বেশ কিছু অংশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির প্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে এই মাসের 28 থেকে 31 তারিখ পর্যন্ত এই সম্মেলন হওয়ার কথা ছিল। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত আফ্রিকা ইউনিয়নের চেয়ারপারসন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে এই সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত। সম্মেলনের পরবর্তী দিনক্ষণ পারস্পরিক সুবিধার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে স্থির করা হবে। নতুন দিল্লি আফ্রিকার জনগণের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে যে কোনো সংকটের মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্যে দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, ইউগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রী যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের জন্য লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে অগস্ট মাসে শেষ হবে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1,000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত তীর্থযাত্রীরা 20টি দলে বিভক্ত হয়ে যাত্রা করবেন। প্রতিটি দলে 50 জন করে তীর্থযাত্রী থাকবেন। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আস্ক সে দেশে শিশু গণধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত ওই দেশে অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজকের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, এই সময় আরও 46 জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, অন্তত 14 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় হত্যা করা হয়েছে আরও 3 শিশুকে। বাংলাদেশ সংবাদপত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে প্রকাশ, যৌন হিংসার শিকার হওয়ার পর 2 শিশু আত্মহত্যা করেছে। আজ আরও বলেছে, শিশু অধিকার সংক্রান্ত রাষ্ট্রসংঘের সংস্থা UNCRC-তে স্বাক্ষরকারী অন্যতম দেশ হিসেবে বাংলাদেশকে শিশুদের বিরুদ্ধে সব ধরনের হিংসা প্রতিরোধ করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 88.10%। ভোট গ্রহণের পর অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে গোটা ভোট পর্ব সম্পন্ন হয়েছে। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
1: ভোট যে একটা উৎসব, যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসেছেন, ফলতা নির্বাচন তার একটা বড় উদাহরণ, যেটাকে উৎসবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ 12টা কনসেকশন, পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল 1,140, ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%, সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে 1টা ক্যামেরা ইউজ করেছিলাম।
0: এই পুনর্নির্বাচনে ছজন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে সরে দাঁড়ান প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আগামী 24 মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে সকাল 8টা থেকে ভোট গণনা হবে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিডি চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ড ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করেছে। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছেন, সিবিআই এর পূর্বাঞ্চলীয় জোনের যুগ্ম অধিকর্তা এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। 2024 সালের 8ই অগস্ট রাতে খাবার খাওয়ার সময় থেকে পরদিন চিকিৎসকের দেহ সৎকার পর্যন্ত সময়কালে কি কি ঘটেছিল এই দল পুনরায় তা তদন্ত করে দেখবে। এর জন্য যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার হিসেবেই কাজ করবে, কোনো দলের সরকার হিসেবে নয়। বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং খেলা মেলা সরকার হয়ে থাকবে না। ইন্টার কাশীকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় ফুটবল লীগ খেতাব জয় করল ইস্টবেঙ্গল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ ম্যাচের 14 মিনিটে আলফ্রেড প্লানার্সের গোলে ইন্টার কাশী এগিয়ে যায়। প্রথমার্ধে তারা 1-0 গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে লাল হলুদ। 49 মিনিটে ইউসেফ এজেজারি খেলায় সমতা ফেরান। 72 মিনিটে মোহাম্মদ রশিদ জয়সূচক গোলটি করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইতালি সহ 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। ইন্টার কাশীকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:10 হয়ে 50 সেকেন্ড। দূরে গাছের রাত জায়গা বিজ্ঞাপনের বিরতি নেব।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
2: নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর সকলকে সঙ্গে নিয়ে আরও একটি কথা ও গানে বসে পড়েছি। আপনাদের শ্রবণ সঙ্গী আমি দেবী। ও প্রান্তে আপনারা 9434913000348225964 আপনারই অপেক্ষায়। আজকের বিষয়টি দেখেছেন, রকমারি পানি। আজকে কিন্তু বিশ্ব চা দিবস। চা বললেই আপনার কানে জলতরঙ্গ বাজতে শুরু করে, বলুন ইস এলো বলে। কিন্তু অনেকে নাককুচ করবেন জানেন, বাপরে বাপ এই গরম আবার এক কাপ চা। ধরুন বেশ সান্ধ্য আড্ডা সেরে টেরে আপনি রাত 10টায় বাড়ি ঢুকেছেন, ঢুকে মন চাইছে যে এক কাপ চা হলে মন্দ হয় না। আবদার করেও ফেললেন গিন্নির কাছে। একেবারে তিনি কোমর বেঁধে একেবারে চোখ পাকিয়ে বলছেন, এত রাত্রে চা? যেন রাত্রে চা খাওয়া বারণ, যেন চায়ের একটা নির্দিষ্ট সময় আছে। আবার ধরুন বেশ বাজার টাজার করে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘাম মুছতে মুছতে বাড়ি ঢুকে ব্যাগটি সবে রেখেছেন, রেখে আপনার মন একটু চা চা করছে। ভাবছেন যে এক কাপ চা পেলে মন্দ হয় না, তিনি কিন্তু আপনার সামনে ধরলেন এক গ্লাস ঠান্ডা জল। আপনি আর সাহস করে বলতে পারছেন না যে শুধু জলে হবে না, জলের পরে একটু গরম কিছু চাই। তাহলে কফি চাইছেন না আপনি, চাই চাইছেন। কিন্তু আজকের বিষয় যখন আমাদের রকমারি পানীয়, তাহলে শুধু কি আমরা চায়ে সীমাবদ্ধ থাকব? নাকি চায়ের কথায় যদি বলি, সেই চাও কিন্তু রূপ বদলাতে বদলাতে নিজেকে একেবারে মডার্ন তো বটেই,

আল্ট্রা মডার্ন করে ফেলেছে। এখন চা বললেই আর সেই ধুমাই, তো এক কাপ দুধ চা শুধু আপনার সামনে আসে না। কত রকম চা, যদি নামের কথা বলি আপনি নিজেই চমকে উঠবেন, বাব্বা চা আবার এত রকম হয়। ধরুন ব্ল্যাক টি, যা খেতে আমরা অভ্যস্ত, যাকে আমরা লাল চা বলি, তার সঙ্গে লেবু মিশিয়ে সেটা হয়ে গেল লেবু চা। ব্ল্যাক টি বা লাল চা খাই, দুধ চা খাই, মশালা চা খাই, মানে আদা এলাচ দিয়ে আগে আমরাও খেতাম, কিন্তু তার নাম বদলে বদলে সে এখন হয়ে গেছে মশালা টি, তন্দুরি চা। শুনেছেন আপনি? আবার আরেকটু যদি স্বাস্থ্যের কথা বলেন তাহলে গ্রিন টি রয়েছে, বলা হয় অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। আবার নাকি তা ওজন কমাতেও সাহায্য করে, নিজে যদিও খেয়ে দেখেছি না, ফল পাইনি। লেমন টি, একেবারে দেখবেন যে বইমেলার মাঠে আছেন বা অন্য কোনো মাঠে, একবার লেমন টি করে, বা গঙ্গার ধারে বসে রয়েছেন। ক্যামোমাইল টি, অবাক লাগছে না, যার সঙ্গে নাকি আমাদের মানসিক ক্লান্তি, মানসিক সমস্যা জড়িয়ে থাকে। এখন তো আবার আইসড টি, ব্লু টি, কপালে ভাঁজ পড়ে গেল? ভাঁজ ফেলবেন না, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই বহরমপুর শহরেও কিন্তু এইরকম চা আপনি পাবেন না, বা খুঁজে খুঁজে হন্যে হয়ে আপনি একেবারে হাল ছেড়ে দেবেন, তাও কিন্তু নয়। তো রকমারি চায়ের কথা বলবো আর গান শুনবো না, তাই বা কী করে হয় বলুন? রবি ঠাকুর সে কত বছর আগে লিখে গেছেন, না আমার সামনে সেই গীতবিতান নেই, বলতে পারছি না সাল তারিখ, তবে লিখে গেছেন, হাই হাই হাই দিন চলে যায়। কোনো এক চা চক্রে বসে, এবং সেই চা চক্রের দিনু ঠাকুর একটা নামও দিয়েছিলেন, তার নাম হচ্ছে দিনান্তিকা। সে গল্পও আপনাদের শোনাবো, তবে এই মুহূর্তে মনটা চা চা করছে, তো চলুন আমরাও সুরে সুর মিলিয়ে এভাবেই গেয়ে উঠি, হাই হাই হাই দিন চলে যায়।

0: তবে শুধু গান শুনে আমাদের তো দিন যাবে না, রকমারি পানীয়র কথা বলবো, কথা দিয়েছিলাম তো শুরু করে চায়ের রকমারি দিই, ব্ল্যাক টি লাল চা। আপনার আমার কারো কাছে নতুন নয়, বেশ দুধ ছাড়া কড়া লিকারের চা। কোনো কোনো রসিকজন তাতে একটু আদা মিশিয়ে খেতে পছন্দ করেন, আবার সেই চা নাম হতে পারে মশালা চা। তবে মশালা চা বেশি ভালো লাগে একটু বেশ গাঢ় করে দুধ দিয়ে, তাতে আদা থাকবে, এলাচ থাকবে, লবঙ্গ থাকবে, দারচিনির ফ্লেভার সব মিশিয়ে দুর্ধর্ষ এক ব্যাপার হবে। আবার সেই চা কেউ কেউ বলেন পাঞ্জাবি চা। পাঞ্জাবি চায়ের ধরন হচ্ছে মূলত বেশি পরিমাণে দুধ এবং সিটিসি চা, তার সঙ্গে যথেষ্ট পরিমাণে মিষ্টি, তার সঙ্গে আদা এবং এলাচ, এই সমস্তটা মিশিয়ে তৈরি হয়ে গেল মশালা চা বা পাঞ্জাবি চা। আবার সেই চা যখন মাটির ভাঁড় আগুনে পুড়িয়ে নিয়ে তার মধ্যে সেই গাঢ় দুধের চা ঢাললে একটা স্মোকি গন্ধ আসে, সেই গন্ধটা মিলেই তৈরি হয়ে যায় তন্দুরি চা। দুধ চা তো বাঙালির ঘরে ঘরে তৈরি হয়, অত্যন্ত প্রিয় অনেকেরই। দুধ চিনি বেশ পরিমাণ মতন মিশিয়ে বেশ গাঢ় করে সেই চা অনেকেরই ভালো লাগে। আসলে এগুলি খুব সাধারণ এবং ঐতিহ্যবাহী চা, এটার সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলকে তো মেনে নিতেই হবে। তাই রকমারি পানীয়র তালিকায় চা কত রকম চেহারায় যে এসেছে, না দেখলে, না চাকলে, না শুনলে আপনার নিজেরই বিশ্বাস হবে না। দেখি কোন বন্ধু এলেন, কোন চায়ের গল্প শোনাবেন বলে এসেছেন, আর কেই বা এলেন। নমস্কার,
1: কে
0: রয়েছেন?
1: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: বলুন প্রবীর বাবু।
1: হ্যাঁ দিদি ভাই, একটা আমাদের একটা গান আছে, এক তাপচা মুখে তুলতে, তো কিশোর কুমারের গানটা আছে। কিন্তু দিদি ভাই, চা আমি গুরুদুয়ার আছে, আমাদের আর্মি ক্যাম্প আছে না, ক্যাম্পের ভেতরে গুরুদুয়ার আছে, তো এই গুরুদুয়ারাতে আমি তো ওইখানে কাজ হচ্ছে, তো বাবা দিয়ে আমাকে চা খাওয়ায়। সত্যি করে দিদি ভাই, পাঞ্জাবিদের ওই চা মুখে লেগে আছে, এবং প্রত্যেক দিন বাবার কাছে ওই চা খাওয়ার জন্য আমি কিন্তু ওইখানে ঘুরু ঘুরু করি। যেমনি চায়ের মিষ্টি, তেমনি দুধ, আর তেমনি মানে নানা রকম সেই এলাচ দারচিনি ওটা আর কি মিশে মিক্সিতে পিছিয়ে নিয়ে ওইটাকে দেয় আর কি। আর এত টেস্ট দিদি ভাই, সে টেস্টটা মুখে এখনো পর্যন্ত লেগে আছে। আর আমাদের বাড়িতে আমরা ব্ল্যাক টি খাই, সকালে একবার ব্ল্যাক টি মানে চিনি ছাড়া, আর বিকেলে চিনি ছাড়া, আর টিফিন করার পর একবার ওই দুধ চা একদম চাই, ওইটা আমার একদম মানে বারো বারা আপনার দিদি ভাই রেগে যায় মাঝে মাঝে, খালি চা খাবে চা খাবে।
0: চায়ের গল্প শুনলাম, পরের বন্ধুর চায়ের গল্প শুনবো, কেমন? এক কাপ চা মুখে তুলতেই মনে পড়ে যায়, কি মনে পড়ে দেখা যায়।

0: রয়েছেন কি?
1: নমস্কার নন্দিত ভাই, সর্বপ্রথমে বলছি আমি আপনার নগদা থানা থেকে গোবাটা হালদার পাড়া নরোত্তম
0: নরোত্তম বাবু, গলা শুনেই চিনে গেছি, বলুন।
1: হ্যাঁ, আজ যে চায়ের কথা বলেছেন আপনি, চা জিনিসটা তো আমাদের পশ্চিমবাংলায় ব্রিটিশ সরকার স্বীকৃতি দিতে, চা জিনিসটা খুব ভালো দিবে। আপনার যদি মাথা ধরে একটু যদি চা খান, কিন্তু সে মাথা ধরাটা অনেক সময় কমে যায়। তবে আমি সারাটাই চা খেয়েছিলাম, আপনি যে কথা বললেন বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করা চা, ফারাকটা আপনার ব্রিজের একটা হোটেলে আমি চা খেয়েছিলাম, মালদায় গিয়েছিলাম, তা সেই চা এখন পর্যন্ত মুখে লেগে মানে বহুদিন কথা বলছি, আই থিঙ্ক প্রায়
0: সেই গল্প আমি আপনাদের শোনাবো।
1: বলতে গেলে আমি এখন চা খাই, আপনার চিনি বাদে দুধ চা খাই, দিনে তিনটে চারটি করে খাই চিনি বাদে। বুঝলেন, তবে চিনি বাদে যে দুধ চাটা খাই ওটাই কিন্তু আর সুখ করে শরীরে, বুঝেছেন?
0: ঠিক আছে,
1: এইটুকু বললাম দিদি ভাই, নমস্কার।
0: আসলে এই যে 35-36 বছরে চা কিন্তু বদলে গেছে, চা এখন আমাদের কাছে রিফ্রেশিং, মানে সেই চা খেলে, যে চায়ের গল্প এবার আপনাদের শোনাবো, সেই চা খেলে মন ভালো হয়ে যাবে, ফুরফুরে হয়ে যাবে, শরীরও ভালো হয়ে যাবে। তো আইসড টি অনেকেই খেতে পছন্দ করেন, বরফ, লেবুর রস, কেউ কেউ পুদিনা পাতা দেন, বলেন যে গরমের দিনের জন্য দারুণ রিফ্রেশিং। আবার কিছুদিন আগে আমি ইউটিউবে দেখছিলাম, সেখানে বলছে যে নীল চা, ব্লু টি বানানো হচ্ছে, অবাক লাগছে না? এর আগে টিভির পর্দায় দেখছিলাম কোন এক চা রসিক এসে একটি খুব জনপ্রিয় অনুষ্ঠানে তিনি দেখাচ্ছিলেন যে এটি এই, এটি ওই, এটি সে, এটি তা, এসব। তো ব্লু টি দেখছিলাম যে মহিলারা, ঘরের মহিলারা, ঘরোয়া মহিলারা তারা কিন্তু বানাচ্ছেন। কীভাবে নিশ্চয়ই আপনার মন জানতে চাইছে যে আচ্ছা কী করে, কারণ চা পাতা ভেজালেই তো, লিকার দিলেই তার একটা রং হয়। কিন্তু ব্লু টিতে মেশানো হচ্ছে অপরাজিতা ফুল, গরম জলের মধ্যে এই অপরাজিতা ফুলের গোড়ার সবুজ অংশটুকু ফেলে দিয়ে যদি ওইটা ভেজিয়ে রাখা হয় এবং ফোটানো হয়, জলটা ফুটিয়ে ঠান্ডা করা হয়, তাহলে দেখা যাবে যে সত্যি ওটা নীল চা। কিন্তু এখন আপনাদের আমি যে চায়ের কথা শোনাবো সেই চা কিন্তু সত্যি রকমারি, মানে রকমারি পানীয় নিয়ে আজকে অনুষ্ঠান। তো সবসময় আমরা বাড়িতে লোকজন এলে বেশি একটু শরবত বানিয়ে দিতে ভালোবাসি, একটু লেবু চিপে দিলাম, একটু চিনি দিয়ে গুলে দিলাম, কেউ কেউ তাতে হয়তো একটু আদার গুঁড়ো মিশিয়ে দিলেন, এটা করেন এবং সেটা খুব রিফ্রেশিং, খেতে ভালো লাগে। কিন্তু সেটা গরম না করে যদি বরফ দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু খুব রিফ্রেশিং, ভালো লাগে। আসলে লেবুর সঙ্গে বরফ মিশে, চিনি মিশে একটা অদ্ভুত স্বাদ এনে দেয়, যে স্বাদ গরমের সমস্ত ক্লান্তি নিমেষে দূর করে দিতে পারে। তো আমরা সাধারণত বাড়িতে শরবত, লস্যি ইত্যাদি তো বানিয়েই থাকি, তো যখনই একটা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে তখন কিন্তু মনে হয় যে একটু নতুনত্ব যদি তাতে থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগত। এখন আমি আপনাদের সেই রকম একটি রেসিপি দেব। ধরুন প্রচণ্ড গরম, ফ্রিজ থেকে বের করে

0: ঠান্ডা জল খেলেই আমরা মায়েরা কিন্তু খুব বকাঝোকা করি, এই কী হচ্ছে, ঠান্ডা লেগে যাবে, সর্দি কাশি, সাইনাসের সমস্যা বাড়বে, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা করে চেঁচাতে থাকি। এটা আমাদের অভ্যাস। কিন্তু ওই যে দোকান থেকে প্যাকেটবন্দির লস্যি কিনে খাচ্ছে সেটাতেও আমাদের বিরক্ত, ফলের রস দেদার বিক্রি হচ্ছে, এখন তো ডাবের জলও বিক্রি হচ্ছে, যাই খাক না কেন দোকান থেকে কিনে খেলেই আমাদের মায়েদের বিশেষ করে খুব বিরক্তি, খুব রাগ, এটা খেতে হয় না, ওটা খেতে হয় না, এটা ভালো না, সেটা ভালো না, ইত্যাদি আমরা করে থাকি। কিন্তু যাদের আমরা পরামর্শ নিই পুষ্টিবিদরা, তারা বলছেন যে এই রকমই রিফ্রেশিং একটা ঠান্ডা পানীয় যদি ঘরে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো চিন্তা রইল না। কিভাবে করবেন, ফল কেটে করতে পারেন। আচ্ছা, আমরা তো লেবু দিয়ে শরবত বানাই, কিন্তু ধরুন যদি মুসাম্বি লেবু দিয়ে করি পাতিলেবুর বদলে, ছোটো ছোটো করে কেটে রাখলাম, তাতে পুদিনা পাতা মেশালাম, নানান রকম মশলা ফুটিয়ে পানীয় তৈরি করলাম, সেটা কিন্তু খুব স্বাস্থ্যকর। আর তা যদি পরিবেশন করা হয় খুব সুন্দর করে, আপনারা দেখেছেন অনেকেই যে আমরা ঠান্ডা পানীয় যখন কিনি বোতলের ছিপটা খুললে উঠে আসে না গ্যাসটা উপরে, তো সেইটা তখন আমাদের গ্লাসের গায়ে হালকা করে ঠেকে ঢালতে হয়, তাতে কী হয় জানেন, ওই বুদবুদটা ওঠে না। আরও যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি লেয়ার তৈরি করতে চাই এরকমভাবে, তাহলে কিন্তু লেয়ার তৈরি করা সম্ভব। ধরুন কড়া করে চায়ের লিকার আপনি ওইভাবে ঢেলে রেখেছেন, আর একটি গ্লাসে আপনি একটু মুসাম্বির রস করে নিয়েছেন, সেটা হালকা করে ওর উপরে দিয়ে দিলেন, আর কোনো একটা ফল, সেই ফল বেশ মিহি করে কেটে তারই মাঝখানে যদি একটা স্তর দিয়ে দেন, এইভাবে করে সাজিয়ে সাজিয়ে সাজিয়ে সাজিয়ে যদি ওপরে একটা পাতিলেবুর বা একটা মুসাম্বি গোল করে কেটে গ্লাসে লাগাই ডগায় আর কি লাগিয়ে দেওয়া হয়, তাহলে দেখতে কত সুন্দর লাগবে বলুন তো। এইভাবেই একটা ভেষজ পানীয় কিন্তু বাড়িতে উপহার দিতে পারেন, একটু বরফ কুচি মিশিয়ে ভেষজ চা দিয়েও বানানো যায়। যেটা বলছিলাম, নানান রকম ফল দিয়ে বানানো যায়, বরফকুচি দিয়ে যদি সাজিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে যখন পরিবেশন করবেন তখন দেখবেন খেতেও যেমন সুস্বাদু, দেখে তো তৃপ্তি, মন ভরে যাবে। তো একই সঙ্গে সেটা যেমন মন ভালো করে তেমন শরীরও ভালো করে। আসলে গরমের সময় আমাদের প্রত্যেকের একটা ডিহাইড্রেশনের সমস্যা হয়, তো আইসড টি যদি খাওয়া যায় আর তাতে ফলের কুচি, ফলের রস ইত্যাদি ইত্যাদি মিশিয়ে একটু পুদিনা পাতা, তাহলে কিন্তু খুব স্বাস্থ্যকর। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
0: রকমারি পানীয়ের এই আড্ডায় কে রয়েছেন?
1: হ্যাঁ, আব্দুল বাকি বিশ্বাস, পাড়িয়ানগর আলিতলা, মুর্শিদাবাদ থেকে। দিদি
0: বলুন, অনেকদিন পর কথা হচ্ছে না?
1: অনেকদিন পর। তারপরে চা কিন্তু এখন একটা সম্মানীয় খাবারের মধ্যে কিন্তু পড়ছে এখনকার বাজারে, মানে মানুষ আসলেই একটা নাস্তার প্লেটের পরেই কিন্তু চা, এটা হচ্ছে একটা মানুষের মানে একটা মানে খাদ্যদ্রব্যের মধ্যেই পড়ছে চা। একটা যে আলাদা একটা রসমাতৃপ্তি, একটা আলাদা মানুষের আলন্ত্রী ক্লান্তি দূর করে।
0: চা বানানোর ক্ষেত্রে মহিলাদের আরো বেশি কৃতিত্ব যদি তিনি এই চাকেই অন্য রকম ভাবে পরিবেশন করতে পারেন,
1: সেটাও পরিবেশন বলতে অন্যরকম বলতে একটু মতামত দেন, অন্যরকম বলতে
0: এই যেমন বললাম আমি আইসড টি কিভাবে বানানো যায় শিখিয়ে দেবেন, কিন্তু বাড়ির যিনি গিন্নি রয়েছেন তাকে শেখাবেন যে দেখো
1: আমাদের প্রতিনিয়ত।
0: হ্যাঁ,
1: আমি আমি একটা কথা
0: শুনতে পাচ্ছি না, কেটে গেল। আমরা লেবু চা দিই তো, আমরা লেবু চা দিই তো, সেই লেবু চাই যদি ধরুন একটু গরম না হয়ে যদি ঠান্ডা করে দেওয়া হয় কেমন হয়? একটু বরফ কুচি, একটু পুদিনা পাতা কুচি করে ছড়িয়ে দিয়েছেন, আর গ্লাসের ধারে ধরুন একটা লেবুর আর কি বেশ গোল করে একটা চাকা লাগিয়ে দিয়েছেন, কেমন হয়? এবং সে গ্লাসটা একটু বড় হতে হবে, সুন্দর হতে হবে দেখতে, বরফের কুচি ভাসছে ওপরে, দুর্দান্ত ব্যাপার হবে না? আমার তো বলতে বলতেই আমার কিন্তু জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এইরকম যদি স্টুডিওর অন্তরালে পেতাম মন্দ হতো না। নমস্কার, কে রয়েছেন?
2: উত্তম ঘোষ, সিনাখালী মেন্টালা গ্রিনফার্ম থেকে বলছিলাম। দিদি
0: বলুন।
2: যখন আপনি বললেন চা পানীয়র চায়ের কথা, তখন একটু পূর্ব কথা মনে পড়লো যে ঢাকার বিক্রমপুরের বিক্রমপুর পরগনা

0: আর চন্দ্রকর গৌড় পরবর্তীকালে অফিস দীপঙ্কর নাম নিয়ে গৌড় ধর্মের একজন প্রবক্তা হয়েছিল। তিনি ৮৮২তে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় থেকে পরবর্তীতে ওরা বুঝিয়ে দিয়েছিল যে এটা খেলে পরে মনের অনেক আরাম হয়, অনেক ক্লান্তি দূর হয়। উনি পদব্রজে গিয়েছিলেন দেবঙ্কর নন্দী এবং আরো কিছু গবেষকের মতে ভারতীয়দের মধ্যে তিনি প্রথম চা পান করেছিলেন। তো যে সেই চা তিনি পান করেছিলেন অফিস দীপঙ্কর, তারপর থেকে ভারত তথা বাংলার মানুষ তো আতিথ্যে সবসময় ব্যবহার করে আসছে। তাই আজকের এই আপনি প্রতিষ্ঠা তুলে ধরলেন বলে আমার মনে পড়ে গেল একটা এই ঘটনাটা, এই ঐতিহাসিক সত্যটা। তা আমি আমার গ্রন্থে ওটা লিখেছি, যাই হোক খুব ভালো লাগছে। আর আপনার উপস্থাপনা তো তুলনা হয় না, তুলনাবিহীন। তা চালিয়ে যান, আর পানীয় ছাড়া তো জীবন পূর্ণ নয়। তাই
1: বাড়িতে যে দিদিরা রয়েছেন সেই দিদিদের উদ্দেশ্যে বলছি যে আপনি আপনার হাতের এক কাপ চা বা এক গ্লাস চা যে কত লোভনীয়, কত কমনীয়, কত সুন্দর হতে পারে সেটাই চুপি চুপি শিখিয়ে দেব। লেমন হার্বাল আইসড টি, বুঝতেই পাচ্ছেন লেমন মানে লেবু চাই, হার্বাল তার মধ্যে ঔষধি গুণ থাকা চাই। আমাদের চারপাশে যে সমস্ত ভেষজ গুণ সম্পন্ন গাছ রয়েছে সেই গাছের কিন্তু একটা ভূমিকা এখানে রয়েছে। আর আইসড মানে বুঝতেই পাচ্ছেন বরফের কুচি দিয়ে পরিবেশন করবেন। আপনি লাল চা বানিয়ে নিন, মানে লিকারটা তৈরি করে নিন, একটু বেশি পরিমাণে করবেন, একটু কড়া করে করবেন, একটু গরম জল আলাদা করে সরিয়ে রাখতে পারেন এক্ষেত্রে ওই চাটা ভেজানোর জন্য। এবারে যেহেতু আইসড টি সেই জন্য বলি যে মুসাম্বি লেবু ছোট ছোট টুকরো করে কেটে নিন, কয়েকটা পুদিনা পাতা ভালো করে ধুয়ে কোচলে ধুয়ে মানে মাটি লেগে থাকতে পারে কুচিয়ে নিন, আর সঙ্গে নেবেন চিনি নয় কিন্তু একটু মধু। এবারে গ্লাসের মধ্যে আপনি প্রথমে আগে দিয়ে দিন বরফের কুচি, তারপর কিছু ওই বললাম না যেটা লেবু, লেবুটা ছোট ছোট টুকরো করে তার উপরে ছড়িয়ে দিন। এবারে আপনি চায়ের লিকারটা দিন, লিকারটা দেওয়ার পরে একটু জল তাতে মেশান। আবার বরফের কুচি তো তৈরি রয়েছে আপনার পাশে, পুদিনা পাতা ভালো করে মিহি করে কুচিয়ে বা ছিঁড়ে ছিঁড়েও দিতে পারেন, ওর উপরে ছড়িয়ে দিন। আবার একটু সামান্য বরফ ওপরে ছড়িয়ে দিয়ে গ্লাসের ডগায় কিন্তু মানে কানায় অবশ্যই একটা মুসাম্বির গোল করে কাটা অংশ হাফ করেও নিতে পারেন লাগিয়ে দিন। আর পারলে গ্লাসের কাঁধায় কাঁধায় মানে কানায় কানায় ওই লেবুটাকে একবার ঘষে নিন, তার সঙ্গে পুদিনা পাতাটাকেও ঘষে নিন। মানে যখনই কেউ ওই চায়ে চুমুক দেবে প্রথম মানে জিভে চা ঠেকার আগে তার নাকে যাবে সেই সুগন্ধ। চায়ের লিকার, ভালো দার্জিলিং চায়ের লিকার, পুদিনা পাতা, লেবু, সমস্ত গন্ধটা মিলে মিশে মন ভালো হয়ে যাবে। তারপর জিভে ঠেকবে সেই একেবারে শীতল চা, দেখবেন অবাক হয়ে আপনার দিকে তাকাবেন, ভাববেন শিখলো কোত্থেকে, বলবেন না যেন যে রেডিও থেকে শিখেছেন, বলবেন এটা আপনার আবিষ্কার। তো রকমারি পানীয় বলতেই আমরা বাড়িতে শুধু শরবত নয়, এবার একটু অন্য রকমভাবে পরিবেশন করব। কি দিদিরা রাজি? তো এবারে আর একটা চায়ের কথা আপনাদের বলবো। ও হ্যাঁ, আমি কিন্তু বলতে ভুলে গেছি, মধুটা মেশাতে ভুলবেন না কিন্তু, কারণ সবাই তো আর আমার মতো ডায়াবেটিক নয়। আর যিনি মধু খাবেন না, যা ডায়াবেটিস রয়েছে তার জন্য কিন্তু ওর সঙ্গে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে আর একটু কালো লবণ মানে যেটাকে আমরা বিটনুন বলি অনেকে, যে একটু

0: দিলে বেশ স্বাদটা ভালো লাগে, মিশিয়ে দিন, অন্যরকমভাবে পরিবেশন করুন। তো রকমারি পানীয়ের তালিকায় আজকে যেহেতু বিশ্ব চা দিবস, তো চায়ের রকমারি নিয়ে হাজির হয়েছি। আপনারাও আসুন, শুনি আপনাদের কাছে সে গল্প। এবারে বলবো যে আপনি তো একরকমভাবে পরিবেশন করলেন, এই চা খেয়ে কী হবে মনে প্রশ্ন আসতেই পারে। আসলে গরমকাল মানেই ডিহাইড্রেশন, তার থেকে মুক্তি আর মন ভালো। কে রয়েছে? নমস্কার। আমি জানি তো, একটা বাক্যের মধ্যে তিনটে দিদি ভাই, যিনি বলেন তিনি পলাশ।
1: আপনি যে চা গুলো কথা বললেন দিদি ভাই, এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পাওয়া যায় না দিদি ভাই, এগুলো দিল্লিতে চেন্নাইয়ে পাওয়া যায়। আপনি যেগুলো বললেন সেই চা গুলো আমি খেয়েছি দিদি ভাই, অপূর্ব খেতে দিদি ভাই। আমি খেয়েছি দিল্লিতে যখন ছিলাম, কি সুন্দর দিল্লিতে শিকঞ্জি পুদিনা পাতার রস, ওদিকের লোকগুলো খুব খায় দিদি ভাই। আমাদের মানুষ বেশি দুধ চা লিকার চাটা খায়। আর এই বালিঘাট যেতে, বালিঘাট যেতে চায়ের দোকান আছে, একটা চায়ের দাম 25 টাকা নাই। পেতলের ধূপচি, পেতলের ধূপচির মতো ওকে আপনার ভাড়ে যায় দিদি ভাই। আর আপনার এতে উনুনে ধূপচিটা রেখে দিল, ওটা গরম করলো, আর চা পাতা, চা পাতাটা চায়ের সময় দিল, আর কিশমিশ কাজু এত সুন্দর লাগে না দিদি ভাই খেতে। চার 25 টাকা দাম নাই এই বালিঘাট যেতে।
0: আমি খেতে যাব, খেতে যাব, ঠিকানাটা পাঠিয়ে দেবেন, কেমন, ভালো থাকুন। এবারে বলবো যে চা এর আগে আমি পরিবেশন করলাম সে চা যেমন রঙের ছিল, এবারে আরেকটা রঙিন চা আপনাদের সামনে রাখছি, দেখুন তো কেমন লাগে। অ্যালোভেরা এখন অনেকের বাড়িতে আমরা লাগাই, কাঁচা হলুদের ঔষধি গুণ তা তো বলে শেষ করবার নয়। বলা হচ্ছে অ্যালোভেরা টি, নাক কুচকুচ্ছেন, ভাবছেন দুধ ছায় ও আবার চা হয় নাকি? আসলে এই গ্লাসটি যদি আপনি একবার দেখেন, আপনার খেতে প্রাণ চাইবেই চাইবে। তবে পরিবেশন কিন্তু একটা গুণ, কী করে প্রেজেন্ট করছেন সেটা ব্যাপার। একটা বেশ বড় গ্লাস নিলেন, তাতে অ্যালোভেরার রসটা প্রথমে দিলেন, কয়েকটা কাঁচা হলুদের টুকরো এক কাপ জলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। হলুদ হয়ে গেল, ঠান্ডা করতে হবে। এতে মেশাতে হবে 1 চা চামচ অশ্বগন্ধার গুঁড়ো, তাতে 1 চা চামচ লেবুর রস, 1 চিমটে দারচিনির গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে তাতে বরফ কুচি দিয়ে রেখে দিন ফ্রিজে। বলা হচ্ছে আমাদের শরীরে যে টক্সিন জমে প্রতি মুহূর্তে, আমরা অনেকেই নানান ধরনের ওষুধ খাই, এই বিষ যখন, সবটাই তো আর ভালো নয়, সে বিষ ডিটক্স করার জন্য এই চা কেউ যদি রোজ সকালে খান তাহলে তার শরীর ডিটক্স হবে। এবারে বলবো গরমকাল বললেই ডাব খাওয়ার জন্য আমাদের প্রাণ উসখুস করে, আর ডাবটা শুধু আমরা খেয়ে ফেলে দিই না, কিন্তু ডাব খাওয়ার পরে পরে যেটা করি বলি এই ডাবটা কেটে দাও, শাঁস আছে শাঁসটা দাও। কিন্তু আপনাকে যদি কেউ এই কোকোনাট আইসড টি দেয় খাবেন না? এক্ষেত্রে কিন্তু বলবো বেশ হাতলালা একটা গ্লাস চাই, বড় গ্লাস। ডাবের জল গরমকালে পেট ঠান্ডা করে আমরা সকলে জানি, এতে নানান রকম ভিটামিন রয়েছে, খনিজ রয়েছে, যা শরীরের জন্য খুব উপকার। এই ডাবের জল দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যায় বরফ চা। ডাবের জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে গ্রিন টি। এবার স্বাদ আর গুণ বাড়িয়ে নেওয়ার জন্য তাতে ছোট কুচি করে কাটা আনারসও দিতে পারেন, আর অতি অবশ্যই দেবেন বরফের টুকরো। তাহলে হলো কি হলো বলুন তো? ডাবের টুকরো টুকরো অংশগুলো পড়েছে, মানে ডাবের টুকরো বলছি না, মানে কুচি শাঁস মালাইয়ের অংশগুলো পড়েছে, আর চাটা বেশ হালকা পাতলা করে লিকার করে রেখেছেন। এবার গ্লাসের ধারে ধারে সেগুলো ভাসছে, ওপরে বরফ কুচি আর একটা স্ট্র দিয়ে আপনার সামনে দিয়ে দেওয়া হলো। তো এই রকম রকমারি পানীয়র কথা বলবো বলেই কিন্তু আজকে হাজির হয়ে গেছি। আপনাদের স্টকেও যদি কিছু থাকে সেখান থেকেও 2-4টে দিন, আমরা শুনি নানান রকম চায়ের

0: কেউ কি রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, গলা শুনে বুঝে গেছি, বলুন। আচ্ছা, গলার আওয়াজটা কিন্তু একটু কেমন আসছে জানেন। হ্যালো হ্যালো হ্যালো, চন্দ্রমোহন বাবু, আপনি কি চলে গেলেন? মনে হচ্ছে মাইক্রোফোনে, এই যে ফোন লাইনে বোধহয় একটু কিছু সমস্যা হচ্ছে। আমি কথা শুনতে শুনতে চলে গেলেন বন্ধু। অনেকক্ষণ চায়ের কথা বলছি, আমার কিন্তু সুমনের গানটি মনে পড়ছে, যে চা এবং চা তৈরি করা সেই মানুষটি বিশেষ হয়ে ওঠেন। আর মনে হয় যে চায়ের কাপে ঘরে পায়, বাইরে পায়, যেখানেই পায়, কিন্তু সেই স্বাদের সঙ্গে যেন সেই মানুষটির মুখটি ভেসে ওঠে, এক কাপ চায়ে আমি তোমাকে চাই। নমস্কার, কে রয়েছেন?
1: আমি মদনপুর থেকে লিখেন কর্মকার বলছি।
0: বলুন।
1: বলছি, এই চায়ের তো অগবারে মেলা শোনা হলো, একটা গান শুনতে জটিলের চায়ের দোকানে।
0: আচ্ছা, ভালো কথা বলেছেন আপনি। দেখি আমি গানটি রয়েছে কিনা, তবে এখন আপনাদের এই গানটি শোনাই, কেমন? শুনতে থাকুন, ভালো থাকুন।
1: নমস্কার।
0: প্রথমত

0: নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার।
1: অমিতাভ ঘোষ কথা বলছি,
0: বলুন।
1: হ্যাঁ, দেখুন, এই যে রকমারি পানীয় যেটা বলছিলেন আপনি, মানে বিষয় যেটা দিয়েছেন, হ্যাঁ, তো রকমারি পানীয় মানে এখন ধরুন বাজারে যে গরমটা পড়েছে তাতে করে রকমারি পানীয় মানে বাহার চারিদিকে, কিন্তু যেটা বাড়িতে তৈরি করা হয় রকমারি পানীয়, যেমন আমার প্রিয় হচ্ছে আমদুধ, আমদুধটা আমার প্রিয় পানীয়। আর একটা পানীয় আছে দিদি, সেটা হচ্ছে লেবু জল। হ্যাঁ, এই দুটো পানীয় আমাকে এই গরম থেকে মানে তৃপ্তি, মানে গরম থেকে তৃপ্তি দেয় এবং সেই সময় গরমের হাত থেকে অনেকটা আমাকে রক্ষা করে। মানে এই আমাকে ধরুন সারাদিন ঘুরে বেরিয়ে কাজ করতে হয়, তার জন্য ওই আমদুধ এবং লেবু জল, এই দুটো।
0: মানে আপনার রকমারি পছন্দের পানীয়ের তালিকায় এই দুটি রয়েছে। ধন্যবাদ। একটি মেসেজ পেয়েছি ইন্দ্রজিৎ মণ্ডল কয়া গ্রাম মুর্শিদাবাদ থেকে লিখছেন, রকমারি পানীয় আমাদের দৈনন্দিন জীবনে ক্লান্তি দূর করতে, উৎসবে আমেজ বাড়াতে, আপ্যায়নে অপরিহার্য ভূমিকা পালন করে। বর্তমানে ঐতিহ্যবাহী ঘরোয়া শরবত থেকে শুরু করে আধুনিক ক্যাফে কালচারের পানীয়ের জগৎ অত্যন্ত বৈচিত্র্যময়। ডাবের জল, চা, কফি, লেবুর শরবত, বিভিন্ন ফলের জুস, ঘোল, লাচ্ছা ইত্যাদি ইত্যাদি। আজ কথাও গানের আসরে পানীয়ের কথার সঙ্গে সঙ্গে সঙ্গীত শিল্পীরাও পিছিয়ে নেই, তারাও চা, কফি, ডাবের জল নিয়েও বিভিন্ন গান গেয়েছেন। যেমন মান্নাদের গাওয়া সেই গানটি, কফি হাউসের সেই আড্ডাটা। শুভ সন্ধ্যা, নমস্কার জানিয়েছেন ইন্দ্রজিৎ মণ্ডল কয়াগ্রাম মুর্শিদাবাদ থেকে লিখছেন। ঠিক তাই, কফি হাউস বড্ড পুরনো। কফি হাউস আমাদের এক আবেগের নাম, ভালো লাগার নাম। আমরা সে গান শুনেই বড় হয়েছি। তবে সম্প্রতিকালে অনেকেই গিয়েছেন, যতীনের চায়ের দোকানের কথা বলছিলেন, এখনই আপনাদের আমি শোনাতে পারছি না, আমি খুঁজে চলেছি। কিন্তু পানীয়ের কথা বলতে গিয়ে একটি কথাও গানে কি যথেষ্ট? আমার তো মনে হয় না। দেখুন, কথায় গল্পে কখন যেন 10:53 হয়ে গেছে। এবারে আপনাদের আমি জানিয়ে দেবো আগামীকালের অনুষ্ঠানের কথা। আগামীকাল কী কী অনুষ্ঠান, কখন আপনারা শুনবেন সে কথা বলি আগে। আমাদের নিয়মিত অনুষ্ঠান তো শুরু হয় সকাল 5:50-এ। সকাল 6:00 অমৃতবাণী, সঙ্গে ভক্তিমূলক গান। 6:20 বাংলা খবর, 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, 7:25 এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, বিভিন্ন শিল্পীর গাওয়া গান বিভিন্ন ছবি থেকে। সকাল 8:00 আমার আপনার শুভ সকাল, আগামীকালের বিষয় হারিয়ে গেছি আমি, আপনাদের সঙ্গে থাকবেন সৈয়দা মুসারাত নাজরীন। সকাল 9:00 এবং 9:05 হিন্দি এবং ইংরেজি খবর। 9:10 রয়েছে বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। বেলা 1:00 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30 আবারও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। 2:20 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আগামীকাল সকাল 10:58 ভারতের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সীমান্ত নিরাপত্তা বাহিনী BSF 23তম BSF পদক প্রদান অনুষ্ঠান এবং রুস্তমজি স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11:00 থেকে। এরপরে 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 দিনান্তিকা, 3:30 রয়েছে বিবিধ ভারতীর অনুষ্ঠান, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6:00 হিন্দি খবর, 6:05 লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিমূলক গান, 6:55 অতুল প্রসাদের গান, 7:10 রয়েছে আজ সন্ধ্যায় 7:30 বিজ্ঞাপনদাতার একটি অনুষ্ঠান, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর, 8:50 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 8:25 বিজ্ঞাপনদাতার আরেকটি অনুষ্ঠান রয়েছে, 8:35 আধুনিক গান, News@9 দিল্লি কেন্দ্র থেকে 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 রয়েছে মজলিশ, কাল আপনাদের সঙ্গী সাদাতুন নাজনীন, শুনবেন রবি ঘোষ নিয়ে কালকের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী মুর্শিদাবাদ, স্টুডিওর ঘড়িতে 10:56 হয়ে 52 সেকেন্ড। তাহলে চট করে দেখি, যেহেতু এখনও রয়েছি আমরা কথা ও গানে, কোন বন্ধু রয়েছেন খুব সংক্ষেপে আপনার সঙ্গে কথা বলবো। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি পণ্ডিতপুর পলাশীপাড়া থেকে আসি।
0: পণ্ডিতপুর পলাশীপাড়া?
2: পলাশীপাড়া
0: সেটা কোথায়?
2: নদিয়া জেলা।
0: আচ্ছা, নদিয়া জেলায়, বলুন।
2: পায়ের ব্যাপারে বিষয়টা খুব ভালো, খারাপ না।
0: আপনার বাড়িতে কি ধরনের, ধরুন কেউ এসেছেন বাড়িতে গরমের দিনে দুপুরবেলা এসেছেন, কি ধরনের কি দিয়ে তাকে আপ্যায়ন করবেন?
2: মানে কেউ বাড়িতে বেড়াইতে এলো, সেই টাইমে ধরেন একটু চিনি চা এইভাবেই দেয় মানুষকে।
0: আচ্ছা।
2: আর আমার আমার দাদু আছে,
0: আমার
2: বাবার বাবা, তো সে সকালবেলায় উঠে চা না পেলে সে একবারে কিরকম করে,
0: নেশা হয়ে গেছে, চা ছাড়া চলবে না।
2: আমার দাদুর বয়স এখন 102 হলো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। এখনো বাড়িতে কোনো অতিথি এলে আমরা প্রথম তাকে একটা ঠান্ডা কিছু খেতে দিই, তাই না? এক গ্লাস জল দিই তাকে মুখ ধোয়ার জন্য, তারপর একটা শরবত তার হাতে দিয়ে দিই। সেটা খেয়ে যেন সে ক্লান্ত বিধ্বস্ত শরীর খানিকটা শান্তি পায়, অথবা এক কাপ চা। অনেকেই আছেন যারা শরবত পছন্দ করেন না, তারা কিন্তু চা পছন্দ করেন। তো রকমারি পানীয়ের তালিকায় একেবারে গোটা ভারতবর্ষ জুড়ে চা কিন্তু একটা বেশ বড়সড় জায়গায় রয়েছে। চাকে অস্বীকার করার উপায় নেই, কারণ আজকে হচ্ছে বিশ্ব চা দিবস। তো শ্রোতা বন্ধুরা, শুরু করলে থামতে হয়, আমাদের থামার সময় হয়ে গেছে। আজকের কথা ও গানে তাহলে এ পর্যন্তই, আপনাদের সঙ্গে ছিলাম, আছি, আরও কিছু

ছোটার সময় আপনাদের শ্রবণ সঙ্গী আমি দেবী সরকার মুখোপাধ্যায়। ভালো থাকবেন সকলে, নমস্কার। আজকের কথাও গান এই পর্যন্ত। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন বলি আকাশ বাতাসের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী কাল তার পরেও 48 ঘন্টা ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জেলার বিক্ষিপ্ত অংশে। যারা বেরোবেন সাবধানে, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, গরম আপাতত কমছে না, কারণ সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আপাতত আগামী 7 দিনে নেই। শুনলেন আবহাওয়ার খবর যা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা পেয়েছি। আমাদের আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:50। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:15। ভালো থাকুন সকলে, শুভরাত্রি, জয় হিন্দ।